phung ka ham khnai to nei rang sakni takuk te bukuk song nar khnai to gusara cha point dok mega harsu tini ni phung ni akashvani agur talani fm ujant panda takubuku tini kokti shal talumaini shalpa siprira thamchi ba deipra bishi september talni tini shal nei chisni nei shai nei chido ইংরেজি বেশি যতনি ফাজিংগনো খাপাংনি হামসাক মাতেই খুলমায়া ফারে যেন তিনি সাল বহাইন হাই পুইলাও নখনালাই নাই তিনি পান্দানি পুইলাও দিয়াই মানে রেসাবমুং খানাবাই দিয়াই মানে ও রেসাবমুং ন

0: খিরি শাল ও শাল নো পালাই যাক মানে অবনী লাইবুমা অবনী তামনি পাকি পালাই যাক তে ব বিশি নিশিমি অব পালাই যাকি ফাই অবনার কে ফাই দি পুইলা হন সাই মানলায়ন তরক তরক যং হাবলাইনাই তিনি শালকামা পান্ডা ও চিনি হাস্তে ত্রিপুরা ও বেড়াই খিরি ও চিনি ত্রিপুরা অবনার কে যং সাই মানলাইনাই রংসক্তি তাকুবুকু ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন বড় ফর্মেলি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে নো পালাইনানি বাকি দাগিমং ইয়াফার তাকলাইনি বিশিনি যে থিমখা ডিজিটাল এজেন্ডা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডিসাইন ট্যুরিজম অবনরকেই তাকলাইনি থিম রাংসাকি তাকু বুকু ওয়ার্ল্ড ট্যুরিজম ডে অব বিশ্ব ব্রুম ব্রুম নো সাল নেচি স্নি সেপ্টেম্বরও পালাই যাকো অব ফিক্সড ডেট খাই রাক অব অ সালো জেসকে ফানো ওয়ার্ল্ড ট্যুরিজম ডে হই মা পালায়ো চিনি হাও কবিনি হাও উঙ্গিয়া খেবা কবিনী হাক্তর রগো বেলাই খেন দাদাক সিদাক অবনো ওয়ার্ল্ড ট্যুরিজম ডে নো বেলাইনো নাঙ্কমানী সালনি বিশিংতেই তেই গবাং মা হজাক রুমুং তেই নাইথতক নুক্থতক টংথতক সাথতক আমতে হাই গবাং মা পান্ডানী বিশিংতেই ও পান্ডানো বেলাই খেন পালাই যাকো তিনি অ সালনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাওয়ারনেস অবনরুগী ইন্টারন্যাশনাল অ্যাওয়ারনেস এবা হায়ুঙ্গো সিসা রুমুং রমদি বেড়াইখিরি তামনি বাকি নাম বেড়াইখিরিনি বিশিংতেই বড়রক তামমান চিনি হায়ুংনি ব থাই রগো বেলাই গবাংখে বেড়াইখিরিনি বাকি জাগা দং আপতে হেরক গবাং মা সিসা রুমুং বরক নিলামাও থাঙ্গি টংখা হঙ্গে বেড়াইমুং ব বেলাইখে নাঙ্গো আবরক রুগী হজাক রুমুং তৈ বেড়াইমানি বিশিংতেই চিনি বখা বমতি হাইখে হেলেং সাসা অঙ্গিমান আবনরুগী ব গবাং মা ফাইসিংনি ককনো ওয়ানসুগী হজাক রানি বাকি সিসামুং রানি বাকি ই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে নো বেলাই খেনো পালাই যাকো রাংসুকনি তাকু বুকু কক দুক সক পাই যাক ফাইদে করি নয় সাবত হ্যালো ফুঙ্কাহাম সাবংখা আও আও আও বেলে খেনো চিনি চাকরা চিনি বরম গনাং তাকু গকরা নির্মণি নো বেলে খেনো নন লামসগ সাদি দো হায়ুং বেড়াই খিরি শাল বেলাই নহামবাই
1: আমি জীবন আনে লামাও কিছু বেড়ে থাকা বাইরে বেড়ে থাকা ১৩ সালো থাকা দিল্লি ও
0: আচ্ছা
1: থাকা দিল্লি ও থাকা আয়াশি মাত্র পুজো থাকা আমাদের স্বর্ণ মন্দির
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: আমার মুখ থাকা দিল্লি অশোক দাম রাই থাকা
0: ইন্ডিয়া
1: গেট

0: 그러니까 나한테 어디 보면 너 내려탈게. 오늘 저 서로 손한테 못 많이 못한 거야.
1: 아차. 그러니까 니니 만에 아스크 방마 탕만이 자가니 비싱 보자가 오 좋더니 슬라이카 함 응자카데 보자가 비시 동통자카
0: 못발 탕나면 very interesting 그래가 마마 아론이 자가워 아론 눈만이 신이 올로칼라지노 아로 북한에 나로 그거 아마 그 라인 라인 타이네 앞서고 있네 나쁘죠 북한에 라라
1: 아차 아차
0: 라인 라인 타이 북한에 라라 이게 아버
1: 능 탕프로 능 탕프로 녹 부만이 다 보나 더 더 더
0: 그거 프로 아래 아양 어 오가 아가르 삽비지 아가르 오고 아까 그룹부터 아까 뭐니
1: 아차
0: 그 아우 모두 바로 아예 거 다 호텔 아르부 타 아르부 타는 거 룸으로 가서 오는 수도 수도 베르케 아르 사우르 수도 수도 베르케
1: 바
0: 이제
1: আও আও আও তাবুক নং আবন ওয়ান সুখ হর কাহন কে বব হাই মা দং তেই সে থানা দাম চৌ আও আও আও আও আসক আগি নি সক চলি মালি আও এ হাই ফন ওয়ান চ ওয়ান কাশা কক সং নাম চৌ চাকরা নং তাবুক অ জরাও তাবুক নিয়ে জরাও বাঁচাওই নেন আ জরাও থাং ফাইমানি আ কক্রক ওয়ান সুখে বখাও টংথকমা মাদা মান আও আও কিছালে নুখা কিছালে নুখা থাং খা শিখা চিনি চাকরা নন কাইসে কক সুনা মুচু চিনি ত্রিপুরাও তো নাইজাক নাই জায়গা গবাং মনো দঙ্গ নং চিনি ই চিনি হানি কে বজাগা বজাগা থাঙ্গা ছাগাড়ি তো কিছা
0: আং ব্রহ্মকে আরো উরু দুর্শাবর নির্মহর থাকা যাচ্ছে আং যখন তখন ছাত্র জীবন থামা তাপ মাত্র বসছেন তিরি পনেরো জন থাঙ্গো পনেরো জন থামা তামানি যে নং দেখা দিই তাবো দুইটা রুম রাখা দুইটা রুম রাখা দুইটা রুম মাত্র বাবু সংসর্গা নিনি ক্যাপাসিটি আছে তুমি আছে বড় নিনি ক্যাপাসিটি ন কঙ্গো থাক থাকে থাকলে বসে নং বো লামা অদে হতাম কাছে বিয়াং মো বিয়াং ক
1: অনেক গবাং মানো মানে তাম নাই সানানি থাকা কেতো বেলাই ডেঞ্জারে সঙ্গে থাকা তা না গিরিমা সিং সঙ্গে থাকা আও বো জায়গা আবু থাকপুরো রুদ্র সাগর থাকপুরো
0: রুদ্র সাগর
1: আচ্ছা আচ্ছা আও
0: রুদ্র সাগর
1: এডভেঞ্চার আবো কাইসা তামনাই লাংমনি কাইসা মৈতুন হারক জাগনাই কাইসা তামনাই পাতিমুং কে তেই তেইলে চিনি হাও বজাগা বজাগা থাকা
0: জিং চাই ফুলো ক ক আগে তো সং মাসর তান গা কত থাকা পুরো 1962 আর 14 দত্ত থান 14 দত্ত ক আ আপু বা আর তুমি কোন রং তুম করি বা ইয়া করে ওয়া বাসে বজাগা জিং

0: tabukto o agini slai tabukte bo naitotok khlaika te bo thanglai su khlainani bagi shep khlai jakha tabukto latest sini hawo bo haino narikel kunjo nke romdi tabuk sini unokuti romdi jampui hil ab abohai jagarago te bo naitotok khlaika tabu chini tamnai udaipurni chini আমা ত্রিপুরেশ্বরী মন্দির নি মাতাবাড়ি আবহাইরক থাইরক তেবুক তে কিছা জুদা আগিনিসলাই তে কিছা নাই তো তে কিছা সাফ সুতরা বেলাইনো হামবাই চিনি চাকরানো নিনি নিনি লাংমানি যে বেড়াই মুংন রুগী নিনি যে মৃত্যু আপনার রুগী সব সাইখানার বেলাইনো হামবাই আও রংসাকি দাকু বুকু বেড়াই খিরিও নিনি লাংমাবাই নং ববহাই জরাও ববহাই তমুং বাই ববহাই থাইনি মৈতুরনি বুখাও বুহর আপনারগী চ দাদাক সিদাক্তিরিনি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আপনারগী চ বেড়াই খিরিও ত্রিপুরা ইংয়া খেবা চিনি হাক্তরনি গবাং মা থাইও নং ব জাগাও থাঙ্কা ইংয়া খেবা হাক্তরনি ফাতারও ব জাগাও থাঙ্কা আপনি এক্সপেরিয়েন্স ইংয়া খেবা মৈতুমান মং ইংয়া খেবা আজরানি নিনি খা ওয়ান সুকমানি তাবুকনি অজরাও বাচাউই নং ওয়ান সুখ হরমানি ইংয়া খেবা টংথকমানি আপনার রুগী চ দাদাক সিদা ককলামো নরক বাই নরক যতন কবক নাই ককদুক রুঙ্গি মানো ককদুক নম্বর 2326253। হ্যালো রংসাক নি তাকে বুকু বরক নি লাংমাও চিনি নকথারনি গানাগিনি ইংয়া খেবা কামিনি গানাগিনি ইংয়া খেবা হাস্তে নি গানাগিনি আমচেনি গানাগিনি আমতি খ্লাই চ কাইসাতে কাইসা নি থাই নি ককনো ইংয়া খেবা থাংলাইও ফাইলাইও আজাকাও চাইথতক নুকথতক নাইলাইও ইংয়া খেবা কিসাচা জরানো রহরনানি বাকি টাইম পাস নি বাকিব চ আমতি হাই থাই রগো থাংলাইও খাতংলাইও কিসাচা হেলেং সাচা বখা রুনানি বাকিব চ বেড়াই মং বেলাই খেনো নাঙ্গো। হ্যালো হ্যালো
1: ফংকাহাম বাই
0: বেলাই দ ফংকাহাম
1: কেন খাই নাই মানি নি খরাং কে বা ইগ নমাই ব ক ব মা ছাই আ গে নি খরাং কে দ আং সে কিরং দি নাই হাই জি
0: দ দ দ বেলাই ন হাম বাই তাকু কিরং মানি বাকি নরক নি হাম জাক মা মানই দং থুং আবন দি আই নাই কাই তো নি থানি দ সাদি
1: নি খরাং গাস কে খনা তো বা ব জানা ফন কিরি হাই জি
0: তাম হ
1: তি কাং তং পুরো লাংমা বেলাই নাইথক ও লাংমাও নং নাইথক নুকথক টংথক জাথক বেবাক নুকিন নং ও জাগাও নং আবনো নিনি মকলনি বুসকাঙ্গো তে ইয়াফাও দুই নং থাঙ্গি মানো আমতি হাই গবাং মা থাই দঙ জে থাইও থাঙ্গি নিনি ওয়ানা মারক নিনি খাদু মারক নিনি খাইয়ক মারক খাতাং মারক আবরকনু নং হেলেং সাসা মা দঙ্গো রুয়াইসা খানো রু হেলেং সাসা জাগা কতাল নবার কতাল ওয়ানসুকমং কতাল বরকনি মুখাংরক

0: ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা লামসগতে খাকা আমিয়া ফার আওয়াইক্ষক নাইতনে যত লোক রগ্ন তিনি হাইনি খরং পান্দাব তিনি ককতি সাল তালমাই তালনি সালবা সালমারি জিব্রিরা থামসিবা তিপ্রা বিশি সেপ্টেম্বর তালনি সাল নৈচি সিনি সালমারি নৈসাই নিচিদক ইংরাজি বিশি খনার জগিত মিটার নেরা থামচিদক পয়েন ব্রী মেগা হার্স এবার সাসাই নেরা দকচি চকু কিলো হার্স তে সারাসা পয়েন ব্রী মেগা হার্স ও বাক্সা খেলাই ও হাইন খরাং আওয়াই খেলাই জগিত ফাইদেন গেছেন হাইন খরঙ্গ পৈলান খেলাই হারলাই ককাহাম কাইটর নরকন বাজারা বেড়াটি খে নরক বৈন মাজরাটা বেদি দামনি হিনখে নরক বৈন মাজরা বেদিন কাইটর নরকন মাজরা বেড়নায়

0: নরক বুইন খাইতৈন কাইতরব নরক নরকন আবহাই খাইনাই হাইকে তামুনি নিনি দাখকনি মকল বুফং বিফিং তমাশিমিন নৌ নিনি মকলনি বুফং বকচলে তামুনি নগিয়াশলা নিনি মকল বুফং বকচতং দতৈ নং বাহাইকে নিনি দাখকন ফাইদি নিনি মকলনি বুফং বিফিং তিখলাইগ্রানা হিনে সারাক দে অ ফাত্রা নিনি মকলনি বুফং বকচ তিখলাইগ্রানি হাইকে নিনি দাখকনি মকলনি বুফং বিফিং গাহাম খে নগান আফর নং তিখলাই মানান সৈরকন মানি কথার তারদি রেখে বরক কিফিলি সে নরকন রিফির ফিরানো নরকনি মুক্তান ব ওয়াকরকনি বেসকাঙ্গ তারদি রেখে বরক আবরকন কাশি মিশে কাদলানো সান্দি হাইখে নরক মান্নাই নাইটক দি হাইখে নরক নুকাই দোগারবো দি হাইখে নরক ফিয়গেরে জানাই তামনি হিনবা সানাই বরক ব মান নাইটকনাই বরক ব নুগ দোগারবনাই বরক ব ফিয়গেরে জাগ বেসলা রুটি সানখে হলং সিকিরেনাই আবতৈব ফানরকনি বিসঙ্গ সাবতং এবকে আ সানকে চিবগ্রনাই সাবতং নরক আসুক হামিয়াততি সে নরকনি বসারকন মানে গাহাম নরনা সিউই দঙ্গ হাইকে জগনাহানে নরকনি ফানি থানি সানাই রকন ব মানে গাহাম রেনাই অকক বসুক সেকু বই নরক বই বাই খাইজাকনা মুচংতৈন নরক বইন খাইদি অককে মুসিনী কেরং বাই দিয়ারি রক ফরংমা ককসে হাইকে জং আসুক জরা কক গাহাম খানানা হাইকা গথার বাইবেলনি
1: খনাই দনাই রাংসাকনি তাকবুকু তিনি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এবা বিশ্ব পর্যটন দিবস আপনার আপনকারিব তিনি সাল ওয়ার্ল্ড রিভার ডে হনি পালাই যাক তিনি সালনি মোলাজা রকনি বিসঙ্গ মৃত্যু সদন জাকনাই রকনি বিসঙ্গ দঙ্গ তিনিতেই সাল চিরা দকচিদক খ্রিস্ট বিশুও উইলিয়াম ডা কনকারার ববিনি সেনাবাহিনী এবার সেঙ্করাক রকন তলাঙ্গি ইংল্যান্ডনি নরম্যান বিজয় লাম পুইলা চেংমানি সাল আপনার কারিব তঙ্গ চিচাররা নেই চিছা খ্রিস্ট বিশুও সেঙ্করাক বদল রক মেক্সিকো সিটিনো এবার দলিনো দখল খাইনি বাকি হাপলাইমানি সাল তঙ্গ মৃত্যু সতন জাকনাই রকনি বিসঙ্গ চিচুকুরা বা খ্রিস্ট বিশুও তিনিতেই সালানো আলবার্ট আনস্টাইন বিনি বেলাই বুমুঙ্গনাং ই এম সি টু আবন ব হায়ুংনি বড় রকনি থানি ইয়াফারমানি সাল আপন কারিব তঙ্গ চিচুকুরা ব্রিচি খ্রিস্ট বিশুও তিনিতেই সালানো বার্লিনো জার্মান ইটালিতে জাপাননি বিসঙ্গ ত্রিপাক্ষিক চুক্তি ইংমানি সাল খনাই তনই রাংসাকনি দাখু বুখুক আপন কারিব তিনিতেই সাল কথারও আচাই কথার আচাইন রকনি বিসঙ্গ তঙ্গ স্যামুয়েল অ্যাডামস চিসনিরা নেইচি স্নি খ্রিস্ট বিশুও তিনিতেই সাল নেইচি স্নি সেপ্টেম্বরও তঙ্গ মিট লভ চিচুকুরা ব্রিচি স্নি খ্রিস্ট বিশুও তঙ্গ তিনিতেই সালো আচাইনে রকনি বিসঙ্গ বোমঙ্গনাং রকনি বিসঙ্গ তঙ্গ চিচুকুরা চার্চি ব্রী খ্রিস্ট বিশুও আভ্রিল লেভিকনি ববহাইন আচাইমানি সাল থৈনাই বুমুঙ্গনাং রকনি বিসঙ্গ তঙ্গ চিচারা থামচি থাম খ্রিস্ট বিশুও চিনি ভারত হাক্তরনি হদাহামগ্রাই সামুং তাংনাই রামমোহন রয় থৈমানি সাল তঙ্গ বুমুঙ্গনাং রকনি বিসঙ্গ চিচুকুরা দকচিবা খ্রিস্ট বিশুও ক্লারা বও বব থৈমানি সাল আশুক জরা খানা বাইখ্যা তিনি সালনি মোলাজারক
0: ফাইদিন গেছেন তাবুক তাং বিটি খালাইমা বখাক থাংলাইনো তাং বিটিও চেন তাবো খালাইনো আতা ফলনারগি ককথাই জাথাইনে আতা ফলন চেন যতন চিনিব আতা ফল বথাই বেলাইন কথ আতা ফল বফাং আসেক লেতর থাইয় তাবুতি জর রগ বন পাইনা ফানসে হাইলঙ্কানা মানথকলিয়া কাইসা কৈসু কামিয়াম চাই রগ হানখে আতা ফল নুগলিয়া হাইখেবা নগুইসে মানলিয়া আতা ফল সিন্দিলিয়া জাগা হা রফরফতেই

আসাজারা জর্নারিনী খরাঙ্গ রেচাপন খান জাকা আগাজ বেয়া আগরতলা অবনী আগলনো পাইখা তিনি ফুনি কক বরক পান্ডা হায়ুনি খরাঙ্গ

আকাশবাণী আগরতলা শুনছিলেন ককবরক অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: কক দুগো মানো দাদাক সিদা। হ্যালো হ্যালো, বেলায় বেলায় খেরো ফোন কাহাম তাকু বেলায় নিলাম শো দ দ দ
1: 1991 সনে আমি কিনা মো বেঞ্জিন থাঙ্গো যা আমো জিনিসি প্রা গভর্নমেন্ট নে হচ্ছে আঙ্কা যা এতে দুটেনে জানি মাথা কাটা দো।
0: আচ্ছা আচ্ছা আও বো জাগাও থাকবো নি আবো
1: হাফলং হাফলং
0: হাফলং। আচ্ছা আও
1: গামুনি পরে গেলে তো ট্রেকিং খাইবো বড় বড় হিম দিতা
0: এ
1: উদয়পুর নাচা কসবা নাচা
0: বা
1: অনুকুটি নাচা
0: বা
1: আমি তা কাজে আমি সারা মতো মাকাই খুয়াই গান চিনি যে সতর বা খুয়াই নাই তোমার দেখা কাজে হলম শিখি নি কাজে তোমার আমি নাই মতো।
0: আচ্ছা
1: কত কাজে তোমার হলম হলম কত কত তো কিরিমা ইসে কায়ার মায়া কায়ার থেকে একটা।
0: আচ্ছা আচ্ছা
1: কাবু
0: সুব্রাই হায়া। আচ্ছা আও আও আও আরো তাম তাম তং
1: আরো সুব্রাই হায়া তং সুব্রাই কাটি তং মানে কাটি থাম মানে নাম দি ঠক ঠক ঠক ঠক আমো তং তে আতলা কাই পিছা কাই তো পিছা তুই কাজা তো কাজ তুই চমো ছাত্র মো কাই তং বাই।
0: আচ্ছা ও সুব্রাই হায়াও তে হায়াও কাই তাম তাম তং
1: হায়াও সিং যেমন কেনে কতরা কা সিংও কাজা পুরো সিং হা কুচু পুরো কাইরা
0: ই হা কুচু খাইবে নি। আচ্ছা ও হা কুচু খাইজা কচার আচ্ছা আচ্ছা এনকে আবর আ জাগা আ থাইরকনো দাবো আ গানা গিনি রগো বরক থাঙ্গি মান্নাই বা আরো মালখুম রক থাঙ্গি মান্নাই আমতে হাইরক তর দং আচ্ছা আও আও আইতি মা থাঙ্গো দাবো না মালখুম থাঙ্গ মানিয়া উংক তাম নাই দেবরা বাই আবো বুসুক চাল আচ্ছা হ্যাঁ আবো তুই লামা দা না কি হাকুং লামা দা আও আও আও হিংকে আবো তামনে ও ও লামা ও বা ও লামা তুই বা ও সুব্রাই হায়ানো নাইনি বাকি বৈরক থারা থাং আচ্ছা আও আও আও হিংকে এংক তাবুক আয়ংগনো সিমনা ফাঁসিগনো তে কেসা আং কেসা সামানি খামানি রাজানি খাম নেই কেসা টঙ্গ আয়ংগব থাঙি মানো আবো তুইসা গানাবো রাজানি খাম হাই নেই আর জায়গাও খাম হাই টংফুন আর জায়গা।

0: Nke a belai keno kepal hamiano sana ni kelai ko salcang naina ni ni tangka fia ba aro sogilia wino piro gi ma pai ka bo kisa sa thangmani jora kisa fer lai jak ni tangka sal hapna nai khang ke aro thangi sogi phai ki phili mangla kha ni wan chuk lai ki phili ma phai kha nke ei sadi
1: acha kai mo kai ko makai thamoni engo tabo athu kuri lamo tisa tongo do amoka aza ga gira da guri guri himla
0: acha
1: tin ontolo pa raza mayung ba kai guri pro de sang ma shimani
0: ingi
1: amo sun chara duro ga tong numo ni kha pa ro numo ta ka mo to komon kham ta ro ta jero
0: a si jak ro kri kha boro abo o athu kiri o da
1: athu kiri chaka dorabo ta amo
0: athu kiri ni chaka dorabo duma duma kari ni bising te habi thangai আবকি ফব জগি দা থাকা
1: ফব জগি নু তলক লাই থাকা দা
0: আচ্ছা
1: আমো আমো সুনচিরাই ফুনু মন আম খাতি দা আঙ্কলাস এফ দা জীবন পয়তো বুনু মন আমো
0: আও আও আও
1: মোর বানি গো থাকু সু মোর তাও তো বুনু মন দা মাজি
0: আও আও আও আও বেলাই নো নাই তো চিনি চিনি হাওব চিনি হা তো বেসিক্যালি যত নিস লাইক বাং অর হাসক বাং ইয়া দিবা হাসক তো বেলাই নো নাই থক তৈ টং থক গে হাসক গবাং মা চং দাল বিদাল দাল বিদাল বুফাং ওয়াফাং গবাং মনো চং নুগো তাবুরম দি তৈ হংকাই তো তৈ সিমি শিকাইসা ফিয়াবা হাসক হংকাই গবাং মা আবো কুচু হাসে বুফাং ওয়াফাং নাইথক নুকথক আর বুফাং বলংনি মাল মাতা আকো গবাং মানো দঙ্গ আজাগো হংকে গে এই আবুনি পাকে চং চিনি হাসুগো বেলাইন কবাং নাইথক দঙ্গ ইংকে তাকুক নন বেলাইন হামবাই গরমানী বাকি কাহাম গরম দি হাইন হাই গরঙ্গি মানথক আও রাংসাকি তাকুবুকু চিনি হাওবু দঙ্গ নাইথক নাই থাকি নাইথক সাক সাক নুখলাইয়া জং আবনো সামুই মানিয়া রং পুইসা কবাং মা ফাশিংগোন উগ্লগো কিসা দংমানী বাকি চিনি হানি বড় রকম সিসামং বকিসা রুকসা কিয়া উংমানি বাকি সিসামং কিসা উকলক উংমানি বাকি ট্যুরিজম উংয়া খেবা বেড়াইখিরি নরগী আজিমং এবার আজিনানি লাম নরগী চিনি বড় রকমের আসু সিসামং গরে তাবুক জরা খচরতে খচরতে তংথাই খচরেই ফাই দঙ দলিও নক নিশা নক নিশলাই নক নক নিশলাই নক তংথাই নিশলাই তংথাই আমদিহে কাসাওই দঙ্গ হায়ঙ্গ নুকজাকো হালে বাড়িয়া ফিয়াবা বরকলে বাড়ি মানি সাকা তেবুসে বাড়িও আপনি বাকি নাইথক নুকথক বা সামজাক হাবারনি নাইথক রক নাইনানি বাকি বড় রক তেবু চাই তকলাই রাংসাকি তাকু বুকু হাইন হাই কক দুগ হ্যালো হ্যালো বেলাই বেলাই কেন ফুঙ্কা হামবাই বেলাই নাম সগো দোসাদি দ নং তাম তাম নাইথক দ আবস সাগ্রা দে তাব আচ্ছা তৈ ত্রামা আচ্ছা আগিনি নাম যাক আব আচ্ছা আচ্ছা আও আও আও
1: আর
0: আর মানে পাথর মানে সাম যাক তাব সাবই থাকবাই কেতা আচ্ছা আও আও আচ্ছা
1: দঙ্গ
2: một

0: তাই সময় কাহিনী বস হালাইও
1: আও আও বিহাঙ্গো বাই আবো
0: আবো দিনে আনি কানি নে আং থাকা হিসাব থাকা অঙ্ক
1: বলং বিশিং দা অঙ্গি তো খাবো তাবো
0: বলং বিশিং ন আবার আয়াং আয়াং ওয়ালং বলং গাই তো তাতে দেখা তো ইয়রে চঙ্গ
1: আচ্ছা
0: ইয়াসি ইয়াগরা দালান কুকু কুকু তা
1: আও আও আও আও আও আও
0: আবো আজি নি যুগ আরো মতাই রীতন খাইলে না জাগা হিন্তা আবো
1: আও আও আও
0: তাবো খাই তো খালি আবো

0: मलाई दिशा बिलात कुठोक अब याङ नाइसक याङ दुई दुनो पोखेर
1: ก็ตาว่าทายิงก็เจ้าผู้คนเราก็ใช้แบบดาลานะก็หาสิ่งนี้ต้องก็ปั๊บปั๊บเลยอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอืมอื
2: ই তাকু কখরা বেলাই বেলাই খা খামকা মা সাজুছি নাই তে সালচা মা সালাইছি নাই বেলাই ন হামবাই খনাই তনাই রংসাক নি তাকু বুকু অরণ বাসা সিন দিনী সালকামা পান্ডানী নরক যতন নো যে গ্রাই রকম বেলাই বেলাই কেন হামবায়।

0: প্রক্রিয়ায় নাম বাদ পড়া ব্যক্তিদের ভোটার তালিকায় ফের অন্তর্ভুক্তির জন্য বিশেষ অভিযান চালাবে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের সমালোচনার কড়া নিন্দা বিজেপির। আগামী তিন দিন প্রস্তাবিত ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে দেশের সব রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি আজ খোলা থাকছে। ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহমত। এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছেন ভারতের একাধিক খেলোয়াড়। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। নাম উল্লেখ না করে তিনি একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তথ্য বিকৃত করে উপস্থাপন করার অভিযোগ করেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসাবে তুলে ধরার মতো যুক্তি খাড়া করা হয়েছে।
1: A persistent threat to peace has been the scourge of terrorism. That this could be state-sponsored with cross-border purpose makes it a direct affront to the global order. Governments indulging in such practices must be held accountable. There must be no dilution in our zero-tolerance approach towards terrorism. Its financial aspects, in particular, should be exposed and should be countered.
0: ডক্টর জয়শঙ্কর রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসকে বিশ্ব ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে অভিহিত করে বলেন, যেসব সরকার এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। সন্ত্রাসবাদে অর্থ যোগানোর বিষয়টি সামনে নিয়ে আসার পাশাপাশি তা প্রতিহত করতে হবে। শান্তি, উন্নয়ন এবং দরিদ্র দেশগুলির ওপর বিভিন্ন চাপের বিষয়ে দেওয়া তাঁর দীর্ঘ বক্তৃতার একটি অংশ ছিল এই সতর্কবার্তা। ডক্টর জয়শঙ্কর বলেন, সমগ্র বিশ্ব এখন বাজারে প্রবেশাধিকার থেকে শুরু করে সরবরাহ শৃঙ্খল সবকিছুতেই অস্ত্রের প্রভাব প্রত্যক্ষ করছে। বিভিন্ন দেশ ঝুঁকি কমিয়ে এবং নিজেদের সম্পর্কের ক্ষেত্রে বৈচিত্র্য আনার মাধ্যমে এর মোকাবিলা করছে। তিনি দক্ষিণী বিশ্বের 4F সংকটের কথা তুলে ধরেন। এগুলি হল ফুড অর্থাৎ খাদ্য, ফুয়েল বা জ্বালানি, ফার্টিলাইজার বা সার এবং ফাইন্যান্স বা অর্থ সংক্রান্ত নিরাপত্তা। তিনি বলেন, ভারতের বিকাশ ও জনসেবা কার্যক্রম বিশ্বের 16% বেশি মানুষের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। তিনি 78 দেশে ভারতের 600 বড় উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করেন, যার মধ্যে পরিকাঠামো, উৎপাদন শিল্প, কৃষি, তথ্য প্রযুক্তি এবং সক্ষমতা বৃদ্ধির মতো ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ডক্টর জয়শঙ্কর জানান, সংঘাতপূর্ণ এলাকা এবং মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ভারত চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। এ প্রসঙ্গে তিনি নেপালের আকস্মিক বন্যা এবং ভেনেজুয়েলার ভূমিকম্পে ভারতের দ্রুত সাড়া দেবার কথা তুলে ধরেন। সমুদ্র নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চল এবং লোহিত সাগর থেকে কৃষ্ণসাগর পর্যন্ত বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পর্তুগাল ও মরিশাসের সমর্থনের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবি ফের জোরালো হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে 81তম সাধারণ সভায় বর্তমান আঞ্চলিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সংস্কারের

প্রয়োজনীয়তা সামনে আসায় নতুন দিল্লির এই দাবির পক্ষে বিভিন্ন দেশ সমর্থন ব্যক্ত করেছে। পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো নিরাপত্তা পরিষদকে আরও বেশি প্রতিনিধিত্বমূলক করে তুলতে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে মত ব্যক্ত করেছেন। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভূরাজনৈতিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভারতের স্থায়ী সদস্যপদের দাবির সমর্থনে সওয়াল করেন। মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলদা হেইন G4 সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে পরোক্ষ সমর্থন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া চলাকালীন যেসব ব্যক্তি কমিশনের নোটিশ পেয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে BLO-রা প্রয়োজনীয় নথি সংগ্রহ করবে। সেই নথিগুলি পরবর্তীতে ECI নেট প্ল্যাটফর্মে আপলোডও করবেন BLO-রা। নতুন দিল্লিতে গতকাল কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমার, ছাড়াও নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। কমিশন স্পষ্ট জানিয়েছে ওই ধরনের নোটিশ পাওয়া ব্যক্তিদের ইয়ারোদের কাছে শুনানির জন্য ডাকা হবে না, কেবলমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই অনলাইন মাধ্যমে তাদের শুনানিতে ডাকা হতে পারে। কমিশনের তরফে জানানো হয়েছে বিভিন্ন রাজ্যে চলা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি, ভোটার তালিকা সংযোজন ও সংশোধনের কাজ, রাজনৈতিক দলগুলির সঙ্গে সমন্বয় এবং নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের যে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় SIR হয়েছে তাতে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। এদিকে নির্বাচন কমিশনার গণেশ কুমারকে ঘিরে বিতর্কের আবহেই বিরোধী ইন্ডিজোটের শরিকরা আগামী বুধবার 30 সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছে। ওই বৈঠকে বিরোধী শিবিরের সব শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR নিয়ে জনগণকে বিভ্রান্ত করে বিরোধীদের মুখোশ খুলে গেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী নবীন বলেছেন নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে SIR সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্তই কমিশনের ফুল বেঞ্চে সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি কংগ্রেসকে মিথ্যা ভাষণের জন্য এবং দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণের অভিযোগ করেছেন। একই প্রতিষ্ঠান যখন কেরালাম ও তামিলনাড়ুতে কংগ্রেস এবং তার সহযোগী দলগুলিকে জয় এনে দিয়েছে তখন সেই প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। শ্রী নবীন বলেন গণতন্ত্রের প্রয়োগ ক্ষেত্রবিশেষে সম্ভব নয়, জয় পরাজয় গণতন্ত্রেরই অংশ। এদিকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ পশ্চিমবঙ্গে আসছেন। নিউটাউনে কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি সহ দলের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন তিনি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি খোলা থাকবে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স আগামীকাল থেকে টানা 3 দিনের দেশব্যাপী যে ব্যাংক ধর্মঘটে ডাক দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ। আজ সব ব্যাংকের সমস্ত শাখা, কার্যালয়, ATM সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট সম্পূর্ণ চালু রাখার অনুমোদন করেছে রিজার্ভ ব্যাংক। ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহমত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো শুল্ক যাতে আরোপ না হয় সে বিষয়েও পদক্ষেপ করা হবে বলে উভয় পক্ষ একমত হয়েছে। উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণ পশ্চিমে সেদেশের সেনাবাহিনীর একটি বিমান ভেঙে পড়লে বরিষ্ঠ সেনা আধিকারিক সহ 17 জনের মৃত্যু হয়েছে। বিমানটি কিকিউইট থেকে রাজধানী কিংসাসার দিকে আসার সময় প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। কুয়াং প্রদেশের কেন্দ্রের বসতি এলাকার ওপর বিমানটি ভেঙে পড়ে। আজ বিশ্ব পর্যটন দিবস। মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের গুরুত্ব এই বিশেষ দিনে তুলে ধরা হয়। এবছরের মূল ভাবনা পর্যটন পুনর্গঠনে ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। এশিয়ান গেমসে আজ স্কোয়াশের পুরুষ ও মহিলা সিঙ্গলসের ফাইনালে ভারতের অনাহত সিং ও অভয় সিং সোনাজয়ের লক্ষ্যে খেলবেন। নাগুয়া কিনজো ফুটো এরিনায় মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবেন তারা।

জয় পেলে তারা সরাসরি 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার ছাড়পত্র পাবেন। এদিকে অ্যাথলেটিক্সে পুরুষদের ডেকাথলনের শেষ দিনে সোনা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন তেজস্বিন শঙ্কর। 2023 হ্যাংঝু এশিয়ান গেমসে রূপ পেয়েছিলেন তিনি। অন্যদিকে মহিলাদের লং জাম্পে অ্যান্সি সজন এবং শৈলি সিং, মহিলাদের 3000 মিটার স্টিপল চেজে পারুল চৌধুরী ফাইনালে খেলবেন। পুরুষদের 200 মিটার দৌড়ের ফাইনালে খেলবেন অনিমেষ কুজুর। এদিকে মনু ভাকের মহিলাদের 25 মিটার পিস্তল কোয়ালিফিকেশনে খেলতে নামবেন। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, উন্নতি হুডা এবং তৃষা জলি গায়ত্রী গোপীনাথ জুটি ও ধ্রুব কপিলা তানিশা ক্রাস্টো জুটি আর একটি ম্যাচে জিতলেই পদক নিশ্চিত করবেন। তিরুবনন্তপুরমে আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে সরব প্রচার গতকাল শেষ হয়েছে। আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 44টি ব্লক কার্যালয় থেকে 7,300 বেশি ভোটকর্মী 1,095টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2,950টি আসনে ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা হবে 5ই অক্টোবর। উল্লেখ্য, এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1,640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছে বিজেপির 81 জন, ত্রিপুরা মাথার 1,557 জন, সিপিআইএমের 1 জন এবং অন্যান্য 1 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। রাজ্যপাল ইন্দু সেনা রেড্ডি নাল্লু লোকভবনে মন কি বাত অনুষ্ঠানটি শুনবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগত মানের ব্যবধান অনেকটাই হ্রাস পেয়েছে। গতকাল আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন, কর্মজীবন, দর্শন নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যাসাগর ছিলেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, মানবতাবাদী এবং বাংলা গদ্যের অন্যতম পথিকৃৎ। বিদ্যাসাগর বাংলা লিপিকে সহজ পাঠ্য করে তুলেছিলেন। তিনি বলেন, এক সুস্থ সমাজ গঠনে বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নারী শিক্ষার প্রসারে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত রাজ্যের 213টি বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য 1,178 কোটি টাকা ব্যয় হয়েছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা বজায় রাখতে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আরও বেশি করে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। নির্বাচন কমিশন জানিয়েছে যে চলতি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইয়ের বিষময়ে নোটিশ জারি হওয়া ব্যক্তিদের বাড়িতে গিয়ে বিএলওরা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন। পরবর্তীতে বিএলওরা এই নথিপত্রগুলো ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোড করবেন। গতকাল নয়াদিল্লিতে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে এই ধরনের ব্যক্তিদের পরবর্তীতে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের হাতে শুনানির জন্য ডাকা হবে না। শুনানি শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে সম্ভব হলে অনলাইন মাধ্যমে করা হবে। কমিশন আরও জানিয়েছে, যদি শুনানির প্রয়োজন হয় তবে ভোটাররা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে তাদের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য অনুমতি দিতে পারেন। অর্থমন্ত্রক জানিয়েছে, আজ রবিবার দেশজুড়ে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলো খোলা থাকবে। দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনব্যাপী ব্যাংক বন্ধের ঘোষণার ফলে উদ্ভূত গ্রাহক সমস্যা সমাধানে

এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। নিউ ইয়র্কে বিশ্ব রাষ্ট্রসংঘের 81তম সাধারণ পরিষদে ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতা নীতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বন্ধুত্ব ও সদিচ্ছার সঙ্গে সন্ত্রাসবাদ কখনও সহাবস্থান করতে পারে না এবং দেশের আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। বিশ্বজুড়ে সংঘাত এবং অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সব পক্ষকে সংযম এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার সংঘাতের প্রসঙ্গে স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্র সমাধানের উপরও জোর দেন বিদেশমন্ত্রী। আজ বিশ্ব পর্যটন দিবস। রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে 1980 সাল থেকে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হচ্ছে। পর্যটন শিল্পকে উৎসাহিত করাই দিবসটি পালনের উদ্দেশ্য। ত্রিপুরা সরকারও রাজ্যে পর্যটন দিবস শিল্প বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নাবার্ডের ত্রিপুরা আঞ্চলিক কেন্দ্রের জেনারেল ম্যানেজার এবং ভারপ্রাপ্ত আধিকারিক তনুশ্রী ভট্টাচার্য গতকাল শাবরুমের ইন্দিরানগরের ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের বিভিন্ন কাজকর্ম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডকে শাবরুমে উপজাতি উন্নয়ন তহবিল প্রকল্পে পরিচালনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনকালে রাজ্য সরকারের কৃষি এবং মৎস্য দপ্তরের আধিকারিকরা এবং ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের কর্মকর্তারাও সঙ্গে ছিলেন। আবহাওয়া। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2°C, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35°C কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55।

আকাশবাণী আগরতলা ককটমা পরিবেশ সমৃদ্ধ বর্মা এডিসিনি বিলেজ কমিটি চংবারী খরংবাই আউই মূনি সামু মিয়া পাইসোকা তিনি ক্রাক নাই মতং বিশিংতই কাইব্রী চিব্রী ব্লক হাবানক নিশিমি সিনি সাই থামরানী গবং ভোট ইয়াচাকাই সেবুগ্র বেবাগী সা সাইচুকুচি বা ভোট সেন্টার বখাক লাম রায় খনাফুং দাম সিনি সিমি চেঙ্গি সারিক দামব্রী জরা ভোট ইয়াচাক জাগান হাস্তে চংবরী কমিশন নি সচিব অনুরাগ সেন সাকা ব্লক ব্রী চিব্রী কাই নই সাই চুকুরা বাচি থায় ভোট ইয়াচাক জাগান ভোট লেখা জাগান অক্টোবর তালনি সালবাব খরচাও ইমানো এডিসিনি ভিলেজ কমিটি চংবারী ও বেবাগী খরক সা সাইডগ্রা ব্রৈচি বাসানাই বাতায়াওইন কপলাই ইংখা বরং বিশিং বিজেপি নি খরক চার্সি সা তিপ্রামথনি খরক সা সাই বারা বাসিসিনি সিপিআইএম নি খরকসা তাই কুবনি বদলনি খরকসা তঙ্গ মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তিনি ফুং দামসিসাও আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতই হাক্তর তাই ফাতার হাক্তর নি বরক রক বাই কগলাম সালায়ন অব মন কি বাত ফিল ছাড়া থামচি চার বেরেমনি পান্ডা ও পান্ডা আকাশবাণী তাই দূরদর্শন নি বিভাগ নেটওয়ার্ক আকাশবাণী ককটমা বেডেক ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এআইআর মোবাইল এপ ও খাই মানানো পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রীবক্রক নাইখুং এবার ককটুমতাই আওয়াই কক চংলাইনক ইউটিউব চ্যানেল খাই মানানো পান্ডা পাইমানী আগলো আমচাইনি কক বাই খনারা জাগান আমচাইনি পান্ডা হর দামচারো তাই ওইসা খনারে জাগান লোকভবন তিনি মন্ত্রীবক্রক মন কি বাত পান্ডা খানাওয়ানো হাস্তে পাই ইন্দ্রসেনা রেড্ডি নালো ফুং দামসিসা জরাও চংবাড়ি কমিশন শাখা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এবার এসআইআর অঙ্গি টংমানী জরাও নোটিশ হরজাক বরক রকনি নগদ থাঙ্গি নামমানী ডকুমেন্ট থুমইনাই আপনি ওল বিএলও রক ও ডকুমেন্ট রকন ইসিআই নেট প্লেটফর্ম আপলোড খাইনাই মিয়া দিল্লি কাতালা সংসারজাক চংবাড়ি কমিশনের কগলাম কাইসাও ও ককচাবজাখা চংবাড়ি কমিশন সেরাই সেরাই খাইখা অবহাই বরক রকন ওল ইলেকট্রেল রেজিস্ট্রেশন অফিসার ইয়াগ হিয়ারিং বাকি রিংজাগলাক নাংসুকমা হালক ফাইকে সিমি হিয়ারিং এবার অনলাইন বিশিংতি খাইজাকায় কমিশন তাই বসাকা তুমুন হিয়ারিং নাংখে ভোটারক নুখুনে কেব চোকজাক আদংন বরক বখাকি ইংই খাফাইনি গসিমুর ইমানো খোয়াই জেলা ব্লক কাইবা আমচায় এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ী কেবেং মঙ্করী যাই যাই তাই কচাং কচাংখে পাইসুরনা বাকি মিয়া পুলিশ সুপার টাংনগ পান্ডা কাইসা সংসার জাকা পান্ডাও জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি

0: সবাইকে মিষ্টি সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি নিতাই,
1: আর সাথে রয়েছে আমি সত্যজিৎ।
0: আজ বিশ্ব পর্যটন দিবস। প্রতি বছর 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। পর্যটন শুধু ভ্রমণের আনন্দই দেয় না, বরং কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় শিল্পের বিকাশ এবং ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের পাশাপাশি ত্রিপুরার ঊনকোটি, নির্মাহুল, মাথাবাড়ি, জম্পুই পাহাড়, সিপাহীজলা অভয়ারণ্যের মতো পর্যটন স্থল দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। দায়িত্বশীল পর্যটন হিসাবে আমাদের প্রকৃতি ও ঐতিহ্য রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার কর্তব্য। বিশ্ব পর্যটন দিবস আমাদের মনে করিয়ে দেয়, টেকসই পর্যটনের মাধ্যমে উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ একসঙ্গে সম্ভব।
1: নিতে, আজ কিন্তু বিশ্ব নদী দিবসও বটে। আর এই নদীর সাথে বিশ্বের বেশিরভাগ প্রাচীন সভ্যতাগুলি নদীর তীরেই গড়ে উঠেছে। এর প্রধান কারণ, শহরের জন্য পানীয় জল নদী থেকে গ্রহণ করতে হয়, আর এছাড়া নদীপথ মাল ও যাত্রী পরিবহন এবং যোগাযোগের এক সহজ উপায়। স্বল্প খরচে নদীপথে মাল পরিবহনে নৌকা, লঞ্চ, স্টিমার ইত্যাদির জুড়ি মেলা ভার। অথচ আমাদের দেশে এবং বিশ্বের বহু দেশে মাত্র কয়েকটি নদী ছাড়া বেশিরভাগ নদী যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয় না, আর যার প্রভাব একেবারে সরাসরি অর্থব্যবস্থার উপর এসে পড়ছে। এ বিশ্বের নদীগুলিকে পরিচ্ছন্ন রাখা এবং নদীপথের আরও বেশি ব্যবহারের উপযোগিতা সম্পর্কে বিশ্বের মানুষকে অবগত করতে 2005 সালে সেপ্টেম্বর মাসের একেবারে শেষ রবিবারকে

0: বিশ্ব নদী দিবস বলে ঘোষণা করা হয়। বিশ্ব নদী দিবস পালনের মুখ্য উদ্দেশ্য নদীর দূষণ রোধ করা, নদীতে জলজ প্রাণীদের স্বাভাবিক আবাস সংরক্ষণ করা এবং নদীর জলের বিচক্ষণ ব্যবহার সম্বন্ধে জনসাধারণকে সচেতন করা, পাশাপাশি সংরক্ষণের কাজে যোগদান প্রোৎসাহিত করা যোগদানে। আর এটা মনে রাখতেই হবে, নদী বাস্তবেই মানব সভ্যতার উৎস এবং তার সংরক্ষণ তোমার আমার আমাদের প্রত্যেকের কর্তব্য।
1: এছাড়াও আজকের দিনটি পালিত হচ্ছে বিশ্ব বধির দিবস হিসেবেও। বিশ্ব বধির দিবস প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার পালিত হয়। এই দিবসের উদ্দেশ্য হল শ্রবণ প্রতিবন্ধী মানুষদের অধিকার, মর্যাদা এবং সমাজকে সম্মান অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা। বধিরতা কোনো মানুষের সম্ভাবনার সীমাবদ্ধতা নয়, উপযুক্ত শিক্ষা, সাইন ল্যাঙ্গুয়েজ, সহায়ক প্রযুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ পেলে তারা সমাজের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারেন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সরকারি পরিষেবায় যোগাযোগ সুযোগ সহজলভ্য করা এবং বৈষম্য দূর করা আমাদের সবার দায়িত্ব বটে। এই দিবস আমাদের শেখায় সত্যিকারের উন্নয়ন সমাজ গড়তে গেলে প্রত্যেক মানুষের সক্ষমতাকে সম্মান জানিয়ে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সহমর্মিতা, গ্রহণযোগ্যতা ও অন্তর্ভুক্তিই হোক বিশ্ব বধির দিবসের মূল বার্তা।
0: শ্রোতা বন্ধু, এবার জানিয়ে দিই আরো কিছু তথ্য। আজকের এই দিনে 1932 সালে আজকের দিনে ভারতীয় চিত্র পরিচালক ইয়াশ চোপড়া তিনি জন্মগ্রহণ করেছিলেন।
1: 1906 সালের আজকের দিনটিতেই প্রখ্যাত সাহিত্যিক সতীনাথ ভাদুরী জন্মগ্রহণ করেন।
0: তবে একই দিনে সুখ দুঃখ এই নিয়েই তো আমাদের পথ চলা। আজকের দিনে কিন্তু আমরা হারিয়েছি 1833 সালে রাজা রামমোহন রায়কে। আজকের দিনে আমরা হারিয়েছিলাম 1933 সালে বঙ্গ সাহিত্যের অন্যতম মহিলা কবি কামিনী রায়। এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

এবারে চিঠিপত্রের ঝাঁপিটা খোলা যাক। প্রথমেই আমাদের হাতে যে চিঠিটা রয়েছে এটি পাঠিয়েছেন সুনিতা দত্ত মধ্যপাড়া গয়ের কাটা জলপাইগুড়ি থেকে। প্রিয় অভিজ্ঞাপন, মানুষের জীবনের শেষ আর প্রথম আশ্রয় হল মা। মায়ের কোনো প্রতিপক্ষ কোনো বিকল্প অন্তত মানব জীবনে হতে পারে না। তা সে যত গভীর আর সমুদ্র সম সম্পর্ক হোক না কেন, বর্তমান সামাজিক অবস্থান চাক্ষুষ করে বুঝতে পারি মা গোষ্ঠীরা ভারাক্রান্ত দ্বিধা দ্বন্দ্বে চিন্তায় চেতনায়। মায়েরা চিরকাল তাদের ছেলে মেয়েদের আগলে রাখেন, তাদের কামনা শুধু এইটুকু, আমার সন্তান যেন থাকে দুধে বাঁধে। অথচ সারা জীবন দিয়ে সন্তানদের আগলে রাখার পরও তাদের জীবন বিপন্ন, অনিশ্চয়তার আড়ালে লুণ্ঠিত। তাই তোমার দেয়া বিষয় মায়ের আগমন অনেক কিছু সূচক পরিমাপক। দুনির্বার অসুরেরা সমাজের রন্ধ্রে মিশে গেছে, যে কোনো অনৈতিক কর্মে তারা সহজেই লিপ্ত হয়, ঘটা করে দেবীর আরাধনা করে। অথচ এই অসুর দমনকারী শক্তিরূপিণী মায়েরা অশুভ শক্তিকে দমন করতে সর্বদা সচেষ্ট হয় না, কারণ তারা সৎ এর ও অসতেরও মা, আর এটা হয়েই ধরায় আসেন। ছোট থেকেই আমার বিশাল আয়তনের উৎসব আর ঘটা করে দেখুন দাঁড়ি।

পূজার অনীহা, প্রচণ্ড ক্ষোভ মায়ের চোখের সামনে এত অরাজকতা, এত অনৈতিকতা, নির্মমতা, তবু মা কেন এত প্রাচুর্যের মধ্যে বিরাজ করেন? তার ক্ষমতাও হয়তো সীমিত, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে কোনো রূপে আজও মা অবহেলিত, কারণ স্বয়ং দুর্গাই গড়ে উঠেছিলেন কয়েকজন দেবগণের ইচ্ছা শক্তির দ্বারা। তাই বোধহয় অসুররূপী শক্তিগুলো অমানসিক অত্যাচার করে চলেছে মাতৃরূপের বিভিন্ন রূপের সাথে। চোখের সামনে দিয়েই তাই অজস্র অসুর ঘুরে বেড়ালেও তার নিধন কিন্তু যথাসময়ে হয় না, কারণ চাইলেই মায়েরা দুর্গা হতে পারেন। সমাজ তাকে সে অধিকার, সাহস, মর্যাদা কোনোটাই দেয় না। দেবীরা পৌরাণিক আখ্যানে সীমাবদ্ধ, তাই তারা কতটা মানুষ করে সমাজের হাতে প্রকৃত সত্তা তুলে দিতে পারেন জানি না, তবে রক্ত মাংসের মায়েরা কিন্তু সে দায়িত্ব জীবন দিয়ে পালন করতে চান, অনেকাংশে সফল হয়েও থাকেন। কিন্তু সবাই বোধহয় নৈতিক বীজ বিবেচক আর দরদি হয়ে ওঠেন না। ছোট থেকে পুঁথিগত শিক্ষার সাথে প্রত্যেকটি সন্তান মায়ের অপরিসীম শক্তি উপলব্ধি করতে পারে না, তাই কিছু ক্ষেত্রে অপত্য স্নেহের অত্যাচার তার অধিক পাওয়া তাকে বিপথে চালিত করে। গজিয়ে উঠে অশুভ শক্তির কিছু আখড়া, সমাজে ছড়িয়ে থাকা বিষ বাষ্প আজ মগজে ধারণ করে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করে। দেশ গিয়াছে দুঃখ নাই, আবার তোরা মানুষ হ, এই মানুষ হতেই মায়ের আগমনকে চাই বলিষ্ঠ শক্তিরূপে, এক অন্তরকে, যে অন্তর শুধু দেবী রূপে নয় মানুষ রূপে অবতীর্ণ হয়ে জানান দেবে মানুষই দেবতা গড়ে, তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। তাই আরাধনা হোক শক্তির, যে শক্তি দিয়ে মা সমগ্র জাতিকে আগলে রাখবে, প্রত্যেকটি নারী পুরুষের আরাধ্য হোক রক্ত মাংসের মানুষ, খাঁটি অকৃত্রিম মানবিক গুণাবলীর জয়গান হোক মায়ের সন্তানদের কণ্ঠে। সমাজের, দেশের, জাতির বিপদে যেন সন্তানেরা ঝাঁপিয়ে পড়ে, মানুষের কষ্টের ফসল প্রত্যেকটি সন্তানদের যেন মাটির মাকে বলতে না হয় মা আমাদের মানুষ করো, শক্তির, স্নেহের, সত্যের আগুন যেন প্রত্যেকটি সন্তান তাদের অন্তরে জ্বালিয়ে রাখতে পারে। যেদিন এই শক্তির উজ্জীবন হবে সেদিন মানুষ রূপী অমানুষ আর মাথা চাড়া দিয়ে উঠবে না, সত্যিকারের অসুর বিনাশ সেদিনই হবে যেদিন অন্তরের অসুরদের দমন করে রূপং দেহি জয়ং দেহি মা নিষ্কৌলুষ এক সভ্যতার সূচনা করবেন, তার আগমন হয়ে উঠবে মানবিক বিকাশের অসীম সত্তা। এতেই সুনিতা দত্ত, মধ্যপাড়া, গয়েরকাটা, জলপাইগুড়ি।

এবারে চলে যাচ্ছি পরের চিঠিতে। পরের চিঠিটি পাঠিয়েছেন রানীরবাজার সোনামুখী বাঁকুড়া থেকে সোমনাথ দাস। বন্ধু লিখছেন, সাদা পেঁজা তুলোর মেঘ দূর নীল আকাশের কোলে, সোনা রোদে ঝিকমিক আলো, শুভ্রকাশ ফুল হাওয়ায় দোলে, ঝরঝর মুখর বাদল ধারার শেষে ভরা ভাদর অর্থাৎ ভাদ্র, বাংলা ক্যালেন্ডারের ভাদ্র আশ্বিন মাস শরৎকাল। ঋতুচক্রে

0: তৃতীয় ঋতু। বৈশাখের নিদারুণ গ্রীষ্ম রুক্ষ শুষ্ক ধরিত্রীর বুকে শান্তির বাড়িধারা বর্ষণে আসে বর্ষাকাল। জন্ম দেয় নতুন কিশোলয়, ঝরে পড়া গাছের ডালে দেখা দেয় নবপল্লবেরঙ্গী। বর্ষা বিদায়ে বৃষ্টিহীন নীল আকাশের কোলে সাদা মেঘের ভেসে বেড়ানো, বাতাসে কেয়া কেতুকী মল্লিকা দোলুদ চাপা ফুলের সুবাস, জল ভর্তি পুকুরে শালুক পদ্ম, মাঠে সবুজ ধানের মাথায় বাতাসের ঢেউ খেলে যাওয়া, ঘাসের মাথায় রাত্রের ঝরা শিশির কণা, সকালে সোনা রোদে মুক্তার বিন্দুর মতো চকচক করে, রাতের ফোটা সুরভি ছোট্ট শিউলি, সকালে গাছতলে গড়াগড়ি যায়, প্রকৃতির অপরূপ রূপসজ্জায় মৃদুবন্দ বাতাসে আকাশে ভাসা মেঘের আনাগোনায় আভাস দেয় শরৎকালের শ্রেষ্ঠ উৎসব উমামায়ের আগমন বার্তা। শরৎকাল মানেই শারদীয়া দুর্গোৎসব, সারা বছর অধীর আগ্রহে প্রতীক্ষা বছরের চারটি তিথির জন্য। উমা মা সপরিবারে শ্বশুর বাড়ি কৈলাস হতে বাংলার বাপের বাড়ির বাংলায় আগমন। মায়ের আগমনকে কেন্দ্র করে লালমাটি দেশের বাউল একতারার সুরে গান ধরে, যাও যাও গিরি আনিতেই গরি উমা নাকি বড় কেঁদেছে, দেখেছি স্বপন নারদ বচন উমা মা মা বলে কেঁদেছে। বাংলার ঘরের মেয়ে উমাকে পেয়ে বছরের চার দিন সাংসারিক দুঃখ কষ্ট যন্ত্রণা সকলে ভুলে যায়, জাতি ধর্ম নির্বিশেষে একসাথে বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসবে মেতে ওঠেন। যারা কর্মসূত্রে বিদেশ বা ঘরের বাইরে থাকেন তারাও প্রত্যেকে মায়ের আগমনে নিজের ঘরে ফেরে। নমস্কার আনতে সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া 7222207।
1: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। মোহনপুর মহকুমা শাসক কার্যালয় থেকে জানানো হয়েছে, তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মোহনপুর মহকুমা ভিত্তিক গান্ধী জন্মজয়ন্তী ও শচীন দেববর্মনের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এ উপলক্ষে আগামী 1 অক্টোবর হ্যাজামারা কমিউনিটি হলে শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উদযাপন করা হবে। অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। এছাড়াও আগামী 2 অক্টোবর বামুটিয়া ব্লকের মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হবে। এই দুটি অনুষ্ঠানে সকলের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও শোনা যাবে।
1: জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে করব মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে লোকান্তপাড়া বিওপি থেকে চাপলিং ছড়া বিওপি পর্যন্ত এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গোমতী জেলা জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস 2023 এর 163নং ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ কার্যকর থাকবে 15ই নভেম্বর 2026 পর্যন্ত।
0: এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে সরব প্রচার শেষ হয়েছে। আগামী 28শে সেপ্টেম্বর সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন 44টি ব্লকে 2950টি আসনে ভোট গ্রহণ করা হবে।

0: এবারে আসন্ন দুর্গোৎসব নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আগরতলা শহরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আগামী 17 অক্টোবর থেকে 20 অক্টোবর 2026 পর্যন্ত দুর্গাপূজার সময় বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত নো এন্ট্রির ব্যবস্থা কার্যকর থাকবে। শহরে বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ আনতে এই নো এন্ট্রি ব্যবস্থা কার্যকর হবে। প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনা করে নো এন্ট্রির সময়সীমা পরিবর্তন হতে পারে।
1: আসলে এই দুর্গাপুজো উপলক্ষে আগামী 17 থেকে 20 অক্টোবর পর্যন্ত আগরতলার বিভিন্ন রাস্তায় বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত যান চলাচল কিন্তু নিয়ন্ত্রিত থাকছে। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গির তিনি আগরতলার ট্রাফিক ভবনে সাংবাদিক সম্মেলনে এই কথা কিন্তু জানিয়ে দিয়েছেন।
0: আর এই যে রোডগুলোতে নো এন্ট্রি থাকবে, ড্রপ গেট ও টার্মিনাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এভাবে ট্রাক ও ভারী পণ্যবাহী যানবাহনের জন্য আগরতলা বাইপাস এলাকায় পৃথক টার্মিনাল পয়েন্ট রাখা হয়েছে। যাত্রীবাহী বাস ও বড় যানবাহনের নির্ধারণ পয়েন্টগুলির মধ্যে রয়েছে পণ্ডিত নেহরু অফিস কমপ্লেক্স, একে রোড, ট্রেনিং ক্লাব ক্রসিং, নাগরজলা বাস টার্মিনাল, এডিনগর, প্রতাপগড় বেইলি ব্রিজ এলাকা, চন্দ্রমোহন সেতু এলাকা, রামঠাকুর বয়েজ স্কুল ব্রিজ এলাকা, গান্ধী স্কুল, এমবিবি কলেজ এলাকা, চন্দ্রপুর মসজিদ সংলগ্ন এলাকা, জিবিপি ক্যান্সার হাসপাতাল সংলগ্ন এলাকা এবং ইন্দ্রনগর ব্রিজের উপর দিক।
1: রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন তার সভাপতিত্বে এক সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এবছর নির্মহল জল উৎসব আগামী 7 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। মন্ত্রী কিশোর বর্মন উৎসবকে সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে। উৎসবটিকে আকর্ষণীয় সুসংগঠিত করতে স্থানীয় বাসিন্দার সহযোগিতাও তিনি আবেদন জানান।

0: এবারে কিছু কাজের খবর আপনাদের জানিয়ে দিই। এনআইসিতে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদির 376টি শূন্য পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক পাস, গেট স্কোরের প্রাধান্য রয়েছে। বয়স 21-30 বছর সংরক্ষিত রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 30 সেপ্টেম্বর। বাছাইকৃতদের ইন্টারভিউর তারিখ ও কেন্দ্র কল লেটারে পরে জানানো হবে। কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রকে স্পেশালিস্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইত্যাদি পদে নিয়োগের জন্য ইউপিএসসির মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা LLB, পিজি ডিপ্লোমা পাস, বয়স অনূর্ধ্ব 40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 10 অক্টোবর। বাছাইকৃতদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে।
1: শ্রোতাবন্ধু, আমাদের আগরতলা এনআইটিতে বিভিন্ন বিভাগে বিভিন্ন পদে নিয়োগ চালু হয়ে গিয়েছে। প্রথমে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে শূন্য পদ রয়েছে 60টি। বয়স হতে সর্বোচ্চ 30 বছর। যোগ্যতা রিলেভেন্ট সাবজেক্টে ফার্স্ট ক্লাস বিই, বিটেক, MCA অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা অথবা ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স। এছাড়াও সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকলে অন্তত তাতে 50% নম্বর থাকতে হবে। রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য 5টি শূন্য পদ, সেক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা 30 বছর। যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস এবং বিই, বিটেক অথবা ফার্স্ট ক্লাস ডিপ্লোমা হতে হবে। 5টি শূন্য পদ রয়েছে লাইব্রেরি এবং ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে। বয়স সর্বোচ্চ 30 বছর। প্রার্থীর যোগ্যতা বিজ্ঞান, বাণিজ্য কিংবা আর্টসে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি হতে হবে, সঙ্গে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন।

0: সায়েন্সে অভিজ্ঞতা থাকতে হবে। ফার্মাসিস্টদের জন্য রয়েছে একটি শূন্যপদ, সেক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে 27 বছর। যোগ্যতা সায়েন্সে 12 পাস এবং ফার্মাসিতে 2 বছরের ডিপ্লোমা অথবা বি ফার্ম। ফার্মাসি অ্যাক্ট 1948 অনুযায়ী ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন থাকতে হবে।
1: পিজিএমআই আরে নার্সিং অফিসারে 243টি শূন্যপদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা জিএনএম বিএসসি নার্সিং পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 35 বছর। আর এক্ষেত্রেও সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত পাঠাবার শেষ তারিখ 3রা অক্টোবর, আর পরীক্ষা এবং কল লেটার রে সেগুলো পরে জানিয়ে দেওয়া হবে। আরও কিছু রয়েছে চাকরি সংক্রান্ত খবর। কেন্দ্রীয় সরকারে বিভিন্ন পদে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে, আর এক্ষেত্রে পরীক্ষা হবে ইউপিএসসির মাধ্যমে। 480টি পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা বিই বিটেক পাস, বয়স 21 থেকে 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে অবশ্যই নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে এক্ষেত্রেও দরখাস্ত পাঠাতে হবে, আর দরখাস্ত পাঠাবার শেষ তারিখ 6ই অক্টোবর। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। 31শে জানুয়ারি 2027 এই পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্র আগরতলা সহ সারা দেশের 100টি শহরে হয়ে থাকবে, আর বাকি বিস্তারিত কল লেটারে জানিয়ে দেওয়া হবে।

0: বন্ধুরা, আমরা প্রত্যেকে একটা সুস্থ সুন্দর জীবন যাপন করতে চাই, কিন্তু প্রত্যেকটা ঘরেই কোনো না কোনো অসুখ যেন একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, একেবারে সকলের বিরুদ্ধে যেন সে যুদ্ধ ঘোষণা করছে। আমরা শত চেষ্টা করেও এমন একটা ঘর যেন খুঁজে পাচ্ছি না যেখানে একেবারে সবাই হাসি খুশি নিরোগ হয়ে রয়েছেন। আর এই সময় যে সমস্ত রোগগুলো বেশি বেশি করে শোনা যায়, তার মধ্যে ডায়াবেটিক বা মধুমেহ রোগ অন্যতম বলা যেতে পারে, কারণ ঘরে ঘরে প্রায় একই রোগের কথাই কিন্তু আমরা শুনে আসছি। তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ কিভাবে রাখা সম্ভব সে বিষয়ে বিশেষজ্ঞরা কি বলেন, চলুন জানবার চেষ্টা করি। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ, তবে নিয়ম মেনে চললে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং ডায়াবেটিস জনিত বিভিন্ন জটিলতার ঝুঁকি কমানো সম্ভব, এমনটাই কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। এই জন্য প্রয়োজন খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, নিয়মিত ওষুধ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, এই সব কিছুর প্রতি গুরুত্ব দিতে হবে। প্রথমত সুষম ও পরিমিত খাবার খেতে হবে, অতিরিক্ত চিনি, মিষ্টি, মিষ্টি পানীয়, কোমল পানীয়, কেক, বিস্কিট ও অতিরিক্ত ভাজা পোড়া এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। ভাত বা রুটির পরিমাণ পরিমিত রেখে বেশি করে শাকসবজি, ডাল, স্যালাড এবং প্রয়োজন অনুযায়ী মাছ, ডিম বা অন্যান্য স্বাস্থ্যকর প্রোটিন খাওয়া যেতে পারে। ফল খাওয়া যায়, তবে একসঙ্গে বেশি না খেয়ে পরিমিত পরিমাণে খেতে হবে, এমনটাই কিন্তু বলছেন চিকিৎসকরা। এবং সেই সাথে বলছেন নিয়মিত শারীরিক পরিশ্রম করা ভীষণ জরুরি, হাঁটা, সাইকেল চালানো বা অন্যান্য উপযুক্ত ব্যায়াম রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে বয়স, শারীরিক সক্ষমতা ও অন্যান্য রোগের কথা বিবেচনা করে ব্যায়ামের ধরন ও মাত্রা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করে নেওয়া ভালো।
1: এবারে যেতে যেতে আপনাদের জানিয়ে দিই আকাশ কেমন থাকতে পারে। আগরতলা এবং তার আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 26.2°C, গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6°C, আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35°C-এর কাছাকাছি এবং সর্বনিম্ন থাকতে পারে 26°C-এর কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিলক্ষিত হয় 97%, আর সর্বনিম্ন 55%। রাজ্যের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই ছিল

থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরে শুনলেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ছোটদের জন্য অনুষ্ঠান কাকলি

0: রবিবারের মিষ্টি সকাল, জানালার ফাঁকে রোদ এসে যখন ঘরের কোণে কোণে ছড়িয়ে দেয় আলোর হাসি, পাখির কিচিরমিচির যখন মুখর হয়ে ওঠে চারপাশ, তখনই ছোট্ট বন্ধুদের হাত ধরে শুরু হয় আমাদের সুন্দর সকাল। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, প্রতি রবিবারের মতো আজও কিন্তু আপনাদের সঙ্গে আছি আমাদের ছোটদের অনুষ্ঠান কাকলি নিয়ে, যেখানে ছোট্ট ছোট্ট কণ্ঠে ফুটে ওঠে গান, কথায় কথায় ছড়িয়ে পড়ে আনন্দ, আর শিশুদের প্রতিভা এবং স্বপ্নের ডানায় রঙিন হয়ে ওঠে আমাদের এই রেডিও তরঙ্গ। তাই ছুটির সকালে এই সুন্দর সময়টুকু আপনাদের সঙ্গে কাটুক হাসি, গান, গল্প আর ছোট্ট বন্ধুদের মিষ্টি আড্ডায়। তাহলে আর দেরি কেন, চলুন আজকের রবিবারের সকালটা শুরু হোক আমাদের ছোট্ট বন্ধুদের সঙ্গে। শুরু করা যাক এই কাকলির যাত্রা। প্রথমেই আমার সঙ্গে কিন্তু রয়েছে মিষ্টি কিছু খুদে বন্ধুরা, চলুন তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। প্রথমে বলো ছোট্ট বন্ধু, কি নাম তোমার?
1: তৃষ্ণা দাস।
0: বাহ, খুব সুন্দর নাম। আমাদের স্টুডিওতে এসে আজকে তোমার কেমন লাগছে বলো?
1: ভালো লাগছে।
0: ভালো লাগছে? আচ্ছা, রবিবার মানেই তো ছুটি, আমরা সবাই জানি, তো অন্য রবিবারগুলো তোমার কেমন কাটে?
1: খুব ভালো কাটে।
0: কি কি করো রবিবার দিন?
1: রবিবার আমি অনেক খেলি, পড়াশোনা করি।
0: আচ্ছা, খেলাধুলো হয়?
1: হ্যাঁ।
0: কি ধরনের খেলা তোমার ভালো লাগে?
1: আমার
0: মানে ইনডোর নাকি আউটডোর, কোনটা?
1: ইনডোর।
0: ইনডোর গেম খেলতে ভালো লাগে বেশ। আচ্ছা, আর লেখাপড়া করতে কি ভালো লাগে?
1: হ্যাঁ।
0: লেখাপড়ার পাশাপাশি আর কি করো বলো?
1: লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করি, গান করি।
0: আচ্ছা ঠিক আছে, গান যেহেতু করো বলেছো, কোন গানটা শোনাবে?
1: আকাশ জুড়ে শুনিনো আই তবে সজু।
0: আচ্ছা, মানে আমরা আজকে তোমার কাছ থেকে দুটো গান শুনবো, তাই তো? ঠিক আছে, গল্প হবে, চলো আমরা গানে যাই প্রথমে।

0: বাহ, খুব সুন্দর হয়েছে তৃষ্ণা। তারপরে তুমি আমাদের আর কোন গানটা শোনাচ্ছো?
1: রবীন্দ্রসঙ্গীত আইতবেশভজুরি।
0: আরও একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো। আচ্ছা, তার আগে চলো একটু গল্প করি, ঠিক আছে? আচ্ছা বলো, তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: উপেন্দ্র বিদ্যা ভবন গার্লস HS স্কুলে পড়ি, আর 8 ক্লাস 8 পড়ি।
0: আচ্ছা, আর তোমার পছন্দের সাবজেক্ট কোনটা? কোন বইটা পড়তে ভালো লাগে
1: তোমার? বেঙ্গলি।
0: বাংলা পড়তে ভালো লাগে? বেশ। আর অন্য সাবজেক্টগুলো ভালো লাগে না?
1: ভালো লাগে,
0: বাংলাটা একটু বেশি ভালো লাগে, তাই তো? ঠিক আছে। তার পাশাপাশি তুমি যেহেতু গান শেখো, তার জন্য বলছি তোমার পছন্দের সিঙ্গারকে, কার গান শুনতে তোমার খুব ভালো লাগে?
1: সবারই গান শুনতে আমার ভালো লাগে।
0: তার মধ্যেও তো স্পেশাল কেউ থাকে যে এই সিঙ্গারের গানটা আমার শুনতে আমার খুব ভালো লাগে বা আমি ওনাকে অনুসরণ করি, এমন কিছু নেই? আচ্ছা বলো, বাড়িতে কে কে রয়েছে?
1: বাবা, আমার মা, বাবা, আমি।
0: আচ্ছা, আর তুমি বড় হয়ে কি হতে চাও বলো?
1: পুলিশ।
0: বড় হয়ে পুলিশ হতে চাও? কেন, পুলিশ কেন হতে চাও?
1: পুলিশ আমার ইচ্ছা।
0: ইচ্ছা মানে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: বেশ, ঠিক আছে, চলো তারপরে আমরা পরের গানে যাই।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য একটা জোরে করতালি হোক। ছোট্ট কণ্ঠে যখন একটি গান ভেসে আসে, তখন তার মধ্যে শুধু সুর থাকে না, থাকে সরলতা, আনন্দ আর নির্মল ভালো লাগা। বড়দের গানের মতো সেখানে হয়তো নিখুঁত হওয়ার চেষ্টা নেই, কিন্তু থাকে নিজের মতো করে কিছু একটা করার আনন্দ। সেই ছোট্ট কণ্ঠে গান শুনতে শুনতে আমাদেরও যেন ফিরে যেতে ইচ্ছে করে সেই সুন্দর শৈশবের দিনগুলোতে, যেখানে সামান্য কিছুতেই মন ভরে উঠত আনন্দে। তাই ছোট বন্ধুদের গান আমাদের কাছে শুধু গান নয়, এ যেন শৈশবের এক টুকরো মিষ্টি স্মৃতি। এভাবেই গানের ডানায় ভর করে কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের কাকলির আসর। এবারে চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর দেবোত্তমের কাছে। দেবোত্তম, কেমন আছো বলো?
1: আমি ভালো আছি।
0: বেশ, তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আমি শিশু বিহার এইচএস স্কুলে পড়ি, আমি ক্লাস সিক্সে পড়ি।
0: ঠিক আছে, আজকে তুমি আমাদের জন্য কি নিয়ে এসেছো, আমাদের কি শোনাবে?
1: আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছি, আগুনের পরশমণি।
0: বাহ, খুব সুন্দর গান। গান তো শুনবো, কিন্তু তার আগে চলো একটু গল্প করি। ঠিক আছে, বলো যে লেখাপড়া করতে তোমার কেমন লাগে?
1: আমার ভালো লাগে।
0: আচ্ছা, বেশি ভালো লাগে না?
1: লাগে।
0: আচ্ছা, তাহলে জানবো তোমার কাছে কোন বইটা পড়তে তোমার বেশি ভালো লাগে।
1: আমার ম্যাথ।
0: ম্যাথ করতে বেশি ভালো লাগে। ঠিক আছে, বাড়িতে কে কে রয়েছে?
1: বাড়িতে বাবা, আমি, মা।
0: বেশ, আজকে রবিবারে আমাদের স্টুডিওতে চলে এসেছো। তাছাড়া অন্যান্য রবিবার তোমার কেমন কাটে, কি কি করো? রবিবার দিন তো ছুটি, লেখাপড়া একটু কম থাকে, স্কুলে যাওয়ার চাপ থাকে না, তো ওই রবিবার দিনটা কেমন কাটে তোমার?
1: আমি খেলাধুলা করি, পড়ি, আর এমনি নর্মাল দিনের মতো।
0: আচ্ছা, মানে ওই দিন স্যারের বাড়ি থাকে না, কোনো কিছুই থাকে না? না, তো ওই দিন মানে গান কি চর্চা হয় না, মানে গান প্র্যাকটিস করো না তুমি? ঠিক আছে, কখন কখন গানের চর্চা করো, মানে লেখাপড়ার পাশাপাশি গান যে শেখো সেটাকে কিভাবে ব্যালেন্স করো?
1: আমি সকালবেলা গানের প্র্যাকটিস করি, আবার বিকেলে একটু,
0: মানে সময় করে দুবার রেওয়াজ করা হয়। ঠিক আছে, লেখাপড়া, গান, এগুলো ছাড়া আর কি কিছু শেখো?
1: আমি আর্ট শেখো।
0: আর্টও শেখো, বেশ ভালো। কোনটা বেশি পছন্দের, লেখাপড়া, গান আর আর্ট, এই তিনটা বিষয় যদি দেওয়া হয় কোনটা তোমার বেশি পছন্দ?
1: গান।
0: গানটাই বেশি পছন্দ। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা গানে যাই।

0: আমাদের ছোট্ট বন্ধু দেবোত্তমের জন্য একটা জোরে করতালি। শ্রোতা বন্ধুরা, গান আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক সুন্দর অনুভূতি। কখনো গানের সুরে মন ভালো হয়ে ওঠে, কখনো আবার কোনো প্রিয় গানের কুলি আমাদের ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা কোনো স্মৃতির কাছে। আসলে গান এমনই, যেখানে সুরের সঙ্গে মিশে থাকে ভালো লাগা, আবেগ, স্বপ্ন আর মনের না বলা কত কথা। তাই তো একটি সুন্দর গান শুধু শ্রুতিমধুরই নয়, সেটা হৃদয় দিয়ে অনুভব করা যায়। আর এভাবেই গানের ডানায় ভর করে কিন্তু আমাদের কাকলির এই আসর ধীরে ধীরে এগিয়ে চলছে। এবারে চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর কাছে, দেখে নেওয়া যাক তার ঝুলিতে আমাদের জন্য কি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আরো একজন ছোট্ট পুচকে বন্ধু। কি নাম তোমার বলো?
1: আধ্যা দাস।
0: আধ্যা, কি সুন্দর নাম। আচ্ছা আধ্যা, তোমাকে বাড়িতে কি বলে ডাকে বলো?
1: রাশি।
0: রাশি, বেশ। আচ্ছা আধ্যা, কোন স্কুলে পড়ো?
1: শ্রীকৃষ্ণ মিশন।
0: শ্রীকৃষ্ণ মিশনে। আর কোন ক্লাসে পড়ো?
1: কেজি টু।
0: কেজি টু তে, বেশ। আধ্যা আমাদের আজকে কি শোনাবে?
1: জলের ঘাটে।
0: মানে তুমি আজকে গান শোনাবে আমাদের?
1: হ্যাঁ।
0: বাহ, আচ্ছা আদ্যা বলো তো, লেখাপড়া করতে ভালো লাগে নাকি দুষ্টুমি করতে বেশি ভালো লাগে, কোনটা?
1: লেখাপড়া।
0: লেখাপড়া করতে ভালো লাগে, দুষ্টুমি ভালো লাগে না?
1: না।
0: আচ্ছা, তার মানে তুমি একদম দুষ্টুমি করো না, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, কোন বইটা পছন্দ, কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে?
1: আমার সাবজেক্ট ম্যাথ।
0: ম্যাথ করতে ভালো লাগে। আর ইংলিশ?
1: না,
0: ভালো লাগে না। আচ্ছা, আর বেঙ্গলিও ভালো লাগে না?
1: বেঙ্গলি ভালো লাগে, আর হিন্দি।
0: হিন্দিও ভালো লাগে, বাহ, অনেকগুলো ভালো লাগে। আধ্যার ফ্রেন্ড আছে?
1: হ্যাঁ।
0: কজন আছে?
1: চারজন।
0: চারজন ফ্রেন্ড আছে, ওদের সাথে কি মিলেমিশে থাকো নাকি দুষ্টুমি করো?
1: মিলেমিশে থাকো।
0: মিলেমিশে থাকো, আচ্ছা। আর খেলাধুলো করতে ভালো লাগে তোমার?
1: হ্যাঁ।
0: কোন খেলাটা খেলতে ভালো লাগে?
1: আমার খেলা ফুটবল।
0: ফুটবল খেলতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: খেলতে পারো তুমি?
1: হ্যাঁ।
0: বেশ, ঠিক আছে। বাড়িতে কে কে রয়েছে?
1: পাপা।
0: আর
1: দিদি কলেজে।
0: আচ্ছা, ঠিক আছে। মা কোথায়?
1: মা বাইরে।
0: ঠিক আছে, বাড়িতে মা বাবা দিদি রয়েছে, তাই তো?
1: হ্যাঁ।
0: আর সবচাইতে বেশি কে আদর করে?
1: দিদি।
0: আচ্ছা, মা বাবা আদর করে না?
1: হ্যাঁ।
0: বকুনি দেয়, মা বকুনি দেয়, তাই তো?
1: না,
0: দেয় না। তুমি দুষ্টুমি করো না, তাই তো? তুমি তো গুড গার্ল, তার জন্য তোমাকে একদম বকুনি দেয় না। ঠিক আছে, চলো তাহলে আমরা গানে যাই, শুনে নিই আধ্যা কিভাবে আমাদের গান শোনায়। চলো শুরু করা যাক।

0: এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে। তার নাম হলো অর্ঘ্যদীপ দেবনাথ। অর্ঘ্যদীপ, কেমন আছো বলো?
1: বেশ ভালো আছো।
0: ঠিক আছে, সামনে তো পুজো আসছে, এখন তো ভালো থাকতেই হবে। তো অর্ঘ্যদীপ কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: কেভিএনজিসি আগরতলা, আর ক্লাস 6।
0: আচ্ছা, অর্ঘ্যদীপ আজকে আমাদের জন্য কি নিয়ে এসেছে, কি শোনাবে?
1: তবলা।
0: তবলা কি শোনাবে? লহরা, ত্রিতালে লহরা, তাই তো? বেশ, ঠিক আছে। অর্ঘ্যদীপ, বলো যে পছন্দের সাবজেক্ট কোনটা?
1: সায়েন্স।
0: আচ্ছা, তো লেখাপড়া আর তুমি তবলা শেখো, তাছাড়া আর কি কিছু শেখো?
1: আর্ট, অ্যাবাকাস।
0: বাহ, অনেক কিছু করো। সব কিছুকে কিভাবে ব্যালেন্স করা হয়?
1: নরমালি।
0: নরমাল হয়ে যায়, ঠিক আছে। তো আজকে আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে বলো?
1: ভালো।
0: ভালো লাগছে? বেশ, ঠিক আছে, চলো শুরু করা যাক।

বাহ, আমাদের ছোট্ট বন্ধু অর্ঘ্যদ্বীপের জন্য এবারে জোরে একটা করতালি। ছোট্ট বন্ধুদের সঙ্গে কাটানো সময়ের মধ্যে যেন একটা আলাদা আনন্দ লুকিয়ে থাকে। তাদের কথা, মিষ্টি হাসি, কখনো একটু দুষ্টুমি, আর কখনো নিজের স্বপ্নের কথা বলার ভঙ্গি, সব কিছু মিলিয়ে তৈরি হয় এক অপূর্ব সুন্দর মুহূর্ত। তাই কাকুলিরই আসর আমাদের কাছেও শুধু একটি অনুষ্ঠান নয়, ছোট বন্ধুদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার এক আনন্দের ঠিকানা। তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আজকের কাকুলির এই সুন্দর সময়টুকু শেষ হয়েই এলো। আজকের মতো কাকুলির এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে লেখাপড়া করবে।

এই মুহূর্তে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি সকালবেলার অনুষ্ঠান নিয়ে আপনাদের বন্ধু নিতাই। আর ঘড়ির কাঁটা বলছে আপনাদের জানিয়ে দেবার সময় হয়েছে সংবাদ শিরোনাম। এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের সরপ্রচার গতকাল শেষ হয়েছে। আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 44টি ব্লক কার্যালয় থেকে 7,300 বেশি ভোটকর্মী 1,095টি ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2,950টি আসনে ভোট গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগত মানের ব্যবধান অনেকটাই হ্রাস পেয়েছে। গতকাল আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও

সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন জানিয়েছে যে চলতি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ SIR এর সময় নোটিশ জারি হওয়া ব্যক্তিদের বাড়িতে গিয়ে বিএলওরা গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন। পরবর্তীতে বিএলওরা এই নথিপত্রগুলো ECI নেট প্ল্যাটফর্মে আপলোড করবেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের 81তম সাধারণ পরিষদে ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করবেন। তিনি বলেন, বন্ধু ও সদিচ্ছার সঙ্গে সন্ত্রাসবাদ কখনো সহাবস্থান করতে পারে না, দেশের আত্মরক্ষায় অধিকার ভারত প্রয়োগ করবে। অর্থমন্ত্রক জানিয়েছে আজ রবিবার দেশজুড়ে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলো খোলা থাকবে। দেশজুড়ে প্রস্তাবিত 3 দিনব্যাপী ব্যাংক বন্ধের ঘোষণার ফলে উদ্ভূত গ্রাহক সমস্যার সমাধানে এই পদক্ষেপ গৃহীত হয়েছে। আজ বিশ্ব পর্যটন দিবস। রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে 1980 সাল থেকে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হচ্ছে। পর্যটন শিল্পকে উৎসাহিত করাই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। নাবার্ডের ত্রিপুরা আঞ্চলিক কেন্দ্রের জেনারেল ম্যানেজার ও ভারপ্রাপ্ত আধিকারিক তনুশ্রী ভট্টাচার্য গতকাল সাবরুমের ইন্দিরানগরে ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের বিভিন্ন কাজকর্ম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডকে সাবরুমে উপজাতি উন্নয়ন তহবিল প্রকল্প পরিচালনার দায়িত্ব দেওয়ার আশ্বাস দেন। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রায় ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। 101.6 MHz FM উজ্জয়ন্তীতে রয়েছেন। আর এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ছোটদের অনুষ্ঠানে। ছোট্ট বন্ধুরা, তোমরা গান, কবিতা এবং গল্পের আড্ডায় মেতে উঠতে পারো এই মুহূর্তে তোমাদের বন্ধু নিতাইয়ের সঙ্গে। তার জন্যে তোমাদের ডায়াল করতে হবে 2326253 এই নাম্বারে। শুধুমাত্র ছোট্ট বন্ধুরাই ফোন করবে এই অনুষ্ঠানে। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আদর অবশ্যই আজকের দিনে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে গল্প করব যা তোমাদের ভবিষ্যৎকে সুন্দর করে তুলতে পারে। বলতো, বড় হয়ে কে কি হতে চাও? হ্যাঁ, কেউ হয়তো চাইবে ডাক্তার হতে, কেউ শিক্ষক, কেউ বিজ্ঞানী, কেউ আবার দেশ সেবার কাজ করার কথা ভাবছ হয়তো। আসলে শুধু বড় মানুষ হলেই হবে না, আমাদের সবচেয়ে আগে যেটা হতে হবে তা হলো ভালো মানুষ। আর ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় কথা। ভালো কথা বলবো ভাই, মিথ্যে কথা বলবো নাই, সবার মুখে হাসি ফোটাই, ভালো মানুষ হব তাই। হ্যাঁ, আমাদের ভালো মানুষ হতে হবে, তার জন্য এই ছড়াটা বললাম। বন্ধুরা, ভালো মানুষের হতে গেলে আমাদের যে কয়টি ছোট ছোট অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে তা কি, এ নিয়েই আজ আপনাদের তোমাদের সঙ্গে গল্প করব। আর তোমরাও এই মুহূর্তে 2326253 এই নাম্বারে ডায়াল করে বলবে তোমরা গল্প, কবিতা, গান কি শোনাতে চাও আজ এই অনুষ্ঠানে। তোমাদের কথা শুনব, তোমাদের গল্প শুনব, আর তোমাদের মজার মজার কিছু গানও শোনাব আজ এই অনুষ্ঠানে।

0: লালঝুটি কাকাতুয়া কি বায়না ধরেছে সে কথা তো বলতে পারবো না, তবে আজ আমাদের যে বায়না থাকবে তা হলো ছোট্ট বন্ধুরা, তোমরা 232-6253 এই নাম্বারে ফোন করবে, আর তোমরা গান, গল্প, কবিতা, হ্যাঁ সব কিছু শোনাতে পারো, তোমাদের যা ইচ্ছে সেগুলোই শোনাতে পারো, আর তোমাদের গল্প কবিতা শুনবো বলেই আজ তোমাদের সঙ্গে আছি আমি, তোমাদের বন্ধু নিতাই। তো আমরা সবাই চাই আমরা বড় হয়ে মানুষের মতো মানুষ হব, ঠিক তাই না? আর তা হতে গেলে আমাদের কিছু অভ্যাস কিন্তু অবশ্যই করতে হবে, আর সেটা হলো আমাদের সত্য কথা বলার অভ্যাস করতে হবে। সত্য কথা বলা একজন মানুষের সবচেয়ে বড় গুণ, বন্ধুরা তোমরা কিন্তু মনে রাখবে। ভুল করলে কখনো লুকোবে না, সাহস করে বলবে হ্যাঁ আমার ভুল হয়েছে। আমরা এই ছোট্টবেলা থেকেই আমরা অনেক সময় কিছু ছোট ছোট ভুল করে থাকি, আর সেগুলো আমরা সেই ভুলগুলো আড়াল করতে যাই, আর আড়াল করতে গিয়েই আমরা অনেক সময় সমূহ বিপদেরও সম্মুখীন হয়ে পড়ি। আমরা যেন এই সমস্যায় না পড়ি তার জন্যে কি করতে হবে, সত্য কথাটি বলে নিতে পারবো, আর সত্য কথাটি বলে দিতে পারলেই তার সমাধানও আমরা চট করে পেয়ে যেতে পারি। কে রয়েছে টেলিফোন লাইনে, কোন ছোট্ট বন্ধু রয়েছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ ছোট বন্ধু, তোমার পাশের যে এফএম সেটটা বাজছে তার ভলিউমটা কমিয়ে দিতে বলো, বড় বন্ধু যারা রয়েছে দিয়েছ? হ্যাঁ, তো তোমার নাম কি বলো তো? আচ্ছা আদ্রিজ। হ্যাঁ আদ্রিজ, কি শোনাবে আজ?
1: দুটো কবিতা।
0: বাহ, কবিতা শোনাও তো দেখি।
1: নীল আকাশে সূর্যি মামা ওলোগো দিয়েছে, সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে,
0: বাহ
1: হিন নদীতে পারাক্ষণ নাচতে লেগেছে, সৎপাত্র কবির নাম সুকুমার রায়, শুনতে পেলুম পুষ্টা গিয়ে তোমার নাকি মেয়ে বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, যদিও বেজাই কালো তারপরে মুখের গঠন অনেকটা দিব্যে চার মতন।
0: নমস্কার। খুব সুন্দর লাগলো আদ্রিজ তোমার সেই ছড়াগুলো। আরে অদৃশ্যের মতো ছোট্ট বন্ধু তোমরাও কিন্তু 232-6253 এই নাম্বারে ফোন করে তোমরা গল্প কবিতা ছড়া সব শোনাতে পারো।
2: শোন শোন শোন মজা।

0: হ্যাঁ,
1: তোমরাও কিছু মজার কথা শোনাতে পারো, আর তার জন্যে হ্যাঁ তোমাদের 2-3-2-6-2-5-3 এই নাম্বারে ফোন করতে হবে। ছোট্ট বন্ধুদের জন্যে আমাদের FM উজ্জয়ন্তীর অনুষ্ঠান। ছোট্ট বন্ধুরা, তোমরা গান গল্পের আড্ডায় মেতে উঠতে পারো। যে কথা বলছিলাম, তোমরা যারা বড় হতে চাও তোমাদের অবশ্যই সত্য কথা বলতে হবে, আর তার জন্য একটি ছোট্ট ছড়া। সত্য কথা ছোট্ট দ্বীপ, আলো ছড়ায় নীরব চুপ, মিথ্যা যত অন্ধকার, সত্য করে পথ যে পার। হ্যাঁ, সত্য কথা বলেই আমরা দুর্গম পথও পার হয়ে যেতে পারি। হ্যাঁ, আমরা অনেক সময় যে কথা বলছিলাম, মিথ্যা কিন্তু আমাদের সমস্যাকে আরো বাড়িয়ে দেয়। সমস্যার সমাধানের জন্যে ছোট্ট বন্ধুরা ছোট্টবেলা থেকেই ছোট ছোট মিথ্যের আশ্রয় নাও। দেখবে সে মিথ্যেগুলো যখন ধরা পড়ে যায় তখন কত বড় সমস্যা হয়ে যায়। তাই আমাদের সত্য কথা বলার অভ্যাস অবশ্যই করতে হবে। আর সত্য কথা বলার জন্যে আমাদের কি করতে হবে, ছোট ছোট ভাবে আজ থেকেই অভ্যাসটা করতে হবে। আর কী কী আমরা করতে পারি, আজ অবশ্যই সত্য কথা তো অবশ্যই বলবো, আর আরেকটি সত্য, সত্য কথা মাঝেই কিছু গল্পও আমরা বলতে পারি। আর তার জন্যে গল্প শোনার জন্যে আজ তোমার বন্ধু তোমার সঙ্গে রয়েছে। 2-3-2-6-2-5-3 এই নাম্বারে ফোন করে তোমার গল্প তুমি বলতে পারো।

না, পুতুল নেব না, তবে তোমাদের কাছ থেকে তোমাদের গল্প শুনব, আর গল্প শোনাবে তোমাদেরই অনুষ্ঠান এই FM উজ্জয়ন্তী আজকে। আর তার জন্যে ছোট্ট বন্ধুরা, তোমরা ফোন করবে 2326253 এই নাম্বারে। তোমরা যারা বড় হয়ে ভালো মানুষ হতে চাও, তোমাদের কি করতে হবে এ নিয়েও গল্প বলছিলাম। তোমাদের অবশ্যই বাবা মায়ের এবং শিক্ষকদের সম্মান করতে হবে। এই ছোট্টবেলা থেকেই তোমরা যদি বাবা মা ও শিক্ষকদের সম্মান করতে শেখো, দেখবে তোমরা বড় হয়ে অবশ্যই ভালো মানুষ হতে পারবে। যারা আমাদের ভালোবাসেন, শেখান আর পথ দেখান, তাদের সম্মান করা কিন্তু আমাদের অবশ্যই কর্তব্য। মায়ের মুখে মধুর বাণী, বাবার ভালোবাসাখানি, শিক্ষকের সে জ্ঞানের আলো, মনকে হবে জীবন ভালো। হ্যাঁ, আমরা যদি মনকে ভালো রাখতে চাই আর তাদের কথাগুলোকে ভালো করে মানতে পারি, তাহলেই আমরা বড় হয়েও খুব ভালো মানুষ হতে পারব। আর তার জন্যে আমাদের যে কাজ করতে হবে, আমাদের বাবা মা ও শিক্ষকদের কথা অবশ্যই শুনতে হবে। আর আমরা যদি সেটা পালন করতে পারি ছোট্ট বন্ধুরা, তখন দেখব আমরা ঠিক ভালো হয়ে যেতে পারছি।

0: 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্ততে ছোট্ট বন্ধুদের জন্য রয়েছে এই মুহূর্তে আমি নিতাই আপনাদের সঙ্গে। আর ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু এই মুহূর্তে ফোন করতে পারো। আর তোমরা যারা ছোট্ট বন্ধুরা, এই মুহূর্তে ফোন করতে অসুবিধে হচ্ছে, তোমরা তোমাদের বড়দের সাহায্য নিতে পারো। আর বড়রা তোমাদের টেলিফোনে অবশ্যই 232-6253 এই নাম্বারটি টাইপ করে কলিং অপশানে ক্লিক করে আমাদের সঙ্গে কথা বলিয়ে দেবে। তোমরা শোনাতে পারো গল্প, কবিতা, গান, যে কোনো, শুধুমাত্র তোমাদের জন্যেই এই অনুষ্ঠান। হ্যাঁ, ছোট্ট বন্ধুদের জন্যেই এই অনুষ্ঠানে। এই মুহূর্তে দেখা যাক কে রয়েছে টেলিফোন লাইনে। হ্যালো, না ছোট্ট বন্ধুরা, তোমরা যখনই ডায়াল করবে তখন এফএম সেট থেকে একটু দূরে গিয়ে ডায়াল করবে। আর অবশ্যই তোমরা গান, কবিতা অথবা গল্প অবশ্যই শোনাবে আজ তোমাদের জন্যেই এই অনুষ্ঠান। যে কথা বলছিলাম, তোমরা যদি বড় হয়ে খুব ভালো মানুষ হতে চাও তাহলে কি করতে হবে? তোমরা যেমন অবশ্যই সত্য কথা বলবে, বাবা মা এবং শিক্ষকদের কথা শুনবে, তেমনি নিয়মিত পড়াশোনাও করতে হবে। আর নিয়মিত পড়াশোনা না করলে কিন্তু ভালো মানুষ আগামী দিনে হওয়া সম্ভব নয়। প্রতিদিন একটু একটু করে পড়লে কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। আমাদের অনেকেরই মনে হয় এই বিষয়টা ভীষণ কঠিন, সেটা আমি পারবো না। তখন যখন দেখা যাবে প্রতিদিন একটু একটু করে সেই কঠিন বিষয়টাকে পড়াশোনা করছে, অধ্যয়ন করছে, তখন দেখা যাবে ধীরে ধীরে ধীরে ধীরে সেটা সহজ হয়ে যাবে। আর তার জন্যেই একটি ছোট্ট ছড়াও রয়েছে, আজকের পড়া আজই করি, কালকে রেখে ভয় না ধরি, বই যে আমার সেরা বন্ধু, জ্ঞানের আলো করে সুদূর। হ্যাঁ, বইয়ের মতো বন্ধু আর কেউ হতে পারে না। এই বই পারে তোমাকে কঠিন যে বিষয়গুলো, যেগুলো বুঝতে অসুবিধে হয়, সেগুলো সহজ করে বুঝিয়ে দিতে। হ্যাঁ, তার জন্যেই আমাদের অবশ্যই প্রতিদিন একটু একটু করে পড়তে হবে। আর পাশাপাশি আরও একটি বিষয় যেটি তোমাদের খেয়াল রাখতে হবে, যারা বড় হয়ে খুব ভালো মানুষ হতে চাও, সময়কে অবশ্যই মূল্য দিতে হবে। সময়কে হেলা করলে কিন্তু চলবে না, সময়কে মূল্য দিতেই হবে। খেলা করবে, গান করবে, গল্প পড়বে, সবই করবে, তবে সময় মেনে করতে হবে। আর সেটা যদি আমরা না করতে পারি তাহলে দেখা যাবে, সাধারণত পরীক্ষার সময় এলেই দেখা যাবে অনেকগুলো পড়া জমে আছে, করা হলো না, পড়া হলো না। তার জন্য তোমাদের বলি, টিক টিক টিক ঘড়ি বলে যায়, সময় কারো থেমে না রয়, কাজের সময় কাজটি করি, তবেই হবে জয়ের সিঁড়ি। হ্যাঁ, তোমরা যারা জয়ের সিঁড়ি পেতে চাও তোমাদের অবশ্যই সঠিক সময়ে সঠিক কাজটি করে নিতে হবে।
1: শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব খুড়ুম্ব সিংহের মামা ভবম্ব দাদা দাদা। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক রাজার ঘরে লুট করতে।
2: তারপর কি হলো?

বললো ডাকাত, ওরে বললো ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে। ওরে রে রে রে রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে, সে এক রাজার ঘরে।

ঘর ও ঘর ও ঘর এ ঘর এ ঘর ও ঘর লুট করে সে এলো রানীর কাছে, বলে যে তার রাজার কুমার ঘুমিয়ে তখন আছে। শিশুটিকে ছিনিয়ে ডাকাত নিল যে ছো মেরে,

ডাকাতটা কি ভালো?

101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছে ছোট্ট বন্ধুরা, তোমাদের অনুষ্ঠানে। আর 2326253 এই নাম্বারে ফোন করে তোমরা কিন্তু গান, কবিতা, গল্প অবশ্যই শোনাতে পারো। আর পাশাপাশি আমরা যে বিষয়টি নিয়ে গল্প করছিলাম সেটা হলো, তোমরা যারা ছোট্ট রয়েছো আগামী দিনে কিভাবে খুব ভালো মানুষ হতে পারো, আর ভালো মানুষ হতে গেলে তোমাদের কি কি করতে হবে। অবশ্যই তোমাদের যেটা করতে হবে, বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ছোট্টবেলা থেকেই বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার যদি না করতে শেখো তাহলে কিন্তু ভালো মানুষ হতে পারবে না। কাউকে নিয়ে হাসি ঠাট্টা নয়, ঝগড়া নয়, সবাইকে সাহায্য করবে। ছোটবেলা থেকেই যদি এই অভ্যাসটি গড়ে তুলতে পারো তাহলে তুমি দেখবে অনেক বড় মানুষ হতে পারবে। বন্ধুর দুঃখ ভাগ করে নেই, সুখের হাসি সবাই পাই, হাত ধরা ধরি চললে পারে, আনন্দে থাকে ঘরে ঘরে। হ্যাঁ, আনন্দ আমরা সবাই পেতে চাই, আর আনন্দ পেতে গেলে আমাদের যেটি করতে হবে, আমাদের বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার অবশ্যই।

0: আমাদের করতে হবে। বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করতে গিয়ে বন্ধুদের সঙ্গে অনেক সময় স্কুলে আমরা বন্ধুদের সঙ্গে যেমন আড্ডা দিই তেমনি টিফিন ভাগ করেও খাই, তার মধ্যেও অনেক আনন্দ পাই।
1: কালকে ছুটি।

এই মুহূর্তে কে রয়েছে টেলিফোন লাইনে দেখা যাক। হ্যালো হ্যালো, না, লাইনটি কানেক্ট হয়েছিল ঠিকই, কিন্তু আমার এই ছোট্ট বন্ধু হয়তো কিছু বলবে কি না, কীভাবে বলবে তা হয়তো বুঝে উঠতে পারছে না, তার জন্যেই তোমাদের বলি। তোমরা তোমাদের বাড়ির বড়দের বলো, এই মুহূর্তে মোবাইলটা হাতে নিয়ে প্রথমে 0381 এইটুকু টাইপ করতে, তারপর 2326253 এইটুকু টাইপ করে কলিং অপশানে ক্লিক করতে, তারপর তোমাদের হাতে মোবাইলটা দিয়ে দিলেই তোমরা দেখবে আমার সঙ্গে গল্প করতে পারছো, আর অবশ্যই শোনাতে পারবে মজার গান, কবিতা, গল্প। আর যে কথা বলছিলাম, আমরা চাই প্রত্যেকটা শিশু বড় হয়ে ভালো মানুষ হোক, তোমরাও একদিন বড় হয়ে খুবই ভালো মানুষ হবে। আর ভালো মানুষ হতে গেলে তার জন্যে এখনই যে কাজগুলো তোমাদের অবশ্যই করতে হবে, যে অভ্যাসগুলো গড়ে তুলতে হবে, তা হলো কি, এই নিয়ে গল্প করছিলাম। আর সেই গল্পগুলো হলো, আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিজেকে পরিষ্কার রাখবে, বাড়ির স্কুল আশপাশ যাতে পরিষ্কার থাকে সেদিকেও নজর রাখতে হবে। আর তার জন্যে একটি ছোট্ট ছড়াও রয়েছে, সাবান জ্বলে ধুই যে হাত, সুস্থ থাকে দিন আর রাত, ময়লা ফেলি ডাস্টবিনে, সুন্দর দেশ গড়ি মিলে। হ্যাঁ, আবার আমাদের প্রকৃতিকেও ভালোবাসতে হবে, প্রকৃতিকেও ভালোবাসতে গেলে আমাদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণের দিকে নজর দিতে হবে, যারা বৃক্ষ ছেদন করে তাদেরকে বলতে হবে না তোমরা এই কাজটা করো না, প্রকৃতিকে

0: রক্ষা করো। বাড়িতে যে ছোট্ট ফুল বাগান আছে তাতে যেমন বড়রা পরিচর্যা করে, তার পাশাপাশি তুমিও একটু পরিচর্যায় হাত দিতে পারো। তাতে প্রকৃতিকে ভালোবাসা আরো গভীর হবে। একটি চারা একটি গান, সবুজ হবে সারা প্রাণ। গাছ যে দেয় ছায়া হাওয়া, তাই তো গাছকে ভালোবেসে যাওয়া। হ্যাঁ, গাছকে আমরা ভালোবাসি, আর বিজ্ঞানও বলে এই গাছ প্রাণ আছে, আর সেই প্রাণ আমাদের সুস্থ রাখতে সাহায্য করে।
1: সূর্যি মামার আছে নাকি মন, মাছেদের হয় কি মন খারাপ,

সময় কিন্তু বলছে, আজকের মতো ছোটদের অনুষ্ঠান থেকে তোমাদের বন্ধু নিতাইকে বিদায় নিতে হবে। তবে তোমরা যারা ভালো মানুষ হতে চাও, তোমাদের আরও কিছু কাজ কিন্তু অবশ্যই করতে হবে। মোবাইল কম, খেলাধুলা বেশি, এদিকে নজর দিতে হবে। মোবাইল কম দেখতে হবে আর খেলাধুলাটুকু একটু বেশি করতে হবে। মোবাইল দরকার আছে, কিন্তু সারাদিন নয়, মাঠে খেলাধুলা এবং দৌড় এগুলোও করতে হবে। দৌড়ে খেলি, হাসি গাই, শক্তি ভরে বেড়ে যায়। মাঠের রোদে প্রাণটা খুলে, সুখের গল্প মনেই দোলে। হ্যাঁ, মনে রাখবে। আর বয়স্ক মানুষ যারা রাস্তা পার হতে চাইলে সাহায্য করো, ছোট বোনকে ভালোবাসো। আবারও কিছু কিছু ছোট্ট প্রতিজ্ঞা তোমাদের করতে হবে। আমি সত্য কথা বলব, আমি বাবা মা ও শিক্ষকদের সম্মান করব, আমি নিয়মিত পড়াশোনা করব, আমি সময়ের মূল্য বুঝব, আমি গাছ লাগাব, পরিষ্কার থাকব, সবাইকে ভালোবাসব, আমি একজন ভালো মানুষ হব। এই প্রতিজ্ঞা তোমরা আজ থেকেই নেবে। এই প্রত্যাশায় আজকের মতো তোমাদের জন্যে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।

0: উজ্জয়ন্ত
1: 101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি আমি, আপনাদের বন্ধু নিতাই।
2: ব্যবস্থা হয়ে গেছে।
3: কিসের?
2: গুড্ডির ফিজের। দেখা,
3: 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
4: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
1: প্রতিবছর এই সেপ্টেম্বর মাসের

শেষ রবিবার পালিত হয় বিশ্ববধির দিবস। এই বিশ্ববধির দিবসের প্রেক্ষাপটে নারী বধিরদের জন্য সমাজে কিছু অবশ্য পালনীয় কর্তব্য রয়েছে। আজ এই তুমি অনন্যা অনুষ্ঠানে এই নিয়েই কথা বলব। অনন্যা অনুষ্ঠান মানেই অনন্যা নারীদের অভিবাদন জানানোর অনুষ্ঠান। আর এই বধিরতার মতো একটি যে সামাজিক চ্যালেঞ্জ নিয়েও এমন অনেক অনন্যা নারী রয়েছেন যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের অভিবাদন জানাব এই অনুষ্ঠানে। বিশ্ব বধির দিবস কেবল একটি সচেতনতামূলক দিবস নয়, এটি এমন একটি উপলক্ষ যখন আমরা শ্রবণ প্রতিবন্ধী মানুষের অধিকার, মর্যাদা এবং সম্মান সুযোগ নিশ্চিত করার বিষয়ে নতুন করে অঙ্গীকারবদ্ধ হই। এই প্রেক্ষাপটে নারী বধিরদের বিষয়টি বিশেষ গুরুত্বের দাবি রাখে, কারণ তারা একদিকে শ্রবণ প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ মোকাবেলা করেন, অন্যদিকে নারী হিসেবে সমাজে বিদ্যমান বৈষম্য, নিরাপত্তাহীনতা এবং সুযোগের সীমাবদ্ধতার সম্মুখীন হন। ফলে তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলা আমাদের নৈতিক, সামাজিক ও সাংবিধানিক দায়িত্ব।

Kenai tong ne rang sak ni tak ke bukuk. Nor kenai tunggu sarat tu pun dok meka harso. Tini ni fung ni akashvani agur talani FM ujar tu panda. Tabuk ni bece bo. Tumi onan na. Eba nang bui ni shay juda. Tini ni shal juda klayi sini jago. Tini kunju kenai arok ni shal ni bo. Tini ni shal no palai jago. Rang sak ni tak ke bukuk. Tini hao omti hai kebang ma buri rok tonggo. Je buri rok. Shak ro dini bising kunju kenai ya. Kunjuknaya, mokol nukya, yakunyak manya, amti hai kabang ma biamaro khiklaijak, eba kalaijak, roknono, sakrodi, hano. Ha sakrodi ni bising, tiri ni shalo hunke, alaida klayi kunjuknaya rokni shal nei. Borokno, borom runani bagi, borokni bekhani kok, borokni wansuk mani kok, borokni bekha bising ni khayok mani kokno, বুঝিনা নি পাকি হজাক তংনা নি পাকি পিড়না নি পাকি তিনি নি শালটো অ শাল আলাই দেখলাই পালাই যাক আবংখা খুঞ্জুখনা এরক নি শাল নেই পালাই যাক রাংসাকৃতি তাকু বুকু অবেচু বুচুং তিনি নি তুমি অনন্যা বা নং বুইনি সাই জুদা অ পান্দাও চুং বুড়ি রক চিনি হাও বক বাং ম বুড়ি রক তঙ্গো আমতি হাই যে বুড়ি রক নি খুঞ্জুখনাই মানিয়া এবা খুঞ্জুখনাইয়া বাকসাবা আচাইফ্রু কাহামনো খনাই দংমানি দরুক দরুক ব কবুনি বেমার বাই মানজাকমানি গুলো বা কবুনি বেমার চপ্রকমানি গুলো ব খুঞ্জুখনাইয়া অঙ্গি থাঙ্কা আমতে হাই রক অঙ্গিয়াখেবা তালকরি আমতে হাই অঙ্গি থাংমানি রক সং নকশাকো ই হাইঙ্গো বেলাইওয়ানমা শিংসা তাবুক বড় রকনি তমুং চামুং বড় রকনি ওয়ানসুকমুং আমতি হাই শাক রোদি রকনো বাক্সা শাক নাঙ্গিয়া অংমানি এবা খুক নাঙ্গিয়া অংমানি আমতি হাই রক সং নুকো আপনি পাকি আমতি হাই রক অংগিয়াউই তংনানি নাংনাই আও রাংসাকনি তাকু বুকুক নরক দাদা সিদা কক দুকো করঙ্গি মানো তিনি তঙ্গো আং আর জে উষা তেই তঙ্গো আনি লগি ও আর জে নিতাই নরক যতন কক দুকো করঙ্গি মানো কক দুক নাম্বার 232-6253 হাইন হাই কি তিঙ্গি সাফিরানো নই থাম নই দক নই বা থাম ফাইদি হাইকে সং রেজাব তংসা খালাই নাই অ বেচেবো আবুনি আগুলো সং হাইনো হাই কগো করং লাইও নাই নরক যতন কয় নাই নরক করং কইমানো কক দুকনি বিশিক দে অ জরাও খনাত তো কাইসা রেজাব সং খালাই নে রাংসাকনি তাকু বুকু নরক যতন লগিও তুই কচারো নরক ওয়ান সুগি নারগি তন্দি চিনি মকলনি বুসকাঙ্গো আমতি হাই কেবো চিনি গানা গিনি বরক উংয়া খেবা সিনেমানি বরক আমতি হাই বড় রক কেবো খরকসাসে আমতি হাই খুঞ্জু খনাইয়া উংয়া খেবা খুঞ্জু খনাউই মানিয়া আগি খনা যাক ফিয়াবা তাব খনালিয়া আমতি হাই গবাং বড় রক তঙ্গুই দা তং বরকনি ফিলিংস বরক বাহাইকে বংনি বখানি খাইয়কমা খাদুমা আপতি হাই রক বাহাইকে সা তেই ফুনুক আবু হাই রক নরগিছে ককলাম সালাইনাই নরক যতন কয়নাই করঙ্গি মানো ককদুকনি বিশিংতি ককদুক নাম্বার 232-6253 খনাবাইদি ও তাংসার জাপুং বেলায় খনাততো

101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততি রয়েছেন, আর রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। আজ বিশ্ব বধির দিবস, আর এই বিশ্ব বধির দিবসের প্রেক্ষাপটে নারী বধিরদের সম্মাননা, এই নিয়েই আজ আমরা কথা বলছিলাম। নারী বধিরদের প্রতি সমাজের প্রথম কর্তব্য হল তাদের সমান মর্যাদা ও সম্মানের সঙ্গে গ্রহণ করা। অনেক সময় ভুল ধারণা বা কুসংস্কারের কারণে তাদের অবহেলা করা হয়, কিংবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উপেক্ষা করা হয়। এই মানসিকতা পরিবর্তন করে তাদের সক্ষমতা ও প্রতিভা ও আত্মমর্যাদাকে স্বীকৃতি দিতে হবে। তারা সমাজের বোঝা নন, বরং উপযুক্ত সুযোগ ও সহায়তা পেলে শিক্ষা, কর্মসংস্থান, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া এবং নেতৃত্বের ক্ষেত্রেও সফলভাবে অবদান রাখতে পারেন। এ কথাটি আমাদের মনে রাখতে হবে।

0: বিশ্ববধির দিবসের দিনটিতে আমরা চাই নারীবধিররা ভালো থাকুক। নারীবধিরদের ক্ষমতায়নের অন্যতম প্রধান ভিত্তি প্রতিটি বিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সাংকেতিক ভাষার ব্যবহার, প্রশিক্ষিত শিক্ষক, সহায়ক প্রযুক্তি ও সহজলভ্য শিক্ষা সামগ্রীর ব্যবস্থা থাকা জরুরি। পরিবারের সদস্যদেরও সাংকেতিক ভাষা শেখার প্রতি উৎসাহিত করতে হবে, যাতে ঘর থেকেই শিশুর আত্মবিশ্বাস ও যোগাযোগের দক্ষতা গড়ে ওঠে। কারণ ভাষা ও যোগাযোগের অধিকার নিশ্চিত না হলে প্রকৃত শিক্ষা কখনোই পূর্ণতা পায় না। আর তাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে, আর তা না পারলে আমরা কিন্তু এই নারী বধিরদের যথাযথ সম্মান ও প্রদর্শন করতে পারবো না। কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো,
1: তিনি তামনাই হায়ুকনি যে খুঞ্জুখনাই আর কড়িদা বরকনি শাল, তিনি বরকন বরম রুমানি শাল বকলাই ও তিনি দেখেছে হে বুড়ি খুঞ্জুখনাই আর দংনাই রকন চং বাহাইকে বরম রুনাই বরকন চং বাহাইকে দুই দুলনাই বাহাইকে বরকন বরকনি খা খেগি দংমা রকন খা দুমানি রকন খা দংথক জায়গা অংমা রকন জলিমা রকন বাহাইকে চং আবন সামলকনাই আবহাই রকন রকি ককলাম সালাই দক দোসাদি তাল নমা খাইলাই আও তো তং নাই রগো বুড়ি খেতরা দং বুড়ি রক খেতরা দং দং না আও আও আও আও আও আও
2: তালক মা খাই

0: 该啊，必须盘开国啥该无，啊，就杀起来哩，该当个大罗，俺滴罗去喏。
1: 俺滴罗喏喏。
0: 该滴喏，啊，我苦罗去喏，罗白国啥那，该我比较巴尔囊
1: 个。巴尔囊个，啊。Borok atom sapan zoli jagi mano, apronung abono tafnish hoi tong nani nang naita. Ao.
0: Ao bal kaye, maso, ganatang eterok kaye, kumpurga terok kaye
1: chaman in kanasai. Ee, kanasai. Ao.
0: Kumpurga panga chapano kmaya, panga chawis maya, nan zoli ganatang akasa panga chari kabo borok. It's a zoli jagi jada yango.
1: Ao, ao, ao. I don't know. Can I talk money baggy? Jotun is like Hambai, my affair. Okay, Hambai.
2: Obviously, he had Vishum Halu like Lutz of the Bundushangi Kothabuli. The way Amrajita Ni Kothabul Chilam, J. Jara Amadir Shomajir Mutiji Nari, both he said Adir, Nirapotok into Nishito Kurte Habe Karur Shomaji, Eti Guru Tupurno Kortubu, Ruete, E. Bishai, Jogajog Shimabo Dutar Karuni, Onik Nari Bothir, Nirjatun. হয়রানি বা সহিংসতার শিকার হলেও অভিযোগ জানাতে সমস্যায় পড়েন তাই থানায় আদালতে হাসপাতাল এবং সরকারি সেবা কেন্দ্রে সাংকেতিক ভাষার দোভাষী ভিজুয়াল সতর্কীকরণ ব্যবস্থা এবং সহজ যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে হবে একই সঙ্গে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে যাতে কোনো ধরনের বৈষম্য বা নির্যাতনের ঘটনা গোপন না থাকে এই নারী বধিরদের ক্ষেত্রে

इमां निस्लायबो नायथक दंथक हाफार बेलाय बोखानि स्लायबो बेलाय नायथक दंथक बेलाय गोसोंजाक इमां दैबो हामजाखमा गोनां आव टाबुकनि जराव टाबुकनि ओ मलो टाबुकनि ओ तंरायदारगु खरकसाते खरकसा रखनु चुबानानि खा थारि सुगै केबनु बैद्दख्लायनानि बेलायनु दुग्रु दुग्रु फियाबा जेफ्रुसिं खा खोला साख्लायि केबनु तुमुं बैद्दख्लायनानि सानानि थांखा हानखि एबा बैद्दख्लायनानि थांखा हानखि बेलायनु वैसौ वैसौ बैद्दख्लायि मानिया बोखा मिथिक सावै फायो आपनि बागै बरक बरकनि बागैनो थांगौ তিনি অসালো তিনিতুই অজরাও তাবুকনি অ পান্দাও নরক যত যে বড় রোগ চিনি অ হাও বুড়ি যে বুড়ির খুঞ্জু খনাইয়া ইয়াখেবা খুঞ্জু খনাউই মানিয়া বুবন বেমার মানজাকমানি ওলো বো আবহাই ইঙ্গি থাকা আমতিহাই গবাং ম বড় রক নো যে বড়ক টোটেলি যে বড় খুঞ্জু খনাই মানিয়া আমতিহাই বুড়ির বড়ক নো চিন রোজা রোজা বরক নো খা খা খানি খাইরক মা ইয়াফারো তামনি হিমালে বরকনি লাংমাও মূসা কেবেং মূ করি খ্লাইয়ী বরকনি খানো বরক মচমুই ইয়াসকু সুঙ্গুই বাঁচাওই মূর্কুতি সাউই থাঙ্গুই দঙ্গুই বান্থং ও হায়ুঙ্গো গবাং মা বরকনি বলুঙ্গো বরকনি খাকামা ওয়ান সুকমা চাইতকমা ইমাং ব্যবাক নো বরক সুপুঙ্গুই মানথুং ইয়াফার ইমানথং আবনো দিয়ে নাই তিনি অসালো বরম ইয়াফার মনে বিছিংতি আমতি হাই খুঞ্জু খনাইয়া বুড়ি রকনো চং বেলাইনো খানি খাইরকমা ইয়াফারু রংসাকি দাকুবুকুক তিনি আলাইদা খাই

0: আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো, চৌই থাকা কাঠ হয়ে গেছে নিতাই দা, আমরা ছেড়ে দে।

0: আজ যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, বিশ্ব বধির দিবস। আজকে বিশ্ব বধির দিবস আমাদের মনে করিয়ে দেয়, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার পথ শুরু হয় সম্মান, সমতা, সহমর্মিতা থেকে। নারী বধিরদের জন্য আমাদের অবশ্য পালনীয় কর্তব্য হল এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে তারা কোনো করুণা নয়, বরং অধিকার, মর্যাদা এবং সমান সুযোগ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে জীবনে গড়ে তুলতে পারেন। তখনই এই দিবস পালনের প্রকৃত যথার্থতা আমরা খুঁজে পাব। এই মুহূর্তে ঘড়ির কাঁটা কিন্তু ইশারায় বলছে আজকের মতো তুমি অনন্যা অনুষ্ঠান থেকে আমি নিতাই এবং আমার সঙ্গে থাকা উষাদিকে বিদায় নিতে হবে, কারণ আজ আমরা শুনব মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব অল্প কিছুক্ষণ পরই।
1: খানাইতংনাই রাংসাতনি তাকু বুকু সসা জাগি তংথু সুনাম জাগি তংথু পরম মানে তংথু তিরিনি হায়ুং খুঞ্জু খনায় রকনি সালু আলাই দেখলাই বুড়ি খুঞ্জু খনায় রক বরকনি লাংমাও বেলায় বেলায় নো বরম মানথুং হামসাকমা কুপলং অংথুন কেবনি চুবাচু মানে থাঙ্গি তংথুন ও দিয়াই মঙ্গো তিনি অরণ্য বাঁচাছিনো আং আর যে উষা আনিল কেউ তং আর যে নিতাই অরণ্য বাঁচাছিরু নরক যত্ন বেলায় বেলায় কেন হাম্বাই হাই নো হাই মালাই ফিনাই যতনে নো ফুং দীপর নি সাজরা জরা নি বেলায় বেলায় কেন হাম্বাই।

এতক্ষণ ককবরক সংযোজনায় শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশ বাণী আগরতলা, আমাদের এখনকার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর, এফএম উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে তার মনের কথা ভাগ করে নেবেন। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর, এফএম উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি।

আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে অর্থাৎ 2016 সালের 28 এবং 29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানেরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13ই সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরেই মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পর সব থেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় একটা চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশেপাশে মানুষজনও রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চামেলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াজিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15ই আগস্ট দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকে আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল ac.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন তখন আপনি তাকে সেই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2 কোটি 60

লক্ষেরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27শে সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ, যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকরী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহলজির কথা। 1926 সালের 27শে সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুড়ম্ব মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান, তার এই জীবন আমি খুব কাছে থেকে দেখেছি। শুধু তাই নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম, তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাইবোনদের মধ্যে অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমুগ্ধদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে মাহমুদ গজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও 1000 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র 1 বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে ওই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেব। বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন, যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও একই ধরনের আক্রমণ হচ্ছিল। ফলে যে কোনো সমাজ ব্যবস্থা বা শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেব শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবেলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যে তিনি মোতেরার সূর্য মন্দির পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, এই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের উপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খলজি আবার এই স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষেরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এই কারণে মোতেরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণে বিখ্যাত নয়, বরং গুজরাটের এই গ্রাম
দেশের প্রথম সূর্যগ্রাম অর্থাৎ

সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মোতারা সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মোতারাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মোতারা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মোতারা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মন পাপাইয়ের এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অফ তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এর সেলভারা জুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পর উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন। এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর পেছনে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এরকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদের জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন। ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কার কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশেপাশে পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট বাজারগুলি সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করছেন, তারপর তার সঙ্গে আরও কিছু মানুষ যুক্ত হচ্ছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতা হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদের বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। 3 বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয়, আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে। যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামেই আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হলো একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগকে বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে। তখন কেবলমাত্র 6টি পিগমি হগকে নিয়ে একটি সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকে উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হগের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়। প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালের এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল

তৈরি করেছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাঁদের লাগানো ম্যাংগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবজের কাজ করছে এবং এগুলি লাগিয়ে ওই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবরা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান 100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়াররা যুক্ত আছেন। NSS-এ যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে রয়েছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছু দিনের মধ্যেই দেশজুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতে ও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাঁদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন, আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থম, স্লোগান, রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করেছেন, অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যমও যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযান হেলথ চেকআপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাস পড়ে তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন, নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকেল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারতে ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পাঞ্জাবে এই কাজটি রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারতে প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তার প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটাফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র এবং সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠার যত প্রশংসা করা হোক তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতে আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাস আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা বলে আসছেন। বন্ধুগণ, এই আমলকিই আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো, প্রজন্মের পর প্রজন্ম।

প্রজন্ম ধরে এখানকার কৃষকরা আমলকি চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে, আর এখন সেই ঐতিহ্যবাহী পরিচয়ই এখানকার কৃষক মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকি ভিত্তিক স্থানীয় শিল্প উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100টি ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমন একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। এর সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরাব্বা ও জুস তৈরি করছেন। ODOP প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাঁদের পণ্য পৌঁছে যাওয়ায় তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্দুবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাঁদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলে নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট্ট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় হর ঘর মুনগা খর ঘর মুনগা অভিযান শুরু হয়েছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মরিঙ্গাকে নিজেদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পচসমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। মহারাষ্ট্র এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সঙ্গে যুক্ত হচ্ছেন। মিজোরামেও এবছর বহু মানুষ একসাথে পোষণ বটিকাগুলির দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলময়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত এই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখন পোষণ ট্রেকারের সঙ্গে ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যে এতে নথিভুক্ত হয়েছেন। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের একইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সঙ্গে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তিভাবে সঙ্গে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি ও শুভ কাজের সূচনার প্রতীক। তাঁর সাথে অগাধ শ্রদ্ধা ও ভারতে সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থউন থির খননজির কথাই ধরা যাক, তিনি থাইল্যান্ডের বাসিন্দা। সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানেত রূপে পূজিত হন। যখন তাঁর বয়স ছিল মাত্র 19 বছর, তখন তাঁর পিতা তাকে শ্রী গণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তাঁর মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রী গণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য সংস্কৃতি

0: প্রযুক্তি অধ্যয়নের 4 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তার প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যে অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। 2002 সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াংমাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে 10,000-এরও বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল 10টায় নিয়মিত গণেশের পুজো অর্চনা হয়। এছাড়াও গণপতির সঙ্গে যুক্ত বিশেষ তিথিগুলোতে অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করেছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছয়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সঙ্গে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষরা অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে অত্যন্ত আনন্দ উদ্দীপনার সঙ্গে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
1: আনি খাপাংনি হাক্তনি লুকরক খুলুমকা মন কে বাত নি সেপ্টেম্বর তালক 90 ঐশা মালাইনানি জরা মানফিকা আং হানি যত লুকরকনো লামসগো মন কে বাত চিং হানি লুকরকনি কাহাম সাক্তার মুংন থারিব হানি চুকমুংনি ককনো সালায়ু ভারতনি অবাহিন কাইসা কতর লাই বুমানি চুকমুং তাই সালসানি ওলনো বিশিচি কানানি থাঙ্গই তঙ্গো আজ চুকমুংকা সার্জিক্যাল স্ট্রাইক বিশিচি সকাং 2024 সেপ্টেম্বর 2026 বিশিও ভারতনি সেঙ্কারাগ্র পাকিস্তানি সামুং চিত্রা তাংনাই রংনি তংথাইও সার্জিক্যাল স্ট্রাইক খাইমানি এলওসিনি আয়ং নারো থাঙ্গই চিনি খাকরাগ সেঙ্কারাগ্র জেতিকে সামুং সিত্রানো কেবেঙ্গই ইয়াপিরি রমকা অব নুগুই হায়ুং মলাংসাখা সার্জিক্যাল স্ট্রাইক ফ্লাং ফ্লাংকে হায়ুংনি বসকাঙ্গ ভারতনি সামুং সিত্রানো কেবেংমানি নাহার মুংন কাইসা কতাল ফুনুকমারি ফুনুকা সামুং সিত্রা তাংমানি বাগৈ ভারত কলক জরা রমই যে তংকেসেব তংমানি সার্জিক্যাল স্ট্রাইক আ টংকেসেপনো কেবেঙ্গই চিনি গরাক ফানো ফুনুকমানি থানাই বিশিচি ও বালাকুটনি এয়ার স্ট্রাইকনো খবই অপারেশন সিন্দুর জরা ভারত ওয়াইরে ওয়াই অবন স্রাই সাকে ককমুং রেখা তুমুং ন সামুং সিতরা টাংনাইর ভারতনো মকল রেখে হনকে আবনি গরাক কিফিমুং মান্নাই কিচিংসং সামুং সিত্রানি হামলাবাই ভারত জরা কলক রময় শাক দুঃখ মানেই তংমানি জরা কাইসা ভারত মার মার বোমা পেখাকমানি বেলায় কক লাইটে তংমানি সেপ্টেম্বরনি অ তাল নো সামাকে চিথাম সেপ্টেম্বর 2008 বিশ্ব ডেলি ও সিরেল ব্লাস্ট অংমাবাই গবাংমা তংকসংবরক থেবাইখ্যা অবনি কিসা হাতিনি উলন মুম্বাইও 26/11 আশ কতর চপ্রমুং অংখা কিসিংসং সেকাঙ্গবু সামুং সিত্রা তাংমানি উল পাকিস্তান ন কেবেঙ্গি ইয়াপিরি সেনানি সাজাগো ফিয়া আয়াং বখাক আশুক মকল কাইজাক থাকিয়া জরা লাইনানি বাগৈ নাসিং জাগো তাবুক তিনিনি ভারত সামুং সিত্রানো কেবেঙ্গি জিরো টলারেন্স পলিসি তৈ হিমো তাইচিং অবনি অংখারিব নগুইমানো কিচিংসং অবিসিনি 9/11 সামুং সিত্রা পাটিমুং বিশি 25 কাখা আমেরিকানি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যে মাজরা করি বড়রক সাকনি লাংমা কমাখা আরো নেবি।

তাই অববায় হাতনি বসকাঙ্গ সাস্টেইনেবিলিটি নি কাইসা ফনুক মারি ফনুকা মদেরাও বেড়াই খিরি নি বাকি কিসাস খাস হতনজাকাই তাই সেবু সঙ্গা জানুয়ারি ও মকর সংক্রান্তি উল আর কতর্কে মদেরা মশামু পান্ডাবো সংসার জাগ আবুনি বিশিংতুই ভারতী হুকুমতাই শ্রীচিটি মশামু নি ওয়ানামা সিংসাবো নগুইমানো আংনায়ও নরক যতন ওয়াশা মদেরাও থাংদি তাই ভারতনি আ সংসাজা হাবানো বো নাইদি কিচিংসং লাই থাংজাক জরাবাই চিনি হালক তাবুক বো কথাং তঙ্গ আবুনি উকলগ আ বড় রকনি ইয়াক্রমু তাই সাক্তামু তঙ্গ জেরক অবনো তাই ব কথুক খলায়ো তামিলনাডুনি তিরুচেরাপল্লিনি মানপরায়ও অবতীর্ণ কাইসা কাহাম সাক্তারমু নুকজাকা কাইসা কলেজ ও ডিপার্টমেন্ট অফ তামিল স্টাডিজ বাই গদালজাক এ সেলওয়া রাজুজি অবনো সকাঙ্গই তলাঙ্গই তঙ্গ কাইসা লেকশনি বিশংতি ববিনি স্টুডেন্টনি থানি কিসাস গসাম হলং মতাইনি ককনো সাইমানখা আ ককনো সালাইমানি উল ব আ থায় থাকনানি ককচাপ নাখা আ থামুনি বিশংতি ব জুদা জুদা থায় কিসা তাকজাক মতাই মানখা তাই গসাম মতাই নক ব মানখা লাই থাংজাক বাই গদালমানি অব কাইসা খাতুংজাক চাইটুকমু অব হাইকে চিন চিনি হাবারনো তাইব কাহামকে সাইমানু হাকুতনি কবুনি বখাগব অব হাই সাক্তারমু খলাইমানু অব চিন চিনি লাই বুমানো গানাখে নাইনানি তাই বুঝিনানি জরারও আনি খাপাংনি হাকুতনি লুকুরব সাল কিসানি উলনো অক্টোবর সাল নই খুলুমজাকাই বাপুনি আসেমা সাল বাপু চিন লংমানি কবংমা কম থাই রেখা সাব সুতরা বো অবনি বিশিং নকাইসা চিনি গানা গিনি সাব সুতরা বাই গজালজা কবংমা সাক্তার মুং নুকুই মানো অ সাক্তার মুং বেলাই খা বাজার নানি থাঙ্গি তঙ্গ সোশ্যাল মিডিয়াও বো অবহাইনো মাংপিলি ভিডিও রিলস ওয়াই রে ওয়াই চিনি মকলনো সতনো সাল কিসার মই আং অবতুই সাক্তামা রকনো নুগুই তঙ্গ মধ্যপ্রদেশনি কিসাস শিখলা তৈমা সাপ খলাইলাই তঙ্গ বরকনি চিকনসা চাইতুমুঙ্গ হদানি যতন গদালাই তঙ্গ অবহাইকেন অন্ধ্রপ্রদেশ ও শিখলার গসাম তৈখর তাই কোয়া রকনো জালিলাই তঙ্গ অববাই সিনি গসাম তৈখর তাই তৈমু রক তেউসা ইয়রনানি সামু চেঙ্গি তঙ্গ মুম্বাইনি কিসাস শিখলার তৈজলাং রুকুংনো সাপ তনিনানি সামুং খলাই তঙ্গ হাতি ব্রহ্ম কাইসা কাইসা তৈরুকুঙ্গ গবংমা শিখলারক থানসাকে স্বচ্ছতাহি সেবা খ্লাই তঙ্গ দিল্লি ও সরাইরক তাই শিখলারক লুকরকনো মানেই হামিয়া জুদা জুদা থাইও তনিনা তাই বাই থাংনি গানাকিনি সাপ তনিনা বাকি সিচারমু খ্লাই তঙ্গ ওয়েস্ট বেঙ্গল শিখলারক সরংনাইরক তাই আমসানি লুকরক বাই কথালাই পিকনিক থাই রক তাই হাতি রকনো সাপ সুতরা খালাই তংলায়ো কিসিংসং ও যত সাক্তার মুঙ্গ কাইসা কক সরাই সাকেন নুকুই মানো খরকসা বরক চেংখে বিনি লগি তাইব বরক গদাল ফাইও তাইব বাংরগুগ অবন তা লুকু মানজাকমু বাপুনি বাগৈ চিনি যতনি কতর খুলুমুংব সাপ সুতরানো আনি খাপাংনি হাক্তনি লুকুর সং তংখনবুম মথাঙ্গই নারগো হনকে চিং বোফাং ওয়াফাং এবা মাল মাতানো সিমিন মথাঙ্গ হাইয়া চিং আ যত লংমানি তংগর রকনো সে গরা খলায়ো হাকুনি জুদা জুদা বখাগো অঙ্গই তংমানি কিসাস সাক্তার মুঙ্গ ওয়ানসুমুং বেলাই নাইথ খলাই বসকাঙ্গ তবুই ফায়ো কিসিংসং আসামনি সোনাই রূপাই মঙ্গই কাইসা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তঙ্গ জরা কাইসাও আরো কবংমা মায়ুং বদল।

0: दौ आंग दियो गणपति बापनी रुवाय जत्तो जरावो जत्तो निशाग फिनजागै तंगथुन किसिंसंग मन के बात नि जत एपिसोड न एपिसोड नि या गोल आंग नरक नि जुदा जुदा ककलाब न तुई नरक नि ककतुन मानो नर अबहाख्ये न खा बासा जांनाय ककतुमारकनु रहरि तंगदि जेफ्रु नरक नरक नि गाना गिनि ओंगै तंगमानि अमहाय चायतुमुंगनो बलायन आफरो बरक नि खा तैब थांसै फायानो हाक्तर नि जुदा जुदा थायो तंगनाय लुकरबु मन के बात नि बिसिंतै बरकनि ककनो सायमानै खाबासावानो नरकनि सुबासुबाय आसामुंतैब सोखाङै थाङानो बोसखांनि तेरग नुखुंनि बरक ताय किसिंसंबाय हहम ददमखेनो तेर फालायदि आं तेवैसा नरक जतनो आनि खाबाय हामबाय याफारो बेलाय बेलाय हामबाय खुलुमका
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর। এই অনুষ্ঠান পুনঃপ্রচারিত হবে আজ রাত 8টায়। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হল আকাশবাণী আগরতলা, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলোনিয়া, এফএম উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।
2: আকাশবাণী আগরতলা খানাই টংনার কক বরক পান্দা আশুকজরা বরম গনাং মন্ত্রী বকরং নরেন্দ্র মোদীজি মন কি বাত পান্দা আবাই খাই জাখা আকাশবাণী আগরতলা, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলুনিয়া তে এফএম ও জয়ন্তী তে জুদা জুদা আবাই খংনে বখাকতে কক বরক তে বাংলা আবাই খাই জাখা তে হাইনহাই হরনি দামচা তামানি জরাব আবাই খাই ফিজাকনাই তাবো খনারা জাগানো খানিমারি পান্ডাও কণ্ঠতি জমাতিয়ানি খরাঙ্গ রেসাবম তাই কমথেঙ্গানো উষা দেব বর্মা
3: হাইখে শাল কাশাও হর অঙ্গ ফিয়া কাশা কাশা শালিম্ব মুলে দাল বিদাল খেনো ফেরো কিতিঙ্গি জরা কিফিলি ফায়ো ককতি শালনি দীপর জরাবো খানিমারিনি ককনো বাঞ্ছুখে তঙ্গি মায়ানো অঙ্গ ফাইদি তিনি বহাইন হাই রেসাবমুনি বেসেগো তামো ককথাইন সারলাঙ্কা চং নাইলাইয়ানো ও আনি খাসুক আসুক দিন নাইথকলা তাঙ্কে কেপেগুই থাং তথক সুবখে কগনই থাং তথক মকল তন্যাখে গমাই থাং তথক মুফিলি কাসা নুবাই মালামা খাজা খাদু আনিলে।

খাপাঙানি খাজাকি থাঙ্গানা জরা তংসানি চঙ্গি নারিয়া খেলে আংলে বুইনিসে আঙ্গে থাঙ্গানা শিয়া দিন আংনন আসকে হামজাক মানি লারিমা বিরই ফাইতে ফাইতে খুমলি বাবরাই চানায় খরাং সাহারে রিংমাং আংনন লাংমালে খাজব যাক থানায়।

মুক্তি মুক্তি সিমিটলি মানথাই দোসি আংনি হামজাক মাও নাই কক সামা সিমি ওয়ান সুগুই আংলে টংনানি ক্লাইছু নকবার গজাঙ্গো নিনি বহাই মানথত বুইনি মোখাঙ্গো নন নুকথত চুগিয়া আংনি সিউই দংফান মকলে মুক্তি অরু হামজাক মা হিনমা কিসানি কগিয়া থা কবর খাই

আসুক জরা খানিমারি পান্দা ও কণ্ঠতি জমাতিয়াত নি খরাং রেচাপ চাক রেচাপ মঙ্খরা রেচাক্ষা তাই রেচাপ মুনা কম ঠেঙ্কা উষা দেব বর্মা আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাইখ্যা তিনি ডিপর জরানী কক বরক পান্দা যতনেন হামবায়।

চাষের কথা। আজকের প্রসঙ্গ টবে পেয়ারা চাষ। শহরের বাড়িঘরে খুব একটা জায়গা না থাকলেও ইচ্ছে করলে টবেও পেয়ারা চাষ করা যায়। আর আমাদের অনেকের মধ্যেই টবে গাছ করার শখ থাকে। টবে পেয়ারা চাষ করতে হলে সর্বপ্রথম প্রায় 20 ইঞ্চি গভীর প্রস্থ বিশিষ্ট টব জোগাড় করতে হবে। টব না পেলে আপনারা ড্রামও ব্যবহার করতে পারেন। এমনি ঝুরঝুরে মাটি সঙ্গে জৈব সার, গোবর সার ভালো করে মিশিয়ে তা টবে দিয়ে তারপর 15 থেকে 20 দিন জল দিয়ে রেখে দিতে হবে। জল শুকিয়ে মাটি নরম হবার পর টবের মধ্যে গাছ লাগিয়ে দিতে হবে। চারা রোপণের পর প্রয়োজন মতো উপযুক্ত জলসেচের ব্যবস্থা করা দরকার, কারণ গাছের গোড়ায় অতিরিক্ত জল পেয়ারা গাছ সহ্য করতে পারে না। গাছের গোড়া থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে মাঝে মাঝে গোবর সার, সর্ষের খোল পচা সার ইত্যাদি দিতে হবে। আর গাছকে চির সবুজ রাখতে রান্নাঘরের ফেলে দেওয়া শাকসবজির খোসা ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। মাটি তৈরি করার সময়ও খেয়াল রাখতে হবে যেন পেয়ারা গাছের জন্য প্রয়োজনীয় সব উপাদান মাটিতে থাকে। এখানে 20 ইঞ্চি মাপের একটি টবের মাটিতে কী পরিমাণ সার দিতে হবে তার মাত্রা প্রায় এরকম। প্রথমে 2 ভাগ মাটি ও 1 ভাগ গোবর সার মিশিয়ে তার সঙ্গে 130 গ্রাম SSP ভালো করে মিশিয়ে দেওয়া প্রয়োজন। টবের নিচে ফুটো করে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া পরিচর্যার অন্যান্য কাজের মধ্যে গাছের ডালপালা ছাঁটাই করাও একটি প্রধান কাজ, কারণ পুরনো ডালে কোনো ফল আসে না, অপেক্ষাকৃত নতুন ডালে ভালো ফল হয়। পেয়ারা গাছে সাধারণত বছরে 3 বার ফুল আসতে দেখা যায়। এ কারণে ফেব্রুয়ারি, জুন, জুলাই এবং অক্টোবর মাসে গাছের গোড়ায় আলাদা কিছু সার প্রয়োগ করতে হয়। গোবর 5 কেজি, ইউরিয়া 80 গ্রাম, ফসফরাস 150 গ্রাম এবং পটাশ 100 গ্রাম পেয়ারা গাছের গোড়া থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে মাটিতে মিশিয়ে দিতে হয়। পেয়ারা গাছের রোগ দমন পদ্ধতি অন্যান্য গাছের তুলনায় একটু অন্যরকমের। পেয়ারা গাছের নতুন পাতা হলে অনেক সময় দেখা যায় এক ধরনের পোকা এগুলোকে ফুটো করে ফেলে। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতি 10 লিটার জলে 10 গ্রাম পরিমাণ ডেরিস বা 20 গ্রাম ডারভাসন ব্যবহার করতে হবে। এই সমস্যা সাধারণত ছত্রাকের কারণে হয়। পেয়ারা গাছে ফুল আসার আগে রিপকার্ড অথবা ভেজিম্যাক্স জাতীয় প্রতিষেধক সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। ছত্রাকের সমস্যা দূর করে অধিক ফলন পেতে ভ্যাভিস্টিন জাতীয় ওষুধ 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ মিশিয়ে সমস্ত গাছ

ইচ্ছে স্প্রে করতে হবে। কারণ পেয়ারা একটি সুস্বাদু ফল, এতে রয়েছে প্রচুর গুণাগুণ এবং সবার কাছে এই ফলের চাহিদাও অনেক। চাষের কথা শেষ হলো, আজ শুনলেন টবে পেয়ারা চাষ প্রসঙ্গে।

0: की देखभाल के लिए एक अभियान शुरू किया है। यह मिजो समाज के तलो मडियाना की परंपरा के अनुरूप है। इसका अर्थ है निस्वार्थ सेवा और दूसरों की मदद में हमेशा आगे रहना। ऐसे प्रयास बेहद सराहनीय है।
1: रक्षा मंत्री राजनाथ सिंह ने कहा है कि भारत भविष्य में युद्ध की प्रकृति को ध्यान में रखते हुए अपनी क्षमता विकसित कर रहा है ताकि आत्मनिर्भर और भविष्योन्मुखी रक्षा प्रणाली का निर्माण किया जा सके। नई दिल्ली में एक कार्यक्रम में उन्होंने कहा कि देश को केवल तकनीक आयात पर ध्यान केंद्रित नहीं कर रहा है बल्कि रक्षा तकनीक को विकसित करने का प्रयास भी कर रहा है। जापान एशियाई खेलों में आज अंकुश ने मुक्केबाजी के 80 किलो वर्ग के सेमीफाइनल में पहुंचकर पदक पक्का किया। तीरंदाजी में भारतीय पुरुष रिकर्व टीम और महिला टीम ने भी सेमीफाइनल में प्रवेश किया। पुरुषों की ऊंची कूद में श्रीशंकर मुरली और डेविड फाइनल में पहुंच गए हैं। महिलाओं की 400 मीटर बाधा दौड़ में विद्या रामराज और अनु राघवन ने फाइनल में प्रवेश किया। वहीं पुरुषों के 400 मीटर बाधा दौड़ में संतोष कुमार भी फाइनल में पहुंच गए हैं। पदक तालिका में भारत 4 स्वर्ण, 12 रजत और 14 से सहित 30 पदकों के साथ 11वें स्थान पर है। मौसम विभाग ने आज उत्तराखंड में मूसलाधार बारिश का रेड अलर्ट जारी किया है। राज्य में लगातार हो रही बारिश से आज चारधाम यात्रा स्थगित रहेगी। हिमाचल प्रदेश, दिल्ली, उत्तर प्रदेश, हरियाणा और मध्य प्रदेश में भी बारिश की संभावना है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
2: আকাশবাণী আগরতলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলো হার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান অঙ্গনা। আজ অঙ্গনায় শুনবেন আলোচনা, পুজোর আগে মানসিক চাপ কমাতে আমাদের কী কী করণীয়। আলোচনায় অংশগ্রহণ করছেন বিশাখা সেন। শুরু হচ্ছে অনুষ্ঠান অঙ্গনা।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের অঙ্গনার আসরে। বাতাসে পুজো পুজো গন্ধ ভেসে বেড়াচ্ছে, শারদ উৎসব একেবারে দোরগোড়ায়, আর সেই সঙ্গে কিন্তু আমাদের প্রস্তুতি একেবারে জোর কদমে। আজ অঙ্গনার আসরে আমরা কথা বলবো পুজোর আগে স্ট্রেস ম্যানেজমেন্ট, বাজেট, কেনাকাটা, আত্মীয় সামলে মানসিক শান্তি কিভাবে নিয়েই। আর স্টুডিওতে আমার সঙ্গে আছে, আমন্ত্রিত হয়ে এসেছেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বিশাখা সেন। তার সাথেই কিন্তু আলাপচারিতায় আজ বিস্তারিত কিছু জানব। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
4: নমস্কার।
3: একেবারে প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে কিন্তু আপনার কাছে জানব, তার আগে শ্রোতা বন্ধুদের বলি, আচ্ছা শ্রোতা বন্ধুরা সত্যি করে বলুন তো, পুজো আসলে আপনাদের মন ভালো হয় নাকি টেনশান বাড়ে? চারদিকে আলো, গানে নতুন জামা, কিন্তু ভেতরে ভেতরে যেন একটা চাপ, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে। বাজেট মিলবে তো, কার জন্যে কী কিনব, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সবার মন রাখবো কিভাবে, ঘর গোছানো, রান্না, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা স্ট্রেস মনে হয়। আমরা মেয়েরা পুজোর আগে সবাইকে খুশি করতে গিয়ে অনেক সময় নিজেকেই ভুলে যাই। তাই আজকের অঙ্গনায় আমরা কথা বলবো পুজোর সাজ নিয়ে নয়, মনের সাজ নিয়ে আমরা কথা বলবো, কিভাবে এত কিছু সামলেও মাথা ঠান্ডা রাখবো, বাজেট সামলাবো আর পুজোটা সত্যি সত্যি উপভোগ করবো। আর প্রথমেই আমরা বলবো যে স্ট্রেস ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি, বা যে বিষয়গুলো বললাম শুরুতেই সেগুলো কি সত্যিই তো?
4: হ্যাঁ, বেসিক্যালি স্ট্রেস যেটা, আমাদের স্ট্রেস দু রকমের হয়। একটা হচ্ছে যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে চলে আসছে, সেটা আমাদের সবসময়ই থাকবে, সেটা আমাকে অ্যাডজাস্ট করে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে। আরেকটা হচ্ছে যখন আমাদের জীবনে কোনো ধরনের কোনো ঘটনা, কোনো অনুষ্ঠান, কোনো বিশেষ মুহূর্ত, তখন আমাদের একটা আলাদা ধরনের স্ট্রেস হয়,
3: চাপ তৈরি হয় মনের মধ্যে,
4: তো সেই চাপটাকেও আমাদের ম্যানেজ করতে হয়। এখন যেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে এখনকার যুগে মেয়েরা ঘরও সামলাচ্ছে, বাইরেও সামলাচ্ছে, হাউসওয়াইফের সংখ্যাটা এখন তুলনামূলক অনেকটাই কমে গেছে, তো ওয়ার্কিং ওমেনদের ক্ষেত্রে কি হয়, ওদের প্রফেশনালিজমটাকেও মেনটেন করতে হচ্ছে, প্লাস ওদের ঘরকেও সামলাতে হচ্ছে, মানে বলতে গেলে দেবীর 10 হাত দিয়েই ওরা সবকিছু করছেন। তখন কি হয়, মেয়েরা যতটা জিনিসটাকে গুছিয়ে বুঝিয়ে করতে পারে, সেই জায়গাতে আমাদের বাড়িতে আরো যারা যারা রয়েছেন, যারা হয়তো বা বাইরে গিয়ে কাজ করছেন না, তারা হয়তো বা আলাদা ধরনের কিছু প্রেশার বা চাপ সেই মেয়ের ঘাড়েই

0: দিয়ে দিচ্ছে
1: ঠিক।
0: যে তুমি কেন, যে যদি আমি বলি যে বাড়ির মেয়ে,
1: হুম
0: সে বাইরে কাজ করছে, হয়তো বা তার বাড়িতে মা বাবা একটু এজ হয়েছে, মা বাবা বললো যে কেন তোর দেরি হলো, কেন তুই এত তাড়াতাড়ি চলে এলি না, তো ওইটাও একটা চাপ। ওকে মাথাতে ওটা রাখতে হবে যে না আমাকে এই টাইমটার মধ্যে বাড়িতে ঢুকতে হবে, মানে সেই সেই বাধাটা বা সেই যে এক্সিস্টেন্সটা ওকে দিয়ে দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে

0: বা তার মধ্যে সেই সহনশীলতা, সে কাজ
1: হুম
0: করার ক্ষমতা তার মধ্যে আছে, কিন্তু কোথাও না কোথাও আমরা তাকে অ্যাভেলেবিলিটিতে নিয়ে নিচ্ছি যে ও তো অ্যাভেলেবেল, ও করে নেবে না। ওই জায়গাতেই আমার বলার আছে, ও যেহেতু ম্যানেজ করতে পারছে, আমাদেরও ওই মেয়েটাকে সাহায্য করা উচিত।
1: একদম, মানে এটাই কিন্তু একেবারে একটা গুড মেসেজ। আমরা বলি মা দুর্গা শুধু অসুর মারেননি, মা আমাদের শিখিয়েছেন দশ হাতে সব সামলানো যায় যদি মনটা শান্ত থাকে। আপনার কাছে কিন্তু এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো যে কিভাবে আমরা সমস্ত কিছু সামলেও নিজেকে শান্ত রাখতে পারি, নিজেকেও আমরা কিন্তু স্ট্রেস ফ্রি করে এই পুজোর সময়টা, সারা বছরের জন্য এই বিষয়টা প্রযোজ্য, তারপরেও যেমন পুজোটার জন্য তো আমরা সারা বছর অপেক্ষায় থাকি যে সবাইকে সামলে নিয়ে যাতে পুজোর আনন্দটা সবার সাথে আমরাও ভাগ করে নিতে পারি, এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানবো। যদি একটা একটা পয়েন্ট করে আসি, প্রথমে যে বিষয়টা বাজেট নিয়ে কিন্তু একটা স্ট্রেস, যতই মানে সচ্ছল পরিবার হোক, সবাইকে দিয়ে যে যতটা আয় আমরা বলি ততটাই কিন্তু ব্যয়ও কিন্তু থাকে আমাদের মধ্যে, তো সেই ক্ষেত্রে একটা বাজেট করে নিতে হয়।
0: বাজেটের ক্ষেত্রে যেটা এখন যে দিনকাল চলছে বা এখনের যে সময়ের পরিবর্তন, এখন তো জিনিসপত্রের দাম এমনিতে অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায়। যখন আমরা ছোট ছিলাম তখনও ততটা এতটা বেশি দাম ছিল না, তারপরও আমরা জানতাম
1: দাম প্লাস চাহিদাও
0: ছিল না, কারণ আমরা বুঝতাম যে না, আমার বাবা মা যতটা উপার্জন করছে তার মধ্যে আমাকে সীমাবদ্ধতা থাকতে হবে। কিন্তু এখনকার যুগের, আমি স্পেশালি বাচ্চাদের কথা বলবো, বাচ্চাদের বায়নাটা এখন আর জামাতে আটকে নেই যে পুজোতে আমাকে জামা দিতে হবে, এখন হয়ে যাচ্ছে অন্য কিছু, আমাকে কোনো একটা ফোন কিনে দাও, আমাকে না হলে এটা কিনে দাও, সেটা যেটা বাজেটের বাইরে। এখন মধ্যবিত্ত পরিবারের জন্য ওইটা ম্যানেজ করা অনেকটাই না করে দেবে, তাই মাকে গিয়ে বলে দি। এবার মা বাচ্চাকে কখনো বলবে না যে না এটা হবে না, চেষ্টা করবে যে কোথাও থেকে যাতে দরকার হলে আমরা নিজে কিনবো না, আমার বাচ্চাকে আমি কিনে দিই। তো মা হয়তো বা সেখান থেকে একটু একটু একটু একটু করে জোড়া লাগিয়ে বাবাকে বলবে দাও না, আমাদের তো একটাই সন্তান বা দুটো সন্তান, তো তাকে দিয়ে দেওয়া হলো। কিন্তু আমি বলবো যে না, ওদেরকেও ওই জায়গাটায় একটা গ্যাপ দেওয়া দরকার যে না, আমাকে বলা হয়েছে তাই আমাকে দিতে হবে না, আমার যতটুকু আয় ততটুকুই আমাকে ওইখান থেকে খরচ করতে হবে, কারণ আমরা এখন যতটা না আয় করি তার থেকে ব্যয় বেশি করে দিই। তো ওই জায়গাতে বাজেট মেনটেন করে, কারণ পুজো আসে একবার ভালো কথা, কিন্তু এরকম অনেক অনেক জায়গায় আমরা দেখতে পারি যে ওদের জন্য পুজো যা বাকি দিনও তা। যদি আমি মধ্যবিত্ত ছাড়া একটু নিচের দিকে যাই, সেম তো আমাদের তাদের দেখে শেখা দরকার যে না, জীবনটার সাথে সেই পূজোর আনন্দের সাথে বাস্তবতার একটা মিল সবসময় দরকার।
1: ঠিক, পূজো এলো বলেই যে আমরা মানে অঢেল খরচ করে নিলাম, তারপরে বাকি মাসটা হাত ফাঁকা হয়ে গেল,
0: সেটার কোনো মানে হয় না। হ্যাঁ, সেটার কোনো মানে হয় না, কারণ কখন জীবনে কি চলবে বা কি আসবে সেটা আমরা আগে থেকে জানি না। তো আমি পূজোতেই সবকিছু যদি আগে থেকেই সবকিছু শেষ করে দিই, দেখা গেল আমার একটা কোনো বড় ঘটনা হতেই পারে, তখন আমার কাছে কিছু নেই, তখন আমাকে কে সাহায্য করবে?
1: ঠিক, সেই ক্ষেত্রে ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু খোলামেলা কথা বলার মানে দরকার, একেবারেই দরকার,
0: একদম। কারণ এখনকার ছেলে মেয়েদের যে ম্যাচুরিটি, আমাদের সময় সেই ম্যাচুরিটিটা ছিল না, এখন একটু বেশি, ওরা একটু বেশি অভিজ্ঞতা নিয়ে জানে সবকিছুতে, ওরা খুব ভালো সবকিছুতেই মানে জড়িয়ে যাচ্ছে। তো ওদেরকে ওই জিনিসগুলো বোঝাতে হয়, সেই ক্রাইসিসটা ওদেরকে বোঝানো হয় যে আছে বলেই যে আমাকে খরচ করতে হবে সেটা নয়, আমাকে কিছুটা জমিয়ে রাখারও দরকার।

0: কখন দেব, ওই এডুকেশনটা দরকার। তো ওইটা যদি চলে আসে তাহলে বাচ্চারা ওই চাহিদাগুলো করবে না। কিন্তু এখন আমরা কি হচ্ছে, আমরা না চাইতে অনেক কিছু দিয়ে দিই ইন অ্যাডভান্স, যে কারণে বাচ্চারা ভাবে হ্যাঁ আমি তো পেয়ে যাব।
1: মানে প্রয়োজন আর চাহিদার মধ্যে যে ফারাকটা সেটা কিন্তু ছোট থেকেই তাকে বোঝাতে হবে, শেখাতে হবে। যেমন পূজোর বিষয়টা নিয়েই যেহেতু আমরা রয়েছি আজকের আলাপচারিতায়, যেমন পূজোর সময় সবাইকে আত্মীয় স্বজনকে কিছু না কিছু হলেও কিন্তু দেবার একটা বিষয় থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় মনে করি যে দাম দিয়ে সবাইকে দামি উপহার, ওরা আমাকে দামি উপহার দিল, সেই ক্ষেত্রে আমাকেও সেটা মেনটেন করতে হবে, সেই ক্ষেত্রে কি করব।
0: এই বিষয়টার একটু এগেইনস্টে কথা বলছি, আমার কথা হচ্ছে যে আমার যতটা আছে তার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। কেউ আমার থেকে বেশি আয় আছে, কেউ আমার থেকে বেশি ভালো আমাকে দেবে, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কতটা আপনাকে ভালোবাসি আর আমি ভালোবেসে আপনাকে দিচ্ছি। সেটা একটা ছুতো হতে পারে, সেটা একটা সাধারণ জিনিসও হতে পারে, কিন্তু দেখতে হবে যে মানুষের দেওয়ার মনটা কতটা বড়। কারণ এখন হয়ে গেছে এরকম যে আমি যদি একটু দামি দেই আমাকেও সেটা মেইনটেইন করতে হবে, ওই জায়গাতে গিয়ে প্রবলেমগুলো শুরু হয়,
1: সেখানে একটা স্ট্রেস তৈরি হয়ে যাচ্ছে।
0: একদম একদম, মানে আমার আয়ত্তে নেই কিন্তু আমি তারপরও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু
1: সেটা হয়তো তাকে ঋণের বোঝা বইতে হতে পারে,
0: সেটা ভুল, সেটা ভুল। সেখানে আমার কথা হচ্ছে যে আমার 10 টাকা উপার্জন, আমি 1 টাকার একটা জিনিস দিলাম, আমি মন থেকে তোমাকে দিচ্ছি, আর সামনের মানুষটাকে সেটা মন থেকে গ্রহণ করা উচিত। কারণ এখন কি হয়েছে না, মানুষ লোক দেখানো বিষয়টা একটু বেশিই বেড়ে গেছে, যে কেন আমাকে এত ছোট জিনিস দিল, কেন আমি তো বড় জিনিস দিয়েছি। ওই এক্সপেক্ট করার যে ভাবনাগুলো, ভাবনা চিন্তাগুলোকে কোথাও না কোথাও আমাদেরকে কমিয়ে দেওয়া দরকার
1: অবশ্যই। কিন্তু মানে সেখানে একটা রাশ টানতেই হবে, না হলে কিন্তু যেই বিষয়টাতে আলোকপাত করছি, আমরা আলোচনা করছি, সেই মেয়েটির ওপর, ঘরের মেয়েটিকেই তো সমস্ত বাজেট ম্যানেজমেন্ট করতে হয় পুজোর আগে, কিন্তু তার উপরে প্রচন্ড একটা স্ট্রেস পড়ে যাবে এবং সে কিন্তু এই পুজোর আনন্দটা থেকেই বঞ্চিত হবে তার সারাটা বছর। এমনকি এই পুজোর চাপটা নিতে গিয়ে সারাটা বছর কিন্তু তাকে চাপের মুখেই কাটাতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন, একেবারে দারুণ একটা কথা বললেন, যে দাম দিয়ে কিন্তু ভালোবাসা মাপা যায় না। একটা ছোট উপহার, একটা সুন্দর চিঠি অনেক দামি শাড়ির চেয়েও কিন্তু অনেক বেশি মূল্যবান হতে পারে। একদম দারুণ একটা বিষয়। এবার যেমন আরেকটা বিষয়ে যে আত্মীয়দের মন রাখতে গেলে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করি আমরা আত্মীয় বাপ, সেই ক্ষেত্রে একটা বাপের বাড়ি যাওয়া বা পুজোর সময় কিন্তু মা দুর্গা বাপের বাড়ি আসেন, আমরা যারা মহিলারা রয়েছি বা বউরা রয়েছে, মেয়েরা রয়েছে, আমরা কিন্তু অবশ্যই মানে চেষ্টা করি যে এই সময়টা বাপের বাড়ি যাওয়া। আবার শ্বশুর বাড়ি থেকে অনেক সময় কিন্তু আপসেট হয়ে যাচ্ছে যে কি করে বউ বাপের বাড়ি চলে যাচ্ছে, বাড়ি কে সামলাবে এরকম একটা, সেক্ষেত্রে তারা কি করবেন, এই তুলনাটা কিভাবে সামলাবেন।
0: সেখানে আমি সেটাই বলবো যে অ্যাডজাস্টমেন্টটা খুব দরকার, কারণ মেয়েরা 365 দিনের মধ্যে 300 দিন তো ঘরের কাজই করছে, শ্বশুর বাড়িতেই থাকছে। তো সেখানে যদি পুজোর 5-6 দিন বাপের বাড়ি যেতে চায়, তো সেটাতে শ্বশুর বাড়ির মানুষ, তার থেকে বড় কথা হচ্ছে যে শাশুড়ি মা, উনিও কোনো বাড়ির
1: একদম
0: বউ হয়ে এসছেন, তো ওনারও যদি কোথাও যাওয়ার ইচ্ছে থাকে উনিও যেতে পারেন। বৌমাকেও সেই সাপোর্টটাই দেওয়া দরকার যে আমাকে হ্যাঁ ঠিক আছে যাক না, ও তো সবসময় এখানেই রয়েছে, আমরা না হলে একটু ম্যানেজ করে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। ওই অ্যাডজাস্টমেন্টটা খুব দরকার, কারণ বউ মানে শুধু ঘরের কাজ করবে, বউর কোনো আশা আকাঙ্ক্ষা কোনো ইচ্ছে চাহিদা থাকবে না, সেটা তো নয়।
1: অবশ্যই মানে দুই তরফ থেকে কিন্তু সেটা বোঝাপড়ার
0: সবসময় দরকার, আর যেখানে বোঝাপড়া আছে সেখানে হয়তো বা কোনো অসুবিধে হয় না যাচ্ছে। আর কিন্তু যারা একদমই পাচ্ছে না কোথাও বেরোতে বা ভাবে যে আমি যদি চলে যাই আমার হাজবেন্ড কেকে বানিয়ে দেবে, রান্না করে দেবে, আমার বাচ্চাগুলো কি করে খাবে, বা আমার শাশুড়ি শ্বশুর ওরা বয়স হয়েছে ওরা কি করে খাবে, তো সেই জায়গাতে একটু অ্যাডজাস্ট করা দরকার।
1: সেই বৌমাটিকেও কিন্তু খোলামেলা আলোচনা করতে হবে, তার মনের কথাটা বলতে হবে।
0: কারণ আমি যদি ঠিক করে সেই আমার মনের ভাব প্রকাশ করতে না পারি তাহলে সেখানে তো সবসময় সমস্যা থাকবে, সমস্যার সমাধান হচ্ছে না। তো সেখানে বলতে হবে, আমাকে বলতে হবে যে আমার একটা মনের ইচ্ছে আছে, আমার একটা চাহিদা আছে, আমি যেতে চাই, 2-3 দিনের ব্যাপার, গিয়ে আবার চলেই তো আসবো,
1: এই বছর আমি পুজোটা বাপের বাড়ি কাটাই, আগামী বছর আমরা তোমাদের সাথে কাটাবো, এরকম কিন্তু
0: ওইরকম কিছু
1: কিন্তু কথা বলতে।
0: কিন্তু কি হয়, বাড়ির বউদেরকে যে মানে অ্যাকচুয়ালি এটা বাড়ির বউদের কথা বলছি না, আমাদের মা বাবাদেরই একটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা মেয়েদেরকে ওইভাবেই বলি যে সবকিছু তুমি মুখ বুঝে শোয়ে নিও, তুমি বউ,

0: হবে, তোমাকে শুনতে হবে, তোমাকে মানতে হবে, তোমাকে সবকিছু বুঝিয়ে রাখতে হবে, ওই জায়গাটা ভুল। কারণ মেয়ে মানেই কেন, মানে মেয়েদের কি কেন হতে হবে, ছেলেরাও তো এটা করতে পারে।
1: অনেকেই আবার মন খুলে কথা বলতে শুরু করেছে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে কিন্তু চেপে যাচ্ছে।
0: আমি দৈনন্দিন লাইফস্টাইলে যেটা দেখছি এখনকার সময়, তো মানে যতটা না বোঝাপড়া হয় তার থেকে বেশি ঝগড়া হয়ে যায়, যেটা বেসিক্যালি হচ্ছে। তো ওরা বলার আগে নিজেরা ডিসিশন নিয়ে চলে যাচ্ছে বা কিছু করে নিচ্ছে, কারণ সেলফ ইন্ডিপেন্ডেন্ট ওমেন্স এখন বেশি। কিন্তু কোথাও না কোথাও আমাদের বুঝতে হবে যে আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট কি করে হয়েছি, তার পেছনে আমাকে কে সাপোর্ট দিয়েছে। আজকে যদি আমাকে সাপোর্ট না দিত আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতাম না। তো সেখানে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখন প্রায়শই মিস। হাজবেন্ডের সাথে হোক, সেটা বাড়ির মেম্বারের সাথে হোক, কমিউনিকেশনটা হচ্ছে না,
1: কম হয়ে যাচ্ছে। যেমন আগে একটা খাবার টেবিলে একটা গল্পের আসর,
0: এখন সেটা নেই। এখন হচ্ছে যে যার মতো আসছে, খাচ্ছে, মোবাইল ইজ ভেরি একটা বড় একজন মানুষ ওদের লাইফের, মানে এখন বাড়িতে মানুষ না থাকলেও চলে, ফোন থাকতে হবে। তো কমিউনিকেশন গ্যাপটা কমে যাওয়াতে প্রবলেমস গুলো বাড়ছে। তো যদি কমিউনিকেশন ঠিক থাকতো তাহলে প্রবলেমটা
1: কিন্তু সবাই সবাইকে বুঝতে অনেকটা বেশি
0: স্ট্রেস তো থাকতো না, সেখানে স্ট্রেসটাও কমে যায় কোথাও না কোথাও। আপনি দেখবেন, আমি যদি কোনোদিন আমার মন খুব খারাপ, আমি ফোনে গান দেখছি, কিছুক্ষণ ভালো লাগবে, কিন্তু পর মুহূর্তে আমার মনে হবে যদি কেউ থাকতো যার সাথে আমি শেয়ার করলে হয়তো আমি আরেকটু হালকা হয়ে যেতাম।
1: অবশ্যই একটা কিন্তু সমাধান খুঁজে পেতো, বা মনের কথাটা যদি বলতে পারতো একটা ভালো সলিউশন চলে আসতো।
0: সেটাই তো, এখন ওই জায়গাতে ওই জিনিসগুলো মিস, ওইগুলো হয় না। তো আমার মতে মানে ওই কমিউনিকেশন, ওই আন্ডারস্ট্যান্ডিং, ওই অ্যাডজাস্টমেন্টটা দুই তরফাই হতে হয়। আর সেখানে এক্সপেকটেশন থেকে বড় কথা হচ্ছে একসেপ্ট করার যে ক্ষমতা, ওইটা বেশি ইম্পর্টেন্ট। ওইটা একসেপ্ট করতে হবে, সিচুয়েশন লাইফে সবসময় সেম থাকে না।
1: অনেক সময় কি হয়, আমরা রেগে যাই, যেমন বললো যে না না তুমি চলে গেলে কি করে হবে, এখানে আমরা কি করব। তো সেই ক্ষেত্রে কিন্তু মেয়েরা অনেক সময় সেন্টিমেন্টাল হয়ে যায়, হয়ে যে না না ঠিক আছে আমি যাচ্ছি না, কিন্তু তার মধ্যে কিন্তু স্ট্রেসটা প্রচুর বেড়ে গেল,
0: বেড়ে গেল।
1: সে হয়তো মনে মনে অনেক আশা করেছিল যে পুজোটা ওইভাবে কাটাবো, তার স্বপ্নটা ভেঙে চুরমার
0: চুরমার হয়ে গেল। কেন হয়ে গেল, কারণ আমি হঠাৎ করে কিছু একটা চাইলাম যে আমি বেরোবো, আমি এতদিন ধরে কোনো কিছুই বলিনি, বা আমার হাজবেন্ড দেখছে বা আমার শ্বশুর বাড়ির মানুষ দেখছে যে ও তো কিছু চাই না, যা দিই তাতেই খুশি। তো হঠাৎ করে যখন কেউ চাইতে শুরু করলো তখনই প্রবলেমটা শুরু হয়।
1: একদিকে যেমন সেটা, আবার এমনও হয় অনেকে অনেকের রাগ বেশি এখনকার, আবার যেমন আমাদের ছোট পরিবার, একটাই সন্তান মেয়ে হয়তো বড় হয়েছে, বিয়ে হয়েছে, সে হয়তো রেগে মেগে চলে গেল যে আমাকে আমার ইচ্ছে আমি যাব, সেই ক্ষেত্রেও কিন্তু তার স্ট্রেসটা বেড়ে গেল।
0: রাগার বিষয়টা তো পুরোপুরি মানে বাড়ি থেকেই আসছে, কারণ আমি বলেছি কি যে মা বাবা যেভাবে আমাকে বড় করবে আমার মধ্যে সেই গুণগুলোই থাকবে। এবার রাগ ব্যাপারটা তো ওকে নিশ্চয়ই অন্য কোথাও থেকে শিখতে হয়নি, ও বাড়িতে দেখেছে, ও বড় হয়েছে, ওর রাগ রয়েছে, সেই রাগটাকে কন্ট্রোল করার মতো যে উপদেশগুলি দেওয়া দরকার সেগুলো কি তাকে দেওয়া হয়েছে, সেটা একটা বড় বিষয়। কারণ এখন পাঁচটা মেয়ে পাঁচ রকম ফ্যামিলি থেকে আসে, এবার পাঁচটা মেয়ে পাঁচ রকমের, কেউ রাগ বেশি, কেউ অভিমান বেশি, কেউ হয়তো বা ছোট ছোট কথায় কেঁদে দিচ্ছে, তাহলে ওর পরিবারেও সেই রকমই ছিল। তো এখন ওইখানে এসে সে অ্যাডজাস্টটা করতে পারছে না, তার ওই প্রবলেমটা হবে। তো তার সাথে ওই কমিউনিকেশনটা করা উচিত
1: অবশ্যই, কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতেই হবে আমাদের। কিন্তু এই যেটা মানে উঠে আসলো এতক্ষণের কথায়, যে আমাদের কিন্তু কমিউনিকেশনটা ঠিক করে আসতে হবে, এবং কথাবার্তা, খোলামেলা আলাপ আলোচনার মধ্যেই কিন্তু সমস্যার সমাধান সম্ভব। সব কাজের মাঝেও কিন্তু নিজেকে একটু সময় দিতেই হবে, প্রতিদিন যতই ব্যস্ততা থাকুক না কেন, সেটা কিভাবে ম্যানেজমেন্ট করবে।
0: প্রতিদিন নিজেকে সময় দেওয়ার বিষয়ে যেটা আসছে সেটা হচ্ছে যে সবকিছুর মাঝেও আমাদের নিজেদের জন্য কিছুটা সময় একা থাকার,
1: ঠিক,
0: একার মধ্যে সেটা না যে আমি ফোন ইউজ করছি, না, একার মধ্যে হচ্ছে একদম একা, মানে আমি একটু বসে রইলাম, নিজেকে নিয়ে ভাবলাম, যে আমি
1: একা একা বসে একটু চা খাচ্ছি, আর
0: চা খাচ্ছি আর ভাবছি,
1: ফিল করছি,
0: ফিল করছি যে আমার কোথায় ভুল, আমার কোথায় ঠিক। তো এই বিশ্লেষণটা যখন আমি আমার নিজে থেকে ঠিক করে নেব, আমার প্রবলেমগুলো কমা শুরু হয়ে যাবে, প্লাস আমার স্ট্রেসটাও কমে যাবে। প্রবলেম তখনই হয় যখন আমরা ভাবার সময়টা পাই না নিজেদের নিয়ে, কারণ আমরা বাকিদের নিয়ে ভাবতে ব্যস্ত,
1: মানে সারাদিন একেবারে ব্যস্ততম রুটিন, সকাল থেকে কি করব, ছেলে মেয়েকে কি টিফিন দেবো, হাজবেন্ড কে অফিস পাঠাবো, সেই সঙ্গে আমাকে নিজেকেও তৈরি হয়ে বেরোতে হবে অফিসের প্রেশার, এর মধ্যেও কিন্তু সমস্ত চাপ কিন্তু থাকবেই, চাপ বাড়বে দিনের পর দিন, কিন্তু এর মধ্যেও কিন্তু নিজেকে একটু সময় দিতে হবে। আর নিজে যদি সুস্থ থাকি বা মানসিক ভাবে যদি সুস্থ থাকি, তাহলে কিন্তু সেই পরিবারটিকেও আমি সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা মাথায় রাখতে হবে।
0: একদম একদম,
1: একেবারেই গুরুত্বপূর্ণ একটা কথা, কিন্তু

0: শ্রোতা বন্ধুরা, আপনারাও আশা করি মন দিয়ে শুনছেন অবশ্যই, কিন্তু আমাদের নিজেদের স্ট্রেস ফ্রি করতে হলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতেই হবে। পুজোর সময় পরিবারের সঙ্গে কথা কাটাকাটি, যে বিষয়গুলো বললাম, একটু কথা কাটাকাটির প্রশ্ন আসতেই পারে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা মহিলারা কিভাবে সেটাকে এড়িয়ে চলবো, বা তখন আমরা কিভাবে সামলে নেব?
1: পুজোর সময় যদি কথা কাটাকাটি হয়, কারণ পুজোর সেই মাত্র 5টা দিন, আর 5টা দিন আনন্দের মুহূর্ত থাকে, সেই যে একটা যে কথা কাটাকাটি বিষয়টা যদি তার বাড়িতে যদি মানে ওইটা লেগেই থাকে, সেটা পুজো হোক কি অন্য সময় হোক, সেটা লেগেই থাকবে, প্রতিদিনের একটা কার্যকলাপের মধ্যে পড়ে গেল। কিন্তু হঠাৎ দেখা গেল যে না, আমার ঝগড়া নেই, হঠাৎ করে পুজোতেই ঝগড়াটা হলো, তখন এর বিষয়টা হয়তো বা একটা কোনো কারণ বা কোনো একটা ইনসিডেন্ট কিছু একটা হয়েছে, তার সেই বিষয় থেকে হয়ে গেল। আমি ধরে নিলাম যে মানে মেয়ে বাপের বাড়িতে যাবে, ওইটা নিয়ে কোনো একটা ঘটনা হলো,
0: বা ছেলে মেয়ের চাহিদা
1: নিয়ে হলো, তখন বা মেয়েদের বোঝা দরকার যে না ঠিক আছে আমি মানিয়ে নিচ্ছি, আমি করে নিচ্ছি, ওইটা না। আমার কথা হলো যে সবাইকে বুঝতে হবে
0: পুজো। তাহলে সেই ক্ষেত্রে কি করব আমরা? অবশ্যই মানে খুব মানে তাড়াহুড়ো করে কোনো উত্তর দিতে যাব না।
1: না, এই যে উত্তর দেওয়ার প্রবণতাটা, এটা খুব খারাপ। এই
0: ঠান্ডা মাথায়
1: প্রবণতাটা এমন হতে হবে যে না, আমাকে ওনারটা বুঝতে হবে, আমার ছেলে মেয়েদেরটাও বুঝতে হবে, এবার দুটোকে মিলিয়ে আমাকে কি উত্তর দিতে হবে,
0: সেই ক্ষেত্রে একটু সময় নেওয়া দরকার
1: একদম। কারণ কোথাও না কোথাও আমরা রাগের মাথায় অনেক কিছু বলে দেই, তারপরে আমরা ওই কথাগুলো কিন্তু আর ফিরিয়ে নিতে পারবো না, মন কিন্তু আমার খারাপ হয়ে গেল, স্ট্রেস আমার বাড়লো। তো ওই স্ট্রেসটা কম যাতে না হয়, আমার মন খারাপ যাতে না হয়, আমাকে দুটো বিষয়কেই বুঝে ওকেও বোঝাতে হবে, নিজেকেও বুঝতে হবে, সাথে অপোজিট যে মানুষটা আছে তাকেও বোঝাতে হবে।
0: অবশ্যই মানে নিজের স্ট্রেসটাও কমাতে হবে, পাশাপাশি পরিবারের সকলের স্ট্রেস ম্যানেজমেন্ট করার দায়িত্ব কিন্তু পরিবারের মেয়েটি বা বউটির উপরেই, কিন্তু বর্তায় বেশি করে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্ব নিয়ে নিজের প্রতি বিবেচনা করে
1: বলতে পারেন যে ধৈর্যটা খুব দরকার। ধৈর্য ছাড়া কিছুই হয় না, মানে রেগে রেগে তো অনেক কিছুই করা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু মানুষ শান্ত মনে শান্তভাবে কতটুকু নিজেকে সামলে
0: নিতে পারে
1: সবাইকে পাচ্ছে, সেটা খুব
0: বড় কথা। একেবারে গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু শুনলাম। পুজোতে এবার বলবো শ্রোতা বন্ধুরা, পুজোতে আসলে কি চান, লোকে দেখবে বলে সাজ, নাকি নিজের মনের শান্তি? একেবারে এক কথায় উত্তর দেবেন, এটা ঠিক করতে হবে। তো সেটাই ঠিক করতে গেলে আমাদের কোন বিষয়টার প্রতি একেবারেই গুরুত্ব সহকারে বিবেচনা করব সবশেষে?
1: আমি সবসময় সবাইকে বলি, মন যদি ভালো হয় তাহলে সবকিছুই ভালো লাগে। নিজের মনকে ভালো রাখার জন্য নিজেকেই ভালো থাকতে হয়। কোনো মানুষ তোমাকে ভালো রাখতে পারবে না, কোনো মানুষ তোমাকে দুঃখ দিতে পারবে না, যত ক্ষণ না পর্যন্ত তুমি দুঃখিত হচ্ছ বা তুমি খুশি হচ্ছ। তো তোমাকে নিজেকে বোঝাতে হবে, নিজেকে নিজেরটাই সামলাতে হবে। নিজেকে ভালো রাখলেই দেখবে, আমরা ছোটবেলা থেকে শুনেছি যে যার সব ভালো তার জগৎ ভালো, তো নিজেকে ভালো রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ
0: একদম। তো সেই ক্ষেত্রেই অবশ্যই কিন্তু গুরুত্ব দিতেই হবে। আর বলছি সবশেষে বলছি যে পুজো মানেই খুশি থাকা। আপনার শাড়িটা গত বছরের হলেও চলবে যদি আপনার মুখে হাসিটা নতুন হয়।
1: একদম,
0: ঘর একটু অগোছালো থাকলেও কিন্তু তেমন কিছু এসে যাবে না যদি মনটা গোছানো থাকে। তাই সবাইকে খুশি করার দায়িত্ব আপনার একার না, আপনি সব হতে সামলান ঠিকই, কিন্তু আপনি দুর্গা নন, আপনি মানুষ, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আপনারও ক্লান্তি আছে, তাই পুজোর সময় অবশ্যই কিন্তু বাজেটের লিস্টে নিজের নামটাও আমাদের লিখে রাখতে হবে। আমাকেও কিন্তু নিজেকেও কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, তা কারণ আপনি ভালো থাকলেই পুজো ভালো হবে। তো এই বিষয়টাই কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয়। আমরা নিজেরা মেয়েরা ভালো থাকবো, খুশি থাকবো, এবং খুব ধৈর্য সহকারে, আপনি এতক্ষণ যে কথাটা বারবার উল্লেখ করলেন যে ধৈর্য সহকারে কিন্তু আমরা সমস্ত কিছু সামলে নেব। আশা করি শ্রোতা বন্ধুরা পুজোর সময় আপনাদের খুব ভালো কাটবে। স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা এভাবেই করতে পারি, আমরা নিজেদেরকে নিয়ে একটু সময় দেব, ভাববো, এবং পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দর করে পুজো কাটাবো। এই বার্তার সঙ্গেই কিন্তু শেষ করছি আজকের আলোচনা। আজকের আলাপচারিতা আমার সঙ্গে স্টুডিওতে এতক্ষণ যিনি ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বিশাখা সেন, আপনাকে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, পুজোর আগে স্ট্রেস ম্যানেজমেন্ট, বাজেট, কেনাকাটা, আত্মীয় সামলে কিভাবে মানসিক শান্তি পাবো আমরা, এই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা হলো আজকের মতো। অঙ্গনার আসর এখানেই শেষ করছি, পরবর্তী আসরে কথা হবে আবার আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: অঙ্গনা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অঙ্গনায় আজ শুনলেন পুজোর আগে মানসিক চাপ

কমাতে আমাদের কী কী করণীয় এ প্রসঙ্গে আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করলেন বিশাখা সেন, অনুষ্ঠান সংযোজনায় ছিলেন স্মিতা ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আমি খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা
1: ব্রক সময় তাং লেখা অববসা লেখা নং বাইয়াং সময় কত তাংলাইমানি তমুং নারক জায়গা হনকে এবার সময় সেবাই খিবি যাকায় তিনি বসং কমলি থাংতুন থৈকুমি থাংবাইতুন আপতে কিরিমা সিংজা সময় রো বরক তাং লেখা এবার ত্রিপুরানি রাজা কথালাইমানি কক কক চাবলাইমানি কক সময় তাংলাইমানি কক ও কক র কবনি হা বুবাগ্রানি রাজা রক খানাবাইখ্যা
0: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবির পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 25 বছরে যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনা রেখে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। পুরুষদের ক্রিকেটের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছর আগে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল বলে উল্লেখ করেন। ভারতীয় সেনাবাহিনী 2016 সালের 28 এবং 29 সেপ্টেম্বর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করে সাফল্য পায়। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে তার উপযুক্ত জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক।
2: বিতে এক দশক মে বালাকোট কি এয়ার স্ট্রাইক সে লেকর অপারেশন সিন্দুর তক ভারত নে বার বার ইয়ে স্পষ্ট সন্দেশ দিয়া হ্যায় কি আগর আতঙ্কবাদী ভারত পর আঁখ উঠায়েঙ্গে তো উসকা করারা জবাব দিয়া যায়েগা। আতঙ্কবাদী হামলো নে ভারত
1: হরমমণি রাজা অমর রামাবাই আকমাবাই খা লগৈ ব্রৈনি বখাগ নাইসি গ্লাক কবনি বগার রক বাই করঙ্গৈ ফরঙ্গৈ রহজামতৈন বরংনি দাগি মুংরগৈ আ নাইথকজিক ব সামুং তাঙ্গো কংখা কুবনি বুবাগ্রা রক সামতৈন অ বরি সামুং তাংনান চেংখাতা তাবু বরক সাগা ত্রিপুরা রাজান বেখাউসিম নাসিক দি ও হেরম্ব রাজান তা নাসিক দি বংখা অমর রাখা পুরাংখা আ কগ্রক্তা বরৈনুগ হেরম্ব রাজা বেবাগ্ন পকজাগৈ থাংবাই বনসে বুরাংখা ন অমরখান বসে বেবাগ পকজাগৈ থাংবাইকা খাতেংখাজা খালাইয়ে
0: যাচ্ছে।
2: জনগণনা হাম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হ্যায় মানে 15 আগস্ট কো ভি দেশবাসিও সে আগ্রহ কিয়া থা কি ইসকে লিয়ে अपना समय जरूर निकालें। जनगणना के लिए अपनी जानकारी स्वयं दर्ज करने की ये सुविधा बहुत आसान है। आप अपने मोबाइल से ही अपनी और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा हिंदी सहित 16 भाषाओं में उपलब्ध है।
0: নেশামুক্ত ভারত করার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায়কে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হতে আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। মাই ভারতের স্বেচ্ছাসেবক এবং জাতীয় সমশিক্ষার্থী বাহিনী NSS এর মাধ্যমে নানা সচেতনতামূলক প্রচার করা হচ্ছে।
2: इस अभियान के तहत हेल्थ चेकअप और ध्यान शिविर जैसी गतिविधियां भी होंगी। जल्द ही हमारे अनेक पर्व और त्योहार भी आने वाले हैं। इस बार त्योहारों की खुशियों के बीच हम अपने आसपास भी नजर डालें। अगर कोई युवा किसी गलत आदत की ओर बढ़ रहा है तो उससे बात करें। अगर कोई नशे से बाहर निकलने की कोशिश कर रहा है तो उसका साथ दें। नशा मुक्त युवा विकसित भारत के इस संकल्प को हम सब मिलकर आगे बढ़ाएं।
0: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলোর উন্নয়নে ট্যালেন্ট হান্ট অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে গ্রাম এবং মফস্বল পর্যন্ত

0: পর্যন্ত খেলার নতুন প্রতিভাদের খুঁজে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে চিহ্নিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই পুষ্টি মাসে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।
1: इस पहल के जरिए सस्ते और पौष्टिक स्थानीय खानपान को बढ़ावा दिया जा रहा है। महाराष्ट्र भी इस दिशा में सराहनीय प्रयास कर रहा है। मिजोरम में भी इस साल लोगों ने साथ मिलकर पोषण वाटिकाओं की देखभाल के लिए एक अभियान शुरू किया है। यह मिजो समाज के तलो मडियाना की परंपरा के अनुरूप है। इसका अर्थ है निस्वार्थ सेवा और दूसरों की मदद में हमेशा आगे रहना। ऐसे प্রয়াস বেহদ সরাহনীয় হয়।
0: ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয়ের আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এর ফলে ভোকাল ফর লোকাল অভিযান আরও প্রসারিত হবে।
1: হমারা প্রয়াস ইহি হোনা চাহিয়ে কি হমারে গাঁও আর ছোটে শহরো কি পহচান सिर्फ स्थानीय बाजार तक सीमित न रहे, वे देश और दूसरे हिस्सों तक पहुंचे और दुनिया के बाजारों तक भी पहुंचे। इससे वोकल फॉर लोकल अभियान को भी बल मिलता है। ये देश को आत्मनिर्भर बनाने की भी प्रेरणा देता है। आने वाले त्योहारों में भी हमें वोकल फॉर लोकल वाले मंत्र को तो कभी भी भूलना नहीं है।
0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপনের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, বারবার মন্দিরে হামলা চালিয়ে যারা ভারতের ঐতিহ্য ধ্বংস করতে চেয়েছিল তাদের কোনো অস্তিত্ব আজ আর নেই, কিন্তু সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। ভারত বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থাকা, উত্তেজনা প্রশমন করা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি ও বাণিজ্যের অবাধ সরবরাহ বজায় রাখার আহ্বান জানিয়েছে। গতরাতে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, যুদ্ধের প্রভাব সরাসরি সংঘাত জড়িত দেশগুলির সীমানার বাইরেও প্রভাব ফেলছে। তিনি বলেন, যুদ্ধ বিশ্ব নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলছে, যার প্রভাব সংশ্লিষ্ট অঞ্চলগুলির বাইরেও উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করছে। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। নিউ ইয়র্কে গতরাতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের লাভারভ বলেন, রাশিয়া এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধিতে ইচ্ছুক। মস্কো ভারতের পাশাপাশি ব্রাজিলের স্থায়ী সদস্যপদের দাবিকেও সমর্থন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাতের আহমেদাবাদে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। সবরমতী লোকোসেট নবনির্মিত WAG-12 লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ সেটটিও তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 25 বছরে যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনা রেখে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। আত্মনির্ভর এবং ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নতুন দিল্লিতে এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানের ভাষণে তিনি একথা বলেন। শ্রী সিং বলেন, শুধু বিদেশ থেকে প্রযুক্তি আমদানি নয়, ভারতকে প্রতিরক্ষা প্রযুক্তির সংজ্ঞা নির্ধারণ এবং নিজস্ব প্রযুক্তি বিকাশের ওপর জোর দিতে হবে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গত 12 বছরে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং জাতীয় নিরাপত্তা আরও জোরদার হয়েছে। প্রতিরক্ষা খাতে বাজেটে বরাদ্দও যথেষ্ট বাড়ানো হয়েছে। 1,39,000 কোটি টাকার বরাদ্দের প্রায় 75% দেশীয় প্রতিরক্ষা শিল্প থেকে সরঞ্জাম সংগ্রহের জন্য নির্ধারিত হয়েছে বলে তিনি জানান। দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এখন রাজ্যে এসেছেন। নিউ টাউনের কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর তিনি বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি সহ দলের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন। পুরুষদের ক্রিকেটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটি আজ তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। এশিয়ান গেমসে তীরন্দাজিতে ভারত আজ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। কম্পাউন্ড মিক্সড বিভাগে

0: ভারত সেমিফাইনালে উঠেছে। বক্সিংয়ে পুরুষদের 80 কেজি বিভাগে ভারতের অঙ্কুশ সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানানোর পাশাপাশি নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী আশিস গিরি।

0: আও চিং বেলাখানে খানা তো রেজাবং খানা লাইকা ফিন চিনি আগো লাইবুমানী কথমানী জরা দংখ চিং পিলাও খানা লাইকা তাবুক বাবা হাইন ফাইডি তে কাইসা খানা লাইয়ানো চিনি আগো জরা দংখ বা
1: থাই সালো গৌরবাই তিপ্রানী চবা অবনতি এই কগলাম সালাই তোমানি ফিয়াবা অ খতনী কক পাইসু গিয়াকো যাফর অসুখ জরাতি সাকা যে রাজানি বসামারি সং আফুরু বাহিকে বরং ফনুক জাখা কগ্র গাঁদি নগব বংনি বাগৈ মাইরুম সেরচানি মাই সংজাগো হুমারক তাবু আ চবাও ব বসামারি সঙ্গে খুশি উংখা হামজাক কাতাবো খা ফুরজাখা বসামারি নাই বিক্রমঙ্গই বিনি বসামারি খরকস তংমানী আফুরু তে খরকস তংমানী তা ওই যে রাজানি সেংথুমানি বনব আফুরু সেনাপতি জংখা আফ্রুনি সিমিন ত্রিপুরা রাজ্য ব রায়দা কাইসা চলি ফেকে আবংখা রাজানী বসামারিখাই ব রাজানী সেনাপতি উংনাই ও রায়দা জরা কবাং রুগিন ত্রিপুরা রাজ্য চলিখা চলিলাংখা রাজা তংফ্রু রগ আ রায়দান কক নর ও রায়দং মানে কক ন অ ঘটনানি বিশং দি সিজাক কাতা তাবু ও যে গৌরবাই যুদ্ধ নামমুঙ্গ যেন তেমংস সিনা নাঙান আবংখা গৌর নবামন মেচেন থানী ত্রিপুরা রাজানী এবার বিনি রানী নিজে ফান বা বরগ্ন বাহিকায় তিসা কাম তাহলে তাবুক কবি কবিন বং নিজে রানীন যে ফান আবুমান্য তো বেখা ফান বেখা ফান যে ক কতর বলে ও বেখা ফান আবুবাইন ফিয়াবা গরণ নবাব চানখা হাই তিপ্রা বুবাগ্রা ও চবাব কপলাই হুঙ্গই তে তিপ্রানী বানা আমি নখ

কবন খাফরু আচবব যত্তনি স্লাই পরম ফুনুকজাকা মহারানী মহাদেবী আবুতাং সেকাং গন সাকা সেকাং পারেন সাকা কপ্লাইংমাইয়াগুলো মহারানী মহাদেবী খুম্বতাং কতক কানই চবা খলানি রাজা খরক এফিলি ফেকিয়া বসে বেড়ে নাই দিন যুদ্ধ খাইয়ই থরুক সেনারং মেসেনই ব খুম্মালা খুম্বতাং খুমত্রাং ততরা খুমত্রাং কানি ফেকিয়া হীরা বন্তনিয়াগ চবই দুলই তো নিজা হাব ফন মেহেরকুল আব তিপ্রা হাও খবজা কাফরুন তিপ্রা হাও মহারানী মহাদেবী আসুক থাই বেলাই কতর চেন তো বুইনি হানি কবাং মা উবতই বখা কতর বরিরানি কগ্ন চ খানাও পব পড়ু ফিয়াবা চিনি হাও মহারানী বিশিং মুসিং মহারানী তঙ্গ বখা কতরকে বখা থনি শত্রুন মেসেন নাই আকক চ খর বসুক পড়ি রমদি ভারতবর্ষ করিজা দুর্গাবতী হিনে চিনি ইন্ডিয়াও তং দুর্গাবতী ঝান্সির রানী লক্ষ্মী ভাই এবার চাঁদ সুলতান বরুণী সেলাই দা সুই নাকি সেলাই সালাই মানতা বব বেখাক্তই বেখাক্তই চিনি রাজানি চিনি রানী কম মূসা বেখাক্তি ফেন চিনি রানী কম তংনা কবলে চিকন ইয়াবলে লাই বুমাব বিনি আসুক থাকব বরংনি সামন তঙ্গি তংনাই ঝান্সি রানী কাহাই দুর্গাবতী কাহাই হ্যাঁ লক্ষ্মীবাই কাহা চাঁদ সুলতানি কাহায় চেন রুতুকি নাইখে রাজমালা তেব সিমান জাগান তা তো চেন সালাই তংলাই বলে রাজমালা ক তেব চেন রুতুগান মতই বীর বেরই বেখা গান বরিনি কক আমো চিনি গর্ব চিনি বলাইমু গৌরণি নবাব বাই সেংথুম ফানি বিশৃঙ্গ নাংলাইমা আ চবা কতর ১২৩৪ খ্রিস্ট বিশিব হিনই বাক্সা বাক্সা লাবইমা গরংর সালাই তঙ আমো ওই ইতিহাস বৈরক আরো রগ মানতা কিংবা ওই যে কৈলাস চন্দ্রসিং রাজমালা আরো বব আকং সারা নাইকা অর অকক সাথে কেলাইও লক্ষণাবতী নাংসাজা গজামা জিয়াউদ্দিন আবুল ফতে তুগল খাঁ ১২৩৪ খ্রিস্ট বিশিব জাজিনগর ফাইয়ে চবা নাং ফাই ও জিয়াউদ্দিন আবুল ফতে তুগল খাঁ আমা ১২৩৪ খ্রিস্ট বিশিব চবা নাং নাই বরক জাজিনগর ফাই তাই চবাও ব চেন কতর চেন তাই চেন সিত্রা চেনি খারি থাংনানি নাঙ্গ হিনিব ব্রক সালাই তংতা ব চেন কত চেরে খারি থাঙ্কা লাই বুমা রেগজাক গস নাইনা থাঙ্কাই করং রক বাক্সাবা ও জাজি নগর ন তিপ্রা হা হই সালাইও ও জাজি নগর ন তিপ্রা হা হইব সালাইনি তঙ আপনিও কবাং মতং হাই অ কক সয়ঙ্গি তংখাই তুগল খাঁ মহারাজা সেংথুং ফানি বিহিক ঈশ্বরী জেগ মহাদেবী ইয়াগ মেচেন সিত্রা মেচেন জাক্ষা নিন চংখা খালাই মানতা ও তুগল খাঁ চিনি মহারানী ইয়াগ মেচেন সিত্রা মেচেন যাকখানা তাবুক যে তিপ্রা জিগ্রক সেখানে সামনে বসেও জরা তিপ্রা কতর আঙ্গাজ গনাং তে হাব ফন ইয়া ফাও চবই নারংনা বাগৈ চবই নারংনা কৃং তাই আবুনি বাগৈ থই আকরক ফন রি উই মানু আবরক চং রমই মান হর চিনি ও মহারানী নাসেগৈ আবতি খেলাইন মেহেরকুল তিপ্রা রাজনী হাও চব জাগো আবনি ইয়াগুল তিপ্রা রাজা সেংথুং ফা বুবাগ্রা তঙি তংসাক লোক পালাই থাংজাখা বিনিউল তিপ্রা বুবাগ্রানী হায়ও আসুখা বসাজলা আসুং ফা বিনি সাল কবাংমা বিশে কবাংমা রাজ্য চালুমানি আমল ব লোকরক তন্থক চাথক খাই নংবাইখিয়া তাই বব কচাং কচাংখাই কচাং ততখাই লোক পালাই তঙি তংলাংখা অকক বসং রাজমালাও মাংখা আসুং ফানি বিহিংখা ইসিরিজে আসুং মা আফ্রুনি সিমিনা বুবাগ্রাবাই বুবাগ্রা জিনী মূ থানসানো নুকজাগো নাই বসাইনে মূ আসুং ফা বিহিনে মুখ আসুং মা তাহলে মূ তো থানসানো কাইসাকে ফাওঙ্কা কাইসাকে মাওঙ্কা আসে যে কফ্রুন সিমিন হইসাংনি মূ থানসা আতিব নুগুই ফাইকাতা রাজমালা রগি নাইখাই ইতিহাস রগি নাইখাই ও আসুং মা বিদ্যাপতি বিদ্যাপতি হিনিব সিনিজাগি তঙ আসুং মা সে বিনি মূ বিদ্যাপতি ফিয়াবা বুবাগ্রা আসুং ফা বুমানি গরং মান এবই বুফানি গরং মানখা আসুং ফানো হিলাইতে বুফান গরং মানখানে কংখা বুমা হীরাবতি হাই আঙ্গাজ গনাংলিয়াব আসুং ফা বিহে আসুং মালে ফিয়াবা বাকরাজে খাইন আঙ্গাজ গনাং এলাম করং কবাং মা সামুং করংখা বিনি ফানতাই পরমাই বাই তিপ্রাব থানতিনি তাকমুং ওয়ামুং তাই সুবমুং আকরক বেলাইখেনে ফলক জাখা অরব কিসা কিসা মানতাম কবাং মা ফলই সিজা ক্রই ফিয়াবা আবর কিসা কিসা জেমান মানে আবো ন কমিয়া ফুয়ারজাক মা নই ফুয়ারজা খা বনি সারুমাখা বং জরাওবা আচুং ফা থিমাইয়াগল বসলা খিচুং ফা রাজাংখা বিহে গিসিরে জিনী মুংখা খিচুং মা আর আচং ফা

중마로 키중파 키중마 만 회장님이 묵노 소만증 눅작하다 키중판카 부박이라 아중판이 부사슬라 송다리 비 키중만카 거럭자 따끄릉 뭐 달비달 따블룹타니 사뭉보 사뭉가 앞으로 푸른가 살짜 비니 보모라오 뭐 탕의 동사 동서도 클레이노 동랑카 비니 아몰로 루꾸록 라자바이 뭉사티파노 사독작만이 크나야 মানে সাতক জাগে হেন খানা কথা ওয়াইসবান সাতক জাগে হেন সাতক জাগো হনে ওয়াইসবান খানা ম পাইখা তাবুক যে গৌরবাই চবানী চবা নাংলাইম তাবুক ডাঙ্গর ফা নি খতল যং তাবু সকাইলাইখা রমনি তাবু ডাঙ্গর ফানে কক সাতানী সাইমান বুবাগ্রা খিচুং ফানি বসাজলা ডাঙ্গর ফা কৈলাসচন্দ্র সিংহবিনি রাজমালা এবার ত্রিপুরার ইতিহাস মুঙ্গই বিজাব কাংসাও বন দুঙ্গুর ফাহনই সৈলাংখা ব লুকরক বাই হরিরাইহিনী সিনিজাগী টঙ্গ ব মহারা সেংথুং ফানি কুসংবরী লাইদ্রব রাজা কলাইতা ব বিনি জরাউন তিপ্রাহানী পূব গালা বখাগ গুমতি তিমানি আসাইমুক হাসক গ রিয়াং দফানি লুকরক টঙ্গি টঙ্গ ও রিয়াং দফানি লুকরগ্ন লুকরগ্ন চবানো চব মেসিনই ব পূব গালা বখাগ বিনিহা ফলকা হিনী মানু তাহলে রিয়াং দফনি লুকুরক যে সময় পূব গালাও গুমতি তুইমানী আসাইমুক মানে গুমতি তুইমা যে হাপুনি তলা হইতে আসেকে যে হাপুং হইতে আসেকিয়া আরও ওতা আরও ব্রক তংমানি বরং মেসেনই ব ত্রিপুরানি হা ফলকা আকক অর ও সাজাকা রাসমালাও হাসে গাম চাইনি লুকুরকনি বিসিঙ্গ কক থেকে সাজাগি তংমানী তঙ্গ আবু তাম আবংখা সালকবাং সকাং ত্রিপুরানি দক্ষিণ গালা বখাংনি বুবরা বুবাগ্রা খরকচাবাই তিপ্রা বুবাগ্রা দাঙ্গাই কিরিমা সিংচা সবা কচর কাইসা নাংলাইকে হান দাঙ্গাই জঙ্গাগে দাঙ্গাই মা দাঙ্গাই ফাহিলাইমানি আবোদা সাইমালিয়া তবেও দাঙ্গাই রাজা যুদ্ধ নাংলাইকে ও চবা কত নাংলাই থানি ন বুবাগ্রা দাঙ্গাই আ বুবাগ্রা মেসিনী সিমি টংলিয়া বন বুব বুথারকা তাই বিনি হা সেগে বাইখানিয়াগ চবইনাখা আপতি হিনই সালাইমানি খানাতা সালাইমানি দ রেসের খাগ্রা মুঙ্গুই চবানি রেজা মুং থাইসা তঙ্গ তাবুব তঙ্গ চবানী রেজা মুং চবানী রেজা মুং বিসিঙ্গ অবব থাইসা রমদি খা খামকুংমানী রেজা মুং হই মানু কাইজেগমানী উলনি সালন কাইজেংনাই বরি খরকচা বসাইবে সুরুসি থুরুগী মালিয়া খরক তানালাই কবং তানালাই ইয়াকুং বসলাগৈ ব থুলাই মালিয়া বসাইবে চুরুন বসাইন চবা নাংথানী ইয়াকরে রিহরা নাংখা আফরুন তেনি উলনি সালন আবনি বাকিন খা খামজাগৈ সরগমা কাবই কাবৈ রেসাবৈ তংনানি নাংজাখা আবরৈ অবতে খা খামজাগৈ রেসাবৈ কাবমানি রেসা মুংন ন রেসের খাগ্রা ও তঙ্গ রেসা মুং ন রেসের খাগ্রা তঙ্গ আর রেসা মুং চারাইনি সিমি চেঙ্গৈ অক্রা চাকরা বেবাংনি খাপং ন উদিলা খলাই তিসাব ওই চেং মব খানাব অ রেসের খাগ্রা রেসা মুং অব তমুং ন খা খা নঙে রেসাবকে ইয়াফাংনিসিম বুসুক থাক খাই আফুরু নখা জেসেবে ন সাল তুই দংথুন ওয়াতই থপচা থমনি মা কলাই হই আফরুনি বৃষিক বুড়ারক সালাইতা তাও সালাইও বৃষিক বুড়ান বিসিঙ্গ রাজাক দংখাই বৃষিক বুড়া আবর তাও সাবো রেসের খাগ্রা রেসা মু রেসাবখাই তাবুক ব যে নখানি ওয়াতি মা কলাই হই নখা গুরুমসাই ফাই হই অর সানা কলাই তিপ্রা বুবাগারা দুঙ্গুর ফান দাঙ্গাই ফা আপতি উঙ্গি মানতা বন দাঙ্গাই মা দাঙ্গাই ফান অ দাঙ্গাই ফান অবন দুঙ্গুর ফাউনাই ববাইন রিয়াং লুকুরংনি এবার রিয়াং অজমারংনি কিরিমা সিংজা যুদ্ধঙ্গি মানো তে কেব বাইয়া রাজমালে যেভাবে চেথরই সাকাতা ববাইঙ্গি মানো ফিয়াবা অবন বেলাইখা খামানি কক আর দাঙ্গাই ফাবাই মেসেঞ্জাগনাই বুবাগ্রানি বুমুং খরক চাফান সাউই মাননি গরিখা দাঙ্গাই ফা মেসেনখা আর বুবাগ্রান রিয়াং দফান বুবাগ্রান ফিয়াবা আর বুবাগ্রান মুং তামো কেব সাউই মেয়া কবনি কক তংমানি রক মুং সাবো সেজাগলিয়া বুপ্তিখা যুদ্ধ নাংখা তামুংখা বড় বড় তমত আবু সিজাগলিয়া অ দুঙ্গুর ফা বাই দাঙ্গাই ফা খরকচা দে এবার আবু জুদা বরক দে ইংখা আবু তাই বক হাম খেলাইয়ই ইয়া ফাংমারে ওই নাইথে কেলাইতা কবি কবি ন দুঙ্গুর ফা দা দাঙ্গাই ফা আবো মানে থিনাংনি চারে রং যাগো ন আম ইয়াফারেডি যাগো বুবাগ্রা দুঙ্গুর ফা জাগা কবাং মাও আউলি সংসা ওই কলাংখা তাই আবু বাই ব এলেম গনাং মুংবো লাইখা দুঙ্গুর ফা দুঙ্গুর ডাঙ্গর মাংখা বিহিকনি মুং ডাঙ্গর ফানি বিহিক গবাংমা তঙ্গ কংখা খরকচা খরং নইয়া গবাংমানো কাইজাক্ষা

অবনতি কৈলাশচন্দ্র সিংহ তামু সালাঙ্কা নাইদি ও দুঙ্গুর ফানি বিহি রং তুই ইতা কমান যাবি সাকা বিনে কমান যায় আমরা তিসাই দিনে গোব সাকা তিনি অষ্টোত্তর শত দ্বার পরিগ্রহ করেছিলেন কংখা বিনি নুখুঙ্গ এই যে কাজা কাথিং না ফিয়াবা বিয়া নুখুঙ্গ বসা চলা খড়ক চিচা রাসাইখা বিহিক তো কবাং মা আমনও নাইকে বসা চলা কমতা অষ্টোত্তর শত দ্বার পরিগ্রহ মানে তামুখা সিন কোকায় যে আস্ত শনি সেলাই কুবাং বিনি বিহিক তঙ্গু অষ্টোত্তর শত কাই ও আস্ত শনি সেলাই কবাং বিনি বিহিক নি বহগ চেলা খড়ক চিচার বা আঠারো জন আসাইখা আবনি ভাগিন ব ওয়ানা যাক্ষা বু বিশালা ন রাজা সামা চান হিনে আকো ওয়াং সঙ্গে বলাই বেলা কত ওয়ানা যাক্ষা রাজানি বসা রাজাঙ্গ বসা অকরা ন উঙ্গুই তঙ্গু হই খানাবো ফিয়াবা অকরা তমু বুমুক চেয়েখাই তো যে উংনানি ফান গান বনন মারি নাই ফিয়াবা বিন বসাঙ্ক আঠারো জন আয়েঙ্গ বসলা চংনি বিশিঙ্গ ব আসেং ন ওয়ালাইমানি সুলাইমানি বাঙ্গি তংখা ওয়ালা লাইমাং কেলেং লাইমাংসি টংলাইসু হই মানো ও বিন বসলা চংনি কৌনতা কচাং কচাং ওয়ালাই সুগলাই করিখাই তঙ্গই তংখাই তো মূসা কক্সি বাংনা নাঙ্গিয়া ওয়ারানি বাঙ্গিয়া সাকানি রাইজে রগই বসা অকরা ন রাজা সালামগাই নঙ্গি থাকামুন ফিয়াবা মুসুকে ওয়ালাই সুগলাই লাইখা রাজা ন ওয়ান আর উই তিসাকা বৌয়া নাজাকা মতাম খাইমা জানো সাবনো রাজারিমা জানো মুসুকে ওয়ালাই লাই অবো সাতাইকলাই ডাঙ্গর ফানি বসলা অকরাংখা কিচা ওয়ান সুমুং থেনে বরক আবো কারই নাইসিং মুংব বিনি কবাং হামথাইয়া আবনি বাগিন বসলা সঙ্গে বিসিঙ্গ খরকসা সঙ্গ বুবা গারা খালাইনি বাকি সাই না থানি ব ওয়ান সুকমুং কুথুগ কলায়ী কল কুফুঙ্গই টংনানি নাংজাকা তামখাই উংনাই হিনে ওয়ান সুমং ওয়ান সুমং ব পাস পাইলাইলিয়া পাইথাগ ব বসলা সঙ্গে বিসিঙ্গ ওয়ান সুক করং কুক বখরক আকর গনাং বুদ্ধি করং আপতিঞ্জন বুবা গ্রা সামনানি খা চংখা সাবন খাইমা জানো আবো তো সৈন্য ফিয়াবা সাবো ওয়ান সুমং করং কুক অ কক বুবাগ্রা বাহাইকে সিনাই ওয়ান সুক সিনি ওয়ান সুগৈ তিপ্রা রাজা আফ্রু লামা তংসা তিখলাইকা আ লামা তাম আম তাবো অর সালাইয়ানে আবংখা বুবাগ্রা দুঙ্গুর ফা সালসা একাদশী পালাইনি বেখা চংখা আমনি সালব বেবাক বসলা সঙ্গতেই সাল সাপুং মাইসাইয়া তঙ্গই একাদশী পালাইখা পালাইমা পালাইনা মুসুং ইয়াফানো বসলা সঙ্গব বুফানি কক নাবই অকভুকচা তঙ্গই একাদশী পালাইনি নাংখাতা বপ্রো পালাইয়ে ইয়কসিনবা আফ্রু বুবাগ্রানি সৈ মা থামচি তঙ্গই তঙ্গ মা খলচি মানে ত্রিশটা সেই মরংনাই এবা নাইকিনি খেলাইনাই ন রিঙ্গই মহারাজ দুঙ্গুর ফা বিনি খুঁজুক গানও সেরেক সেরেকাই সাকা ক কতন সাকাতা তাম সাকা খানা ও সৈ রগ্ন মাইতা চারিদি অকভুকচা তনিদি বতাইব সাকা একাদশী পালাইমানি পাইমানি ইয়াগুল আং খানাও সে রাজকুমার সংবাই বাক্সা পাল থানসা আজুগৈ চামুং চালাইনাই আফ্রু নং অ সৈ রগ্ন আনি সামু তুবি ফাইদি আং দাগিমা বে বাক্সা নং অ সৈ রগ্ন ইয়াকারি রিবাইদি আপতিকে ফরঙ্গি রেখাতা আনি কক নারগিয়াখাই ফিয়াবা নং বুথারি খিবি জাগান অ কক সাবৈন্য রাজা তৈ মূসা পুংলিয়া সিরিং সিরিং তো তাবং নাইদি তামুংখা পাইথাগ একাদশী বাইমানি সাল রাজা এই যে চানানি আসুক বসা জেলা যে ত্রিশ জন্ম বিনি গানও ন বেরাম বেরাম খা আসুক রেখা ত্রিশ জন্ম একাদশী বাইমানি মাই চালাইনা বাকি মাই খেলাই মাই বক বাইখা যতন রেডি খাই পক বাইখা তিয়ারুং বাইখা চানানি বক বাইখা বসলা সঙ্গ চানানি চ্যাংলাইখা আর সেই নাই কল নাইব রাজানি ককতৈন আফ্রু ইয়াদেং ইয়াদেং সেই রক্তবি ফাই বসলা সঙ্গ খোয়া খোয়াক মাইসারানি জরাও ন রাজা নাইকল নাই ওই যে সেই নাইকল নাই রংনতা সেই আকারে রিনানি বাকি মকল ফিলিগিরি মকল ফিলিগিরি খাব বুবা গানানি দাগি মানই ত্রিশটা সই আকারে রিজাক্ষা ওই আকারে রিজাকমা ইয়াগুল আবর তামুখা যে সালচানি সেকাং মাইমাসাইয়া আমি চানানি হাল হাল নানি হাল হাল অখুজামানি হাল হাল লঙ্গই তংবাইখা বরাও রাজানি বসা জালা সঙ্গে মাই খেলাই বেখাগো থাঙ্গই মাই খেলাইও বুকু রিনানি নাইলেখা আবু নুগই বরক মাই খেলা ইয়াকারই বসালাইখা ফিয়াবা যত্তনি কুসু বসা জেলা রত্ন ফা রত্নতা রত্ন চালাকি খেলাইয়ই বিনি মাই খেলাইনি মাই কিসিচা নাহারই হাজালো খিতারি রিহরকা আবো সৈ রকব কমখা আর সৈ রকবতা মাই খিতারি রিহরমা বেখাগো থাঙ্গই আ খিতার যাক মাইও বুকু রিওই হাল হাল চাপ চাপ চালাই তংলাইখা আ জরাও ন রাজকুমার রত্নফা তপা তপা খসাওই

পুংসাক মাইশা উই পাইথা আপতিখেন রাজকুমার তামখাইকা মায়ক পুংজাখা মাইশাখা আয়েঙ্গ কুবনি বতা সংতাই সতেরোজন বলে সতেরোজন বতা মাইশা ওই বসা ওই থাকলাই নাখাব্র সৈনি জালা মাইশাই মালিয়া সেই গাও গাও ফাইকা বং মাইরঙ্গ পুকুর চাইছে মালিয়া ডুঙ্গুরফা তাই ওয়াইসে মাইসংরি ওই বরং ন চারি ফিনা নাংখা ফেয়াবা রত্নফা আপনার চাই অকুপ্রুং আসে বাইন বুবাগ্রা রৌমি মানখা তাই ওয়ান সুগুই মানখা যা বসা জেলা পাইথাক রত্ন ন যত্ন নিশলাই ওয়ান সুকুরুং হিনে বখা থনকা বখা বিশিং বিশিং দা বসা জেলা কুসুকু রত্ন ন বিনে আসু ফাই আসুগুই লোকপালাই মানথতক হই বখা খালাইকা দা বন মারান বন কারই কুমুনি রক খরকসাপন মাংলা তাং হুবা সৈনি ইয়াগনি বাহাইকে ইয়গুই মাইসানা নাং আবসে বরক সেরুংয়া হংকাইবা বরক তাবু রাজ্য আসে কতরমা বসে জরাতে জঞ্জালও ক্লাইনা নাং রাজ্য নি রাজাংখাই আবর বরক বাহাইকে সামলগুই মাননাই আক ওয়ান সুগিন ব খা খালাইও যে বসা জেলা থাইতাক রত্ন বন রাজানে আসুক থাকে আসুগি মানু তে কুবনি কেবনি আসুকানি হান্তানি বনুফুর জাগলিয়া আবংখা ম খতল কাইসা পাইখা তো তাবো ফাইকা রাজ্য বাগমু রত্নভানি খতল তাহাই গরব যুদ্ধ নামানি বিনি খতল বেবক পাইখা তাবো খাই রাজ্য বাহিকে বাগ লাইখা মানে বুফা বাহিকে আই ও বসারং ন রাজ্য বাগির আফরুনি সিমিন তিপ্রা বুবাগরা দুঙ্গুর ফা ফলাং ফলাং ন বেসলা থাইসাগ রত্ন ন খাপ ফুরজাঙ্গা নি চ্যাঙ্গ বতাবিকা খাপ ফুরজা কাতা রত্ন ন আফরুন সিমিন আপনি ইয়াগল ব কুমনি বেসলা সঙ্গে কবাং রায় খেলাইয়া ওই রত্ন ন আলাইদা মকলবাই নাসিংনা লাংখা ও রাজা আয়েঙ্গ কুমনি বেসলা সঙ্গ রত্ন ন মুসনা নিশাঙ্গ হাই আবতই খেন কুমার রং নি বিশিঙ্গ কাইসা তে কাইসান নাসিগি মানিয়া অনুগ কুতুগলাইমা বাঙ্গ ওয়ালাই সুগলাই নুকজাক্তা হাই তিনি জরাব খনি ফেকা হাই তিনি কগলাম জঙ্গ মতাগলাইসিনে ফাইনাই সালো জংতাবৈসা মনে টংনমা কৌর কক বারা রক ও রাজ্য বাগলাই মূন তেব কামগি খালায়নে যে সালাইয়ানে অসুক জরা নসুক জরা সাইন তিনি রাজমালা মতাকজাকা যত্ন খুলুমাই

আও খনা তো রসাবং চেন খালাই চিনিয়াগতে কিসা জরা দোবা চেন হাইন হাইতাই দাংসা খনা তো রসাবং খালাই মানে বুকা থাকলাইন ওজরাও খালাইন রসাবনা করং থাই জিরো কুমার দেবরমা বাই রসাব জাগ রসাবমুং

আও বেলে খেনা তো রেসা পংসেন খা লাই ফারিকা অজরাও চিনি পান্ডা পাইথক বখাও থাঙে সগুই দিন খেবা অজরাও নাইনেলে তাবুজর ককবরক নিউজ হেডলাইনস র তাবুজর ককবরক নিউজ হেডলাইনস রংকা হায়ং গনাঙ্গি নিনি হায়ং বেড়াইকি সাল নগী পান্ডা খাইজাকা ব্যাংক নি কাস্টমার রকনে গাহামনি বাকি ওয়ানসুগী ইয়াপিরিন হারকা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তেই বরকনি সাকথারমানি বাই তিনি ভারত হাক্তরনি যত পুর ন্যাশনালিস্ট ব্যাংক তেই রিজনাল গ্রামীণ ব্যাংক আকরক খুলকজাক্ষা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদীনি মন কি বাত ফিল সারা টিচার নি পান্ডা অংখা তেই মন্ত্রী বখরক বলাইখা নেশা মুক্ত ইউবা অভিয়ান ন মানজাকনাই শিকলা রকন আশোক জরা খানা লাইখা তাবুজরানি ককবরক নিউজ হেডলাইনস রক চিনিয়াগো জরা বকরি খাবা অরণমা কুতলাইসিনাই ফিয়াবা হাইন হাই মালাই লাইফিনাই জরা কিটেঙ্গি তাই সালবুম ব্রুম পান্ডা খানালাই মানে বিশিংতে চিংগ্রংলাই দংনাই তাই থাংতে থাংতে খানাতত রেজামুং নরক যতনি বাকি খাই দংনাই যত তাকক দেব হৌসং পাইপলাই হামবাই মারও থাংতে থাংতে রেজামুং নরক যতনি বাকি

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় বেলা 2:30। সময় হয়ে গেছে আজকের বেতার নাটকের। আজকের নাটক আগুনের পাখি, রচনা কৌশিক মিত্র, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।

0: নাটক আগুনের পাখি।
1: ওই আবার একটা ধস, একে বড় তো আমার মুখ খোলা কেন? নিমা, নিমা,
2: সিস্টার, সিস্টার, জলদি আও সিস্টার।

0: नहीं तो गया निशित से। नीमा जाओ जल्दी जाओ गर्म पानी लाओ जल्दी।
1: यस सिस्टर। इट्स सो हेवी।
0: इंडियन ठीक ही धरेছিলাম।
1: होल्ड देयर होल्ड। हु आर यू?
0: आई एम एन इंडियन। आई एम एन इंडियन हियर मी। Do you have pain in your legs?
1: Yeah. I severe pain in my left leg. কি হয়েছে বুঝতে পারছি না।
0: আপনি বাঙালি?
1: আমি বাংলা জানি। কি হয়েছে আমার?
0: আপনি পায়ে গুলি লেগেছে। কিছু মনে পড়ছে আপনার?
1: না না আই আই কান্ট রিমেম্বার।
0: মনে পড়ছে না? আপনার বাড়ি কোথায়? বাড়ি
1: বাড়ি কার্শিয়াং।
0: কার্শিয়াং?
1: আমি কোথায় শুয়ে আছি?
0: উঠে উঠে উঠে বসবেন না, উঠে বসবার চেষ্টা করবেন না, শুয়ে থাকুন। এই অবস্থায় আপনি বসতে পারবেন না। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমরা কেউ আপনার শত্রু নই।
1: আপনি বাঙালি?
2: খানা পকাতে দিস ইজ অ্যাডভান্স বেশ ক্যাম্প কে টু কে টু।
1: আপনারা মাউন্টেনিয়ার
0: গর্গনাসেন। নিমা ইনস্ট্রুমেন্টস বগারা ইয়ে ট্রে পর সাজা দো, ট্রে পর সাজা দো, কটন কটন দো, গরম পানি মে ডাল দো।
1: ইয়ে সিস্টার।
0: আব ও পেট্রোম্যাক্স জ্বালা দো, আবি অপারেশন করনা হ্যায় ইনকা।
1: জি।
0: শুনুন শুনুন, একটা ইনজেকশন দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনার পায়ের যন্ত্রণাটা কমে যাবে। হ্যাঁ, একটা একটা একটা গুলি আপনার বাঁ পায়ের মাসলে গিলছে আছে। হ্যাঁ, পরে বুঝলেও চলবে। নিমা ইয়া রাখো পেট্রোম্যাক্স।

0: Eu parco.
1: এটা কি বিয়া ফুগলেশিয়া?
0: প্রিয়দু, আপনার মনে পড়ছে কিছু? মনে পড়ছে?
1: আচ্ছা আচ্ছা, এখন কত রাত?
0: দুটো বেজে পঁচিশ। কেন,
1: আজ কত তারিখ?
0: 11 সেপ্টেম্বর, মানে 12 সেপ্টেম্বর হয়ে গেছে আর কি।
1: রবিবার কি বলছেন আপনি? অপারেশন জয়ার 9850 আমার পায়ে, আজ সন্ধ্যেবেলা একটা গুলি লাগলো।
0: স্কার্তু সেক্টরে 9850, সে তো আমাদের কমান্ডো বাহিনী রবিবার দখল করে নিয়েছে। নিচে আমাদের বেস ক্যাম্পে রেডিও আছে, রেডিওতে বলেছে যে হানাদারদের ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, রেডিওতে বলেছে, আমি কাল শুনেছি। কিন্তু কিন্তু আপনি জানেন না? আপনি আপনি বলছেন কেন এই কথা?
1: ক্যাপ্টেন রিক চৌধুরী, কমান্ড অফিসার।
0: আপনি শেরুপ চৌধুরী? কাল থেকে নিখোঁজ, আপনার আপনার সাথীরা তন্ন তন্ন করে খুঁজে আপনাকে পায়নি। আশ্চর্য, মাঝখানের একটা দিন, পুরো একটা দিন কোথায় গেল? কোথায় ছিলেন আপনি?
1: আমি তো জানি না, আমার শুধু মনে আছে আমি বুকে হেঁটে চলেছি রাতের অন্ধকারে, পথ হারিয়ে গেল অন্ধকারে, তুষার ঝড় শুরু হলো, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। আমি বেস ক্যাম্প খুঁজে পেলাম না, আই লস্ট মাই।
0: নিমা, সালাইন কা বোতল বদল দো।
2: জি সিস্টার।
0: শুনুন, আপনার ডান পায়ে কোনো গুলি নেই, কেমন?
2: বাঁ পায়ে একটা গুলি আছে।
0: হ্যাঁ, বাঁ পায়ে আছে। নিমা, বাঁ পাটা একটু ধরে রাখো, চেপে ধরো শক্ত করে। হ্যাঁ
3: ঠিক আছে সিস্টার।
0: গুলি, নিমা দেখো গুলি, এই যে এই দেখুন এই বুলেটটা, এটা নিয়ে আটকে ছিল আপনার। নিমা, কটন লাও, জলদি জলদি।
3: জি সিস্টার।
1: বাইরে কিসের শব্দ হচ্ছে?
0: ফ্রিজার। ক্যা হুয়া নিমা, মিলা নেহি?
3: জি সিস্টার, মিল গিয়া।
0: শুয়ে থাকুন, পাশ ফিরবেন না, পাশ ফিরবেন না। শুনো, বাপায় আমি ব্যান্ডেজটা করে দিচ্ছি, নিমা দেখলো। হ্যাঁ, ও দুসরা পেয়ার পে তুম লাগাওগে।
3: সিস্টার, তোমার তবিয়ত তো ঠিক
0: হ্যাঁ, কিন্তু ওরা উপরে কি করছে কি জানে।
1: ও মাই গড, আপনার এয়ার ম্যাট্রেসটা একেবারে নষ্ট হয়ে গেল, আমি আপনাকে বড় অসুবিধায় ফেললাম।
0: খুব ভদ্রতাবোধ দেখছি। একটা প্রাণ বাঁচাতে পারলে আপনার হয়তো কোনো আনন্দ হয় না। আপনি সৈনিক, আপনি মানুষ মারেন, কিন্তু আমি ডাক্তার, প্রাণ বাঁচানোই আমার আনন্দ। আপনি বুঝবেন না।
2: You saved my life.
0: I can't save you. আপনার বাঁ হাতে তিনটে আঙুলে গ্যাংরিন শুরু হয়েছে।
2: I knew the truth.
0: What the hell do you know? আপনি আপনি দুদিন খালি পায়ে বরফের উপরে পড়েছিলেন, আপনার দু পায়ে ফ্রস্টবাইট। কাল সকালে আপনাকে নিয়ে নিচে নামতে হবে, নইলে আপনার বাঁচার কোনো আশা নেই। বুঝেছেন? বুঝেছেন?
3: সিস্টার, চা হোক গিয়া তুমি।
0: নিমা, আর পড়তা কাটুন, ইয়ে ব্যান্ডেজ তুম বাঁধো, মেজ বাহা যা রি।
3: সিস্টার, সিস্টার, সুবহ সে কুছ নি খায়া তুম, থোড়া দুধ পিও। লো সিস্টার, প্লিজ প্লিজ।
0: আ, ইয়ে দুধ উনকো পিলাও, পহলে হাত বাত ফাশ করনা হে মুঝে, দুধ উনকো পিলা দো নিমা।
4: डरो मत, डरो मत।

0: कुछ नहीं होगा तुम्हें, अच्छा हो जाएगा। हम बोला ना,
1: तुम्हार सिस्टर खूब भालो डॉक्टर है ना?
0: यस, शी टीम डॉक्टर, शाब को अच्छा कर दिया, वेरी गुड। देखा नहीं कैसा गोली निकाल दिया, बहुत अच्छा बहुत अच्छा।
1: देखो आमी शुद्ध शुद्ध कष्ट दिलाम, तुम्हार सिस्टर खूब रेगे गेछेन।
0: नहीं शाब, नहीं, कल शुभ दादा खो गया।
1: के?
0: वो भी डॉक्टर, सिस्टर के फ्रेंड। शादी होगा दोनों का, शुभ दादा चला गया।
1: कैसे चला गया?
0: कल सुबह शमीत के लिए गया, नहीं लौटा, खो गया।
1: क्यों बोल छो तुम्हें, ताकि पावा जाए नहीं कोथाओ।
0: दिन भर कोशिश किया शाब, नहीं मिला।
1: तुम्हार सिस्टर सब जाने?
0: हाँ, ऊपर से पाषाण आया, बॉस शाब आया, शाब बोला सिस्टर शाब सुनी, कुछ नहीं कही, नहीं रोई। शाम हो गया, शी साइलेंट, नो वीप नो क्राई, खाना नहीं खाया, हमको दिया, रूसी को दिया, सिस्टर नहीं खाया शाम।
2: नीमा
0: जी
2: जाओ, मैं स्टेंट बंद कर दो और तुम सो जाओ।
0: ठीक है सिस्टर। ब्रिजेट रुक गया सिस्टर,
2: रुक गया,
0: कल आसमान साफ हो जाएगा। गुड नाइट कैप्टन।
1: गुड नाइट।
2: एकी, আপনি দুধটা খাননি এখনো? খেয়ে নিন, খেয়ে নিন, দুধটা ঠান্ডা হয়ে যাবে।
1: দুদিন দুদিন না খেতে পেয়েও বেঁচে আছি কেন জানেন? আমরা কমান্ডো, দুদিন খেতে না পেলেও লড়তে হয়। দুধটা আপনি খেয়ে নিন, আমি কাল খাবো।
2: চিকিৎসাটা কিন্তু আপনার হচ্ছে, আমার নয়। আমি যা বলছি তাই করুন, খেয়ে নিন।
1: আর আপনি সারা রাত কিছু খাবেন না?
2: না, রাত তো শেষ হয়ে এলো।
1: পাহাড়ে চড়তে আপনার ভালো লাগে?
2: না,
1: নিমা আমাকে সব বলেছে কিন্তু।
2: ঠিক আছে, আপনি চোখ বুঝে শুয়ে থাকুন, দেখুন ঘুম এসে যাবে।
1: পাহাড়ে চড়া একটা যুদ্ধ, তাই না? একটা চ্যালেঞ্জ, সূক্ষ্ম দড়ির ওপর জীবন আর তলায় মৃত্যু খাদ হাঁ করে আছে, যেমন আমাদের শত্রুরা। নো মার্সি, জিতলে অমরত্ব আর হারলে আর এক দল আসবে, তবু মানুষ হারবে না, হি মাস্ট উইন।
2: আপনি শুভর কথা জানেন?
1: না, শুধু জানি সে এখনো ফেরেনি।
2: শুভ ঠিক ঠিক আপনার মতো করে ভাবতো।
1: আমার মতো?
2: ওই যে বললেন ওই রকম, হি মাস্ট উইন। আমার ভয় করতো, আমার ভয় করতো যে দেখে। আমি বলেছিলাম তুমি সামিটে যেও না প্লিজ। অপূর্বদা ছিল, গৌতম, অসিত দা, লিডার, অনেকেই ওর চেয়ে সিনিয়র।
1: তবু ও নয় কেন?
2: এই ঠিক আপনার মতো, ও আমাকে বলল আমি নই কেন, ওই পর্বত চূড়ায় আজ পর্যন্ত কোনো ভারতীয় পা রাখেনি, আমি রাখবো প্রথম। চলে গেল, শুনল না আমার কথা। পথ এত দুর্গম, শেষ 1000 ফুট প্রায় কোনো ফিক্সড রোপ ছিল না, শেষ পাড়া যেতে ভয় পাচ্ছিল, শুধু একা পাসাং ছিল ওর সঙ্গে।
1: আমি হয়েছিল
2: কাল সকালে, সকাল 7টায় শুভ একা উঠেছিল চূড়ায়,
1: একা
2: একা 8611 মিটার।
1: আমি জানি,
2: পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ চূড়া, জানেন অত বড় পতাকাটা উড়িয়েছিল একা একা, এই দেশের পতাকা।
1: আর পাসাং?
2: পাসাং চূড়ায় ওঠেনি, ওঠা সম্ভব ছিল না, চিরুনির মতো বরফের ফাটল, সমস্ত জায়গায় জোড়া গর্ত, উঠবে কি করে, যেখানে পা ফেলছে নরম তুষার ধসে ধসে পড়ছে, মানুষ পারে না। শুভ তবু
1: মানুষ জিততে চায় শ্রুতি, সেই স্বপ্ন সে সারা জীবন দেখে।
2: জীবনের স্বপ্ন সে বাঁচতে চায় না? যারা তাকে ঘিরে বেঁচে আছে তারা তারা কি দোষ করেছে?
1: দোষ নয়, সকলে তো সূর্য করা নয় শ্রুতি, কেউ

0: বুকের মধ্যে আগুন জ্বালে, তারা মহাজীবন। আপনি শুভর কথা বলুন, চূড়ায় পা রেখেছিল, তারপর বলুন কি হলো, বলুন তারপর কি হলো।
1: তারপর হঠাৎ সব বদলে গেল, হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠল, তুষার ঝড়, হঠাৎ, ওরা বুঝতেই পারেনি। তখন তখন শুভ নেমে আসছে সাউথ ওয়াল বেয়ে, চূড়া থেকে 300 ফুট নিচে, প্রচন্ড হাওয়ার দাপট, আচমকা একটা একটা ওই ধস, শেষ হয়ে গেল। 200 ফুট একটা নরম তুষারের দেয়াল ধসে পড়ে গেল, শুভ ছিটকে গেল কোথায়, হারিয়ে গেল, হারিয়ে গেল সবকিছু।

0: सिस्टर सुबह हो गया, देखो नाले में पानी आ गया।
1: सुबह हो गया, जाओ तामू का मुंह खोलो।
0: ओके।
1: आई लो अशोक। थैंक यू।
0: गुड मॉर्निंग कैप्टन।
2: गुड मॉर्निंग।
0: वो देखो केटू। सिस्टर सिस्टर लीडर लीडर
1: लीडर कुछ है कहाँ?
0: वो देखो ऊपर लीडर ताशी ताशी भी है। देखो देखो हम जाता है। ए ताशी।
3: কি অপরূপ ভোর, মনে হচ্ছে আমি প্রথম দেখছি। এই নীল আকাশ, পাহাড়, এত আলো, মনে হয় পৃথিবীকে নতুন করে চিনছি আবার।
1: আপনার পাটা একটু দেখব।
3: আমার বড় বাঁচতে ইচ্ছে করছে।
1: সর্বনাশ, এ তো যা ভেবেছিলাম তাই।
3: কি হলো?
1: আর তো দেরি করা যাবে না, আপনাকে নিচে নামতেই হবে। হাসছেন যে, এটা কি হাসির কথা বললাম?
3: না না, আমি হাসছি আমার অক্ষমতায়। দিস ইজ 20,000 ফিট আর আমি হাঁটতেই পারি না।
1: আমরা তো হাঁটতে পারি। হ্যাঁ আমরা আমরা তো হাঁটতে পারি, সেটা আপনি ভুলে যাচ্ছেন কেন?
3: কি বলছেন আপনি? আপনার এক্সপিডিশন চলছে, ইউ হ্যাভ ইওর ডিউটিজ।
1: নিচে বেস ক্যাম্পে ডক্টর সেনগুপ্ত আছেন, আমি যাবার পথে ওকে বুঝিয়ে দিয়ে যাব।
3: ডোন্ট বি ক্রেজি, দিস ইজ ইম্পসিবল।
1: আই এম নট ক্রেজি, আমি জানি আমার কর্তব্য কি।

0: Je sais. Kiri, je sais. Comment on a chez Jean? Ah, oui, tu es, oui, tu es. Tu as l'air de bêche, Bani, tu vois. Ta grammaire, Firbi. Nama de Shanghai Kolkata.
1: Good morning, leader.
0: Ah, good morning, Nima. Sab theek hai to?
1: Yes. Shab cha.
0: Da, da. Shuno, Tashi ke kichu khete diyo, hain? Kal theke kichu khai ni.
2: Aao, Tashi. Haan. Aao.
3: At tumi?
0: Aay, Shruti. Amar kache aay.
3: Tumi khecho, Shomuda?
0: Ar campe boshe khawa chhara to ar kono kaaj hi nahi amar. Din ratir khachi.
3: Kintu tumi... তুমি নেমে এলে যে, হ্যাঁ, কি হয়েছে? শরীর ঠিক আছে তো তোমার? হাঁটুর ব্যথাটা বাড়েনি তো?
0: আমি ভালো আছি রে।
3: তবে কি হয়েছে? উপরে সবাই ভালো আছে? সমুদা?
0: জানি শ্রুতি, কাল রাতে আমাদের সামিট ক্যাম্পটা তুষার ধসে তলিয়ে গেছে।
3: সে কি, কখন?
0: রাত 8টায়। ক্যাম্পে কেউ ছিল না, থাকলে সবাই তলিয়ে যেত।
3: অসিতা পাসাং ওরা ক্যাম্পে ছিল
0: না? পাসাং, পলদিন, অসিত আর বিভাস উপরে আবার সার চেকে ছিল। ফিক্সড রোপ খুলে নেমে আসার পথে ওরা তুষার ঝড়ে মরতে বসেছিল। বহু কষ্টে পথ চিনে যখন সামিট ক্যাম্পে ফিরছে তখন সব তলিয়ে গেছে। এত অভিযানে গেছি কিন্তু এমন মারাত্মক তুষার রাক্ষস আর কোথাও দেখিনি। কিভাবে যে ছেলেগুলো তিন রাত লড়ছে চোখে না দেখলে বিশ্বাস করবে না কেউ। এক একটা ফাটল হাজার ফুট গভীর, কোমর পর্যন্ত বরফে ডুবে যাচ্ছে। এমন খাড়া বরফের দেয়াল যে ধাপ কাটাও মুশকিল। শুভজি এর মধ্যে কি করে পারলো?
3: ও তোমাকে

0: ছিল না, দেখো সমুদা, এইবার আমরা জিতে ফিরব, এইবার আমরা কিছুতেই হারবো না, কেটু জয় হবেই। ও কথা রেখেছে, তোমার এক্সপেডিশন আজ সার্থক। কংগ্রেচুলেশনস সমুদা, এবার আমরা মাথা উঁচু করে ফিরতে পারবো, তাই না? তাই না? এবার কলকাতায় গিয়ে বলবো যে আমরা শিখর অভিযাত্রী কেটু জয় করে ফিরেছি। তোমার স্বপ্ন আজ সফল সমুদা, চলো তাঁবুতে চলো। কি হলো, কি দেখছো কেমন করে?
1: শুভকে পাওয়া গেছে রে শ্রুতি।
0: হ্যাঁ, পাওয়া গেছে শুভ।
2: পারলাম না রে, পারলাম না আমি, শুভ শুভ নেই রে শ্রুতি।
0: নেই? না না না না সমুদা, ভুল বলছো, কে বললে নেই? ও আছে, ও আছে, যেমন যেমন মালরি তো আজও আছে, আজও তেমনি এভারেস্টের স্বপ্নেমি ভোর, বয়স বাড়েনি একদিনও, তেমনি যুবক, তেমনি তাজা। শুভ ঠিক তেমনি করে আছে সমুদা, ওর মৃত্যু নেই, ওর মৃত্যু নেই। এই পথে যারা মাথা উঁচু করে হাঁটবে তারা ঠিক ওকে দেখতে পাবে। বরফের মধ্যে কেউ পথ হারিয়ে গেলে শুভ এসে তার হাত ধরবে, বলবে ওদিকে মৃত্যু, ওদিকে যেও না, এই পথে এসো। শুভ বেঁচে থাকবে সমুদা, ও বেঁচে থাকবে।

0: সমুদা, আজ আজ আমি নামবো বুঝলি, নামতেই হবে। তাসি আর নেমাকে একটু আমার সঙ্গে দেবে? ওরা যদি রিককে হাসপাতালে একটু পৌঁছে দেয় আমার সঙ্গে।
1: হাসপাতালে?
0: হ্যাঁ,
1: সে তো সদরে।
0: হ্যাঁ,
1: তোর কি মাথা খারাপ হয়েছে শ্রুতি? এতটা পথ এই অবস্থায় তুই একা যাবি নিচে?
0: কোন অবস্থায়? আমি তো ভালো আছি। তুমি জানো রিকের দুপাই ফ্রস্ট বাইট বেশ বেশ অ্যাডভান্স স্টেজে, হাতে তিনটে আঙুলে গ্যাংগ্রিন, পচন শুরু হয়ে গেছে। এই অবস্থায় তো আমি ওকে মরতে দিতে পারি না, ওকে তো বাঁচাতে হবে। এটা আমার একটা চ্যালেঞ্জ। আমি

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আপনারা বেতার নাটক আজকের নাটক আগুনের পাখি, রচনা কৌশিক মিত্র, প্রযোজনা দীপক চন্দ্র পোদ্দার।

0: নমস্কার। ঘড়ির কাঁটা যখন ঠিক বেলা তিনটে আর বারটা যখন রবিবার, আমরা কিন্তু চলে এসেছি রবিবারের প্রিয় অনুষ্ঠান আজকের অতিথিকে নিয়ে। আর সঙ্গে তো রয়েছেন আজকের অতিথি, তাহলে রবিবার যার গানে আড্ডায় আমরা মেতে থাকবো, পাশাপাশি নিজের মনটাকে আরও বেশি ভালো করে তুলব, যদি কোনো চাপা দুঃখ থাকে তাও ভুলে যাব যার গানে এবং কথায়। চলুন তার সঙ্গে আগে পরিচয় করি আমাদের এই রাজ্যের অত্যন্ত গুণী একজন শিল্পী, তানিয়া দাস। তানিয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটা আমাদের উপহার দেবে, তুমি তাই বলে এসেছো সমস্ত কাজকর্ম একটা সাইডে রেখে, আর সেই সাথে গানে আড্ডায় আমরা মেতে থাকবো, তাই তো? তানিয়াকে তো স্বাগত জানালাম, কিন্তু তানিয়ার গানকে যারা সম্পূর্ণতা দেবে আমাদের শুভদা আর তমাল, সবাই আপনাদের ভীষণ পরিচিত, ভীষণ কাছের লোক এবং ভীষণ প্রিয় মুখ। তাহলে চলুন গানে গানে আমাদের আড্ডাটা শুরুই করে দেই, তারপরে বিভিন্ন কথা এবং তানিয়ার জীবনের গল্পও তো জানতে হবে, সবটাই হবে। তবে প্রথম গানের পর, প্রথম কোন গান দিয়ে শুরু করছো তানিয়া?
1: প্রথম আমি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি।
0: আচ্ছা,
1: ঠিক আছে,
0: রবি ঠাকুরের নাম নিয়ে তানিয়া শুরু করছি আমাদের আজকের অতিথি পর্ব, চলুন।

0: ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমারও মনেরও মন্দিরে। কি অসাধারণ গানের কথা! আর তানিয়া কি ভালোই না গাইল। তো তানিয়া, রবি ঠাকুরের গান দিয়ে শুরু করলে আমাদের অনুষ্ঠান।
1: হ্যাঁ,
0: তো দিনের প্রত্যেকটা সময় কি রবি ঠাকুরকে সঙ্গে করে নিয়েই শুরু হয়?
1: না,
0: একটু আমরা ঘুরিয়ে দিই চেয়ারটা, আমরা একটু তানিয়াকে সরাসরি দেখি। হ্যাঁ, তো তানিয়া এত মিষ্টি একটি মেয়ে, বসে আছে আমার পাশে আজকের অতিথিতে। প্রথম গানটি এত সুন্দর রবি ঠাকুরের শোনালো, তো প্রত্যেক দিনের শুরু যেটা বলছিলাম সেটাও কি রবি ঠাকুরকে নিয়েই হয়?
1: না, প্রত্যেকদিন রবি ঠাকুরকে দিয়ে শুরু হয় না, কিন্তু আজকে শুরু করলাম রবি ঠাকুরকে দিয়ে।
0: এক এক গান, তাই তো? এটা একটা ভালো কথা বলেছে তানিয়া, যে প্রত্যেক দিন এক একজন আমার সঙ্গে থাকেন। কোনোদিন রবি ঠাকুর থাকলেন, কোনোদিন হয়তোবা সকালবেলা ভৈরব রাগ ভৈরব থাকলো, তাই তো? বাহ,
1: কোনোদিন ভজন।
0: বাহ, এটা একটা দারুণ বললে। তো তানিয়া, একেবারে ছোট্টবেলার তানিয়াতে যদি ফিরে যাই, গান শেখাটা কবে থেকে শুরু হয়েছিল বা গান করাটা?
1: প্রথম তো আমি আমার মার কাছে শিখেছি। তারপর ধরো তোমার 3-4 থেকে একদম ভালো করে টিচারের কাছে শিখেছি,
0: একদম গুরুর কাছে গিয়ে গান শেখা প্রথমে শুরু হলো। বাহ, আর আজকেও যখন বিভিন্ন মঞ্চে বিভিন্ন আঙিনায় তুমি গান করো, তখন কোন জিনিসটা ছোট্টবেলার সব থেকে বেশি মিস করো?
1: ছোট্টবেলার তো সবচেয়ে প্রথম মিস করি, সবসময় তো মা সাথে থাকতো, তাছাড়া আমার ভাইও আছে পিছনে।
0: সেটা একটু বলে দিই, আমাদের তমালের কিন্তু বোন। আচ্ছা,
1: সবসময় আমরা ভাই বোন একসাথে ছোটবেলা বেশি প্রোগ্রাম করতাম, ওই জিনিসটা সবচেয়ে বেশি মিস করি।
0: আহাহা, এখন একটু আলাদা আলাদা হয়ে গেছে, তাই তো? তারপরেও আমরা আকাশবাণীতে ফিরেই নিয়ে এসেছি সেই ভাই বোনের বন্ডিংটাকে একটু নতুন করে আমরা দেখছি, তাই তো? আর কেমন লাগছে বলো এখানে এসে?
1: হ্যাঁ, ভালো লাগছে।
0: বেশ, তাহলে আবারও আরও একখানে গানে ফিরে যাই। প্রথম শুরু করলে, ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে, আর এবারে কি শুনবো বলো?
1: এবার

0: এই তো দুর্গা পূজা আসছে, আর বেশি কিছুদিন নেই, কিছুদিন পরে তো মহালয়া, তো আজকে আমি আগমনীর গান দিয়ে একটা শুরু।
1: একদম একটা পুজো পুজো মরশুম কিন্তু চলেই এসছে বলুন, বিভিন্ন বিভিন্ন বাজারে গেলে যখন আমরা দেখতে পাই কেনাকাটার একটা ধুম চলে এসছে, তখন বোঝা যাচ্ছে যে মা চলে আসছেন। পাশাপাশি বিভিন্ন প্যান্ডেলে একদম মাটির প্রতিমা তৈরি করাও শুরু হয়ে গেছে, তো শেষ টান তো চলবে, তুলির শেষ টান পর্যন্ত আমরা অপেক্ষা করব, মা আসবেন। কিন্তু এই যে মা আসার ঠিক আগের মুহূর্তটা, মা আসবেন আসবেন করে ভাবটা, সেটা কিন্তু আমাদের কাছে আরও আরও বেশি আনন্দের। তো সেই আনন্দের মুহূর্তটাকে আরও একটু সতেজ করে তুলতে এবারে তানিয়ার একখানা গান সেই দুর্গা মাকে নিয়ে। তাহলে চলুন আগমনীর সুরে ভেসে যাই আমরা।

0: গানটি শোনার পরে একটা কথাই বলতে হবে যে মা এসে যাচ্ছেন, মা আসছেন, আর সেই মা আসছেন আসছেন ভাবনাটাই আমাদের কতটা আনন্দ দিল, আর সেই আনন্দতে আরও একটু আনন্দ যোগ করে দিল আমাদের তানিয়ার এই সুন্দর গানটি। তাই তো তানিয়া, এই গানটি যখনই আমরা শুনি তখনই মনে হয় পুজো এসে গেছে,
1: পুজোর আবেগ চলে এসেছে।
0: একদম একদম তাই। আর পুজো মানে তোমার কাছে কি?
1: পুজো মানে সবার মনেই তো একটা আলাদা
0: অনুভূতি কাজ করে। ঠিক ঠিক ঠিক। কিভাবে কাটাও পুজোগুলো?
1: এই তো ষষ্ঠীর, এখন তো ষষ্ঠীর আগে থেকে শুরু হয়েছে, প্রথম দ্বিতীয়,
0: একদম একদম, এখন অনেক অনেক আগে থেকে কিন্তু পুজো শুরু হয়ে যায়। ঠিক।
1: তার মধ্যে তো অষ্টমীতে
0: অঞ্জলি মাস্ট,
1: হ্যাঁ, তারপর নবমীতে বন্ধু বান্ধবের সবার সাথে
0: আড্ডা,
1: সবার
0: মানে ফ্যামিলি এবং বন্ধুরা সব মিলিয়ে
1: সাথে
0: একদম জমজমাটি পুজো।
1: তোমার কিভাবে কাটে?
0: আমারও সেম ওয়েতে। পুজো মানে কোনো কাজ থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, শুধুমাত্রই আনন্দ আনন্দ আর আনন্দ, এভাবেই পুজোটা কাটুক, তাই না? সবার পুজো খুব ভালো কাটুক এটাই আমরা প্রত্যেকটা সময় আশা রাখি। আর এই যে পুজো আসবে আসবে সময়টা, সেটাও আমাদের কিন্তু অনেক এক্সাইটমেন্ট দেয়, তাই না? আচ্ছা তানিয়া, ছোট্টবেলা যখন আমরা ছিলাম তখন তো আর এত বড় বড় থিম পুজো ছিল
1: না,
0: এই ধরো যেহেতু তমাল তোমার ভাই, এই ভাই বোন হাত ধরে একেবারে বিভিন্ন পাড়ার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো, পুজো দেখা,
1: তখন তো দুপুরবেলা থেকে শুরু হয়ে যেত,
0: এটা একটা আলাদা রকমের অনুভূতি। হ্যাঁ, অনেক কিছু হয়তো বা যুগের সঙ্গে বদলে যায়, কিন্তু সেই নতুনের সঙ্গেও কিন্তু আনন্দের কোনো হেরফের হয় না, আনন্দ কিন্তু সমানভাবেই চলতে থাকে। ঠিক। শ্রোতা বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুনছেন 101.6 মেগাহার্জে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত থেকে, তাছাড়া আমাদের আকাশবাণী এফএম উজ্জয়ন্ত পেজ থেকেও দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠানটি শেয়ার করা আছে, সেখানে সেখানে আপনারা কমেন্টও করতে পারেন, আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অবশ্যই সেই কমেন্টগুলো করে দেবো, পড়ে দেবো। আর আমাদের কিন্তু ফোনও করতে পারেন, ফোন করে কথা বলতে পারেন, আমাদের নাম্বার হচ্ছে 0381-232-6253, 0381-232-6253, এই নম্বরে ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আর বলতে না বলতেই একজন বন্ধু কিন্তু ফোন লাইনের ওপারে চলে এসেছেন, একটু দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: আমি জানিনা পার বলছি। তানিয়ার গান খুব সুন্দর। তানিয়ার গান যখন আমি শুনছিলাম,
0: হ্যাঁ,
2: তখন আমার মনে হচ্ছিল আমি বীরেন্দ্রকৃষ্ণ গদ্রের মহালয়া শুনছি।
0: মহালয়া শুনছি, ঠিক ঠিক ঠিক, একদম একদম।
2: অসংখ্য
0: ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এভাবেই আপনারাও কিন্তু ডায়াল করে নিতে পারেন আমাদের নাম্বারটি, আবারও বলে দিচ্ছি 0381-232-6253। তানিয়া রয়েছে আমাদের সঙ্গে, আর আমরা শুনবো তানিয়ার গান গল্প। তো তানিয়া, এবারে কি গান শুনবো বলো?
1: এবারও আবারও একটা আগমনী।
0: আগমনী, কি আবার, চলো আরও একখানা আগমনীর গান, যেহেতু আগমনীর একটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে না দুর্গাপূজার, আর তো মাত্র কটা দিন, খুব শিগগির মহালয়া চলে আসবে, মাও চলে আসবে, আর দেখতে দেখতে চারটে দিন কিন্তু চলে যায়, কিন্তু এই যে মা আসবেন আসবেন অপেক্ষাটা, সেটা আমাদের সারা বছর জুড়ে চলে, এবং সেই সেপ্টেম্বর অক্টোবরের অপেক্ষাটা তখন যেন আর তর্ষ হয় না। আর ঠিক এভাবেই আরও একখানা আগমনীর গান তানিয়ার কণ্ঠে এবার।

0: বাদ, কেয়া বাদ, কেয়া বাদ। আসলে এই গানগুলো যখন শুনি না তখন যেন গায়ে কাঁটা দেয়। আর আমাদের বাঙালি সংস্কৃতি খুব সুন্দর জানেন তো, আমরা প্রত্যেকটা উৎসবে গানকে নিয়ে কিন্তু মেতে থাকি। উৎসব এবং গান আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোনো উৎসব গান ছাড়া কিন্তু সম্পূর্ণ হয় না, তাই না?
1: গান না থাকলে সব কিছুই মানে কিছু একটা ফিকা ফিকা,
0: মিসিং মিসিং মনে হয়। ঠিক ঠিক যেমন মাকে আমরা আবাহন করি গানের মধ্য দিয়ে, মা যখন এসে বসেন আমাদের সঙ্গে তখন আমাদের প্রার্থনাটুকু আমরা পৌঁছে দেই মায়ের গানের মধ্য দিয়ে, এবং তার
1: বিদায়টুকু তো
0: গানের মধ্য দিয়ে। ঠিক তাই, উৎসব অনুষ্ঠান হাসি কান্না সমস্ত অনুভূতিতে গান আমাদের পাশে থাকে, তাই না? তাই না তানিয়া? আরো একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, দেখি একটু কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো বন্ধু, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন কি আমার কথা? না বন্ধু, কথা বলা গেল না। আমরা চেষ্টা করব আবারও কথা বলতে আপনার সঙ্গে। শ্রোতা বন্ধুরা যারা মনে করছেন যে আমাদের ফোন লাইনে পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের FM উচ্চান্ত পেজ থেকে। তো সেখানে কিন্তু কমেন্ট করে আপনার অনুভূতি আমাদের কাছে শেয়ার করতে পারেন, আমি অবশ্যই পড়ে দেব সেই সব কমেন্টগুলো। আরও একজন বন্ধু রয়েছেন, দেখি তার সঙ্গে কথা বলা যায় কিনা। হ্যালো হ্যালো, বন্ধু কে রয়েছেন সঙ্গে? হ্যালো, না এবারেও কথা শোনা যাচ্ছে না। যাই হোক তানিয়া, পুজো এবং গান যেটা নিয়ে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ, তাই তো?
1: হ্যাঁ।
0: তো পুজোর অনুষ্ঠান, তাই তো?
1: হ্যাঁ,
0: পুজোর সময় অনুষ্ঠানও থাকে।
1: হ্যাঁ, অনুষ্ঠানও থাকে।
0: তো পুজোর সময় কোনটা বেশি তোমার কাছে প্রায়োরিটি লিস্টে থাকে, বন্ধুর সাথে সঙ্গে ঘোরাঘুরি নাকি তোমার এই অনুষ্ঠানে গান করা?
1: দুটোই থাকে, আগে তো প্রোগ্রামটা সেরে তারপর সারা রাত।
0: বাহ, সারা রাত তো রয়েছে মাকে দেখার।
1: প্রোগ্রামটা না করলেও ভালো লাগে না।
0: ঠিক, একটা মনের মধ্যে কোথায় যেন একটা অসন্তোষ, তাই না, যে মায়ের কাছে গানটা পৌঁছে দেব না যে গানটা করছি, তাই না? একদম তাই। আচ্ছা, আমাদের যখন ছোটবেলা ছিল বা এখনো প্যান্ডেলের মধ্যে এমন কিছু গান আছে যে গানগুলো বাজলে আমরা সেই ছোটবেলার পুজোতে ফিরে যাই, তাই না? সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান বলো, আশা ভোঁসলের গান,
1: তোমার খোলা জানলা,
0: একদম তোমার মানে প্যান্ডেল।

0: পপিং এর মধ্য দিয়ে কোন গানটা একদম ভীষণ প্রিয়, যে এটা বাজে বাবা আমারও একটু সঙ্গে গুনগুন করে গাইতে হবে?
1: এগুলির মধ্যে তো লতা মঙ্গেশকরজি গাওয়া, তারপর সন্ধ্যা মুখার্জি, এগুলির মধ্যে তো আসে, তারপর আসে না, মানে এখন বলতে গেলে ভুলে যাই,
0: বলতে গেলে
1: কিন্তু শুনতে গেলে
0: কিছুক্ষণ আগে বলছিলে এমন মধুর সন্ধ্যায়। আহা, এই ব্যাপারগুলো নিয়ে আর কি বলবো, যতই বলছি না আমি নস্টালজিক হয়ে পড়ছি। আচ্ছা, দুর্গা পুজো আর খাবার, কোন খাবারটা মাস্ট বলো, যে চাই চাই বেরোলে পরে?
1: বিরিয়ানি।
0: আহা, আমার যেন কেমন একটা করছে। আচ্ছা ঠিক আছে,
1: তোমার কোনটা ফেভারিট?
0: বিরিয়ানির নাম বললে আর কি বলি বলো। চলো এবার গানই শুনি, কারণ খিদে পেয়ে যাবে না হলে। এবার কি গান শুনবো বলো?
1: এবার একটা আমি আধুনিক গান করছি, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের আমার স্বপন কিনতে পারে।
0: আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেশাবে এমন আবির কই। অসাধারণ গান, কথাটা তো ভীষণ মন ছুঁয়ে যাওয়ার, চলুন সবাই মিলে শুনি।

0: কিছু কিছু গানের কথা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একখানা অধ্যায় হয়ে যায়। কি সুন্দর গানের কথা জটিলেশ্বর মুখোপাধ্যায়ের লেখা এবং সুর করা। আর কখনো কখনো মনে হয় যে যদি আমরা কোথাও গিয়ে মোটিভেশন খুঁজি, সেখানে এই গানগুলোর চাইতে বড় মোটিভেশন বোধ হয় আর কিছুই হতে পারে না, তাই না? তা নিয়ে একজন বন্ধু অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন কথা বলার, দেখি কথা বলা যায় কিনা এবারে। হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন বন্ধু? হ্যালো, যাই হোক, কথা বলা যাচ্ছে না। শ্রোতা বন্ধুরা, আপনারা কমেন্ট করতে পারেন, কিন্তু আমি অবশ্যই কমেন্টগুলো পড়ে দেব, প্রমিস। আচ্ছা, এবার বলো তো, একদিকে সংসার, একদিকে গানের প্রতি ভালোবাসা, আরেকদিকে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা, কেমন করে ব্যালেন্স করছো সবটা?
1: ধরতে গেলে সংসারের কাছে বেশি এত কিছু একটা হেল্প করতে হয় না।
0: আচ্ছা,
1: মোটামুটি মানে
0: মানে যতটুকু করলে চলে।
1: হ্যাঁ, মানে যেগুলি দরকার দৈনন্দিন জীবনে এগুলি তো করতেই লাগবে, তাছাড়া বাকি আমার যে হাজবেন্ড ও খুব হেল্প।
0: আহা, ভীষণ ওই যে মোটিভেশনের কথা বলছিলাম,
1: সবার আগে বলে যে গান পড়াশোনা ঠিক রাখতে, বাকি তারপর
0: পরেরটা পরে দেখা যাবে, আগে পড়াশোনা আর গান, কেয়া বাত। তো এই যে ধরো গানের ক্ষেত্রে তোমার সব থেকে বড় মোটিভেশন যদি জানতে চাই কে, তাহলে কি বলবে, কার নাম আসবে সেখানে?
1: মা।
0: মা, যার হাত ধরে গান শেখার শুরু, তাই তো? আর তমালের সঙ্গে ছোটবেলাটা কেমন ছিল?
1: তমালের সাথে ছোটবেলাটা একদম প্রথম ফার্স্টে তো তমালে স্টেজ উঠতে খুব ভয় পেত।
0: আচ্ছা,
1: তারপর
0: খুনসুটির গল্পগুলো আমরা শুনবো, কিন্তু তার আগে গান। এবারে কি গান শুনবো বলো তো?
1: এবার দুর্গাপূজাকে নিয়ে আরেকটা, এবার নবীন মন্ত্রে হবে
0: জননী তোর উদ্বোধন, তাই তো?
1: অনেক পুরানো গান,
0: অনেক পুরনো গান, কিন্তু তারপরেও আমরা প্রত্যেকবার চাই যে নিত্যা করে মাকে ঘরে রেখে দেব, কিন্তু পারি কি? মা সেই আবার ভোলানাথের কাছে চলে যান আমাদের অপেক্ষায়। দিন গুনতে গুনতে আমরা একেবারে নাজেহাল হয়ে যাই, তারপর মা এসে এক বছর পর দেখা দেন। যাই হোক, এই গানের মধ্যে অনেক অনেক মেসেজ রয়েছে, সেগুলো গানটা শোনার পরে বলছি।

যেটা বলছিলাম যে গানের একটা অসাধারণ কথা আছে গানটার মধ্যে, যেটা আমাদেরকে কোথাও গিয়ে মনের মধ্যে বারবার নাড়া দেয়। এই যে এত বিভেদ, এত হানাহানির কথা আমরা বলি, কি সুন্দর করে গানটির মধ্যে লেখা আছে বলুন তো।

0: হেথা রইবে না কো ছোঁয়াছুঁয়ি উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। কি সুন্দর কথা, কোনো বিভেদ থাকবে না, কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, আমরা সবাই মিলে মায়ের জয়গান গাইব। কারণ মা তো সবার, মাকে কি করে ভাগ করব, সেটা তো সম্ভব
1: না,
0: বলে তানি,
1: এটা অসম্ভব,
0: এটা অসম্ভব। দিন দরিদ্র রইবে না কেউ, সমান হবে সর্বজন, বিশ্ব হবে মহাভারত, নিত্য প্রেমের বৃন্দাবন। আহা, কি অসাধারণ গানের কথা। আচ্ছা তানিয়া, যখন কোনো গান করো তখন কোন জিনিসটা বেশি তোমাকে ছুঁয়ে যায়, গানের কথা না গানের সুর?
1: ফার্স্টে তো গানের কথা বলবো, তারপর গানের সুর।
0: বাহ, কি সুন্দর করে তানিয়া বলল। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা দেখছেন আজকের অতিথি আর অবশ্যই আমাদের এফএম উজ্জয়ন্তের অনুষ্ঠান, আর পাশাপাশি আমাদের ফেসবুকেও আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, আমাদের ফেসবুক পেজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে কিছু কমেন্ট চলে এসেছে, আমি একটু কমেন্টগুলো পড়ে দিই। শর্বাণী দাস লিখছেন, শুভ রবিবার, খুব ভালো হোক তোমাদের অনুষ্ঠান, শুভেচ্ছা ও ভালোবাসা রইল। শুভেচ্ছা ও ভালোবাসা তোমাকেও। রূপা দাস লিখছেন, খুব সুন্দর হচ্ছে, অসম্ভব। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আরও একটা ছোট্ট কথা বলি, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, ধন্যবাদ আপনাকে। ঋতিকা দাশগুপ্ত লিখছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠান দিদি, ভালোবাসা, ভালোবাসা ঋতিকা তোমাকেও। একজন বন্ধু রয়েছেন, দেখি কথা বলা যায় কি না। হ্যালো, হ্যালো বন্ধু, কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যালো, না কথা শোনা যাচ্ছে না। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের ফেসবুক লাইভে কমেন্ট করে আপনাদের বার্তা পাঠাতে পারেন, আমি অবশ্যই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে পড়ে দেবো। আজকে তানিয়া রয়েছে আমাদের সঙ্গে, গানে গল্পে আড্ডায় আমাদের রবিবারটাকে অসাধারণ করে তুলছে। তো এইবার তানিয়ার কাছে আবার একটু ফিরে যাই, একটুখানি গল্প করি। তো তানিয়া, যেটা বলছিলাম, ভাই বোনের বন্ডিংটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি গানে গানে, অসাধারণ। ছোটবেলায় কেমন ছিল, খুনসুটি হতো, ঝগড়া হতো ভাই বোনের মধ্যে?
1: হ্যাঁ, ঝগড়া তো হতোই।
0: কি নিয়ে সব থেকে বেশি ঝগড়া হতো? চকলেট টানাটানি,
1: খাওয়াটা নিয়ে,
0: খাবারটা নিয়ে, কি আবার? আর এখন কি নিয়ে ঝগড়া হয় বেশি?
1: এখন আর বেশি ঝগড়া হয় না,
0: এখন ভালোবাসাটাই বেশি হয়, তাই তো? বেশ, তো এই মুহূর্তে কি গান শুনবো বলো তো?
1: এখন আর একটা নজরুলের গাওয়া, ফিরিয়া যদি সে আসে।
0: বাহ, অসাধারণ একখানা গান, চলুন শোনা যাক।

0: ফিরিয়া যদি সে আসে, এ যেন এক প্রতীক্ষার গান, এ যেন এক অপেক্ষার গান, তাই তো? আচ্ছা তানিয়া, ছোটবেলা থেকে আমরা একটু একটু করে বড় হয়ে যাই, তাই তো? কখন বড় হয়ে যাই হয়তো বা নিজেরাও বুঝতে পারি না, কিন্তু ছোটবেলার অনেক ইচ্ছে থাকে যেগুলো আমরা বড় হয়েও পূর্ণ করতে চাই। এমন কি ইচ্ছে রয়েছে?
1: এমন তো এখন অব্দি যে ইচ্ছাটা, মানে শিক্ষক হওয়ার, যেহেতু আমি মানে টেট পেয়ে তো মানে শিক্ষকতার লাইনে জব করার খুব একটা ইচ্ছা।
0: ইচ্ছে, বাহ, শিক্ষকতা। কেন শিক্ষকতাই, কেন কেন মানে এই ইন্সপিরেশনটা তোমার কে ছিল, শিক্ষকতা, শিক্ষক হবে, শিক্ষকতা করবে?
1: না, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, মানে সব স্টুডেন্টদেরকে নিয়ে যে পরিবেশটা, বিদ্যালয়ের যে পরিবেশটা, ওই পরিবেশটা আমার খুব ভালো লাগে।
0: বাহ,
1: গানও শেখানো, গানের সাথে সাথে
0: পড়াশোনাটাও,
1: হ্যাঁ, কালচারাল প্রোগ্রাম তো হয়।
0: এটা কিন্তু একটা বিশেষ পাওনা না, স্কুল কলেজের সঙ্গে যে বিভিন্ন কালচারাল ইভেন্ট আছে।
1: শনিবারটা তো একদম স্পেশাল কালচারাল
0: প্রোগ্রাম, একদম তাই। তো তুমি কি নিয়ে পড়াশোনা করেছো?
1: আমি বেঙ্গলি অনার্স নিয়ে এমএ করেছি,
0: বাংলা সাহিত্য। তো তোমার কখনো কখনো মনে হয় গানের ক্ষেত্রে বাংলা সাহিত্য ভীষণভাবে হেল্প করেছে?
1: হ্যাঁ, অনেক
0: অনেক। না, আর কি ধরনের গান গাইতে তোমার সব থেকে বেশি ভালো লাগে? আমরা আগমনী শুনলাম, আমরা রবীন্দ্রসঙ্গীত শুনলাম, আমরা নজরুলগীতি শুনলাম, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানও শুনলাম, কিন্তু একটা ভাবনায় পড়ে গেলাম যে তানিয়ার ফেভারিট তাহলে জনারটা কী হবে, কারণ সে তো সব রকমের গান করছে।
1: আমার রবীন্দ্রসঙ্গীত আর আধুনিকটা ভালো।
0: বাহ, এবার হবে নাকি?

0: একটা আধুনিক,
1: হ্যাঁ
0: চলো তাহলে একখানা আধুনিক গান শুনি, যেটা আমাদের তানিয়ার খুব ফেভারিট, আর সেটা কি আমাদেরও ফেভারিট সেটা তো শোনার পরেই বুঝতে পারবো। যাই হোক শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত থেকে, পাশাপাশি আমাদের লাইভ দেখতে পাচ্ছেন আকাশবাণী এফএম উজ্জয়ন্ত পেজ থেকে। সেই পেজটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো করে রাখবেন, কারণ আমাদের এফএম উজ্জয়ন্তের সমস্ত আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। আর সেই পরিবার আমাদের একটু একটু করে এগিয়ে চলেছে, প্রায় 22,000 ফলোয়ার্স আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আর আমরা চাই সেই জার্নিটা আরও আরও সুন্দর হয়ে উঠুক। এখনও যারা আমাদেরকে ফলো করেননি, ফলো করে রাখুন, আমরা একসঙ্গে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে সময় কাটাতে চাই। তাহলে চলুন এবারে গানে ফিরে যাই।

0: অসাধারণ অসাধারণ অসাধারণ। আসলে এই গানগুলোর পরে না আর কোনো কথা থাকে না বলার, কারণ আমরা ওই যে বলে না কিছু স্পিচলেস মুহূর্ত আসে যেখানে আমরা চুপ করে থাকতে চাই, মনে হয় যে না সময়টা এভাবেই পেরিয়ে যাক। এই গানগুলো না ঠিক তেমন, যখন আমরা শুনি তখন মনে হয় একটু শান্ত হয়ে যাই, একটু চুপ করে যাই। যত মনের মধ্যে নানা কাটাছিড়া খেলা করছে সব কিছুকে একটু সাইডে রেখে একটু নিস্তব্ধে বসি, গানগুলো আমাদের হিল করে সত্যি। আর এভাবেই আমরা ভালো হয়ে যাই। আর এখানেই বোধহয় বলে যে মিউজিক থেরাপি সত্যি কাজ করে, তাই না বলো?
1: মন খারাপ থাকলে মিউজিক থেরাপি তো সবার আগে আছে।
0: একদম একদম একদম। আরো কিছু কমেন্ট চলে এসেছে, আমি চটজলদি করে পড়ে দেই। দাস রিঙ্কু এই সিম্বলটা জানিয়েছেন, মানে বলতে চাইছেন ভালো হচ্ছে অনুষ্ঠান, অসংখ্য ধন্যবাদ বন্ধু। মৌসুমী কৃষ্ণ লিখছেন খুবই সুন্দর প্রোগ্রাম, অসংখ্য ধন্যবাদ বন্ধু। বেবি রায় লিখছেন আমার একটা প্রিয় গান, ভেরি নাইস। তিনি আবারও লিখছেন যে শুভমিতার একটি গান শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, আমাদের লিস্টে
1: আছে, পরে করছি একটু। হ্যাঁ ঠিক আছে করবো
0: একদম। তাহলে
1: আচ্ছা
0: বন্ধু, শুভমিতার গান হবে, সঙ্গে থাকতে হবে। আচ্ছা সময় হয়ে গেছে নিউজ হেডলাইন্সের, আমরা পরবর্তী গান শুনবো, কিন্তু আমরা এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকের সংবাদ শিরোনাম। আগামীকাল এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগ্রহণ সকাল 7টা থেকে শুরু হবে, ভোটগ্রহণ করা হবে বিকেল 4টে পর্যন্ত। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন 44টি ব্লকে 2950টি আসনে ভোটগ্রহণ করা হবে। আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 44টি ব্লক কার্যালয় থেকে 7300 বেশি ভোটকর্মী 1095টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পাকিস্তানের সন্ত্রাসীদের আস্তানায় ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক বিশ্বের কাছে ভারতের সন্ত্রাস বিরোধী নীতির একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আকাশবাণীতে তাঁর মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন ভারত আগামীকাল সার্জিক্যাল স্ট্রাইকের 10ম বার্ষিকী পালন করতে চলেছে। সন্ত্রাসী মামলার কারণে জাতি যে দীর্ঘদিনের যন্ত্রণা ভোগ করেছে তার জবাবে এই সার্জিক্যাল স্ট্রাইক ছিল ভারতের চূড়ান্ত জবাব। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডিনাল্লু বলেছেন দেশের যুব সমাজকে নেশার কুপ্রভাব থেকে রক্ষা করা এবং একটি সুস্থ শক্তিশালী ও সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নেশামুক্ত ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই উদ্যোগকে আরও শক্তিশালী করার জন্য সকলকে সচেতন ও সক্রিয় হতে হবে। আজ লোকভবনে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব শোনার পর তিনি কথা বলেন। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আমতলীর বৈষ্ণবটিলা কমিউনিটি হলে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব শোনেন। বিশ্ব পর্যটন দিবস সারা বিশ্বে পালন করা হচ্ছে আজ। মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের গুরুত্ব এই বিশেষ দিনে তুলে ধরা হচ্ছে। এবছরের মূল ভাবনা পর্যটন পুনর্গঠনে ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। আর এই মুহূর্তে আবারও ফিরে যাব আমাদের বন্ধু তানিয়ার কাছে, কারণ তানিয়া অসাধারণ কিছু গান আমাদের জন্য রেখেছে। আর সময় তো বয়ে চলেছে, তো সময়ের মধ্যে গল্প, আড্ডা, গান এই তিনের মিশ্রণেই আমাদের কিন্তু চলতে হবে ব্যালেন্স করে। তো আবারও গানে ফিরে যাই, এবারে কি গান শুনবো তানিয়া বলো?
1: এখন আর একটা দুর্গাপূজার গান করছি, তারপর আবার আধুনিক কিছু,
0: মানে দারুণ দারুণ কিছু, মানে মায়ের গান রয়েছে আজকে, তাই তো? তার জন্য আমরা একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি, কারণ পুজোর গন্ধ খুঁজে পাচ্ছি আজকের এপিসোডে কোথাও না কোথাও। আপনাদের মনে হচ্ছে কি দুর্গাপূজা চলে এসছে? তাহলে কমেন্টে লিখতে ভুলবেন না, আমি কিন্তু কমেন্ট পড়ে দেবো, সেটা তো আমার তরফ থেকে আপনাদের জন্য প্রমিস রইলই। আর এই মুহূর্তে চলুন গানে ফিরে যাই, চলো।

0: জাগো তুমি জাগো, যে গানটি ছাড়া আমাদের দুর্গাপুজো অসম্পূর্ণ, তাই তো? আর এই গানগুলো ধরো মহালয়ার গান তো আমরা বলি, মানে সেই মহিষাসুর মর্দিনীর গান। হ্যাঁ, মহালয়ার সকালবেলা আমরা যখন সেই আকাশবাণীর মহিষাসুর মর্দিনী শুনি আর তার মধ্যে এই গানগুলো শুনি, তখন যেন আলাদা একটা শিহরণ জাগে মনে,
1: সকালটা অন্যরকম,
0: সকালটা অন্যরকম হয়। আর কিছুদিন পরেই তো মহালয়া, আবারও আমরা সেই ভোরবেলা সেই প্রথা মেনে উঠে রেডিওতে শুনবো মহিষাসুর মর্দিনী। ছোট্টবেলার মহালয়াটা কেমন কাটতো বলো তো?
1: ছোটবেলায় তো মহালয়ার দিন মানে একদম ভোরবেলা উঠে যেতাম, উঠে তো রেডিওতে তো ফার্স্ট বীরেন্দ্র ভট্টাচার্যের গাওয়া, তারপর হাঁটতে বেরোতে যেতাম।
0: আচ্ছা, সেই হাঁটা,
1: হ্যাঁ, দুর্গাবাড়ি আসা, লক্ষ্মীনারায়ণ বাড়ি, সব ঠাকুর বাড়ি ঘোরা।
0: আর এখন এখন কিভাবে কাটে?
1: এখন তো রেডিওতে শুনি, কিন্তু হাঁটাটা খুব কম বেরোনো হয়। এখন তো মানে খুব ভিড় হয়ে যায় দেখে আর বেশি একটা বেরোতে ভালো লাগে না আগের মতো।
0: আচ্ছা, এবার আমাকে বলো তো, রেডিও নিয়ে যখন কথা উঠলই, তাহলে আমরা জানতে চাই যে তানিয়ার সঙ্গে রেডিওর বন্ধুত্বটা ঠিক কেমন? রেডিও শোনা হয় রোজ?
1: রেডিও শোনা হয় না, যখন আমার রেকর্ডিং পড়তো সবসময় রেকর্ডিংয়ের দিন নিজের গানটা একটু শুনতাম।
0: হ্যাঁ, এটা কিন্তু খুব বিচ্ছিরি কথা সত্যি।
1: রেডিও মাঝে মধ্যে তো এফএম শুনতাম, এফএমটা সবসময় শুনি,
0: এফএমটা শোনা হয়,
1: কিন্তু আমার বাবা সবসময় লাগিয়ে রাখে।
0: কেয়া বাত, কেয়া বাত, কেয়া বাত। এভাবেই আমরা একটু একটু করে আমাদের ভালোবাসার সঙ্গে, প্রত্যেক দিনের নিয়মের সঙ্গে রেডিওটাকে মিশিয়ে ফেলি। সেই অভ্যেসটা হয়তো বা আমাদের গড়ে ওঠে মহিষাসুর মর্দিনীর মধ্য দিয়ে, কারণ ওই দিনটা রেডিও ছাড়া আমরা কিন্তু ভাবতে পারি না। আর ঠিক তেমনি এখন রেডিও চলে এসেছে এইটাতে, মানে মুঠোফোনে। আর মুঠোফোনে কিভাবে চলে এসেছে? মুঠোফোনে চলে এসেছে বিভিন্ন অ্যাপের মধ্য দিয়ে। এক নম্বর অ্যাপ নিউজ অন এআইআর, তারপরে শুনতে পারবেন ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে। তাছাড়াও আপনার মোবাইলের যে রেডিও অ্যাপটি রয়েছে, প্রত্যেক মোবাইলে একটি নির্দিষ্ট অ্যাপ থাকে, সেখানে আপনি শুনতে পাবেন আমাদের এফএম উজ্জয়ন্ত। আর পাশাপাশি গুগল তো সবার মোবাইলে আছে, সেই গুগলের মধ্যে আমি যদি লিখি এফএম উজ্জয়ন্ত লাইভ, তাহলে কিন্তু সেখানেও আমি শুনতে পাবো। আর তাছাড়াও আমরা রয়েছি ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, তো সব জায়গাতে আমাদেরকে ফলো করতে ভুলবেন না, কারণ আমাদের এই বন্ধুত্বের পরিধিটা বাড়াতে হবে, তো অনেক অনেকটা বাড়াতে হবে। আর ওই যে বলছিলাম 22,000 ফ্যামিলি হয়ে গেছে আমাদের, খুব খুব খুব তাড়াতাড়ি আমরা

0: সেই ফ্যামিলি 50,000 পর্যন্ত নিয়ে যেতে চাই। আর তাই আমাদের অজস্র অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য সাজানো থাকে। সেই সমস্ত অনুষ্ঠানের সাক্ষী হতে এবং জুড়ে থাকতে আমাদের সঙ্গে ফলো করবেন আমাদের আকাশবাণী এফএম উজ্জয়ন্ত পেজ। সেখানে আমাদের প্রত্যেক দিনের যাবতীয় অনুষ্ঠানের আপডেট দেওয়া থাকে। তাহলে কি এখন শোনা হবে? তো
1: হ্যাঁ,
0: মোবাইল ফোনে শোনা হবে তো? প্রমিস
1: প্রমিস।
0: চলো তাহলে এবার তানিয়াকে ছাড়ছি, তাই তো? কোথায় ছাড়ছি? কোথাও ছাড়ছি না, গান শুনবো। কি গান শুনবো বলো?
1: এখন আরেকটা আধুনিক করছি,
0: চলো।
1: একটু আগে বললে যে তার
0: একদম একদম শুভমিতার গান,
1: ঠিক আছে, শুভমিতারটা করব,
0: চলো। আমাদের এক বন্ধু শুনতে চেয়েছেন শুভমিতার গান, তো শুভমিতার গান শুনবো। পাশাপাশি দুটো কমেন্ট আবারও চলে এসছে, আমি একটু পড়ে দিই। মৌসুমী কৃষ্ণ লিখছেন, শর্মিষ্ঠা ম্যাম আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে, ধন্যবাদ। রশ্মিতা সাহা তিনি লিখছেন, তানিয়া খুব ভালো হচ্ছে আর সাথে আমার ফেভারিট আরজে, তোমাকে তো কিছু বলার নেই। অনেক অনেক অনেক ভালোবাসা রশ্মিতা।
1: চলো
0: রশ্মিতা তোমার ফ্রেন্ড, রশ্মিতা আমাদের আরজে এবং রশ্মিতার কথাও আমাদের খুব ভালো লাগে। তো চলো একখানা অসাধারণ গান আমরা সবাই মিলে শুনি, তাই না? চলো

0: বাতাস জাগে না আগের মতো। আগের মতো তো অনেক কিছুই নেই তানিয়া, না আমাদের ছোট্টবেলাটা একরকম ছিল, এখন বড়বেলাটা অন্যরকম হয়ে গেছে, তো অনেক কিছুই আগের মতো নেই, কিন্তু নতুনভাবে নতুন রকমভাবে চলে এসছে আমাদের কাছে। আগে ফোন ছিল ল্যান্ডলাইন, এখন চলে এসছে মুঠোফোন। আগে রেডিও ছিল শুধুমাত্র রেডিওতে, এখন চলে এসছে মোবাইলে। এমন কত কিছু বদলে গেছে, পড়াশোনার ধরন বদলে গেছে, মানুষ বদলে গেছে, মানুষের চালচলন বদলে গেছে। তো এই যে এতটাই রদবদল হয়ে গেছে, তার মধ্যে কোন জিনিসটা ঠিক একই রকম রয়েছে?
1: সব কিছু বদলালেও মানে কি বলবো,
0: যেটা বদলায়নি সেটা কি?
1: যেমন পরিবারের ভালোবাসা।
0: বাহ,
1: ভাই বোনের সম্পর্ক, এগুলি তো আর বদলাবে না।
0: ক্যা বাত, খুব সুন্দর করে বলছে না আমাদের তানিয়া, পরিবার সম্পর্ক এগুলো কখনো বদলায় না, একই রকম ভাবে থাকে। যেই সাহসটা ছোটবেলায় দিত মা, বড় হওয়ার পরেও সেই সাহসটাই মা দিয়ে থাকেন, তাই না?
1: হ্যাঁ ঠিক।
0: তাই সব কিছু বদলালেও কিছু জিনিস এখনো বদলায়নি, যেমন আমাদের এভিএম উজ্জয়ন্তীর প্রতি আপনাদের ভালোবাসা, সেটাও তো বদলায়নি। তার জন্যই তো আমাদের পরিবারটা আরও আরও বড় হচ্ছে, অনেক বড় হবে, সেই আশা আমরা রাখছি। তো ঠিক তেমনি আমাদের গানের প্রতি ভালোবাসাও কিন্তু এক বিন্দু কমেনি, তাই
1: না?
0: তো তানিয়া, তুমি আমায় একটু বলো তো, এখনের গান যেগুলো তৈরি হচ্ছে সেই গানগুলোও আমরা ভালোবাসছি, পুরোনো দিনের গানগুলোও আমরা ভালোবাসছি, কিন্তু তফাতটা কোথায় তোমার কাছে, তোমার মতো করেই বলো।
1: মানে পুরোনো দিনের গানের কথাগুলো বা সুর বলো, মিউজিক যেটাই বলো, এগুলি যেমন আলাদা একটু, মানে মন কিছু আছে, মানে অনেক আগে শুনলেও এখনও শুনতে ইচ্ছা করে যতই বয়স বাড়ুক না কিন্তু, কিন্তু এখনকার দিনের গানগুলি মানে হাতে গোনা 10-12 দিন শোনার পরে একটা
0: ঠিক আছে,
1: একটা সময়ের পর আর ভালো লাগে না। কিন্তু পুরোনো দিনের গানগুলি আমরা যতই এজ পাতে থাকবে ওইগুলি তখন আমাদের সাথে আরও অ্যাটাচড হয়ে যায়।
0: ঠিক ঠিক ঠিক, একই রকম। আর এই যে ধরুন একসঙ্গে বন্ধুরা মিলেমিশে আছে, একটা দারুণ আড্ডা হচ্ছে, তারই মধ্যে একজন বন্ধু গুনগুন করে জগজিৎ সিং এর একখানা গজল গেয়ে উঠল। সেই গ্রুপে যতজন বসেছিল সবাই কিন্তু তার সঙ্গে গুনগুন করবে, কারণ সেই গানগুলো তো আমাদের হৃদয়ে গেঁথে আছে। আর আমরা ভীষণ লাকি আজকে, কারণ আজকে তানিয়া সেই সমস্ত গান যেগুলো আমাদের হৃদয়ের গান সেই গানগুলো আমাদের জন্য নিয়ে এসেছে। তো এবার আবারও তানিয়ার কাছে ফিরে যাই, কারণ সময় বইয়ে চলেছে আর সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি তানিয়ার কাছ থেকে আরও বেশি বেশি গান শুনে নিতে, কারণ সব কটা গান আমাদের খুব প্রিয়। তো চলো তানিয়া, এবারে কী গান শুনবো বলো?
1: এবার আরেকটা শিশিরে শিশিরে শারদা আকাশে।
0: অসাধারণ একখানা গান। আসলে আমি ভীষণ নস্টালজিক হয়ে পড়ছি, কারণ এই দুর্গাপুজোর গানগুলো, এই আগমনের গানগুলো যখন শুনি না, তখন সেই ফিরে যেতে ইচ্ছে করে ছোট্টবেলায়, সেই ছোট্টবেলার পুজোতে। এখনো যখন বড়

বেলার পুজোতে আছি, তখন কোথাও গিয়ে সেই ছোট্টবেলাটাকে মিস করি আমরা। আমাদের মনের ভেতরে যে ছোট্ট মেয়েটি দৌড়ে বেড়াতো নতুন জামা নিয়ে বন্ধুদের দেখানোর জন্য, এখনও কোথাও না কোথাও খেলা করছে, তাই না? আর এই গানগুলো আমাদের আরও বেশি করে ভাবায়। যাই হোক, আজকে যেটা সবথেকে বেশি ভাবাচ্ছে এই গানগুলো, যে শারদোৎসব চলে আসছে, অনেক অনেক প্ল্যানিং কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর তাই গানে গানে মায়ের আবাহন চলছে FM উজ্জয়ন্তে অ্যাডভান্সেই। চলো, আরও একখানে অসাধারণ গান অপেক্ষা করছে, শোনা যাক।

0: আকাশে ভোরের আগমনী। আকাশে এখনো পেঁজা তুলোর মতো মেঘ জমে আছে, শিশিরে শিশিরে ভরে আছে ভোরবেলাটা। আর ঠিক তেমনি রাস্তার দুপাশে কাশফুলের ছাড়াছড়ি।
1: হ্যাঁ,
0: তার মানে মা তো চলেই আসছেন, মারও ব্যাকপ্যাকিং শুরু হয়ে গেছে, তাই না?
1: কাশফুল দিয়ে তো আগমনী বার্তা।
0: একদম একদম তাই। আর পাশাপাশি যেসব বন্ধুরা এখনো প্রবাসী, তারা কিন্তু
1: ব্যাকপ্যাকিং

0: মায়ের আরাধনায় ব্রতী হব, তাই না?
1: হ্যাঁ ঠিক।
0: আর এই যে তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হপিং, পরিবারের সঙ্গে সময় কাটানো, এসব তো একটা পুজোর স্পেশালিটি, তাই না? আর পাশাপাশি যেহেতু রবিবারের স্পেশালিটিটাও আমাদের একটা অন্যরকম অনুভূতি ছড়ায়, আমায় একটু বলো তো তোমার রবিবারটা কিভাবে কাটে?
1: আমার রবিবারটা সকালবেলা শুরু হয় টিউশন দিয়ে, মিউজিক, তারপর গানের একটা স্কুল আছে, তো এগুলি সেরে বিকালবেলা একটু ঘুরতে যাওয়া, আর দুপুরবেলা তো একটু খাওয়া দাওয়া, একটু
0: রবিবারের ভুরি ভোজ। একদম একদম, সব মিলিয়ে দারুণভাবে রবিবারটা আমরা কাটাই, আর সেই সাথে আজকের অতিথিকে সঙ্গে করে নিয়ে, কারণ এটা একটা নতুন অ্যাড অন আমাদের জীবনে।
1: তোমারটা কিভাবে কাটে?
0: তোমাদের সঙ্গে এখানে এসে সবাইকে সঙ্গে করে নিয়ে, আর পাশাপাশি নিজের মতো করে একটুখানি সময় কাটালে, এই সব মিলিয়ে রবিবার আমাদের কিন্তু দারুণ কাটে, বলো? একটা দিনেরই তো অপেক্ষায় থাকি আমরা, ছুটির দিন তো, সেই ছুটির দিনের অপেক্ষা যেহেতু আমরা সারা সপ্তাহ ধরে করি, পাশাপাশি এখন একটা নতুন অ্যাড অন হয়ে গেছে, সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে থাকি আমরা আজকের অতিথি অনুষ্ঠানের জন্য। হয়তো আমরা এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলি, বা অন্য কেউ যখন এসে বলে আমরা তখন দেখি, উপভোগ করি, কিন্তু সেই যে অনুষ্ঠানের একটা আমেজ সেটা কিন্তু আমাদের সঙ্গে সব সময় থাকে, তাই না? আর এই মুহূর্তে আরও একজন বন্ধু লিখেছেন, ভালোবেসে সখী নিভৃতে যতনে, এই গানটা হয়ে গেছে ম্যাডাম, শিলা বর্মন লিখেছেন। শিলা বর্মন আবারও লিখছেন, বাজলো তোমার আলুর বেনু, বাজলো তোমার আলুর বেনু গানটাও তো হয়ে গেছে, তো আগমনীর কিন্তু যেগুলো আপনি রিকোয়েস্ট করেছেন গানগুলো হয়ে গেছে, তো এই মুহূর্তে এটা বলতে পারি আমাদের অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে এই ভিডিওটি তো থাকবে, আপনি রিমাইন্ড করে দেখে নিতে পারবেন, আর পাশাপাশি আরও অনেক অনেক গান রয়েছে যেগুলো আমরা সবাই মিলে এখন শুনবো। তো এবারে কি শুনবো বলো?
1: এবার আরেকটা রবীন্দ্রসঙ্গীতে চলে যাচ্ছি, মাঝে মাঝে তবু দেখা পাই,
0: চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না, অসাধারণ একটা গান, চলুন শোনা যাক।

0: রবি ঠাকুরের এক অপূর্ব সৃষ্টি, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। আর সেই অসাধারণ গানটি কি সুন্দর করে গাইল তানিয়া, আমি তো বাকরুদ্ধ হয়ে গেছি। আচ্ছা তানিয়া, রবি ঠাকুরের গানে একটা অন্যরকম আমরা আমেজ পাই।
1: হ্যাঁ
0: তাই তো? আচ্ছা তোমার কেন মনে হয় রবি ঠাকুরের গানগুলো অন্য সব গান থেকে আলাদা?
1: কারণ রবি ঠাকুর ওনার কথা বলার ধরন,
0: লেখনিটা,
1: তারপর উনি অনেকগুলি তাল
0: সৃষ্টি
1: করে, যেগুলি অন্য অন্য কোনো গানের মধ্যে সেগুলি পাওয়া
0: খুব কষ্টকর।
1: এটার মধ্যে তিনি ওনার ইউনিক যে জিনিসটা,
0: একদম
1: নিজের কিছু তাল এক্সট্রা তিনি করে গেছেন।
0: পাশাপাশি রবি ঠাকুরের কথা, আমাদের এমন কোনো সিচুয়েশন বা এমন কোনো মুহূর্ত নেই যেটা নিয়ে তিনি গান বা কবিতা লেখেননি।
1: সব কিছুতে আনন্দ,
0: দুঃখ,
1: ভালোবাসা,
0: সব কিছুর মধ্যে রবি ঠাকুর রয়েছে। আর তাই তো আমরা বারবার প্রত্যেকটি অনুষ্ঠানে তার কাছে ফিরে যাই,
1: সবার কাছে বিশ্বকবি হিসাবে।
0: একদম একদম, সবার কাছে বিশ্বকবি, সবার কাছে গুরুদেব, আমাদের জীবন দেবতা তিনি সর্বোপরি। আর পাশাপাশি আমাদের এমন কোনো দিন নেই যেই দিনটা রবি ঠাকুর আমাদের কাছে থাকেন না। প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে তিনি আমাদের সামনে এসে দাঁড়ান।
1: যে কোনো প্রোগ্রাম করো, তোমার উদ্বোধনী সঙ্গীত করো
0: রবি ঠাকুরকে
1: দিয়ে।
0: ঠিক, আমাদের স্কুলের প্রেয়ার, আমাদের ন্যাশনাল অ্যান্থম,
1: হ্যাঁ
0: উনি তো রবি ঠাকুর।
1: ঠিক,
0: আর তাই তিনি আমাদের জীবন দেবতা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা বললাম, পাশাপাশি তুমি কিন্তু একের পর এক অসাধারণ সব আগমনীর গান
1: চেষ্টা করছি।
0: হ্যাঁ, তো সেখানে আমরা তো দুর্গাপূজার ছোঁয়া পাচ্ছি, আর পাশাপাশি তোমায় বলবো, এই যে বাঙালির বারো মাসে ১৩ পার্বণ, দুর্গাপূজো, কালী পুজো, প্রত্যেক মাসেই কিছু না কিছু একটা তো রয়েছে।
1: পুজো তো আছে, এই তো কিছুদিন আগে গেল গণেশ পুজো,
0: বিশ্বকর্মা পুজো, প্রত্যেকটা মাসে কিছু না কিছু জুড়ে আছে।

0: কিন্তু তার সঙ্গে গানও জুড়ে আছে। তোমার কি কখনো মনে হয় যে আমাদের উৎসব অনুষ্ঠান সব কিছুকে পূর্ণতা দেয় গান?
1: হ্যাঁ, যে কোনো একটা বাড়িতে পুজো হোক বা ক্লাবে হোক বা যে কোনো কিছুতে সবার আগে গানটা কিন্তু চালিয়ে গানের মানে পুজো পুজো ভাবটা ওই গানটার দ্বারাই
0: আসবে। ঠিক ঠিক ঠিক, পাশাপাশি বিয়ে অন্নপ্রাশন সব কিছুর মধ্যে গান মাস্ট,
1: গান ছাড়া ওই আমেজটা আসে না।
0: ঠিক ঠিক ঠিক, আর তাই আমাদের আজকের অতিথি অনুষ্ঠানটিও অতিথির গানে গানে সাজানো, কারণ ওই যে গান ছাড়া রবিবারটা একদমই জমে না। আর তাই বিভিন্ন গানে বিভিন্ন রঙে সাজিয়ে তুলেছে আজকের অতিথিকে আজকের অতিথিরা। আজকে আমাদের সঙ্গে আছে আমাদের আজকের অতিথি তানিয়া, তানিয়া দাস। তো তানিয়ার গানে আমরা সবাই মন্ত্রমুগ্ধ। তাহলে চলুন আবারও গানে ফিরে যাই, আরও একখানা অসাধারণ গান তো অপেক্ষা করছে তানিয়ার কণ্ঠে। কি গান শুনবো এবারে তানিয়া?
1: এবার আরেকটা দুর্গাপূজার আগমনীর গান শোনাচ্ছি।
0: বাহ, চলো আরও একখানা আগমনীর গান। আর মাকে আমরা ডাকছি, এবার তাড়াতাড়ি চলে এসো, আর অপেক্ষা সরিছে না। আর কত অপেক্ষা করবো বলুন তো, সেই গোটা এক বছর ধরে অপেক্ষা চলছে, এবার তো মা আসুক। তাই আজকেও তানিয়া আগমনী গান নিয়ে এসছি আমাদের জন্য, আরও একখানা অসাধারণ আগমনী গান, চলুন শোনা যাক।

0: অপেক্ষা, অপেক্ষার কথা বলছিলাম তো, তো এটা কি করে ভুলে যাই আমরা? এই অপেক্ষার একটা জল জ্যান্ত উদাহরণ হচ্ছেন মা মেনকা।
1: হ্যাঁ,

0: যিনি এক বছর ধরে অপেক্ষা করে থাকেন কবে মেয়ে বাড়ি ফিরবেন। আর তাই গিরিরাজকে তার মনের আকুতি বলছেন, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনবো না। তাই তো,
1: এটা একটা তোমার শাক্ত পদাবলী, রামপ্রসাদের শাক্ত পদাবলীর গান।
0: একদম একদম তাই। আর সেই অপেক্ষা যেন চিরাচরিতভাবে
1: সব
0: মামের সম্পর্কে রিফ্লেক্ট করে, তাই না বলো?
1: মহাদেবের
0: সেটা তো তোমারও শুনতে হয় মায়ের কাছ থেকে, যে মেয়ে কবে বাড়ি ফিরবে, তাই না? সেই অপেক্ষা তানিয়ার মাও করে থাকেন, সেটা কিন্তু চিরাচরিত। আর সেখানেই হয়তোবা বলে যে প্রত্যেকটা উৎসবের পেছনে কিছু না কিছু কারণ তো রয়েছে, কিছু না কিছু শেখাই আমাদের প্রত্যেকটা উৎসব। তো সেখানেও আমরা অপেক্ষার একটা দারুণ কিন্তু সংজ্ঞা পাই, মামের সেই ভালোবাসা, পাশাপাশি ওই চারটে দিনের জন্যই তো তিনি আসেন, আবার চারটে দিন পর
1: খুব তাড়াতাড়ি চলে যায়।
0: সেই চারটে দিন কিভাবে কেটে যায় বলো? আর এই যে পুজো আসছে,
1: এটাই ভালো লাগে
0: জানো আমাদের, বেশি আনন্দ
1: আসলে আর ভালো লাগে না, তারপর চলে যায় ঠাস
0: করে, চারটা দিন চট করে চলে যায়, যেভাবে ফটাফট করে চলে যাচ্ছে আমাদের সময়। কারণ তানিয়ার সঙ্গে গল্প শুরু করেছিলাম ঠিক বেলা তিনটে, এখন চারটে বেজে প্রায় চল্লিশ মিনিট। কিভাবে সময় কেটে গেল বলুন তো, এটা মানা যায় না, কি বলো দানিয়া?
1: হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে তোমার সাথে গল্প করতে।
0: এবার কি গান শুনবো বলো, যেহেতু সময় হাতে কম গানে ফিরে যাই।
1: আর একটা আধুনিক গান করছি,
0: চলো আরো একখানা অসাধারণ আধুনিক গান আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন সেই গানটি শোনা যাক। আর পাশাপাশি আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর পাশাপাশি কমেন্ট করতে পারেন, কমেন্টগুলো আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শেয়ার করে দেবো। গান শুনি চলুন।

0: জানি না আজ যে আপন, কাল সে কেন পর হয়ে যায়। কেন পর হয়ে যায় তোমার কি মনে হয়? আজ যার সাথে বন্ধুত্ব, কাল কেন সেই বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়?
1: এগুলো পরিস্থিতির উপর ডিপেন্ড করে, অনেক সময় সবার সাথে হয় না, গোনা কিছু কয়েকজন মানুষ।
0: খুব কি বলবো, খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়েছে আমাদের বন্ধু আমাদেরকে, তাই না? আর পাশাপাশি অসাধারণ অসাধারণ গান শুনিয়ে আমাদের রবিবারটাকে তো ভালো করে দিয়েছেই, তার মিষ্টি মিষ্টি কথায়ও ভালো করে দিয়েছে। ছোট্ট করে কথা বলে কিন্তু একদম টু দ্য পয়েন্ট, খুব মিষ্টি করে বলে আমাদের মিষ্টি বন্ধু তানিয়া, তাই তো? আচ্ছা তানিয়া, এই যে সুন্দর করে কথা বলা, সুন্দর করে গান করা, এই সব কিছুর পেছনে তো রয়েছে এই সুন্দর মিষ্টি মুখটা, আর পাশাপাশি মায়ের অনেকটা সাপোর্ট, তাই তো? এই পেছনে যে বসে আছে ভাইটা কতটুকু সাপোর্ট করে গানের ক্ষেত্রে?
1: হ্যাঁ, ভাইও খুব সাহায্য করে, সবার আগে তো ওকেই দেখে কোনটা করলে ভালো হবে কোনটা। যেমন কালকে রাতেবেলা লিস্টটা ওকেই দেখিয়েছি।
0: আচ্ছা, আজকে কি কি গান হবে সেই লিস্টটা তোমাদের ঠিক করা। আচ্ছা, বুঝতে পারছি। আর ঝগড়াঝাটি তো মানে সেটা তো আচ্ছা ঠিক আছে, কম হয় বেশি হয় সেটা তো লেগেই থাকে ভাই বোনের মধ্যে। আর পাশাপাশি এই যে একজন আরেকজনের পাশে দাঁড়ানো, সেটাই সব থেকে বড় দরকার, কারণ আমাদের জীবনটা বড় ঠুনকো, তাই না?
1: হ্যাঁ।
0: আচ্ছা এবার আমায় বলো, কি কি করতে তোমার ভালো লাগে?
1: আমার গান তো আছে।
0: গান তো আছে,
1: তাছাড়া আমার
0: সময় কাটানো বন্ধুদের সঙ্গে আছে। পাশাপাশি কি কি করতে ভালো লাগে?
1: পাশাপাশি তোমার আগে হাতের হ্যান্ডক্রাফটে কিছু জিনিস বানাতে ভালো লাগে।
0: আহা, ঘুরতে ভালো লাগে?
1: ঘুরতে ভালো লাগে।
0: কোথায় ভালো লাগে ঘুরতে, পাহাড়ে না সমুদ্রে?
1: আমার কাছে পাহাড় বেশি ভালো লাগে,
0: একটু শান্ত তো, তাই শান্ত জায়গাটাকে খুঁজে নিয়েছে। আচ্ছা আর খেতে কি ভালো লাগে? বিরিয়ানি আমরা শুনে নিয়েছি, তারপরে ফুচকা, ক্যা বাত! তো সব মিলিয়ে আমাদের পছন্দের সঙ্গে খুব সুন্দর করে মিলে যাচ্ছে তানিয়ার পছন্দগুলো। তো আমি আনডাউটেডলি বলতে পারি যে এবার তানিয়া যে গানটি শোনাবে তাও আমাদের পছন্দের সঙ্গে মিলে যাবে, তাই না তানিয়া? কোন গানটি শুনবো বলে?
1: আরেকটা আধুনিক কি করছি,
0: চলো।
1: ঠিক আছে,
0: আধুনিক গান শুনবো। আর এদিক দিয়ে কমেন্ট চলে এসছে, সৌরমিতা দাশগুপ্ত লিখছেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, ভালোবাসা জানিয়েছেন, সত্যি অসাধারণ পারফরমেন্স হচ্ছে। শিলা বর্মন লিখছেন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন গাওয়ার জন্য। এই গানটাও হয়ে গেছে ম্যাডাম, আপনি আসলে যে গানগুলো রিকোয়েস্ট করছেন সবকটা গান আমাদের শিল্পী করে নিয়েছে। আর তো অল্প সময় রয়েছে আমাদের হাতে, দেখুন তো এবারে যে গানগুলো করছে সেগুলো আপনার পছন্দের সঙ্গে মিলে যায় কি না। আর যে গানগুলো আপনি অনুরোধ করেছেন সেই গানগুলো অলরেডি গাওয়া হয়ে গেছে, তো ভিডিওটা শেষ হলে পরে আপনি রিমাইন্ড করে দেখে নিতে পারবেন। তাহলে চলুন শোনা যাক এবারের গানটি, চলো।

0: অসাধারণ একটি গান। আর কিছুক্ষণ আগে যেটা তুমি আমায় বলছিলে না, যে যেই গানগুলো আমাদের প্যান্ডেলে প্যান্ডেলে এখনো বাজে এবং দুর্গাপূজার মধ্যে এই গানগুলো যেন একটা অন্যরকম আমেজ সৃষ্টি করে, তার মধ্যে কিন্তু এই গানটিও একটা, তাই না? অসাধারণ সব গান। আর হ্যাঁ, যেটা বলবো যে রবিবারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, তাই না? সেই বোরিংনেসটা, একঘেয়েমিটা কোথাও গিয়ে যেন কেটে গেছে, কারণ এত সুন্দর সুন্দর সব গান শুনছি। শিলা বর্মন লিখছেন, ভেরি নাইস তানিয়া, আর পাশাপাশি আপনাদেরকে নিয়ে অসাধারণ সময় কাটাচ্ছি। আপনারা আছেন বলেই তো আমাদের এই অনুষ্ঠান, প্রত্যেকটি অনুষ্ঠান শুধুমাত্র আপনাদেরকে সঙ্গে করে নিয়ে। আর আজকে আমাদের বিশেষ পাওনা হলো তানিয়া আমাদের সঙ্গে আছে, বিভিন্ন গান নিয়ে আড্ডা দিচ্ছে আমাদের সঙ্গে, তার ছোটোবেলা বড়বেলা নানান গল্প নিয়ে। তানিয়া, একটা কথা জানতে চাইবো যে কেমন লাগছে বলতো, বিভিন্ন মঞ্চ থেকে, এটা তো একটু আলাদা, আমরা তো কোনো মঞ্চে নেই কিন্তু একটা চার দেয়ালে বন্দি স্টুডিওতে রয়েছি।
1: বিশেষ করে আমি তো বেশি একটা গল্প করতে পারি না, কিন্তু তোমার সহযোগিতায় অনেকটা পাচ্ছি।
0: তানিয়া আমাকে প্রথমেই বলেছিল আমি কিন্তু বেশি কথা বলবো না, হ্যাঁ গান শোনাবো। আচ্ছা চলো আবারও গানে ফিরে যাই, কারণ সময় আর খুব বেশি আমাদের হাতে নেই। এবারে কি শুনবো বলো?
1: আরেকটা খুব জনপ্রিয় একটা গান, মাগো ডাকে তোমায়, এই গানটা করছি
0: সারা জীবন ধরে। মাগো ডাকে।

দুঃখিত মায়, সারা বছর ধরে এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে। এত নিঠুর কেন মা? দুর্গা মা, আমার মা। অসাধারণ একখানা গান, চলুন শোনা যাক।

0: অসাধারণ গানটি আমরা শুনলাম। আর এই গান শুনতে শুনতে মনে হলো যে দুর্গা মা যেভাবে চলে যায় চারটি দিনের পরে, আমাদের হিসেব থাকে না এই চারটি দিনের, কিভাবে তিনি আসেন আর চলে যান, ঠিক তেমনি এই দু ঘন্টা সময় আজকের অতিথির। ঠিক তিনটাতে শুরু করি আমরা, কিন্তু পাঁচটা যে কী করে বেজে যায় আমাদের হিসেব থাকে না। তাই সময়ের সঙ্গে আমাদের বোঝাপড়াটা একটু অন্য রকমের। যাই হোক, আমাদের গোটা রবিবারটাকে ভালো করে দিয়েছে তানিয়া, তার জন্য তানিয়াকে অনেক অনেক ধন্যবাদ। তানিয়া খুব ভালো থেকো, সুস্থ থেকো আর গানে গানে থেকো।
1: তুমিও ভালো থাকবে। আগাম শারদীয় শুভেচ্ছা রইল।
0: আগাম শারদীয় শুভেচ্ছা তোমাকেও। আর কয়েকটা কমেন্ট চলে এসেছে, আমি চটচলতি করে পড়ে দিই। শিলা বর্মন লিখছেন, ভেরি নাইস তানিয়া। ভিক্টর চৌধুরী লিখছেন, আমার খুব পছন্দের গান, বরাবরের মতো খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, প্রত্যেককে আমার নমস্কার এবং শুভকামনা। গানের ওপারে বাহ, খুব সুন্দর গান, উপস্থিত সবাইকে গানের ওপারের হার্দিক শুভকামনা জানাই। শিলা বর্মন লিখছেন, তানিয়া খুব ভালো গাইছে, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা রইল। আপনাদের সবাইকে করো জোরে ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমাদের সাহস দেবেন। আর আজকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে, অবশ্যই কথা হবে পরবর্তী কোনো পর্বে, পরবর্তী কোনো অনুষ্ঠানে। তমাল আর শুভদাকেও অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।

টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। শুরু করছি আমাদের আরাধনা পর্ব, যেই আরাধনায় আমরা সুরে সুরে ঈশ্বরের কাছে আমাদের মনের প্রার্থনাটুকু পৌঁছে দিই।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী FM উচ্চান্ত। আমরা শুনছি অসাধারণ কিছু গান, যেই গানগুলো মা দুর্গার সঙ্গে আমাদেরকে রিলেট করে দিচ্ছে, আমাদের প্রার্থনাটুকু মা দুর্গার কাছে পৌঁছে দিচ্ছে। এমনই একখানা গান অসাধারণ শরতের গান এবার শুনবো, আর মনে মনে মায়ের আরাধনায় ব্রত।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। এই মুহূর্তে যে অনুষ্ঠান আমাদের দরজায় করানাচ্ছে সেই অনুষ্ঠানের নাম আপনার পছন্দ আমার গান, যেখানে অনুরোধ করবেন আপনি আপনার পছন্দের গান বাজাবো আমরা। আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে এফএম উচ্চান্ততে রয়েছে আপনাদের পছন্দের অনুষ্ঠান আপনার পছন্দ আমার গানে। আর আপনার পছন্দ আমার গান অনুষ্ঠানে আপনার পছন্দ আমার কাছে পৌঁছে দিতে ডায়াল করতে হবে 03812326253, 03812326253 আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, আজকে বিকল রয়েছে তাই হোয়াটসঅ্যাপে কেউ অনুরোধ পাঠাবেন না, আপনারা ফোন করে আমাদের অনুরোধ করুন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন?
1: আমি গোলাঘাট থেকে দুর্গা কইতাছি ম্যাডাম।
0: হ্যাঁ ব্রিজেশ বাবু, বলুন কি গান শুনতে চাইছেন? আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকের আপনার পছন্দ আমার গান অনুষ্ঠানের প্রথম কলার কিন্তু ফোন করলেন, প্রথম বন্ধু ফোন করে তার অনুরোধ পৌঁছে দিয়েছেন আমাদের কাছে, এবার আপনার পালা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি শিবচন্দ্রপাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
0: হ্যাঁ রবীন্দ্র বাবু, বলুন কি গান শুনবেন?
2: গান শুনবো হিন্দি গান, ফিল্ম নাম জং আছে নি?
0: আছে, বলুন কোন গানটি শুনতে চাইছেন?
2: গান কি হল গানটি মুখরা ও
0: জব সে তুমকো দেখা হ্যায়। ঠিক আছে, অবশ্যই শোনাবো। আর শ্রোতা বন্ধুরা, যারা এখনও মনে করছেন যে ফোন করব আমার পছন্দের গানটা সত্যি কি বাজবে, অবশ্যই বাজবে, কিন্তু আপনি ডায়াল করে বললে পরে তবেই। তার জন্য আপনাকে ডায়াল করতে হবে আপনার মুঠোফোনে 03812326253, জানাতে হবে কোন গান শুনতে আজকে ইচ্ছে করছে আপনার রবিবারের বিকেলে, অবশ্যই সেই গান আমি আপনাকে শোনাবো। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ কণিকা দেবী, বলুন।
3: ধানু গান,
0: হুম,
3: সাধনা সরগম,

0: হচ্ছে বালসুব্রহ্মণ্যম এবং কবিতা কৃষ্ণ মধুর বংশে গাওয়া গানের লাইনটা হচ্ছে
1: আরেকবার একটু বলবেন। ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, প্রথম গানটি আমার পছন্দের শোনাই অন্বেষার কণ্ঠে এবং মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। দেখুন তো ভালো লাগে কিনা আজকের বিকেলে।

0: অসাধারণ এই গানটি আমরা শুনলাম যেই বন্ধুর অনুরোধে, সেই বন্ধু হচ্ছেন ব্রিজেশবাবু, তার পছন্দের গান আমরা শুনলাম। আর আপনিও যদি চান আপনার পছন্দ আমাদের কাছে পৌঁছে দেবেন, আর এভাবেই আপনার পছন্দের গানটি বেজে উঠবে এফএম উচ্চান্ততে, তাহলে কিন্তু ডায়াল করতে হবে 03812326253। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো বন্ধু, কে আছেন? হ্যালো,
1: নমস্কার শর্মিষ্ঠা ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি আগরতলা চারণ বাজার থেকে মানস সুদ্রদর বলছিলাম।
0: হ্যাঁ মানুষ, বলো।
1: আমি একটা গান শুনতে চাই।
0: কোন গানটি শুনতে চাইছো?
1: বন্ধু আয়গা একদিন আয়গারে।
0: বন্ধু আয়গা একদিন আয়গারে,
1: সেদিন আসছে আমায় পাইবা না।
0: আর আর কোনো গান আছে?
1: যদি এটা না হয় তাহলে আমার মন বসে না শহরে।
0: আচ্ছা, আসলে ব্যাপারটা কি হচ্ছে আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। বাংলাদেশের যে গানগুলো আছে সেগুলো আমরা বাজাতে পারি না, আমাদের বারণ আছে, ঠিক আছে? তুমি অন্য কোনো গান বলো আমাকে, আমি অবশ্যই বাজাবো। তুমি যেই দুটো গান রিকোয়েস্ট করেছো এই দুটো গানই বাংলাদেশের প্রোডাকশন,
1: ঠিক আছে? আমার মন বসে না শহরে ইট পাথরে নগরে,
0: এটাও তোমার বাংলাদেশি প্রোডাকশন।
1: তাহলে সোহাগ চাঁদ বদনি তুমি।
0: আচ্ছা, আমি দেখছি, আর যদি না হয় তাহলে আমার পছন্দের একখানা গান তোমাকে শোনাবো, ঠিক আছে?
1: ঠিক আছে,
0: ওকে। শ্রোতা বন্ধুরা, ওই যে বলে আমাদের কিছু রুলস মেনে তো চলতে হয়, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু নিয়ম বাধা থাকে, আমাদেরও কিছু নিয়ম বাধা রয়েছে। তাই আপনারা সবাই ভারতীয় গান অনুরোধ করবেন, অবশ্যই আমি শোনাবো, কিন্তু এর বাইরে আমারও নিয়ম বাধা আছে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: অনেকদিন পর ফোন করলাম, হোয়াটসঅ্যাপ খারাপ আছে তো ফোনটা করলাম। দিদি, আমি সংগ্রাম ছবির গান শুনবো, কুমার শানু আলকা ইয়াগনিকের কণ্ঠে, দিল মে মোহাব্বত হ্যায় আঁখো মে প্যার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
2: হবে দিদি,
0: অবশ্যই হবে। ভালো থাকবেন আপনিও বন্ধু। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03812326253, আপনাদের পছন্দের গানের অনুষ্ঠান, আপনার পছন্দ আমার গান নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু আর জি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আজকের বিকেলে শোনাচ্ছি আপনাদের পছন্দের গানগুলো। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
3: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
3: আমি এই মুহূর্তে জম্পু জেলা থেকে বিশ্রয় দেবরমা বলছি।
0: হ্যাঁ বিশ্রয় বাবু, বলুন।
3: আসলি নকলি ছবি 1986 এর ছবি, আর গানের কথাটা তেরি বদল বান গাই শতন,
0: তেরি
3: বদল বান গাই শতন গানের কথাটা।
0: আচ্ছা,
3: গানটা শুনিয়ে দেবেন ম্যাডাম?
0: ঠিক আছে, আমি দেখছি, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। এইবারে যার পছন্দের গান শুনবো শ্রোতা বন্ধুরা, তিনি হচ্ছেন রবীন্দ্রবাবু। তিনি শুনতে চেয়েছেন জং ছবির একখানা গান, সেই গানটি কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে আপনাদের সবার জন্য রইল এই মুহূর্তে।
4: মানে চরঙ্গী

0: কণিকা দেবী, তার পছন্দের গান আমরা শুনলাম। আর সেই সাথে সময়ও টুকটুক করে বেড়ে চলেছে, তাই না শ্রোতা বন্ধুরা? সময়কে আমরা যতবারই আটকানোর চেষ্টা করি না কেন, সেখানে তো আমরা ফেইলিয়ার, কারণ সময় তো তার গতিতে চলবে। যাই হোক, আমরা যে অনুষ্ঠান নিয়ে আছি সেই অনুষ্ঠানে আমরা এগিয়ে পড়ি, কারণ টুকটুক করে সময় পেরিয়ে যাচ্ছে যে। আর সেই অনুষ্ঠানে আপনার পছন্দ আমাদের কাছে পৌঁছে দিতে আপনার ডায়াল করতে হবে 03812326253 নম্বরটি। বন্ধু একজন রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: পূর্ণিমা বলছি।
0: হ্যাঁ পূর্ণিমা, বলুন।
1: গান শুনবো আজকে, পূর্ণ গান শুনবো রবির কণ্ঠে। মুভির নাম হচ্ছে ব্রহ্মচারী। পূর্ণ, হ্যাঁ, গানটা হলো দিল কে ঝরোকো মে তুঝকো বিঠা কর।
0: দিল কে ঝরোকো মে তুঝকো বিঠা কর, তাই তো?
1: পূর্ণ, হ্যাঁ হ্যাঁ, পূর্ণ আর কি।
0: আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03812326253, জানাবেন আপনার পছন্দ, আর অবশ্যই সেই পছন্দের গান বেজে উঠবে 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত প্রচার তরঙ্গে। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা, আপনাদের সঙ্গে থাকবো পুরো 6:30 পর্যন্ত, শোনাবো আপনাদের পছন্দের গান, কারণ আমরা রয়েছি আজ আপনার পছন্দ আমার গানে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
2: হ্যালো, হ্যালো ম্যাম, আমি উত্তর দেবরি কোয়াই থেকে বলছি।
0: কে বলছেন?
2: আমার নাম অর্পজিৎ পাল।
0: অর্পজিৎ?
2: অর্পজিৎ,
0: আচ্ছা, অর্পজিৎ, হ্যাঁ।
2: আমি আমি ক্রিস মুভি থেকে দিল না দেয়া এই গানটি শুনতে চাই।
0: ক্রিস থেকে দিল না দেয়া, ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবে, শুনতে থাকবে আমাদের অনুষ্ঠান বন্ধু। এই মুহূর্তে আমাদের বন্ধু মানুষ একখানা গান শুনতে চেয়েছিলো, অ্যাকচুয়ালি সে দুটো গানের রিকোয়েস্ট করেছে, কিন্তু দুটো গানই আমাদের পক্ষে শোনানো সম্ভব নয়। তো এই মুহূর্তে তার জন্য আমার পছন্দের একটি গান ঋষি পান্ডার কণ্ঠে। দেখো মানুষ, তোমার হয়তো বা ভালো লাগবে।

0: শ্রোতা বন্ধুরা, পরপর দুখানা গান আমরা শুনলাম। প্রথম গানটি শুনলাম আমরা বাদলবাবুর পছন্দের গান দিল মে মোহাব্বত সংগ্রাম ছবি থেকে, কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে। এবং এবারে যে গানটি আমরা শুনলাম সেই গানটি শুনলাম পূর্ণিমার পছন্দের ব্রহ্মচারী ছবি থেকে, মোহাম্মদ রফির কণ্ঠে। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো হ্যালো, না বন্ধুর কথা শোনা যাচ্ছে না। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03-81-232-6253 এই নম্বরটি, আর জানাবেন আপনার পছন্দ। হ্যালো হ্যালো, কে রয়েছেন বন্ধু? রাধা দাস, তাই তো? রেখা রায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন বন্ধু। হিন্দি বাংলা দুটোই রিকোয়েস্ট করতে পারবেন।
1: ও, বাংলাও ছিল?
0: আমি আপনাদের পছন্দের গান শুনিয়ে শুনিয়ে তো বিদায় নেব, কিন্তু তারপরে আর যে অঙ্কুরিতা চলে এসছে আমাদের মিষ্টি আর যে আপনাদের সঙ্গে থাকবে রাত

0: 11টা পর্যন্ত নানান অনুষ্ঠান নিয়ে। তার সঙ্গে থাকবেন, টিউন করে থাকবেন এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আরো একজন বন্ধু, হ্যালো, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, ঝর্ণা দেবী বলুন।
1: ভালো আছেন?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: ভালো ভালো
0: বলুন।
1: আপনার প্রোগ্রাম শুনে আরো ভালো হয়ে যায়।
0: বেশ বেশ বেশ, বলুন কি গান শোনাবো আজকে?
1: বইটার নাম তো আমি ঠিক জানি না।
0: হুম,
1: আচ্ছা তুই হন চলতে হয়ে গেল,
0: আরেকবার বলবেন। আচ্ছা তো হাম চলতে হে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, খোয়াই থেকে অর্পজিৎ অনুরোধ করেছিল কৃষ ছবির একখানা গান, তার পছন্দের গানটি শুনিয়ে দিচ্ছি এই মুহূর্তে।

0: মিষ্টি তো আমাদের সময় হতো,
1: তা তো ফিরে যান না নিজের সময়।
2: রোম্যান্স তো আমাদের সময় হতো,
1: পেমেন্টও সেই সময়ের। আরে ভাই, ডিজিটাল পেমেন্ট করা শিখুন নতুন সময়কার, ইজি সেফ আর ফাস্ট। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি,
3: আপনি
1: আসুন একটা সেলফি নি, এটা আমাদের সময় কার। আরবিআই একথা বলে,
4: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
5: অন্যদেরও শিখিয়ে দিন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, চলে এলাম আপনাদের সঙ্গে আবারও সময় কাটাতে FM উজ্জয়ন্তের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর শ্রী অঙ্কুরিতা। থাকব একেবারে রাত 11টা পর্যন্ত। আমাদের এবারের পর্ব সেরা কথা পর্ব। চলুন তাহলে শুরু করা যাক।

আজকে এই সেরা কথা পর্বে আমরা এমন একজন মানুষের বাণী আপনাদেরকে শোনাব যাকে ছাড়া আধুনিক বাঙালি সমাজের জন্ম কল্পনাও করা যায় না, যিনি একাধারে ছিলেন দয়ার সাগর, আবার অন্যায়ের বিরুদ্ধে এক অদম্য সিংহ। তিনি আর কেউ নন, তিনি হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, যে ব্যক্তি শ্রম বিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অভাব থাকে।

0: শ্রোতা বন্ধু, এই উক্তিকে সঙ্গে করে নিয়েই আমরা চলে যাচ্ছি আপনাদের পছন্দ আমার গান এই পর্বে। রয়েছেন একজন শ্রোতা বন্ধু, চলুন। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার শ্রোতা। নমস্কার, কে রয়েছেন? না, এখনো রয়েছে, বলুন।
1: হ্যাঁ, আমার একটা হিন্দি ছবি কর্তব্যর একটা গান শুনান।
0: বুঝতে পারিনি, কর্তব্য? আচ্ছা, কোন গানটি?
1: হ্যাঁ, কর্তব্য, চান্দা মামা।
0: চান্দা মামা,
1: ঠিক আছে। নমস্কার।
0: নমস্কার, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আপনার পছন্দ আমার গান পর্বে। আপনারা চাইলে ফোন করতে পারেন আপনাদের পছন্দের গান শোনার জন্য 03-8123-26253 এই নম্বরে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তে আপনার পছন্দ আমার গান পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। আপনাদের পছন্দের গান শুনতে অবশ্যই ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ দিদি, নমস্কার।
0: নমস্কার,
1: মধুসূদন দাস বলছিলাম।
0: বলুন।
1: হিন্দি ছবি সাজেন ছবি থেকে দেখা হয় পেহেলি বার সাজেন কি আকম হয়ে আছে গানটি শুনিয়েছেন।
0: অবশ্যই চেষ্টা করব, শ্রোতা বন্ধু সঙ্গে থাকুন।
1: ঠিক আছে,
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আজকে আমাদের হোয়াটসঅ্যাপটা বন্ধ রয়েছে, তাই আপনাদের ফোন করতে হবে। আমাদের ফোন লাইন কিন্তু পুরোপুরি খোলা রয়েছে, আপনারা ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো।
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো, হ্যালো, প্রিয়া চক্রবর্তী বলো। বুঝতে পারিনি কোন গানটি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। আচ্ছা, অবশ্যই চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তে আপনার পছন্দ আমার গান পর্বে। নমস্কার, কে রয়েছেন?
3: আমি একটা হিন্দি গান শুনতে চাই।
0: কোন গানটি?
3: বক্ত ছবি।
0: বক্ত ছবি,
3: হ্যাঁ।
0: কোন গানটি?
3: আগে জয়নাথ।
0: আচ্ছা, চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন। মধুসূদন বাবু ফোন করেছিলেন সাজেন ছায়াছবি থেকে দেখা হ্যায় পেহেলি বার এই গানটি শুনতে। চলুন ওনার পছন্দের গানখানি প্রথমে শুনে নিই, তারপর একে একে আপনাদের সবার পছন্দে ফিরে আসছি। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্টজে FM উজ্জয়ন্তী।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তীর আমার পছন্দ আপনার পছন্দ আমার গান পর্বে। এই পর্বে আপনাদের পছন্দের অনুরোধ করা গান আমরা চেষ্টা করি শোনানোর। কথা বলতে বলতে সময় একেবারেই শেষের পথে, তবে যেতে যেতে একজন অনুরোধ করেছিলেন ওয়াক্ত ছবি থেকে একটি গান শুনিয়ে দেওয়ার জন্য। চলুন, ওনার পছন্দের এই গানটি শুনতে শুনতে আমরা এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। কোথাও যাবেন না, টিউন করে রাখবেন 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্তী।

সঞ্জা কাহাম আকাশবাণী আগরতলা তাবক চেংজাগো দিনী হরনি কগ্র পান্ডাও সিনী চেংদ্রবন খালায়ানো থুমনু দিনী থুমনু খা লংমানী খচজাক থুমনুক সৈনাই খা নন্দকুমার দেববর্মা

নাটক লাংমানি খোঁজা যাক, কথমা তাই বেতার নাট্যরূপ নন্দকুমার দেববর্মা, খরাং রেখা ত্রিপুরা রাজ্য কক্সবাজার সাহিত্য সভানি লুকুর, নাটক লাংমানি খোঁজা যাক।

0: सिं सिंजिब्ला आमा मामि ब्रैजि थाम दं होनाब्ले माइरुगा मोसा खा मोसाया दंना थुन जाति थनांग्राना हर खथाराबो बुरा बुजान मोनबायखा जाति थनांनाग्राना आमा ओ आमा आमा आमा मुख्रि थांनो आसोसि जाया आमा ओ आमा आमा
1: জুদা জুদা
2: তাম খাবা
1: এই ইয়া কুটুকাতি কুটুকাতি কুটুকাতি কোদে আকি চা নাইগরা না
3: বা তম নারি বে মন জাগলিয়া ও পেতুফা মু তো মন জুদা সে লে কুটুকাতি কুনা লে
2: হরিখা
1: তম নি
3: সামপারি
2: মা তাম মাকলে আবু
3: না কুটুকাতি কুনা লে
4: ও তাহি তো না খা জাং লং সিবা জিও তো বসা তিনি তিনি ভালো জাং দিনা খাবো হিয়া মু জু আকু তো সাই তো মন জা
5: তাই
3: তাম
5: মাইগা আনা কিছু মানু তাই তাম মাইগা আনা কিছু মানু আরে মানু তাতে খালি নে তাই রাম
3: হ্যাঁ এখানে রাখা খাইনো

আশোক জরাতে খেনাবে খে নাটক লংমানি খসা যাক নাটক খরং রেনে রেকুংখা শ্রাবন্তী বুধুলক্ষ্মী দেববর্মা শ্রাবন্তী নিবেশাই প্রফুল্ল দেববর্মা সাম্পারে নিবেশাই বিকাশ রায় দেববর্মা তাই সাম্পারে খরং রেখা ঝর্ণা দেববর্মা নাটকনি খরং রমখা চিত্তরঞ্জন দেববর্মা কথমা তাই কম থেংনাই তাই বেতার নাট্য রবি নাই নন্দকুমার দেববর্মা।

আশ্চর্য থুংনু নন্দকুমার বাই সৈজাক লংমানি খজাজাক খনারাজাকা তাবো খনারাজাগান রাজাবমু রাজাবমুঙ্গ খরংরওয়ানো বিরলাল জমাতিয়া।

আসুকজোরা বিরলাল জমাটিয়ানী খরং রচাব মনখনার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি হরনি কক বরক বান্দা যতনানা হরকাহাম।

0: এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরে ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, নিজের এবং পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জিরো টলারেন্স নীতির প্রমাণ সার্জিক্যাল স্ট্রাইক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের সবরমতিতে 1,500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। জাপানে এশিয়ান গেমসে ভারতের অ্যানসি সোজান এডাপ্পিলি মহিলাদের লং জাম্পে রূপো জিতেছেন। ভারত এ পর্যন্ত 4টি সোনা, 16টি রূপো ও 17টি ব্রোঞ্জ সহ মোট 37টি পদক জিতেছে। পুরুষদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 296 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জিরো টলারেন্স নীতির প্রমাণ সার্জিক্যাল স্ট্রাইক। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছর আগে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতে সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। ভারতীয় সেনাবাহিনী 2016 সালের 28 এবং 29শে সেপ্টেম্বর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করে সাফল্য পায়। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে, এটাই ছিল তার উপযুক্ত জবাব।
1: बीते एक दशक में बालाकोट की एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक भारत ने बार बार ये स्पष्ट संदेश दिया है कि अगर आतंकवादी भारत पर आंख उठाएंगे तो उसका करारा जवाब दिया जाएगा। आतंकवादी हमलों ने भारत को लंबे समय तक चोट पहुंचाई है। पहले भी हर आतंकी हमले के बाद पाकिस्तान पर कार्रवाई की मांग होती थी। अब आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस पॉलिसी लेकर चल रहा है।
0: প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা অন্তর্ভুক্ত করার ব্যবস্থা রয়েছে। যে কেউ তার মোবাইল থেকে নিজের ও পরিবারের বাকি সদস্যদের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা বাংলাসহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত মোবাইল থেকে 2 কোটি 60 লক্ষেরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন এবং স্বগণনা করেছেন।
1: জনগণনা হাম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হয়। मैंने 15 अगस्त को भी देशवासियों से आग्रह किया था कि इसके लिए अपना समय जरूर निकालें। जनगणना के लिए अपनी जानकारी स्वयं दर्ज करने की ये सुविधा बहुत आसान है। आप अपने मोबाइल से ही अपनी और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा
0: প্রধানমন্ত্রী পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার একটি উদ্যোগের কথা তার এই মাসের মন কি বাতের অনুষ্ঠানে তিনি তুলে ধরেন। এদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তারা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের তৈরি ম্যানগ্রোভ অরণ্য আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এর সাহায্যে তারা উপার্জন করছে উল্লেখ করে তিনি বলেন, গান্ধীজি পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিতেন। অনুষ্ঠানে তিনি আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক উদ্যোগের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আমলকির উপকারিতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, স্বনির্ভর গোষ্ঠীগুলি কিভাবে এই ফলের মাধ্যমে অর্থ উপার্জন করছেন।
1: প্রতাপগড় আর আমলে কা রিস্তা বহুত পুরানা হ্যায়, পিড়িও पहचान यहाँ के किसानों और महिलाओं के लिए नए अवसर लेकर आ रही। वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट यानी ODOP के माध्यम से यहाँ आंवले से जुड़े स्थानीय उद्यमों को बढ़ावा मिला है और इसमें से

0: हेल्प ग्रुप से जुड़ी महिलाएं भी बड़ी भूमिका निभा रही। ओडीओपी के तहत नए बाजारों तक पहुंच बढ़ने से उनकी आय में भी बढ़ोतरी हुई है।
1: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার উন্নয়নে ট্যালেন্ট হান্ট অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে গ্রাম এবং মফস্বল পর্যন্ত খেলার নতুন প্রতিভাদের খুঁজে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে চিহ্নিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই পুষ্টি মাসে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপনের প্রসঙ্গ করেন। তিনি বলেন, বারবার মন্দিরে হামলা চালিয়ে যারা ভারতের ঐতিহ্য ধ্বংস করতে চেয়েছিল তাদের কোনো অস্তিত্ব আজ আর নেই, কিন্তু সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। নতুন দিল্লিতে একটি সংবাদ মাধ্যমের আয়োজিত স্থিতিশীলতা চায়, কিন্তু তা নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়।
2: ভারত শান্তি চাহতা হ্যায় লেকিন ভারত আপনি সুরক্ষাকে সাথ কিসি ভি সুরত মে সমঝৌতা নহীঁ লেগা। वहीं खत्म हो जाती है। जो देश टेररिज्म को अपनी नीति का साधन बनाते हैं, आतंकियों को पनाह और समर्थन देते हैं, उन्हें कड़ा संदेश देना होगा कि आतंकवाद किसी के लिए स्ट्रेटेजिक किसी भी सूरत में नहीं हो सकता है।
1: জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করার ক্ষেত্রে জাতীয় ঐক্যকে একটি প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে শ্রী সিং বলেন, দেশের নিরাপত্তা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, বরং তা প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায়মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের সবরমতিতে 1,500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে যৌথভাবে তিনি সবরমতি স্টেশন থেকে দেশের প্রথম এলএনজি চালিত ট্রেনের যাত্রার সূচনা করেন। এই ট্রেনটিতে ডিজেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উভয় জ্বালানি ব্যবহারের উপযোগী ব্যবস্থা রয়েছে। এতে 1,400 হর্স পাওয়ার ক্ষমতার দুটি ড্রাইভিং পাওয়ার কার যুক্ত করা হয়েছে, যা প্রচলিত ডিজেল ব্যবহারের পরিমাণ প্রায় 40% পর্যন্ত কমাতে সক্ষম। এ উপলক্ষে আয়োজিত জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে ভারতীয় রেলের অভূতপূর্ব পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বলেন যে রেলে বার্ষিক ডিজেল ব্যবহারের পরিমাণ 293 কোটি লিটার থেকে কমে 108 কোটি লিটারে নেমে এসেছে। তিনি আরও জোর দিয়ে বলেন যে 2010-11 সালে যেখানে বছরে মাত্র 75 কিলোমিটার রেলপথ বৈদ্যুতিকরণের আওতায় আসত, বর্তমানে তা বেড়ে বছরে প্রায় 7,188 কিলোমিটারে দাঁড়িয়েছে।
3: विद्युतीकरण 2010-11 में 75 किलोमीटर होता था और 23-24 में 7,188 किलोमीटर विद्युतीकरण। 75 से 7,000 किलोमीटर की छलांग, 99.6% रेलवे का विद्युतीकरण हो गया है, 0.3% जो बाकी है वो भी हम पूरा कर लेंगे।
1: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, ন্যানো মেডিসিন পরবর্তী প্রজন্মের সুনির্দিষ্ট চিকিৎসা এবং স্বাস্থ্যসেবার চালিকা শক্তি হয়ে উঠবে। আজ নতুন দিল্লিতে ওয়ার্ল্ড কংগ্রেস অন ন্যানো মেডিসিন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন যে জৈব প্রযুক্তি বিভাগ ন্যানো মেডিসিন সংক্রান্ত 210টি গবেষণা ও উন্নয়ন প্রকল্পে 174 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করছে। তিনি ন্যানো মেডিসিনকে চিকিৎসা ক্ষেত্রে অন্যতম বৈপ্লবিক অগ্রগতি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, চিকিৎসার ভবিষ্যৎ ক্রমশ রোগীর জিনগত বৈশিষ্ট্য, জীবনধারা, খাদ্যাভ্যাস এবং পরিবেশগত বিষয়ের উপর ভিত্তি করে ব্যক্তিগত চিকিৎসার দিকে এগিয়ে যাবে, যেখানে ন্যানো প্রযুক্তি কোষের স্তরে সুনির্দিষ্ট চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তুর্কমেনিস্তানের স্বাধীনতার 35তম বার্ষিক উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী রশিদ মেরেদেভ সরকার এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও তুর্কমেনিস্তানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে তিনি আগ্রহী। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে কিভু হ্রদে একটি নৌকো ডুবে যাওয়ায় 12 জন নিহত হয়েছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, 50 জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকোটি গতরাতে দক্ষিণ কিভু প্রদেশের ঈদ জয়ী দ্বীপের কাছে ডুবে যায়। এখনও পর্যন্ত 15 জনকে উদ্ধার করা হয়েছে, উদ্ধার কাজ এখনও চলছে। জাপানে এশিয়ান গেমসে ভারতের এনসি সোজান এডাপিলি মহিলাদের লং জাম্পে রুপো জিতেছেন। জাতীয় রেকর্ডধারী এনসি 6 মিটার 53 সেন্টিমিটার সেরা লাভ দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। পুরুষদের হাই জাম্পে ভারতের

প্রসারে 2 মিটার 25 সেন্টিমিটারের সেরা প্রচেষ্টায় রূপ পেয়েছেন। আর স্কোয়াশে 2টো রূপ পেয়েছে। পুরুষদের সিঙ্গলসে অভয় সিং রূপ পেয়েছেন। মহিলাদের সিঙ্গলসে অনাহত সিং রূপ জিতেছেন। এশিয়ান গেমসে মহিলাদের 200 মিটার ইভেন্টে ভারতের হরিতা ভদ্র ব্রোঞ্জ পদক জিতেছেন। বর্তমানে পদক তালিকায় ভারত 12তম স্থানে রয়েছে। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 37, যার মধ্যে রয়েছে 4টি সোনা, 16টি রূপ ও 17টি ব্রোঞ্জ। পুরুষদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আজ ভারতের সামনে জয়ের জন্য 296 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভারত 17 ওভারে 1 উইকেটে 114 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, নিজের এবং পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পড়ব বিথিকা দেববর্মা তিনি কক্তমা বুবাক রকুংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা নেশামুক্ত যুব অভিযান নাহারমুঙ্গ হা কতনি রাশায় রাশায় শিকলার ফেকজাকায় মানি নাহার মানি ন কেবেঙ্গই নাংকুকমা সমায় ইয়াচাক লাইখা খনা এডিসি ভিলেজ কমিটিনি চংমারিনি বোট ইয়াচাগানো ফুং দামসিনী সিমি শারিক দামব্রি জরা এশিয়ান গেমস ভারত হা কতরতেব কাইচার মেডেল মানখা তাবু কক্তমা শুক্রবই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা নেশামুক্ত যুব অভিযান নাহারমুঙ্গ হা কতনি রাশায় রাশায় শিকলারক ফেকজাকায় মানে নাহারমানি ন কেবেঙ্গই নাংকুকমা সময় ইয়াচাক লাইখা তিনি আকাশবাণী মন কি বাত পান্ডাও মোচাং মোদী শাখা বড় কেফেক মানি নাকারি টংনানি সময় নাহারকাতে কুবুন রকন নাহাইরা টংনানি কবকমুং ইয়াচাখা
1: হালি মে দেশ কে লাখো যুবাও নে নশে কে বিরুদ্ধ ড্রাগস কে খিলাফ এক বহুত মহত্বপূর্ণ সংকল্প লিয়া হ্যায় যুবাও নে খুদ ভি নশে সে দূর রহনে কি প্রতিজ্ঞা লি হ্যায় আর ইস সন্দেশ কো দূসরো তক পৌঁছানে কি জিম্মেদারি ভি লি হ্যায় ইয়ে সব হো রাহা হ্যায় নশা মুক্ত যুবা অভিযান কে তহত ইয়ে অভিযান 100 সপ্তাহ তক চলেগা ইসমে মাই ভারত কে ভলান্টিয়ার শামিল হ্যায় NSS से जुड़े हमारे युवा भी इसका हिस्सा है स्कूल कॉलेज और विश्वविद्यालय भी साथ आए हैं और अनेक सामाजिक और आध्यात्मिक संस्थाएं भी इससे जुड़ी हैं
0: মন্ত্রীবক্রক শাখা পাকিস্তানের চপ্রগনায় রোগনি থায় ভারতনি শেঙ্কলার রুনি সার্জিক্যাল স্ট্রাইক হায়ুং খোলাও ভারতনি সন্ত্রাস বিরোধী রায় দেওয়া কাইশা কতাল নাহারমুং নুকজাখা চলিতংমা লুকুলেখামুঙ্গ মোচাং মোদী শাখা পুইলা বেরেম হাস্তেতে কেন্দ্রবাই নাইকলজাক আমচায়ও সামুগুতাং পাইজাখা অজরাও কাইথাম চিনই রেজাক নিশাইব গবাং নুখুংনি ককথম থুমজাখা তাবুক লাদাখ হিমাচল প্রদেশ জম্মুতে কাশ্মীরতে উত্তরাখণ্ডনি কিসাশ থাংতুগিয়া আমচাই রোগ সামুং খেলাই জাগাই দঙ্গ হাস্তে ফাউন্ডেশনের এডিনালু শাখা হা কতনি শিকলা হদানো কেফেক মানিনি ইয়াকাকনানি তাই শাক দু কাহাম তনিনানি গরাকতে হজাকনি বিশিংতি বুসকাং পিড়ি সংসাইতি সাথানি কেফেক ইয়াকাকজাক ভারত নাংকুকমা কাইসা তাংবুতাং অলুয়া জিমুং নতেব গরাক খেলাইনা বাগে বেবাক বেরেমনি লুকুরকন হজাক টংনা নাংনাই তিনি লুকব বনো মন্ত্রীবক্রকনি মন কি বাত পান্ডা পাই ব অকক শাখা ব শাখা মন কি বাত মন্ত্রীবক্রক হা কতনি জুদা জুদা হামক্রাই গনাং সামুংবুতাং লুকুরকনি বুসকাঙ্গ রমৈতি সানানি বিশিংতিন কামিয়ামচেনি রাংথং নকরা খেলাইনানি সামুং খেলাই টঙ্গ মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আমতলিনী বৈষ্ণবটিলা কমিউনিটি হল মন কি বাতনি ফিল সারা থামচিচার বেরেমনি পান্ডানো খেনাকা বসাকা হা কত সংসাইতি সাথানি হদানো সচানানিতে নাংকুকমা সামুংবুতাং রগ্নতেই মন্ত্রী বক্রগ্নি ওয়ানসুক মুঙ্ক তাল বুসকাং হিমথানি খা থাংসারিও খনা এডিসি ভিলেজ কমিটিনি চংমারিনি বটিয়াসক জাগানে ফুং দামসিনী সিমি শারিক দামব্রি জরা হাস্তে চংমারি কমিশনের সচিব অনুরাগ সেন শাকলাইখা কাইব্রিজি ব্রী ব্লক নৈশাই চুকুরা বাচি আচুক থায় বোট নাহার জাগানে তিনি কড়াক নাইমথাংনি বিশিংতেই কাইব্রি চিব্রি ব্লক তাংনক নিশিমি খড়ক স্নি সাই থামরানি সাইব গবাং বোট নাহার নাই সেবুক্র কাই সাইসা চুকু চিবা বোট কেন্দ্র ও লাম রেলাইখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীর লুকু হামক্রানি সিমি হা কতর হামক্রানি সামুংবাই গদালই তাবুক জোড়া যায় যায় খে বারজা ইয়াচাগৈ লুকু হামক্রানি সামুঙ্গ বিশিনৈ চিবা পুংসুকা সেবাতে কাহাম নাইকল মুংনি ওয়ানসুক মুম্বাই কেন্দ্র হাপাং নৈশাই ব্রী চি স্নে বিশিং বিশিঙ্গন হামসাজাক ভারত সেনাম তিসানা নাহারি চয়াউই সামুং তাঙ্গই টঙ্গ বিশিংনি হামক্রাইতে হদানি ফানতুবুমানি বিশিংতে ও শাকথারমুং বড় রোগনি লাংমা ও কাহামনি সেলাইমুং তবুকা তিনি ও আলাইদা চয়াউই সেবা সংকল্প অভিযান চিং নরগনি থানি মাইকপ প্ল্যাটফর্মনি বিশিংতে জিএসটি এবাকে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এবার ওয়ান নেশন

0: টেক্সেশন ওয়ান সুকুং বুসকাঙ্গ তো নিউ বিশি নই সাই চিস নি চল অং মা তাং বু তাং নতি তিন নি বেরেমো খালায় খাদি আবু নতি কাইসা কক্থুম
1: ফাক্টর গানি নই সাই চিস নি বিশি ও সেজাখা মানে তাই রেকাম অলনি সামুং হুমুং রক আবনি বাকে দাল বিদাল মানে খনই রকনি ইনডাইরেক্ট ট্যাক্স ন কারিব কাইসা সবাই জায়গা অল এবার ট্যাক্স কাহাম বেখ্রেবুঙ্গে বাসাখা জি এস টি নি বিশিংতে অ অল এবার ট্যাক্স নি সামুং হুমুং রক তৈব কুবই তাই কলাই খালাইনি বাকে কাহাম ইয়াফ্রে নাহারকা বানিয়া খালাইনা রকনি বাকে তৈব অ অল এবার ট্যাক্স নি রাইডা খাইজাক সামুং বুতাং রক তৈব কলাই লামা অংখা তাই হাক্তরনি গ্রং গ্রং থাইরগ মানে রেকা নাইরকনি ব তৈব কাহাম অংখা জি এস টি কাইসা অল সিমিয়া আবো ভারত হাক্তরনি হাতি রকন থানসা খাইনি কাইসা লামা কাহামনি নাহারমুং ডিজিটেল নি বিসিংতুই কে অ অল এবার ট্যাক্স নি সামুং হুমুং রকন কাহামকে বাকমানি তাই কিফিলই নাহারমুংনি সামুং রক তৈব কলাই তাই কবই অংনাই কাইসা বসং কাইসা অল নি ওয়ানসুমুংনি বিসিংতুই রং পুসানি থং তৈব গ্রাক অংনাই সিনি ভারত হাক্তরনি রং থং কক্তমা খতলনি সিমি আং কিশোর দেববর্মা আকাশবাণী আগরতলা
0: খনা এডিসি ভিলেজ কমিটি নি চংমারি নাহারজাকমা আমচাইও হাপাংনি হাবানক দরবানক তে কুবুনি রিংনক রক দোয়ামং টংগানো হাস্তে হাপাংনি টংকসং প্রশাসন ব্যারিকনি বুখাকতে অকগ্ন সাকলাই মংরিখা এশিয়ান গেমস ভারত হাকতর তৈব কালচার মেডেল মানখা বুড়িরোগনি বুড়িরা মিটার খাচি মঙ্গো ব্রোঞ্জ মানখা প্রাচী অনহত সিং তে অভয় সিং বুড়িবাই চেলারোগনি স্কোয়াশ সিঙ্গেলস রুফাই মানখা বুড়িরোগনি নৈরা মিটার খাচি মঙ্গো ব্রোঞ্জ মানখা হরিতা ভদ্র চেলারোগনি হাই জাম্প রুফাই মানখা সর্বেশ কুশারে পারুল চৌধুরী বুড়ি রোগনি থামসাই মিটার স্টিপল চেজো ব্রোঞ্জ মানখা জ বেবাগৈ যতই কাইচার মানখা বুসকাং দামনি চিবরিও হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্কি ওয়াতে ওয়াউই মানুহনি সাকলাইখা নবার দুইবার নাইখুং খনা তুংমারি তঙ্গানে সাকাও থামচিবা ডিগ্রিতে খামাও নৈচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি তুংমারি তঙ্গমানি সাকাও থামচিবা দশমিক সা ডিগ্রিতে খামাও নৈচিদক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস কক্তমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াই এঙ্গানো খনা ফুং দাম সিতাময় সতী বুড়ি চিবো

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত যুব অভিযানে যুব সমাজ নেশা ও মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সংকল্প গ্রহণ করেছেন। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, যুব সমাজকে সচেতন প্রজন্ম হিসেবে গড়ে তুলতে নেশামুক্ত ভারত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে যোগ হল আরও 8টি পদক। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল সকাল 7টা থেকে শুরু হবে। ভোট গ্রহণ করা হবে বিকেল 4টা পর্যন্ত। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2950টি আসনে ভোট গ্রহণ করা হবে। আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 44টি ব্লক কার্যালয় থেকে 7300 বেশি ভোটকর্মী 1095টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে পৌঁছে গেছেন। ভোট গণনা হবে 5ই অক্টোবর। উল্লেখ্য, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছেন বিজেপির 81 জন, ত্রিপুরা মথার 1557 জন, সিপিআইএমের একজন এবং অন্যান্য একজন। ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যজুড়ে সিপিএফ এর 74টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশ এবং টিএসআর এর প্রায় 8977 জন সদস্যকে নির্দিষ্ট এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার জন্য বিভিন্ন নিরাপত্তা সংস্থার 1500 বেশি ঊর্ধ্বতন আধিকারিককে তদারকির দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। আগামীকাল এডিসির ভিলেজ কমিটি নির্বাচন যে সমস্ত এলাকায় অনুষ্ঠিত হবে, সেখানে সমস্ত সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সম্প্রতি নেশামুক্ত যুব অভিযানের অধীনে সারা দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। আজ আকাশবাণীতে তার মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন,

0: তারা মাদক থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন।
1: দেশ কে লাখো যুবাও নে নশে কে বিরুদ্ধ ড্রাগস কে খিলাফ এক বহুত মহত্বপূর্ণ সংকল্প লিয়া হ্যায়। যুবাও নে খুদ ভি নশে সে দূর রহনে কি প্রতিজ্ঞা লি হ্যায় আর ইস সন্দেশ কো দূসরো তক পৌঁছানে কি জিম্মেদারি ভি লি হ্যায়। ইয়ে সব হো রাহা হ্যায় নশা মুক্ত যুবা অভিযান কে তহত। ইয়ে অভিযান 100 সপ্তাহ তক চলেগা। ইসমে মাই ভারত কে ভলেন্টিয়ার শামিল হ্যায়। এনএসএস সে জুড়ে হামারে যুবা ভি ইসকা হিস্সা হ্যায়। স্কুল কলেজ অর বিশ্ববিদ্যালয় ভি সাথ আয়ে হ্যায় আর অনেক সামাজিক আর আধ্যাত্মিক সংস্থায় ভি ইসসে জুড়ি হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সন্ত্রাসীদের আস্তানায় ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক বিশ্বের কাছে ভারতের সন্ত্রাস বিরোধী নীতির একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সন্ত্রাসী হামলার কারণে দেশ যে দীর্ঘদিনের যন্ত্রণা ভোগ করেছে তার জবাবে এই সার্জিক্যাল স্ট্রাইক ছিল ভারতের চূড়ান্ত জবাব। চলমান জনগণনার প্রসঙ্গে শ্রী মোদী বলেন, এই প্রক্রিয়ার প্রথম পর্ব সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে প্রায় সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডের দুর্গম অঞ্চলগুলিতেও কাজ চলছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, দেশের যুব সমাজকে নেশার কুপ্রভাব থেকে রক্ষা করা এবং একটি সুস্থ, শক্তিশালী ও সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নেশামুক্ত ভারত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই উদ্যোগকে আরও শক্তিশালী করার জন্য সকলকে সচেতন ও সক্রিয় হতে হবে। আজ লোকভবনে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষে তিনি বলেন, মন কি বাতে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছেন। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আমতলীর বৈষ্ণবটিলা কমিউনিটি হলে মন কি বাতের 138তম পর্ব শোনেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূল্য উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ট্যাক্সেশন ভাবনাকে নিয়ে শুনুন এই প্রতিবেদন।
2: সারা দেশে 2017 সালে চালু হয় পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা। এর ফলে বিভিন্ন পরোক্ষ করের পরিবর্তে একটি অভিন্ন কর কাঠামো গড়ে ওঠে। জিএসটির মাধ্যমে কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের জন্য কর মেনে চলার প্রক্রিয়া সহজ হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহনের ক্ষেত্রেও বাধা কমেছে। জিএসটি শুধু একটি কর ব্যবস্থা নয়, একটি দেশের একক বাজার গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কর প্রদান ও রিটার্ন দাখিলের প্রক্রিয়াও হয়েছে আরও সহজ এবং স্বচ্ছ। এক দেশ এক কর, এই ভাবনার মাধ্যমে শক্তিশালী হচ্ছে ভারতের অর্থনৈতিক সংহতি। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: বিশ্ব পর্যটন দিবস আজ সারা বিশ্বেই পালন করা হচ্ছে। মানুষের মধ্যে সংযোগ স্থাপন, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের গুরুত্ব এই বিশেষ দিনে তুলে ধরা হচ্ছে। এবছরের মূল ভাবনা পর্যটন পুনর্গঠনে ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও 8টি পদক যোগ হল। মেয়েদের 400 মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতলেন প্রাচী। অনহত সিং এবং অভয় সিং যথাক্রমে মেয়েদের ও ছেলেদের স্কোয়াশ সিঙ্গলসে রুপো জিতেছেন। মেয়েদের 200 মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন হরিতা ভদ্র। ছেলেদের হাইজাম্পে রুপো জিতেছেন সর্বেশ কুমার। পারুল চৌধুরী মেয়েদের 3000 মিটার স্টিপল চেজে ব্রোঞ্জ জিতেছেন। ছেলেদের ডেকাথালনে রুপো জিতেছেন তেজস্বিন শঙ্কর। মেয়েদের লং জাম্পে রুপো জিতেছেন এমসি সোজান। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 138তম মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং রাজ্যের সমস্ত রিলে কেন্দ্র থেকে।
1: প্রিয় দেশবাসী নমস্কার। সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে অর্থাৎ 2016 সালের 28 এবং 29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানেরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মৃত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13ই সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরেই মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পর সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় একটা চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশেপাশে মানুষজনও রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চামিলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াতজিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15ই আগস্ট দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকে আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধে হিন্দিসহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে

যাবে। এই পোর্টালটি হল ac.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন তখন আপনি তাকে সেই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2 কোটি 60 লক্ষেরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকরী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহলজির কথা। 1926 সালের 27 সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুলম্ব মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান, তার এই জীবন আমি খুব কাছে থেকে দেখেছি। শুধু তাই নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাইবোনদের মধ্যে অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমুগ্ধদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে মাহমুদ গজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও 1000 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র 1 বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে ওই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেব। বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও একই ধরনের আক্রমণ হচ্ছিল। ফলে যে কোনো সমাজ ব্যবস্থা বা শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেব শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবেলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যে তিনি মোতেরার সূর্য মন্দির পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস

হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, এই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের উপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খলজি আবার এই স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষেরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এই কারণে মোতেরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণে বিখ্যাত নয়, বরং গুজরাতের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম অর্থাৎ সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মোতেরা আজ সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মোতেরাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মোতেরা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মোতেরা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মন পাপাইয়ের এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অফ তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এর সেলভারা জুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পর উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন। এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর পেছনে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এরকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদের জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন, ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কার কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশেপাশে পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট বাজারগুলি সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করছেন, তারপর তার সঙ্গে আরও কিছু মানুষ যুক্ত হচ্ছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতা হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদের বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। 3 বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয় আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে। যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামে আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হল একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগকে বাঁচানোর।

একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে। তখন কেবলমাত্র ছটি পিগমি হককে নিয়ে একটি সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকে উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হকের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়। প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি, তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালের এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করেছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাঁদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবজের কাজ করছে এবং এগুলি লাগিয়ে ওই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবরা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান 100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়াররা যুক্ত আছেন। এনএসএসে যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও সঙ্গে রয়েছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছু দিনের মধ্যেই দেশ জুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতে ও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাঁদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন, আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থম, স্লোগান, রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করেছেন, অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যমও যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযান হেলথ চেকআপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাস পড়ে, তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন, নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকেল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারতে ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পাঞ্জাবে এই কাজটি রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারতে প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তার প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটাফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে

বহু খেলোয়াড় ভারতের জুনিয়র এবং সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠা যত প্রশংসা করা হোক তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতে আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাশ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা বলে আসছেন। বন্ধুগণ, এই আমলকিই আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কৃষকরা আমলকি চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে, আর এখন সেই ঐতিহ্যবাহী পরিচয়ই এখানকার কৃষক মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকি ভিত্তিক স্থানীয় শিল্প উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100টি ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমন একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। এর সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরাব্বা ও জুস তৈরি করছেন। ODOP প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাঁদের পণ্য পৌঁছে যাওয়ায় তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্দুবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাঁদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলে নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট্ট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় হর ঘর মুনগা খর ঘর মুনগা অভিযান শুরু হয়েছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মরিঙ্গাকে নিজেদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পদসমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। মহারাষ্ট্র এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সঙ্গে যুক্ত হচ্ছেন। মিজোরামেও এই বছর বহু মানুষ একসাথে পোষণ বটিকাগুলির দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলময়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত এই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখন পোষণ ট্রেকারের সঙ্গে ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যে এতে নথিভুক্ত হয়েছে। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের একইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সঙ্গে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ

ভক্তিভাবে সঙ্গে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান বুদ্ধি ও শুভ কাজের সূচনার প্রতীক, তাঁর সাথে অগাধ শ্রদ্ধা ও ভারতে সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থউন থির খননজির কথাই ধরা যাক, তিনি থাইল্যান্ডের বাসিন্দা, সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানেত রূপে পূজিত হন। যখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর, তখন তাঁর পিতা তাকে শ্রী গণেশের

0: গিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তার প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যে অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। 2002 সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াংমাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে 10,000-এরও বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল 10টায় নিয়মিত গণেশের পুজো অর্চনা হয়। এছাড়াও গণপতির সঙ্গে যুক্ত বিশেষ তিথিগুলোতে অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করেছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছয়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সঙ্গে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষরা অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে অত্যন্ত আনন্দ উদ্দীপনার সঙ্গে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
1: এতক্ষণ শুনছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 138তম মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হয়েছে আকাশবাণী আগরতলা, FM জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং রাজ্যের সমস্ত রিলে কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 138তম মন কি বাত অনুষ্ঠানের ককবরক রূপান্তর। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং রাজ্যের সমস্ত রিলে কেন্দ্র থেকে।
2: মন কি বাত নি সেপ্টেম্বর তালক 90 ঐশা মালাইনানি জরা মানফিকা আং হানি যত লুকরকনো লামসগো মন কি বাত চিং হানি লুকরকনি কাহাম সাক্তার মুংন থারিবো হানি চুকমুংনি ককনো সালায়ো ভারতনি অবাহিনো কাইসা কতর লাইবুমানি চুকমুং তাই সালসানি ওলনো বিশিচি কানানি থাঙ্গই তঙ্গো আর চুকমুংকা সার্জিক্যাল স্ট্রাইক বিশিচি সকাং নৈচি চার তাই নৈচি চুকু সেপ্টেম্বর নৈসাই নৈচি দক বিশিও ভারতনি সেঙ্ক্রাগ্র পাকিস্তানি সামুং চিত্রা টাংনাই রংনি টং থাইও সার্জিক্যাল স্ট্রাইক খ্লাইমানি এলওসিনি আয়ং নারো থাঙ্গই চিনি খাকরাগ সেঙ্ক্রাগ্র যেতেকে সামুং চিত্রানো কেবেঙ্গই ইয়াপিরি রমকা অব নুগুই হায়ুং মলাংসাখা সার্জিক্যাল স্ট্রাইক ফ্লাং ফ্লাংকে হায়ুংনি বসকাঙ্গ ভারতনি সামুং চিত্রানো কেবেংমানি নাহার মুংনো কাইসা কতাল ফুনুকমারি ফুনুকা সামুং চিত্রা তাংমানি বাগৈ ভারত কলক জরা রমই যে টং কেসেব তংমানি সার্জিক্যাল স্ট্রাইক আ টং কেসেবনো কেবেঙ্গৈ চিনি গরাগ ফানো ফুনুকমানি থানাই বিশিচি ও বালাকুটনি এয়ার স্ট্রাইকনো খবই অপারেশন সিন্দুর জরা ভারত ওয়াইরে ওয়াই অবনো স্রাই সাকে ককমুং রেখা তুমুংন সামুং চিত্রা টাংনাই রারতন মকল রুখে হনকে আবনি গরাগ কেফিমুং মান্নাই কিচিং সং সামুং চিত্রানী হামলাবাই ভারত জরা কলক রময় শাক দুঃখ মানে তংমানি জরা কাইসা ভারত মার মার বোমা পেখাকমানি বেলায় কক লাইটে তংমানি সেপ্টেম্বরনি অ তাল নো সামাকে চিথাম সেপ্টেম্বর 2008 দিল্লি ও সিরেল ব্লাস্ট অংমাবাই গবাংমা টংক সংবরক থাইবাইকা অবনি কিসা হাতিনি উলনো মুম্বাইও 26/11 আসে কতর চপ্রমুং অংখা কিসিং সং সকাঙ্গবু সামুং চিত্রা তাংমানি উল পাকিস্তান ন কেবেঙ্গি ইয়াপিরি সেনানি সাজাগো ফিয়া আয়ং বখাক আশুক মকর।

কাইজাক থাকিয়া জরা লাইনানি বাগৈ নাসিং জাগো তাবুক তিনিনি ভারত সামং সিতারানো কেবেঙ্গৈ জিরো টলারেন্স পলিসি তৈ হিমো তাইচং অবনি অংখারিব নগৈমানো কিচিংসং অ বিশি নি নাইন ইলেভেন সামং সিতরা পাতিমুং বিশি নৈচিবা কাকা আমেরিকানি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও যে মাজরা করেই বড়রক সাকনি লাংমা কমাখা আরো নি বিশিঙ্গ যতনি কবাং বড় আমেরিকানো কারে ভারতনি বরকসে বাঙ্গো আনি মুইতে তঙ্গ 2014 বিশিও পিএম ইংমানি উল আং জেফরু আমেরিকা থাঙ্কা আফ্রু নিউক আং আতং কসং বড় রকম খুলমানি থায় সবৈখা তাই তিনি তেওসা আং বরকনি রুগজাক নুখুংনি বখাকি খা খামজাক নুখুং রকনি থানি খা খামানি ইয়াফারো আনি খাফংনি হাক্তনি লিকরত ই জরও হানি বেলাই কতর মাংপলি নকজাকনানি টিয়ার অঙ্গৈ তঙ্গ অ মাংপলি নংব নি নুখুঙ্গব নি নকশা নগারি বড় রকব আংকক সামানিকে ভারতনি লুকু লেখামং নসে হানি যত হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক হাস্তেও অবনি পুইলানি সামং পাইসুকজাক হাইন ওংখা কাই থামচি নৈ রাকনি গবাং নখুংনি সিনিমং নাহারজাকা ইসালো লাদাখ হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর তাই উত্তরাখণ্ডনি থাং লাইসু থগিয়া আমসাই তাই কথর হাসুক আমসাইব অ সামং অঙ্গৈ তঙ্গ আরনি কিসাসুক খা বাসা জাকনাই চুকমুংচিনি বস্কাঙ্গ সফাইকা উত্তরাখণ্ডনি লুকুলেখামুংনি চেংমা চুমিলি মানা কামিনি সিমি চেংজাকা মানানো হাক্তনি পুইলা কামি হনৈ সাজাগো মানা অ যতনি সকাং বিশি চারচি থামনি পূর্ণিমা রাওজিনি বিশিংতৈ অবনি চেংমুং ওংখা উত্তর কাশি বাগুড়ি কামিও হোমস্তে খুলুকনাই হরদেব সিং রানাজি ডিজিটেলনি বিশিংতৈ সাকবাইথাং বিনি মুং তিসাকা কিচিংসং লুকো লেখামুংচিনি যতনি ন বসংনি পজা আং আগজ সাল চিবাও হানি লুকুরকন কয়মানি অবনি বাকি বাইথাংনি জরা জেসাকে ফানো তিখলাইনানি বাকি লুকো লেখামুংনি বাকি বাইথাং সিনেমুং সাকবাইথাং তিসানানি অ সেব বেলাই কলাই নংনি মোবাইল বাইন নংতাইনি নুকুংনি সিনেমুং তিসাওই মানো অ সেব হিন্দু নুখবই কাইসি ডক ককবাই তঙ্গ কিচিংসং অবনি বাকি নং লুকু লেখামুং পোর্টাল হাবনানি নাংনাই আ পোর্টাল ওংখা sa.census.gov.in অ পোর্টাল থাঙ্গি নংনি মোবাইল বাই লগ ইন খালাইদি নিনি থাইনো তিসাদি নিনি নুখুং বাই গদাল জাক সিমুংনি তিসাদি তাই অবনো সাবমিট খাইদি আজ যত সামুংনি বাকি অং এখানে যত সতী চিবানি সিমি সতী নিচি জরা নাব অর্বনি বাকি নং মূসা ডকুমেন্ট আপলোড খালাইনা নাঙ্গিয়া সিমুংন সাবমিট খাইমানি উল নং কাইসা জুদা আইডি মানাই জেফ্রু লুকু লেখানাই রগনি নগ ফায়ন আফ্রু নং আইডি ন সাউই মানাই নং বাই রুগজাকমানি সিমুং তিসা জাকমানি অল অব লুকু লেখামুংনি বখাক অঙ্গৈ থাংসিনাই কিচিংসং তাবুকসুক জরা খরক নৈ রাজাক দকচি রাসাইনি গবাং বরক লুকু লেখামুং পোর্টালনি বিশিংতৈ মুং তিসাকা বাইথাংন লেখাই পাইখা নিনি বাকৈ অব জরা কিসা নাওয়ান ফিয়া হানি বাকিলে অব বেলাই নাংকুমানিসি তামনি হেনবা নিনি সৈ সিনেমুং নিনি নুখুংনি সৈ সিনেমুং হাক্তনি সৈ মাংপিলি সনামথানি সুবামুং রনাই আনি খাপাংনি হাক্তনি লুকরক তিনি সেপ্টেম্বর সাল নৈচি সিনিনি অ সালমারি কাইসা জুদা তমুংনি বাকি আলাইদা অংখা তিনি অবতী বরক কতরনি ফিলছাড়া আসেমা সাল যে বরক হুকুমো হদা তাই হানি বাকি

এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সম্প্রতি নেশামুক্ত যুব অভিযানের অধীনে সারা দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। আজ আকাশবাণীতে তার মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, তারা মাদক থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্বও নিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, দেশের যুব সমাজকে নেশার কুপ্রভাব থেকে রক্ষা করা এবং একটি সুস্থ, শক্তিশালী ও সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নেশামুক্ত ভারত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই উদ্যোগকে আরও শক্তিশালী করার জন্য সকলকে সচেতন ও সক্রিয় হতে হবে। আজ লোকভবনে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আমতলীর বৈষ্ণব টিলা কমিউনিটি হলে মন কি বাতের 138তম পর্ব শোনেন। এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল সকাল 7টা থেকে শুরু হবে। ভোট গ্রহণ করা হবে বিকেল 4টা পর্যন্ত। ভোট গণনা হবে 5ই অক্টোবর। আগামীকাল এডিসির ভিলেজ কমিটি নির্বাচন যে সমস্ত এলাকায় অনুষ্ঠিত হবে সেখানে সমস্ত সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও 8টি পদক যোগ হল। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বিকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে। আমাদের এবারের পর্ব হাত বাড়ালে বন্ধু। শ্রোতা বন্ধু, এই পর্বে আমরা কিশোর বয়সের নানান রকম সমস্যা নিয়ে আলোচনা করি এবং চেষ্টা করি বিশেষজ্ঞদের কথা আপনাদের মাঝে পৌঁছে দিতে। এই বয়স সন্ধিকাল জীবনের একটি অমূল্য অধ্যায়। পরনির্ভরশীল শৈশব থেকে সম্পূর্ণ আত্মনির্ভর মানুষ হয়ে ওঠে এই বয়সন্ধিকালে। 10 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে 18 বছর বয়স অবধি এই যে সময়টা খুবই টাফ টাইম এবং নিজেকে গড়ার সময়, এই সময়টাকে বলা হয় অ্যাডোলেসেন্ট বা কৈশোর অর্থাৎ বয়সন্ধিকাল। এবং এই সময়ে কিশোর কিশোরীদের জীবনে নানান রকম সমস্যার সম্মুখীন তারা হয়। সেখানে অবশ্যই প্রয়োজন অভিভাবকের সহযোগিতা। তবু অনেক সময় কি হয়, মানসিক সমস্যা হোক বা হরমোনজনিত সমস্যা হোক বা যে কোনো সমস্যা, সেটা হয়তো অভিভাবকদের বুঝতে একটু সময় লাগে বা তারা বুঝে উঠতে পারে না। সেই জন্য আমাদের দরকার বিশেষজ্ঞদের পরামর্শ, এবং আজকের এই পর্বে বিশেষজ্ঞদের কথাই আপনাদের কাছে পৌঁছে দেব। যারা অভিভাবকরা শুনছেন এই অনুষ্ঠান, আপনারাও চাইলে কিন্তু ফোন করে আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আজকে এই পর্বে আমরা কথা বলবো কিশোর বয়সের মানসিক সমস্যা নিয়ে। কিশোর বয়স যেই পিরিয়ডটা, মেইনলি 11 থেকে 18 বছর বয়সের ছেলেমেয়েদের কথা বলছি, এই বয়সের ছেলেমেয়েরা ভীষণভাবে শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে চলে, সেই কারণে নানান সমস্যার সম্মুখীনও হয়। শারীরিক সমস্যাগুলির সম্বন্ধে যদি আমরা আলোচনা করি, মানসিক সমস্যাটা একটা ভাইটাল ম্যাটার। যেমন খাবার নিয়ে সমস্যা, অবসাদ, বিষণ্ণতা, চিন্তাজনিত রোগ, এই সব কিছুই মানসিক সমস্যার মধ্যে রয়েছে। তার মধ্যে প্রথম যেই সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে খাবার নিয়ে সমস্যা, ইটিং ডিসঅর্ডার। চলুন আপনাদেরকে শোনাই এই ইটিং ডিসঅর্ডার নিয়ে বিশেষজ্ঞরা কি বলেছে। বিশেষজ্ঞদের মতে কিশোর বয়সের ছেলেমেয়েরা খাবার নিয়ে নানান বায়না করে। শিশুরা যেমন খেতে চায় না, কিশোররা অধিকাংশই খেতে চায়, তবে ভিন্ন স্বাদের। যেমন তথাকথিত রয়েছে ফাস্ট ফুড, চাউমিন, চপ, সিঙ্গারা, কাটলেট, পেঁয়াজ, এই সব কিছু। ওদের কাছে ভাত বা রুটির চেয়ে অত্যাধিক আকাঙ্ক্ষিত। আমাদের দেশে ম্যাকডোনাল্ড বা হাংরি জ্যাকস এই সমস্ত রেস্তোরাঁ অবশ্য তেমন চালু হয়নি, সেই কারণে পশ্চিমী দেশের মতো বার্গার, পিৎজা, এই সব কিছু আমাদের কিশোর কিশোরীদের নাগালের বাইরে থাকছে। বিশেষজ্ঞদের মতে কিশোর বয়সে, বিশেষ করে বয়সন্ধিকালে অর্থাৎ 11 থেকে

18 বছর নাগাদ। ওদের শরীরের যে হঠাৎ বৃদ্ধি ঘটে তখন ওদের খুব খিদে পায়। মা বাবার এই সহজ সত্যটুকু জানা দরকার, তারা এই বয়সে ওরা যদি বেশি খেতে চায়, বেশি খেতে চাইলে তা দিতে হবে। তবে কোন বয়সে ছেলে মেয়েদের কত ওজন হওয়া উচিত সে সম্বন্ধেও ধারণা থাকা উচিত। তাই অত্যাধিক ওজন হলে খাওয়া সীমিত রাখতে হবে, বিশেষত শরীরে যদি অতিরিক্ত ফ্যাট জমে যায়। মাখন, ডিম, ভাজা এই সব কিছু শরীরে চর্বি বৃদ্ধি করে, তাই যাদের মোটা হওয়ার প্রবণতা আছে ওদের এগুলি না খাওয়াই ভালো। ফাস্টফুডও একইভাবে শরীরে ফ্যাট বৃদ্ধি করে। বিশেষজ্ঞদের মতে কিশোর বয়সে ভাত, ডাল, সবজি, প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম এই সব কিছু যথেষ্ট পরিমাণে খাওয়া উচিত। তাজা ঋতুভিত্তিক ফল খাওয়া শুধু কিশোরদের নয়, সকলের উচিত। কিশোরী মেয়েদের আয়রনযুক্ত খাবার যেমন শাকসবজি, কাঁচা কলা এই সব কিছু বেশি পরিমাণে প্রয়োজন। এই বয়সে বাড়তি ক্যালসিয়ামেরও প্রয়োজন হয়, তাই দুধ, ডিম যথেষ্ট পরিমাণে খাওয়া উচিত। অত্যধিক ঝাল মশলা কিশোরদের নয়, সেটা সকলের জন্যই ক্ষতিকারক। শ্রোতা বন্ধু, আজকের এই হাত বাড়ালে বন্ধু পর্বে কিশোর বয়সের মানসিক সমস্যা নিয়ে আমরা কথা বলবো এবং বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ত। ফিরে আসছে আবারও এই পর্বে, তবে একটি গানের পর।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তের হাত বাড়ালে বন্ধু পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি কিশোর বয়সের মানসিক সমস্যা নিয়ে। কিশোর বয়সে দেখা গেছে ছেলে মেয়েদের খাবার কমাতে কমাতে এক সময়

প্রায় কিছুই খায় না। অনেকের ধারণা, মডেলদের দেখে স্লিম হওয়ার জন্য ওরা প্রথমে খাবার কম খায় এবং পরে সেটা এমন মারাত্মক আকার ধারণ করে যে অনেক সময় ওদের হাসপাতালে ভর্তি করে নল দিয়ে খাওয়াতে হয়। এই যে রোগটা, সেই রোগটার নাম অ্যানোরেক্সিয়া নার্ভোসা। এই রোগটার মতো আরও একটা সিমিলার রোগ রয়েছে, তার নাম বুলিমিয়া। বিশেষজ্ঞদের মতে এতে রোগী হঠাৎ করে অনেক খাবার খেয়ে নেয় এবং কিছুক্ষণ পরেই মুখে আঙুল দিয়ে সবটাই বমি করে দেয়, ফলে রোগী রোগা হতে থাকে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা বা বুলিমিয়া হলে চিকিৎসক, বিশেষ করে মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

বিশেষজ্ঞদের কথায় সাইকোসোম্যাটিক রোগ বা হিস্টেরিয়া বলা হয় কতগুলি লক্ষণ যা সত্যিকারে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে বের হয় না। মানসিক চাপ থেকে রোগীর ওই সমস্ত লক্ষণ দেখা দেয়, যেমন পেট ব্যথা, খিঁচুনির মতো হওয়া। বিশেষজ্ঞদের মতে কিশোর বয়সে মেয়েদের মধ্যে এই রোগটা বেশি দেখা যায়। সাধারণত স্কুল পরিবর্তন হলে, সংসারে পারিবারিক অশান্তি থাকলে, নিকট আত্মীয়ের মৃত্যু হলে বা কোনোভাবে শারীরিক অত্যাচার করা হলে এই সমস্ত লক্ষণ দেখা দিতে পারে। ঘন ঘন পেট ব্যথা, বমি বমি ভাব, বুকে ব্যথা, ঘন ঘন শ্বাস নেওয়া, ফিট হয়ে যাওয়া, এই সব কিছু এই রোগের লক্ষণ। তবে চিকিৎসকের কর্তব্য রোগীকে ভালো করে পরীক্ষা করে সম্ভাব্য অন্য কারণ আছে কিনা সেটা খতিয়ে দেখা। এই সমস্ত রোগীদের ওর কোনো রাগ নেই এই জাতীয় মন্তব্য করা উচিত নয়। মূল কারণ কি সেটা বের করে রোগীকে রোগ নিরসনে উৎসাহ দিতে হবে এবং মানসিক চাপ কম করার জন্য পরামর্শ দিতে হবে, রোগীর সাথে নিয়মিত পরামর্শ করতে হবে। তবে ধীরে ধীরে এই লক্ষণগুলি চলে যায়, এটা বিশেষজ্ঞদের কথা। শ্রোতা বন্ধু, আজকের এই হাত বাড়ালে বন্ধু পর্বে আমরা কথা বলছি কিশোর বয়সের মানসিক সমস্যা নিয়ে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে হাত বাড়ালে বন্ধু পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি কিশোর বয়সের মানসিক সমস্যা নিয়ে। শ্রোতা বন্ধু, বিশেষজ্ঞরা বলেছেন কিশোর বয়সের ছেলেদের তুলনায় মেয়েদের অবসাদ বেশি দেখা যায় এবং 15-20% মানুষ এই রোগে ভোগে। কিছুই ভালো না লাগা, মনোযোগের অভাব, খিটখিটে মেজাজ, ওজন কমে যাওয়া, ঘুম কম হওয়া, এই সব কিছু হচ্ছে এই ডিপ্রেশন বা অবসাদের লক্ষণ। অবসাদ দেখা দিলে স্বাভাবিকভাবেই পরীক্ষার ফল খারাপ হয়। এই ধরনের সমস্যা দেখা দিলে মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সাইকোথেরাপি ও ওষুধ প্রয়োগ করলে এই রোগ কাটিয়ে ওঠা যায়। শ্রোতা বন্ধু, অভিভাবকদের কাছে একটাই অনুরোধ থাকবে, কিশোর বয়সের মানসিক সমস্যা বা রোগ যদি দেখা দেয় সেটা গোপন না রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসক প্রয়োজনে সঠিক সময়ে মানসিক বিশেষজ্ঞের কাছে পরামর্শের জন্য পাঠাবেন। শ্রোতা বন্ধু, আজকের এই হাত বাড়ালে বন্ধু পর্বে আমরা কথা বলছিলাম কিশোর বয়সের মানসিক সমস্যা নিয়ে। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্তী।

0: এফএম উজ্জয়ন্তে, এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর জে অঙ্কুরিতা। থাকবো আপনাদের সঙ্গে এই পর্বে একেবারে রাত ১১টা পর্যন্ত। শ্রোতা বন্ধু, আমাদের বাংলা ভাষায় একটা বহু পুরনো প্রবাদ আছে, স্নেহ অতি বিষম বস্তু। আজকের এই পর্বে আমরা আমাদের বিষয় রেখেছি স্নেহ অতি বিষম বস্তু। আসলে আজকের বিকেলেই হঠাৎ মাথা এলো, স্নেহের চেয়ে সুন্দর, স্নেহের চেয়ে পবিত্র আর কিছু কি হতে পারে? মা বাবার ভালোবাসা, সন্তানের প্রতি টান, কিংবা প্রিয় মানুষের প্রতি আমাদের যে ব্যাকুলতা, এই তো আমাদের বেঁচে থাকার রসদ। কিন্তু কখনো ভেবে দেখেছেন, এই স্নেহ বা ভালোবাসায় যখন কোনো সীমা মানে না, তখন তা বিষের মতো কাজ করে। ভালোবাসা যখন কাউকে আগলে রাখতে গিয়ে তার দুটো টানাই ছেটে দেয়, তখন সে উড়বে কি করে? অতিরিক্ত স্নেহে গড়ে ওঠা শিশুরা অনেক সময় জীবনের কঠিন বাস্তবতার সামনে গিয়ে ভেঙে পড়ে, কারণ আমরা তাদের ভালোবেসে সমস্যা সমাধানের সুযোগটাই করে দিইনি। ঠিক যেমন একটা গাছকে যদি খুব ভালোবেসে বেশি জল দেওয়া হয়, গাছটা মরে যায়। ভালোবাসাও অতিমাত্রায় পেলে মানুষের ব্যক্তিত্বের বিকাশ আটকে যায়। শ্রোতা বন্ধু, এই নিয়ে রবীন্দ্রনাথও হয়তো লিখেছিলেন এমন কিছু কথা, বা আমাদের জীবন নিজেই শিক্ষা দেয় প্রতিপদে, স্নেহ যখন অন্ধ হয় তখন সে থাকে ভালোবাসে, তাকেই অজান্তে বিপদের মুখে ঠেলে দেয়। শ্রোতা বন্ধু, আপনাদের জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে অতিরিক্ত স্নেহ বা অন্ধ ভালোবাসা কোনো বিপত্তি ডেকে এনেছিল? তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে আজকের এই আজ রাতে পর্বে আপনারা শেয়ার করতে পারেন। আমাদের ফোন নাম্বার আপনাদের জানাই আছে, আমাদের ফোন নাম্বার 03-81-232-6253 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ আজকে বন্ধ রয়েছে, তাই অনুরোধ করব আপনারা ফোন করুন, আমাদের ফোন লাইন কিন্তু খোলা রয়েছে, একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: অনেক স্বাগত বিশ্বজিৎ বাবু, বলুন।
1: হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে আপনার সাথে।
0: হ্যাঁ,
1: আসলে বিষয়টা হচ্ছে কি, আমি বলে দিই আপনাকে, মানে কবির ভাষা বলতে হয়, স্নেহ অতি বিষম বস্তু, ইয়া ধরিতে জানে ছাড়িতে জানে না। আসলে বিষয়টা আমি আপনাকে বলি, আপনি যেটা বলছেন, অতি অতি কোনোটাই ভালো নয়। দেখো, অতিরিক্ত স্নেহে কিন্তু সন্তান মানুষের চেয়ে অমানুষ বেশি হয়ে যায়, ভালোর চেয়ে বাদর বেশি হয়ে যায়। তবে আমাদের দেশে মায়েদের তো অন্তর সবসময় সন্তানের প্রতি অতিরিক্ত স্নেহের কারণে দুর্বল হয়ে যায়, এটা আপনি আপনাকে মানতেই হবে। দেখবেন মায়েরা আর বাবারার মধ্যে দেখবেন পার্থক্য এই জায়গাতেই, বাবা হয়তো বা শাসন করতে পারে, যেটা আপনার ছেলেকে মানুষ করার ক্ষেত্রে বাবার যা ভূমিকা থাকা দরকার, মায়েরা অনেক সময় সন্তানদের বেশি একটা কড়া ভাব নিতে পারে না, নেয় না সেটা বলবো না, যে সকল মায়েরা তো শাসন করার একটু কড়া মনোভাব নেওয়ার মতো ক্ষমতা রাখেন, তাদের সন্তানরাও কিন্তু সেভাবেই ভালো প্রতিষ্ঠিত হয়ে যায়, তার ভুরি ভুরি প্রমাণ কিন্তু আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে গিয়ে, ছেলে অন্যায় করলো, ছেলে কোনো ভুল করলো, তাকে ধরিয়ে দিলে, বুঝিয়ে দিলে যদি মায়ের কষ্ট হয়, সাধারণভাবে ছেলেকে বকলো যদি মায়ের কষ্ট হয়, তাহলে সেই সন্তানের কিন্তু দুর্ভোগ আছে। আমার একটা চোখের দেখা, আপনাকে আমি কি বলবো, যখনই কেউ কোনো জিনিস বলতো, দিদি আপনার ছেলেটা এই তো পরিবর্তন করেন, হ্যাঁ আমার ছেলেটা এখন অবুঝ, আরে অবুঝটা কখন, এই করতে করতে ছেলে কিন্তু কিশোর পেরিয়ে

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে। স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্জের বিশেষ অনুষ্ঠান আজ রাতে পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ

0: বুকে পাল দিল, বলছে না সময় আসুক বুঝবে, এখন উনি নিজে বুঝছে, অন্য সবাই হাসছে, কথাটা বুঝতে পারছেন তো? এই যে অতি স্নেহ, দেখুন স্নেহ জাতীয় স্নেহ হচ্ছে শর্করা, স্নেহকতার বাংলা হচ্ছে মিষ্টি। আপনিও চিন্তা করে দেখুন, সুগারের পরে অতিরিক্ত মিষ্টি খাওয়াটা ডাক্তার কিন্তু নিষেধ করে দেয়, যাদের সুগার আছে তাদের ক্ষেত্রে বলবে দেখবেন শর্করা জাতীয় খাদ্য খাবেন না, স্নেহ জাতীয় খাদ্য খাবেন না, এটা ক্ষতি করবে একদম অবশ্যম্ভাবী। তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা, আপনি দেখবেন এরা পাড়ার মধ্যেও দেখবেন অতিরিক্ত মানে আদরে আদরে দেখবেন একদম ভালো ছেলে ইচেরও পাকা হয়ে যাচ্ছে, কাউকে মানছে না। আজকাল অধিকাংশ দেখবেন আপনি রাস্তাঘাটে দেখবেন ছেলে মেয়েদের বোঝা যায় যে এদের পরিবার থেকে যদি একটু শক্তিশালী ভূমিকা নিত শাসনের ক্ষেত্রে, তারা কিন্তু রাস্তাঘাটে তাদের ব্যবহারে কিন্তু সেটা প্রকাশ পেত। আপনি দেখবেন এই যে সন্তানের মধ্যে উদ্যমতা, এই যে বেপরোয়া ভাব, কাউকে না মানা, এমনি তো কিশোর বয়সে হয়ই, পাশাপাশি তার পরিবার থেকে এত পরিমাণ স্নেহটা আমরা করে ফেলছি, এখানে সন্তান তার ভুলটাকে সংশোধন করার চেষ্টাই করছে না। আমরা ভাবি হবে হবে, ওই অতিরিক্ত ভালোবাসা মনে হয় মায়েদের ক্ষেত্রে বেশি থাকে। এটা বলার অপেক্ষা করে আরেকটা লাস্ট একটা কথা বলবো, এটা না বললে আলোচনাটা অসমাপ্ত থেকে যাবে, সেটা হচ্ছে প্রত্যেক বাড়িতে দাদু দিদিমা ঠাকুমা ঠাকুরদা সে নাতি পুতির আদর করতে করতে মা বাবাই তাদেরকে শাসন করতে পারে না, সেখানে ওদের কিন্তু একটা বারবারন্ত ভালোবাসা অনেক সময় নাতি পুতির সর্বনাশ ডেকে আনে। তাই আপনার মধ্যে দিয়ে এইটুকুনি বলবো, ভালোবাসুন, আপত্তি নেই, অতি অতি করে সন্তানের ভালোর থেকে খারাপটা ডেকে আনবেন না। নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় স্নেহ অতি বিষম বস্তু। আমরা মা বাবাদের ক্ষেত্রেও দেখি যে একটা সন্তানকে অনেক বেশি প্যাম্পার করা, ভালো সবাই বাসে, স্নেহ সবাই করতে পারে, কিন্তু অতিরিক্ত প্যাম্পার্ড যারা তাদেরকে দেখা যায় যে অনেকটা বয়স হয়ে যাওয়ার পরেও ওরা একটা সাপোর্ট খোঁজে, নিজেরা ডিসিশন নিতে পারে না, নিজেরা কোনো কাজ করার আগে মাকে খোঁজে একবার, বাবাকে খোঁজে একবার, একটা ড্রেস পরার ডিসিশনটাও ওরা নিতে পারে না, অতিরিক্ত ওভার প্যাম্পারে এই রকম হয়ে যায়। সেটা কি খুব ভালো? কারণ মা বাবা সারা জীবন আমাদের পাশে থাকবে না, একটা সময় তো এটা আমাদের সবার মেনে নিতে হবে যে একটা সময় আমাদের জীবন আমাদের একাই লড়তে হবে, আমাদের লাইফে যাই আসবে সব আমাদের একাই ফেস করতে হবে। আমরা যদি বাচ্চা অবস্থায় তাদেরকে সেই সুযোগটা না দেই, একটু একটু করে ওদেরকে ডিসিশন নিতে না শেখাই, তাহলে কিন্তু ভবিষ্যতে সেই বাচ্চাটাই সোশ্যালি সে অ্যাক্টিভেট হতে পারবে না, সে মেনে নিতে পারবে না ছোটোখাটো একটা ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো একটা মজার বিষয়, ছোটোখাটো কোনো ব্যাপার ওর কাছে অনেকটাই বড় হয়ে যাবে, সে মেনে নিতে পারবে না, কারণ অলওয়েজ একটা সাপোর্ট সিস্টেম ওর পাশে ছিল, অলওয়েজ ওর সমস্ত সমস্যার সমাধান মা বাবারা দিয়ে দিত, অলওয়েজ দেয়ার ফোর থাকতো যে কোনো কাজে। সেই কারণে এই অতিরিক্ত স্নেহ ভালো, ভালোবাসা ভালো, কিন্তু একটা লিমিটে, বলে না অতি অতি কোনো কিছুই ভালো নয়, এই যে এখন বিশ্বজিৎবাবু সেম কথাটা বললেন, অতি অতি কোনো কিছুই ভালো নয়, সব কিছুই লিমিটে রাখা ভালো, সেমভাবে ভালোবাসাটাও লিমিটে থাকা প্রয়োজন। আপনাদের কি মনে হয়, আপনাদের জীবনে যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনারা দেখে থাকেন বা ফিল করে থাকেন, বা আপনাদের সঙ্গে যদি এরকম কোনো বিষয় ঘটে থাকে, অবশ্যই কিন্তু আজকের পর্বে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। নমস্কার, কে রয়েছেন?
2: মনি পাল বলছি।
1: বলুন।
2: গান আছে, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরি, আমার এই দিকে জন্ম যেন এই দিকে। গানটা মনে পড়ে।

0: গেল মেয়র কথা বলা, যাই হোক এখন আসি মূল পর্যায়ে। স্নেহ ভালোবাসাটা তো এটা তো ভেতরের জিনিস, এর জন্য আমি ছেলে মেয়েকে যদি আমি ঠিক মতন সময় মতন শাসন না করি তবে তো সে তো অন্যদিকে ধাবিত হবে। প্রয়োজনে তাকে শাসন করতে হবে, ভালোবাসা থাকবে ভেতরে। আমি ওই এক গল্প পড়েছিলাম, মাসি আসো কানে কানে কথা বলছি, একটা গোসরবালা গল্প পড়েছিলাম, এমন শাসন মানে এমন প্রশ্রয় দিয়েছে লাস্টে তার মৃত্যু পথে সে পতিত হলো, গল্পের মধ্যে পড়েছিলাম। এখন সাংসারিক ক্ষেত্রে আমরা মায়েরা যারা আছি তারা সন্তানকে ভালোবাসবো এবং তাকে অন্যায় হলে তাকে প্রশ্রয় দেবো না, তাকে ভালোবাসাটা থাকবে ভেতরে, বাইরে তাকে আমি শাসন করতে আমি করা আমার উচিত, নাহলে সে অন্য পথে চলে যাবে। কেননা প্রথম থেকে যদি তাকে শাসন করা যায় তবে তার একটা ভয় থাকবে, না আমার মা আমাকে এই কাজ করবে, মা আমাকে বকবে, আমি এইভাবে চলবো না। শাসন জিনিসটা কিন্তু সব ক্ষেত্রে আবার খাটে না, সব ক্ষেত্রে বেশি অত্যাধিক শাসন করাও ভালো না। শাসন করাটা মাত্রা আছে, সবসময় তাকে অনেক সময় ছেলে মেয়েরা ভুল করে তখন তাকে কাছে টেনে নিয়ে তাকে বোঝাতে হবে, বকার মাধ্যমে না, বোঝাতে হবে দেখো তুমি যে কাজটা করলে এটা ঠিক নয়, লোকে তোমাকে মন্দ বলবে, তুমি যদি এইভাবে চলো তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না, বড় হতে পারবে না, এই কাজগুলো কখনো ভালোবাসার মাধ্যমে আবার মারধর করে নয়, মারধর করে করলে সে অন্য পথে চলে যাবে, তার জেদ আরো বেড়ে যাবে। যার জন্য ভালোবাসার মাধ্যমে, খাওয়ার মাধ্যমে, চলার মাধ্যমে, বলার মাধ্যমে তাকে বোঝাতে হবে এবং ভালোবাসা থাকবে ভেতরে, তাকে প্রয়োজনে একটু শাসন করব, বেশি শাসন করা ঠিক নয়, বেশি শাসন করলে সে তার মনটা ক্ষিপ্ত হয়ে যায়, আমাকে সবসময় শাসন করছে, সে আর শাসনটা মানে না। এটাই বললাম, রাখলাম, নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন। অতিরিক্ত ভালোবাসা যেমন ঠিক নয়, অতিরিক্ত শাসনও ঠিক নয়। অতিরিক্ত শাসন হলে ভেতরে একটা ভয় কাজ করবে, তখন ক্ষতির থেকেও আরও বেশি ক্ষতি হয়ে যেতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। শ্রোতা বন্ধু, আজকে রাজরাতে পর্বের বিষয় স্নেহ অতি বিষম বস্তু। অনেক সময় দেখা যায় যে ছেলে হোক বা মেয়ে হোক, ওদের মা আসলেই অনেক বেশি কনসিয়াস থাকে যে আমার ছেলেকে বা আমার মেয়েকে আমিই শাসন করব, অন্য কেউ কিছু বলতে পারবে না। এটা করাটা কি ঠিক? হয়তো আপনার চোখে কিছু ভুলই ধরা পড়ছে না, হয়তো আপনি সে যে ভুল করেছে সেটা আপনি নিজেই বুঝে উঠতে পারছেন না, অন্য কেউ যদি সেই ভুলটা না ধরিয়ে দেয় তাহলে কি করে বুঝবেন আপনারা, বা সেও বা কি করে বুঝবে? স্নেহ অতি বিষম বস্তু, এই প্রবাদটা অনেক আগের থেকে চলে এসেছে এবং সেটা প্র্যাকটিক্যালিটির সঙ্গে অনেক বেশি ম্যাচও খাচ্ছে। এবং এই প্রবাদটা আজকালকার দিনের অভিভাবক বলুন বা ভালোবাসার মানুষ বলুন, সবার ক্ষেত্রে এই প্রবাদটা আজকাল বেশি ম্যাচ করছে। সবাই অতিরিক্ত আগলে রাখতে চায়, অতিরিক্ত ভালোবাসতে চায়, যার ফলে ভালোবাসাটা কম হয়ে যায়, কন্ট্রোলিংটা বেশি হয়ে যায়। সেটা শুধু ছেলে মেয়ে মা বাবার ক্ষেত্রে নয়, কোনো সম্পর্কের মধ্যেও দেখবেন একজন যদি অতিরিক্ত মানে ভালোবেসে সে কন্ট্রোল করতে চায়, সেখানে দেখা যায় যে ভালোবাসাটা আস্তে আস্তে কম হয়ে যায়, কন্ট্রোলিংটা অনেক বেশি হয়ে যায়, সেটাও কিন্তু সম্পর্কে আস্তে আস্তে তিক্ততা ক্রিয়েট করে। শ্রোতা বন্ধু, আজকের এই বিষয় নিয়ে, স্নেহ অতি বিষম বস্তু নিয়ে আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনব, জানব। আপনারা শেয়ার করুন আমাদের সঙ্গে, ফোন লাইন আমাদের খোলা রয়েছে, আমাদের ফোন নাম্বার 0381-232-6253, এই নম্বরে। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো, আপনাদের অভিজ্ঞতা শুনবো, আপনাদের মতামত শুনবো। তাহলে হয়তো আজকের এই অনুষ্ঠান যারা শুনবেন বা শুনছেন কিছুটা হলেও সমৃদ্ধ আমরা হতে পারবো। ফিরে আসছে আবারও, তবে একটি গানের পর, সঙ্গে থাকুন, টিউন করে রাখুন FM উজ্জয়ন্ত।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তের আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমাদের বিষয় স্নেহ অতি বিষম বস্তু। এই বিষয়ে আপনারা কথা বলুন আমাদের ফোন নম্বর 0381232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি উদয়পুর থেকে শ্যামল রায়।
0: বলুন।
1: ইত্যাদি থাকবে, এটা এটা প্রকৃতিগত ভাবে স্বাভাবিক, এটা হবে। এখন সন্তানের প্রতি অতিরিক্ত স্নেহ বা অতিরিক্ত ভালোবাসা সন্তানকে বাদর করে তুলে। যেমন অতিরিক্ত খাওয়া খেলে পরে সেখানে নানা রকম রোগ শোক আমাদের শরীরে দেখা দিতে পারে। আবার দেখুন, খাওয়া যখন তৈরি করবেন, রান্না করবেন, লবণ বা চিনি বা যেটাই, সেটা মাত্রা মতো দিতে হবে। অতিরিক্ত দিলে সেটা তিতা হয়ে যায়, অতিরিক্ত লবণে তিতা হয়ে যায়, অতিরিক্ত চিনিতে মিষ্টি হয়ে যায়, এবং সেটা কিন্তু তখন সেটা ওভারকাম করা যায় না। তদ্রূপ যখন একটা সন্তান জন্ম হয়, তখন তার মা তো তাকে স্নেহ আদর সবাই করবে, কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয়ে উঠবে, যখন সে বুঝবে সবকিছু বুঝবে, তখন তাকে স্নেহ ভালোবাসার সঙ্গে সঙ্গে আবার শাসনেরও দরকার আছে। শাসন করতে হবে মানে সেইভাবে করতে হবে যে সে যদি ভুল করে বা সে যদি যেটা মনের মতো কিছু না করলো, তখন তাকে বকতে হবে, আবার বুঝাতে হবে সব দিক দিয়ে। আবার মনে করুন, মা বাবার মধ্যে যে কোনো একজন শাসন করছে, ছেলে বা মেয়ে ভুল করলো, তাকে তাকে বোঝাতে হবে তুমি এটা ভুল করেছো, ঠিক করোনি। যখন যেতে হবে তখন সেই ক্ষেত্রে যে কোনো একজন, হয় মা অথবা বাবা বা পরিবারের যে বড়, সেও তাকে বোঝাবে বা শাসন করবে। কিন্তু অপর দিক দিয়ে যদি অন্যজন তাকে সাপোর্ট করে বা না, এটা দেখ সন্তানকে বলে না, যা করেছে করেছে ছেড়ে দাও, পরে বড় হলে বুঝবে, সেটা বললে সেটা ক্ষতি হতে পারে। আরে তখন আরে ছেলে বা মেয়ে বুঝবে, আরে বাবা বকছে কিন্তু মা তো আমাকে আদর করছে, তখন সে কি ভুল করছে না কি ঠিক করছে সেটা তার কাছে বোধগম্য হবে না। পরিবারের তার আচরণটা যেমন মনে মতো হবে না, তেমনি তার সে স্কুলে বা তার অন্যান্য জায়গায় বাইরে যখন যাবে, তার অন্যান্য বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলবে, সে ঠিক এরকম আচরণ করবে, সে মনে করবে যে সে যেটা করছে সেটাই ঠিক। কিন্তু আপনি যেটা বলেছেন, একটা কথা বলেছেন যে অতিরিক্ত স্নেহ ভালোবাসায় কি করা, মানে সন্তান মানে স্বাবলম্বী হতে পারে না, নির্ভরশীল হয়ে পড়ে। হ্যাঁ, সে মানে সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হয়, পারে না সঠিকভাবে। সে কারণ বলে মা তো বলে দেবে বা বাবা ঠিক করে দেবে, আমি কি করব না করব, আমি না চিন্তা করলে সেটা সেই প্রত্যেকটা ক্ষেত্রে এইখানে শাসন স্নেহ ভালোবাসা সবই দরকার আছে। তার সাথে সাথে শাসনেরও দরকার আছে, যেমন সুষম খাদ্যে সব কিছু, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, যেমন সব কিছু প্রয়োজন আছে, লবণ চিনি সব কিছু দরকার আছে। ঠিক একইরকমভাবে একটা সন্তানকে সুসন্তান করে তুলতে স্নেহ ভালোবাসার সঙ্গে সঙ্গে শাসনেরও প্রয়োজন আছে। তবে সেই শাসনটা হতে হবে ঠিক মতো, মানে যখন একবার শাসন করলো, আচ্ছা পরে প্রতি সময় তাকে বোঝালো, দেখো তোমাকে আমি মেরেছি বা বকে

0: এই কারণে তুমি ভুল করেছো।
1: একদমই তাই,
0: ধন্যবাদ। অতিরিক্ত স্নেহ বা ভালোবাসা সেটাও ভালো নয়, আবার একদম
1: অতিরিক্ত শাসনও ঠিক না।
0: আমরা খালি বকে গেলাম, শাসন করলাম, কিন্তু স্নেহ ভালোবাসা কিছুই হলো না, এক্ষেত্রেও সন্তান খারাপ হয়ে যেতে পারে, কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে,
1: একেবারে
0: তাই সবকিছুরই দরকার আছে।
1: ধন্যবাদ শ্যামল বাবু ফোন করার জন্য।
0: নমস্কার,
1: নমস্কার, ভালো থাকবেন। সব জিনিসেরই একটা ব্যালেন্সের দরকার। দেখুন, যেমন শ্যামল বাবু রান্নার কথা বলল, একটা রান্না করতে গেলে যেমন সব কিছুর দরকার, লবণ, চিনি, মশলা, হলুদ, সব কিছু যেন ব্যালেন্স থাকে, তেমনি একটা মানুষ করতে বা একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতেও দুটো জিনিসের প্রয়োজন হয় এবং দুটোকে ব্যালেন্স করার খুব প্রয়োজন বলে মনে হয়। সেটা, সেই ব্যালেন্সটা যদি না থাকে, তাহলে হয়তো যেভাবে সন্তানটা গড়া উচিত ছিল, যেভাবে মানুষ হওয়ার দরকার ছিল, সে সেইভাবে মানুষ হতে পারছে না, সে সমস্ত কাজে অক্ষম হয়ে যাচ্ছে, ডিসিশন নিতে অক্ষম হয়ে যাচ্ছে, কোথাও কোনো স্টেপ নিতে অক্ষম হয়ে যাচ্ছে, কিছুই করতে পারছে না। আবার সম্পর্কেও অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত কন্ট্রোল যদি থাকে, সেই সম্পর্কটা খুব বেশি দিন টেকেও না, আর যদিও বা টিকে থাকে সেটার মধ্যে কোনো ইমোশন থাকে না, কারণ তিক্ততা বেড়ে যায়, একটা সব কিছুর মধ্যে একটা কন্ট্রোলিং চলে আসে এই সম্পর্কে। তাই অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত স্নেহ, আবার অতিরিক্ত শাসন, মানে এই যে অতি কথাটা, অতিটাই বিষম বস্তু, সেটা স্নেহ হোক, সেটা ভালোবাসা হোক, সেটা শাসন হোক, সব কিছুই। শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তের আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমাদের বিষয় স্নেহ অতি বিষম বস্তু। এই বিষয় আপনারা আমাদের ফোন করবেন, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামত সবটাই আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমরা শুনব, আমরা সমৃদ্ধ হব এবং আমাদের সমাজকে সমৃদ্ধ করার চেষ্টা করব। তবে মূল অনুষ্ঠানে আবারও ফিরব, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের উল্লেখযোগ্য দিকগুলো দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ফিরে আসছি আবারও, তবে এই অনুষ্ঠানের পরে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তের আজ রাতে পর্বে। আজকের আজ রাতে পর্বের বিষয় স্নেহ অতি বিষম বস্তু। এই বিষয় নিয়ে আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ফোন নম্বর 03-8123-2-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখাতিয়া রহমান বলছি।
0: বলুন।
1: দেখুন, অতি শব্দটা খুব খারাপ। অতিরিক্ত প্রেম, অতিরিক্ত আশা, সবকিছু কিন্তু স্বপ্ন ভঙ্গ করে। আসলে স্বাভাবিক নেচার যেটা, স্বাভাবিকটা সব দিক থেকেই মঙ্গল। আর অতিরিক্ত, আমি যদি আমার সন্তানকে অতিরিক্ত ভালোবাসি তাহলে কিন্তু তার খারাপ দিকটা আমি দেখতে পাবো না। ফলে কি হবে, তাকে তৈরি করছিলাম মানুষ, সে হয়ে যাবে হয়তো গরু। তাই অতিরিক্ত, অতিরিক্ত মানে তো অন্ধ হয়ে যাওয়া। স্বাভাবিক যেটা, সেই স্বাভাবিক নিয়মে ভালোবাসতে হবে, শাসনও করতে হবে, আর কাছে টেনেও নিতে হবে, আর দুর্ব্যবহার করলে তাকে সেইভাবে বকতেও হবে বা উচিত শিক্ষাও দিতে হবে। সেটা না হলে বোধ হয় একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠে না। তো সব কিছু একটা সীমিত জায়গার মধ্যে, একটা স্বাভাবিক জায়গার মধ্যে রাখাই মঙ্গল। মঙ্গলের এইটুকু বললাম, ভালো থাকবেন। নমস্কার।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আজকের আমাদের বিষয় স্নেহ অতি বিষম বস্তু। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন?
2: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দিদি ভাই।
0: বলুন।
2: দিদি ভাই দেখুন, আমার ছেলেকে আদরে বাঁদর তৈরি করার, মানে যদি বেশি আদর দিয়ে দেয় তাহলে বাঁদর তৈরি হবে। এবং দেখুন, আমি শাসন করতে গেলে ওই আমার আপনার দিদিভাই ছেলেকে বলবে বেশি বলো না। তো বেশি বললে তখন যদি ছেলের সামনে এই কথাটা আপনার দিদিভাই বলে, তার কিন্তু মনের মধ্যে একটা ইয়ে হয় যে মা তো আমাকে আড়াল করে দিচ্ছে, বাবা তো বলতে চাইছে। তো তখন আমি বলি যে আপনার দিদিভাইকে, যখন তুমি বলবে

আমি কিছু বলবো না, আমি বললে তুমি কিন্তু কিছু বলবে না, তাহলে কিন্তু ছেলে একদম শাসনে থাকবে এবং সেই জায়গায় কিন্তু আমরা তাকে ভালো করতে পারবো। কিন্তু তুমি যদি বেশি বলতে থাকো, মাঝে মাঝে খেকিয়ে দেয় মাকে, তখন আমি বলি দেখলো তো কিরকম হলো, এই যে ভালোবাসাটা, অতিরিক্ত ভালোবাসা। হ্যাঁ ঠিক আছে, ভালোবাসতে হবে, ভালো না বাসলে এখনকার ছেলে মেয়েদের মানে এমন সেন্টিমেন্টাল হয়ে গেছে না, যদি বেশি বলা হয় না তারা।

0: শাসন করার সময় শাসন করুন, কিন্তু অতিরিক্ত শাসন নয়। অতিরিক্ত শাসন হলে সেটা আবার বাঁধর তৈরি হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমাদেরকে কি করতে হবে জানেন দিদি ভাই? সব থেকে তাকে ভালোবেসে আদর করে হাত বুলিয়ে কাজ করিয়ে নিতে হবে, এবং সেই কাজটা যেন সে বুঝতে পারে যে আমার বাবা মা আমাকে ভালোবাসে, এবং ভালোবাসার মাধ্যমে আমাকে কাজ করতে হবে, করে নিতে হবে, পড়াশোনা করতে হবে, তার সাথে মানুষকে ভালোবাসতে হবে সঙ্গে, এবং গুরুজনদেরকে সম্মান দিতে হবে। এই জিনিসগুলো যদি শেখানো যায় না, তাহলে দেখবেন ছেলে একদম তীরের মতন সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: নমস্কার, আপনিও ভালো
0: থাকবেন। হ্যাঁ নমস্কার, হ্যাঁ ভালো থাকবেন।
1: সবাই যেটা বলছে যে অতিরিক্ত স্নেহ, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত শাসন কোনোটাই ঠিক নয়। আমাদের জীবনে ব্যালেন্সের ভীষণ দরকার, সেটা ভালোবাসা হোক, সেটা শাসন হোক, সব কিছুরই ব্যালেন্সের দরকার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলুন। বিষম বস্তু, হ্যাঁ
2: আমি আমার আপনার অনেক কিছু বলেছেন, অন্যান্য শ্রোতা বন্ধুরও বলছেন, আমিও শুনছি। আমি আমার কথাটা বলছি, দেখুন ছোটবেলা থেকে বাবা আমাকে, আমি একমাত্র ছেলে, বাবার একমাত্র আমি ছেলে, আমাকে খুব অন্তরে অন্তর মানে উপর দিয়া ভালো মানে উপর দিয়া আমাকে ভয় বৃষ্টি শাসন করতো, কিন্তু ভিতরে আমাকে খুব ভালোবাসতো। মানে ওই যে ভালোবাসাটা সেটা আমাকে বুঝতে দিত না আর কি। মা আমাকে খুব আদর যত্ন করতো, মা বাবা যদি কিছু বলো মা বাবার সাথে ঝগড়া করতো, হ্যাঁ ওকে মেরেছো, ওকে এই করতো সেই করতো, যে বাবা খুব বকত মাকে, এটা করতে করতে ছেলেকে পস্তে দিতে এই করতো, সে যাই হোক আমাকে খুব আদর করতো এবং শাসনও করতো। হ্যাঁ বাবার এই আচার আচরণে আমি মানুষের মতো মানুষ হয়েছি, কিন্তু আমি চাকরি পাইনি, এতে আমার কোনো দুঃখ নেই। তবে সেই শাসনটা এখন আমার মেয়েকে আমি দিই। বাবা আমাকে যেভাবে তৈরি করেছিল, মা আমাকে যেভাবে তৈরি করেছিল, সেইভাবে আমি আমার মেয়েকেও আমি শাসনের মতোই রেখেছি। হ্যাঁ অন্তরে চোখে আমার মেয়ে তো মানে আমার চোখের পাখে সবকিছু ভয় পায়, চোখটা পাকালি। মেয়ে খুব মানে পড়াশোনা মোটামুটি ভালোই করছে, মানে আমার শাসনটা মানে বেশি আদরও না, বেশি ভালোবাসাও দেই না, মানে ভিতরে ভিতরে সবকিছু রাখি আর কি। এইভাবেই আমার মানে মেয়েকে আমি এইভাবেই শাসনটা চলে যায়, বেশি স্নেহ মমতা, আদরের জায়গায় আদর, শাসনের জায়গায় শাসন, ভালোবাসার জায়গায় ভালোবাসা, এই কথাটি আমি আপনাকে শেয়ার করলাম। ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, একটা ছোট্ট উদাহরণের কথা বলি। একটি প্রজাপতি যখন তার গুটি বা কোকুন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, তখন তাকে খুব কষ্ট করতে হয়। আমরা যদি দয়া করে বা ভালোবেসে সেই কোকুনটা কেটে তাকে সহজে বের করে সাহায্য করি, জানেন কি হয়? প্রজাপতিটার ডানা কখনোই শক্ত হয় না, সে আর কোনোদিন উড়তে পারে না। শ্রোতা বন্ধু, আমাদের জীবনটাও ঠিক তেমনই। অতিরিক্ত ভালোবাসা বা আগলে রাখার মানসিকতা অনেক সময় প্রিয় মানুষের আত্মবিশ্বাসটাই কেড়ে নেয়। তাই স্নেহ থাকুক, কিন্তু তা যেন কারোর জীবনের বাঁধন বা বাধা না হয়ে দাঁড়ায়। ভালোবাসুন, কিন্তু অপর মানুষটিকে স্বাধীনভাবে বাঁচতে দিন, ভুল করে শিখতে দিন। শ্রোতা বন্ধু, আজকের এই আজ রাতে পর্বের বিষয় স্নেহ অতি বিষম বস্তু। আপনার জীবনেও যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে যেখানে অতিরিক্ত স্নেহ বা অন্ধ ভালোবাসা কোনো বিপত্তি ডেকে এনেছিল, সেটা কিন্তু আজকে আমার সঙ্গে শেয়ার করতে পারেন এই পর্বে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা, কে রয়েছেন?
3: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
1: বলুন।
3: তো আজকের প্রসঙ্গটা হচ্ছে স্নেহ অতি বিষম বস্তু। তো এই কথাটি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা শকুন্তলা গ্রন্থের মহর্ষি কর্ণের কথা একটি বিখ্যাত উক্তি। শকুন্তলা যখন রাজা দুষ্যন্তের রাজপ্রাসাদে যাচ্ছেন, যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন কর্ণমুনি এই কথাগুলি

0: মানে বলেছিলেন তার কষ্টের থেকে।
1: হুম,
0: এই প্রবাদ বাক্যটি কিন্তু বর্তমানে সন্তানদের প্রতি অতিরিক্ত স্নেহ মানসিক ও সামাজিক বিকাশের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। স্নেহ তো থাকবেই, কিন্তু অতি বেশি অতি ভালো নয়, অতি অতি কোনো কিছুই ভালো নয়। মানে একটা কথাই তো আছে, অতি দর্পে হতে লঙ্কা, অতি মানে চো করবার। সুতরাং অতি অতি কোনো কিছুই ভালো নয়। তার তার মধ্যে যা যা প্রয়োজন তাকে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলি আগে প্রথম থেকে যদি না শিক্ষা দেওয়া হয় তাহলে কিন্তু সে আত্মনির্ভর হতে পারবে না, স্বাবলম্বী হতে পারবে না। তাকে কাজের জন্য সে সুতরাং তাকে আগে থেকে মানে পাঠাতে হবে যে এইটা তুমি ছোট ছোট কাজগুলো যেগুলি তার প্রয়োজন এগুলি তাকে শেখাতে হবে। যে কার্যকর না করলে তার জীবনের আগামী দিনগুলি কিন্তু বাধাপ্রাপ্ত হবে বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে। তখন সে সবসময় যে বায়নাটা চাইবে, সেই বায়নাটা যদি সবসময় পূরণ করতে থাকে তখন সে আস্তে আস্তে খামখেয়ালি হয়ে পোনা হয়ে উঠবে, জেদি হয়ে যাবে। এরকম একটা হবে, পরিবার থেকে প্রশ্রয় পেলে সে তখন আর কাজই করতে চাইবে না, তখন সে তার মধ্যে অহংকার জন্মাবে, আমি তো যা চাই আমাকে সবই দিচ্ছে, আমার অস্তিত্ব। সুতরাং অতিরিক্ত আগলে রাখলে বাস্তবমুখী সে হতে পারবে না, বাস্তবমুখী তার ঘাটতি দেখা দেবে। পরবর্তীতে সে কিন্তু বাস্তবে যখন হবে তখন সে ডিপ্রেসড হয়ে যাবে, তখন অনেক কাজ করতে গেলেই একদম ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। এটা কিন্তু সমাধানের উপায় এটাও কিন্তু রয়েছে, গার্জিয়ানদের দায়িত্ব থাকবে, সন্তানকে ভালোবাসা দেবে দিতেই হবে, এটা কিন্তু জরুরি। তবে স্নেহ শাসনের মধ্যে একটা ভারসাম্য রাখা একান্ত প্রয়োজন, যে তাকে বয়স অনুযায়ী দায়িত্ব দিতে হবে। মাঝে মাঝে সব সব ব্যাপারে যে হ্যাঁ বলবে এমন না, নাও কিছু ক্ষেত্রে বলতে হবে। কোনো ভুল করলে বকাবকি না করে ভালোবাসার মধ্যে দিয়ে বুঝিয়ে যদি তার ভুলটি বলা হয় তাহলে কিন্তু সে সংশোধনের রাস্তা কিন্তু বার করে নিতে পারবে। এরকম কিন্তু সব ক্ষেত্রেই আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, যারা আমরা গার্জিয়ান রয়েছি। ছোট বাচ্চা সন্তানদের কিন্তু আমরা সন্তান আদর করব, কিন্তু ভারসাম্য থাকতে হবে। এই কথাগুলি বললাম, নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আমাদের আজকের আজরাতে পর্বের বিষয় স্নেহ অতি বিষম বস্তু। এই বিষয়ে কথা বলতে আপনারা ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, শ্রোতা বন্ধু কে রয়েছেন? শুভ সন্ধ্যা, কে রয়েছেন? বুঝতে পারিনি, নামটা আরেকবার বলুন। শ্রোতা বন্ধু, আপনাদেরকে অনুরোধ করব যে অনুষ্ঠানটা শুনুন, তারপর ফোন করুন। আমাদের অনুষ্ঠানটা ভালোভাবে শুনুন, তারপরে অনুষ্ঠানটা বুঝে যদি মনে করেন যে টপিকে কথা বলবেন তাহলেই ফোন করুন। না হলে অনেকেই চেষ্টা করে, যারা অনুষ্ঠান শুনে টপিক যদি ভালো লাগে, অনেকের মতামত থাকতে পারে এবং সেই কারণেই আমরা এই আয়োজনটা করেছি। তাই অনুরোধ করব, আগে অনুষ্ঠানটা শুনুন, টপিকটা যদি ভালো লাগে তাহলেই আমাদের সঙ্গে আপনাদের মতামত আপনারা শেয়ার করতে পারেন। ফোন লাইন খোলা রয়েছে, ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার দিদি ভাই, আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি।
1: বলুন।
2: মানিকনগর, মুর্শিদাবাদ জেলার বেলাঘাট, মানিকনগর থেকে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল।
1: বলুন।
2: নিউজ অন এয়ার অনুষ্ঠানটি শুনছি, অনেক দূর থেকে শুনছি অনুষ্ঠান, খুব ভালো লাগছে। তো দিদি ভাই, যে বিষয়টা আপনি রেখেছেন সত্যি এটা প্রতি মুহূর্তে আমাদের জীবনে দরকার। স্নেহ লাবণ্য মমতা একটা অপর এক নাম, স্নেহ এক বড় করে তোলার একটা জীবনের একটা আশা যোগায়, একটা আলোর সংকেত। কিন্তু স্নেহ যদি সত্যি করেই, সেই স্নেহ যদি কোনো এমন একটা বৈষম্যের আবরণে মুড়িয়ে পড়ে তবে সেই স্নেহ কিন্তু কঠিন জায়গায় চলে যায়। কারণ আমরা ইতিমধ্যে প্রায় দেখেছি বিভিন্ন জায়গায়, অনেক বইটি পড়তে হয় আমাকে, সেখানে প্রায় জায়গায় দেখেছি পড়েছি আর কি, সেখান থেকে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতে হয় আমাকে, সেখান থেকেও দেখেছি অতিরিক্ত স্নেহ কিন্তু মানুষকে ভুল পথে নিয়ন্ত্রণ করে। কারণ আপনি আপনার পুত্র সন্তানদেরকে এমন স্নেহ দেবেন না যাতে সেই মানসিক অন্ধত্বের শিকার হয়, বৈষম্যের শিকার হয়।

0: আত্মচেতনার মধ্যে শুদ্ধিকরণের বিশ্বস্ত ক্লোরোফিল যদি না খুঁজে পাওয়া যায়, তবে জীবন অরণ্যে কিন্তু সে পথ হারিয়ে ফেলবে। কারণ জীবন বড় সাংঘাতিক জীবন। জীবন যদি জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় তুমি এসো। সুতরাং করুণা মতো জীবনে খুব প্রয়োজন। পিতা মাতা ভাই বোন প্রত্যেকের স্নেহে আমরা আছি কণিকের জীবনে, কিন্তু সেই স্নেহটা যেন আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ হয়। মানে আমি আমার পথটা এমন এমন যোষ্ঠীটাকে তুলে দেবো, স্নেহের যোষ্ঠী, স্নেহের যোষ্ঠী যাকে তুলে দেব, সেই যোষ্ঠী যেন সে দুর্গম পথ পেরিয়ে উষা এবং গোধূলির আকাশে এবং অস্তমিত জায়গার চলাচল করতে পারে, তবে জীবনটা সঠিক জায়গায় যাবে। ভালো থাকবেন দিদি ভাই, নমস্কার নেবেন।
1: নমস্কার, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তের আজ রাতে পর্বে। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় স্নেহ অতি বিষম বস্তু। নমস্কার, কে রয়েছেন?
2: আমি অবদান বলছি।
1: বলুন।
2: বেশি ভালোবাসা পরে তো স্নেহ হয় আর কি।
1: আচ্ছা, ধন্যবাদ শ্রোতা বন্ধু, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে ফোন করতে পারেন। আমাদের ফোন লাইন কিন্তু খোলা রয়েছে, 0381-232-6253 এই নম্বরে ফোন করতে পারেন। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয়বস্তু স্নেহ অতি বিষম বস্তু। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো।
1: হ্যালো, কে রয়েছেন?
3: বলুন। স্নেহ অতি বিষম বস্তু, শকুন্তলা যখন কন্যামণির আশ্রম থেকে চলে যায় স্বামী ধরে, তখন তিনি মনের অন্তরে স্নেহ থেকে এই কথাটা বলেছিলেন। স্নেহ অতি বিষম বস্তু, স্নেহ মা বাবার প্রত্যেকের সন্তানের প্রতি আছে, কিন্তু অতিরিক্ত যেটা ম্যাডাম, অতি স্নেহ অতি ভালোবাসা অতি ইয়েতে সন্তান কিন্তু পথভ্রষ্ট হয়, পথভ্রষ্ট হয়ে যা খুশি তৈরি হয়। আজকালকার ঘরে ঘরে একটা একটা বাচ্চা মানে তুলপার করে ফেলছে, মা বাবা কিছু ডাক দেয় না। এগুলো কি হবে দিনে কালে, কি তৈরি হবে? দিন ছুটে ফেলে দিচ্ছে মেজাজের বাইরে হলে। 3 বছরের বাচ্চা যেই করে, 5 বছরের বাচ্চা যা করে, আমরা কিন্তু এরকম ছিলাম না। মানে তাদের একজন 10 জনের স্নেহটা তারা একজনে পাইতেছে, আর যা খুশি তৈরি করতেছে। একটা সন্তান কাকে মারবো, কাকে বকবো, এটি কিন্তু ম্যাডাম সবচেয়ে বেশি খারাপ হইতে আমার মতে। শাসনের শাসন, তারপরে আদরের সময় আদর, আদর ভালোবাসা তো ভিতরে আছে। শাসনের সময় শাসন না করলে খুশি তৈরি হয়, আমি দেখেছি চোখের উপর। অথবা এটি আমার তাকে গ্রাহ্যই করে না, যা খুশি বলে, যা খুশি জেল ছুড়ে ফেলে দেয়। এত বড় ছেলে, কলেজে পড়ে ছেলে, যা খুশি করতে পারে। মানে দেখলে কেমন জানি লাগে, আমরা তো এরকম তৈরি হয় নাই।
1: হ্যাঁ,
3: তাই বললাম স্নেহের মাত্রা সীমিত অবস্থায় রেখে মা বাবা যেন সন্তানকে লালন পালন করেন, তাইলেই
1: একেবারে।
3: এইটুকু বললাম ম্যাডাম,
1: ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, এই যে স্নেহ অতি বিষম বস্তু, এই যে কথাটি রয়েছে, আসলে বাংলা সাধকদের এটা একটা অত্যন্ত জনপ্রিয় ও গভীর জীবনমুখী একটি প্রবাদ, যার সাধারণ অর্থ হল স্নেহ বা ভালোবাসা অত্যন্ত জটিল, নিয়ন্ত্রণহীন এবং ক্ষেত্রবিশেষে মারাত্মক এক অনুভূতি, যা মানুষকে অন্ধ করে দিতে পারে। ফলে অনেক সময় ভালো মন্দের বিচার বুদ্ধি লোপ পেয়ে যায়। এই যেমন ধরুন ধৃতরাষ্ট্রের অন্ধপুত্র স্নেহ, যা কৌরবদের জন্য মহাবিনাশ ডেকে এনেছিল। আবার দেখুন অন্যদিকে স্নেহ হল অমৃতের মতো মধুর, যা পরিবার ও সমাজকে বেঁধে রাখে। স্নেহের বন্ধন যে কতখানি গভীর ও শক্তিশালী হতে পারে, সেটা আমরা বুঝি বিচ্ছেদের সময়, মনের মধ্যে যখন ভীষণ কষ্ট দেখা দেয় তখন। শ্রোতা বন্ধু, আজকের আমাদের আজ রাতে পর্বের বিষয় স্নেহ অতি বিষম বস্তু।

বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের মতামত জানবো, তবে একটি গানের পর ফিরে আসছি আবারও অনুষ্ঠানে, তবে একটি গানের পর। কোথাও যাবেন না, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চায়ন্ত।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্তের আজ রাতে পর্বে। আমাদের আজকের বিষয় স্নেহ অতি বিষম বস্তু। আরও একটি ছোট্ট একটি গল্প বলি। অরুণবাবু আর তার স্ত্রী সুচরিতা দেবীর একমাত্র ছেলে ছিল নীল। অনেক বয়স আর অনেক প্রার্থনার পর নীল তাদের জীবনে এসেছিল, তাই তাকে চোখের আড়াল করতেই ভয় পেতেন তারা। নীল যাতে কোনো কষ্ট না পায় তার জন্য জীবনের প্রতিটা সিদ্ধান্ত বাবা মা নিজেই নিয়ে দিতেন। ছোটবেলা থেকে নীলের কোনো কিছু চাওয়া তো দূরের কথা, চাওয়ার আগেই তার হাতের কাছে হাজির হয়ে যেত। কোনো দিন তাকে কোনো ব্যর্থতা বা কষ্টের মুখোমুখি হতেই দেওয়া হয়নি। নীল যখন বড় হলো তখন সে শহরের এক বড় কোম্পানিতে চাকরি পেল, কিন্তু জীবনের বাস্তব ময়দানে নেমে নীল দেখল বাইরের জগৎটা তার ড্রয়িং রুমের মতো সহজ না। সেখানে প্রতি পদক্ষেপে প্রতিযোগিতা, সেখানে সমালোচনা শুনতে হয়, ভুল করলে মাফ পাওয়া যায় না। যে ছেলে কোনোদিন একটা ছোট ধাক্কা সামলাতে শেখেনি সে অফিসের সাধারণ কাজের চাপ আর সহকর্মীদের সমালোচনা সহ্য করতেই পারল না। ভীষণ হতাশ হয়ে পড়ে সে। একদিন বাবাকে এসে কেঁদে ফেলল, বাবা তোমরা আমাকে ভালোবেসে সব এনে দিয়েছ, কিন্তু জীবনের সাথে কিভাবে লড়াই করতে হয় সেটা তো শেখাওনি। আজ একটা ছোট ভুলও আমি সামলাতে পারছি না। অরুণবাবু সেদিন স্তব্ধ হয়ে বসেছিলেন। তিনি বুঝতে পারলেন ছেলেকে অতিরিক্ত আগলে রাখতে গিয়ে তারা আসলে তার মনের জোরটাই কেড়ে নিয়েছেন, তাকে ডানা মেলতে দেননি, তাই আজ সে খোলা আকাশে ওড়ার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। শ্রোতা বন্ধু, আজকের এই আজ রাতে পর্বের বিষয় স্নেহ অতি বিষম বস্তু। অতিরিক্ত আগলে রাখা, অতিরিক্ত এই যে মা বাবার ভালোবাসা, অতিরিক্ত আগলে রাখা, অতিরিক্ত প্যাম্পার করা, সমস্ত ডিসিশন নিজেরা নেওয়া, সেটাও কিন্তু একটা কন্ট্রোলিংয়ের মধ্যে পড়ে। যখন আস্তে আস্তে সন্তান বড় হয় তখন তাদেরকে কিছু কিছু ডিসিশন নিজেদের মতো করে নিতে দেওয়া উচিত। ভুল হলে অবশ্যই অভিভাবকরা সঙ্গে থাকবে, ওদের সাপোর্ট থাকবে অলওয়েজ, কিন্তু সে ডিসিশন নিতে তো শিখে যাবে। সেই চেষ্টাটা আমাদের সবার করা উচিত। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার,
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি বনমালীপুর থেকে অজিতেশ বোস বলছি।
0: বলুন।
1: বলছিলাম যে অনুষ্ঠান তো প্রথম থেকেই শুনছি, বেশ ভালো লাগছিল, এই জন্য খুব একটা বলার ইচ্ছে যাচ্ছিল না, যে সবাই তো সুন্দরভাবে বলছেন বিষয়টাকে নিয়ে, তো ফোনটা করলাম এই কারণে আজকে মানে সন্ধেবেলায় টিভিতে বাচ্চাদের একটা অনুষ্ঠান দেখছিলাম, সেটা পুরোটাই বাচ্চাদের জন্য। চার পাঁচজন বাচ্চা আসে এখানে, ছেলে মেয়ে ছোট, একদম 6-7 বছর 8 বছর এরকম বয়সে। এই প্রোগ্রামটা আমি হামেশাই দেখি, ভালো লাগে। এখানে ওদের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়, অনেক কিছু জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, আমার আজকে খুব আশ্চর্য লাগছে যে এই আজকে আপনাদের বিষয়টা শুনে মনে হলো যে না, এটা একটু শেয়ার করি বিষয়টা। আমি কোনো জাজমেন্টে যাব না, আমি শুধু শেয়ার করব। শ্রোতা বন্ধুরা শুনবেন সবাই হয়তো। বাচ্চাকে অ্যাঙ্কার যিনি আছেন উনি অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করলেন, আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও? তো এক একজন, কেউ বলছে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ ক্রিকেটার, কেউ মেকআপ আর্টিস্ট, যার যেরকম মনে হচ্ছে বাচ্চারা নিজের কথা বলছে। একটা ছেলেকে যখন বলা

0: হচ্ছে তুমি বড় হয়ে কি হতে চাও? ও বলছে আমি বড় হয়ে চোর হতে চাই।
1: ওরে বাবা,
0: ভাবুন একবার, এত বড় একটা মঞ্চ, এই মঞ্চে কত মানুষ দেখছে শুনছে। তাকে আবার তিনি প্রশ্ন করলেন, তুমি ভালো করে বলো তুমি বড় হয়ে কি হতে চাও? বললাম তো আমি বড় হয়ে চোর হতে চাই। তার মার সামনে, মারাও কিন্তু আছেন সঙ্গে, মা এবং বাচ্চাদের এখানে আনা হয়। তো অ্যাঙ্কার কিছু বললেন না, বললেন যে ও বাবা তুই চোর হতে চাস, তাহলে তো আমার ঘর টর সব কিছু সামলে রাখতে হবে, কবে না আবার আমার বাড়িতে ঢুকে চুরি করি। বলছে আমার হাতে লাঠি থাকে থাকবে, আমি বড় হয়ে চোর হতে চাই, হ্যাঁ আমি চুরি করতে চাই। আমার কাছে মানে আশ্চর্য লাগলো যে এরকমও কথা বলতে পারে বাচ্চারা, এবং মা বা বয়োজ্যেষ্ঠ যারা আছে এত বড় একটা মঞ্চের মধ্যে। ভেবেছিলাম অ্যাঙ্কার হয়তো এটা বুঝিয়ে দেবেন যে না, বড় হওয়ার স্বপ্ন দেখতে হয় ভালো কিছু নিয়ে, হ্যাঁ, কিন্তু এটা বলা হয়নি। কিন্তু ওর মাকে যখন বলা হলো, আচ্ছা কি শুনুন ছেলে কি বলছে চোর হতে চায়, তো মা হাসতে হাসতে বলছেন যে হ্যাঁ ও এরকমই করে বাড়িতে, ভীষণ যন্ত্রণা করে আমাদের, আমার রান্নাঘরের মশলা থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয় বাইরে নষ্ট করে। বলছে তোর কি পড়াশোনা করতে ভালো লাগে? কো না ভালো লাগে না, একদম মানে এত সাহসের সঙ্গে কথাগুলো বলছে। তো আমি ভাবছি এটাই যে আমরা কি কিছু বলছি না ওদের, বা বলতে গেলে স্নেহটা কি স্নেহে এতটাই অন্ধ হয়ে যাচ্ছি যে 10 জনের সামনে মঞ্চে এসেও একটা ছেলে বলতে পারে যে আমি বড় হয়ে চোর হতে চাই, তার আদর্শটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? আমি জানি না, এটা খেলার ছলে হোক দুষ্টামির ছলে হোক যেটাই হোক, কিন্তু এখান থেকে তো অনেকগুলো মেসেজ যায় মানুষের কাছে।
1: একদম,
0: তো এটাই বলছিলাম যে অতিরিক্ত অন্ধ স্নেহ, অন্ধ স্নেহ জানি না ভবিষ্যৎকে কোন পর্যায়ে নিয়ে যায় বাচ্চাদের। আমি আর সময়টা বেশি নিচ্ছি না, হঠাৎ করে এই অনুষ্ঠানটা দেখছিলাম টিভিতে আর এরকম একটা কথা শুনে আমি মানে মানে নিজেই তটস্থ হয়ে গেছি যে বাবা এই এই এরকম কথা তো শুনিনি কোনোদিন, এবং গার্জিয়ানদের সামনে এরও এটাকে আর খুব একটা মানে শাসন বা একটু বলে দেওয়ার মতো কেউ ছিল না, এটাই দেখলাম আর কি। ধন্যবাদ,
1: ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আজকের আমাদের আজ রাতে পর্বের বিষয় ছিল স্নেহ অতি বিষমবস্তু। শ্রোতা বন্ধু, এই যে কিছুক্ষণ আগে একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেই গল্পটা খুব সাধারণ হলেও শিক্ষাটা কিন্তু অনেক বড়। আমরা চাই সন্তান বড় হোক বা প্রিয়জন কাছে কাছাকাছি থাকুক, তাদের পথটা সুন্দর করে দেওয়ার চেষ্টা অবশ্যই আমরা করব, কিন্তু তাদের হেঁটে যাওয়ার ক্ষমতাটা কেড়ে নেওয়ার চেষ্টা যেন আমাদের মধ্যে না থাকে। ভালোবাসার বাঁধন যেন কখনো কারোর পায়ের শেকল হয়ে না ওঠে, এবং আমি যেটা অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম, লাইফে ব্যালেন্স করাটা খুব প্রয়োজন। ব্যালেন্স করে সব কিছু ম্যানেজ করা, সেটা আমাদের শেখা এখনও অনেকটা বাকি। সেটা সন্তান মানুষের ক্ষেত্রে হোক বা প্রিয়জনদের কাছাকাছি থাকার ক্ষেত্রে হোক, সব কিছুতেই একটা ব্যালেন্স মেনটেন করা দরকার। সেই লাইফ চলার সময় আমরা যদি ব্যালেন্সটা মেনটেন করতে পারি, তাহলে দেখবেন লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে। এটাই ছিল আমাদের আজকের আয়োজন, আমাদের আজ রাতে পর্বের আয়োজন। আমাদের বিষয় ছিল স্নেহ অতি বিষমবস্তু। স্টুডিওর ঘড়িতে খুব বেশি সময় একটা নেই, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে, আবারও কথা হবে আপনাদের সঙ্গে এই আজ রাতে পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরজে অঙ্কুরিতা আজকের মতো বিদায় নিচ্ছি, তবে বিদায় নিতে নিতে অবশ্যই একটি সুন্দর গান শুনবো।

জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খুরাং, সকাল 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45, সকাল 8:40 শুনবেন যুববাণী, বেলা 3:00 শুনবেন সফরনামা, সন্ধে 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। রাত 8:05 শুনবেন গান অন্তহীন, রাত 9:02 শুনবেন গীতি আকাশ, রাত 9:30 শুনবেন আজ রাতে, সাথে থাকবেন আর জে অঙ্কুরিতা। জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। স্টুডিওর ঘড়িতে এখন 11:33।